0: ২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠানের প্রচার হচ্ছে ঢাকা ক মিটার মেপ ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০, ১০৬ ও ১০২ মেগাহার্সে, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীমা আক্তার খান রুনি, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গ্রুপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
0: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের ২৮ আয়াত থেকে ৩০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আব্দুল মান।

0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা আন-নাহলের 28-30 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতারা যখন এমন লোকদের প্রাণ হরণ করে যারা নিজেদের উপর জুলুম করেছিল, তখন তারা আত্মসমর্পণ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করিনি। অবশ্যই করেছ, তোমরা যা করতে মহান আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন। অতএব তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। অহংকারীদের আবাস কতই না নিকৃষ্ট। আর যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের যখন জিজ্ঞেস করা হয়, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, তারা বলে, কল্যাণ নাজিল করেছেন। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আখিরাতের আবাস তো আরো উত্তম। আল্লাহ বিরুদের আবাস কতই না সুন্দর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপদ। এ সম্পর্কে বলছেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাব শাহরিয়ার।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। নবী প্রেম এর ঈমানের মূল স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ছাড়া ঈমান কখনোই পূর্ণতা পায় না। হাদিসে আব্দুল ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সবকিছুর চেয়ে অধিক প্রিয়, শুধু আমার জীবন ছাড়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, অর্থাৎ না, যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম, তোমার কাছে আমি যেন তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয় হই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভাবলেন, এরপর বললেন, আল্লাহর কসম, এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখন তুমি সত্যিকার প্রকৃত ইমানদার হলে। সহিহ বুখারী। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিন মুবীন, অর্থাৎ অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে মহান রবের আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে মহান রবের কিতাব এবং হিকমাহ শিক্ষা দেয়, যদিও তারা ইতোপূর্বে পথভ্রষ্ট ছিল। সূরা আল ইমরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদকে গভীরভাবে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দুই হাত তুলে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুসংবাদ পাঠান যে নবীজিকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করা হবে, কোনো কষ্ট দেওয়া হবে না। সহিহ মুসলিম। আমাদের দয়ার নবী রহমতের নবী এতই করুণাশীল যে প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ দোয়া থাকে, সেই দোয়াটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ইন্নী খাতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ প্রত্যেক নবীর একটি কবুল দোয়া থাকে যা তিনি দুনিয়াতেই করে ফেলেন, কিন্তু আমি আমার সেই দোয়া কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য সংরক্ষণ করে রেখেছি। সহিহ মুসলিম। উহুদ যুদ্ধের ময়দানে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা আমাদেরকে শিহরিত করে। যখন কাফিররা চারিদিক থেকে ঘিরে ধরেছিল, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে নবীজির ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এবং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করতে চাইছিলেন, তখন তিনি বললেন, ইয়া নাবিয়াল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি লা তুসরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাক, দয়া করে আপনি উঁকি দিবেন না, হয়তো কোনো তীর এসে আপনার গায়ে লাগতে পারে, আমার বুক আপনার জন্য ঢাল হিসেবে আমি প্রস্তুত করে দিয়েছি। সহিহ বুখারী। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ আরো বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি মহান রব আল্লাহকে ভালোবাসতে চাও, তবে তোমরা আমি নবীর পথ অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর পথকে অনুসরণ করতে হবে। আর এই ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আনুগত্য, অনুসরণ করা। নবীজিকে ভালোবাসার অর্থ হলো নামাজে তার সুন্নাহকে অনুসরণ করা, আমাদের আখলাকে তার সুন্নাহকে অনুসরণ করা, আমাদের পরিবারে তার সুন্নাহকে অনুসরণ করা, আমাদের মুআমালাত ব্যবসা বাণিজ্য মানুষের সঙ্গে চলাফেরা প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার নামই হলো প্রকৃত নবী প্রেম। এবং নবী প্রেমের অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে নবীর প্রতি দুরুদ পাঠ করা। প্রিয় শ্রোতা, আমাদের জমান যেন সর্বদা দুরুদে সিক্ত থাকে, আমাদের অন্তর যেন নবী প্রেমে পূর্ণ থাকে এবং আমাদের জীবন যেন নবীর সুন্নার আলোয় আলোকিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী প্রেমের বিষয়ে সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আল মারউ মা আমান আহাব্বা, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে সে তার সঙ্গেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে নবী, কিয়ামত কবে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছো? সে বলল, হ্যাঁ নিয়েছি, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসাই হলো আমার প্রস্তুতি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো হাসর নাসর তোমার তার সাথেই হবে। মহান রব্বুল আলামিন আমাদের অন্তরকে রসুলের মহব্বতে পরিপূর্ণ করে দেন এবং তার সুন্নাহকে ভালোবাসা এবং অনুসরণ করার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করেন এবং জান্নাতে তার সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এ সম্পর্কে বললেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন দেশের গান শুনবেন। শিল্পী ফরিদা পারভিন, গীতিকার ও সুরকার আবু জাফর।

0: দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক-693 কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।
1: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যে ৭টায় বঙ্গভবন দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।
0: নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক-693 কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
1: অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ ও ১০৬ মেগাহার্জে প্রচার হবে।
0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মুমুশির প্রচারিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল ৯টা ৫ মিনিটে।
1: ছায়াছবির গানে গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল ১০টা ৫ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা ১১টা ২০ মিনিটে। পবিত্র কোরআনের ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা ২টা ২০ মিনিটে।
0: এ সপ্তাহের নাটক ঝড়া কই কলি শুনবেন বেলা ৩টা ৫ মিনিটে। রচনা দিলর হোসেন দুলাল, প্রযোজনা রাশিদুর রহমান প্রধান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রচারিত হবে বিকেল ৪টা ৫ মিনিটে।
1: ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল ৪টা ৩৫ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল ৫টা ৫০ মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান শুনবেন দোলন চাপাই রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত ১০টা ৩০ মিনিটে।
1: এবার FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্জে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান FM ৯০ মেগাহার্জ, FM ১০২ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মেলায় এখন রয়েছে ভোরের গান, শিল্পী অপু আমান। গানের কথা সাজিয়েছেন মাইনুল কারিগর, সুরারোপ করেছেন বিনোদ রায় দাস।

0: অপু আর নামের কণ্ঠে ভোরের গান শুনলেন। গাহিসাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কাজী নজরুল ইসলাম,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন। শিল্পী শবনম মুস্তারি। শিল্পীর কণ্ঠে প্রথম গান পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শবনম মুস্তারি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সন্ধ্যে সাতটায় বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: যদি প্রেম দিলে না প্রাণী, কেন ভোরের আকাশ ভরিয়ে দিলে এমন গানে গানে, কেন ফুলের মালা গাথা, কেন ফুলের স্মরণ পাতা, কেন দেখিস হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণী। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অজিত রায়।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন অজিত রায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, কৃষি সমাচারের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর অন্যতম চালিকা শক্তি হচ্ছে কৃষি, যেটি আমাদের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কৃষি বিপ্লবের ডাক দেন। এজন্য তিনি খাল খনন ও বৃক্ষরোপণের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশে সবুজ বিপ্লব সংঘটিত হয়। তাঁর অনুসৃত পথে বর্তমান সরকার বৃক্ষরোপণ ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারের এই পরিবেশ বান্ধব কর্মসূচি মরুময়তা রোধ, কার্বন নিঃসরণ কমানো সহ জীববৈচিত্র্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। শ্রোতাবন্ধু, কৃষি সমাচারের আজকের আয়োজনে আমার বাংলা পর্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষের ভূমিকা বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন রাবেয়া আক্তার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বনভবন, ঢাকা।
1: জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির মতো নানা সমস্যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশও এসব বিরূপ প্রভাবের কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বৃক্ষ ও বন জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন বলতে বুঝি দীর্ঘ সময় ধরে পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আবহাওয়ার স্বাভাবিক ধরনের পরিবর্তন। বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পূর্ণবয়স্ক বন শুধু কার্বন ডাইঅক্সাইড শোষণই করে না, বরং দীর্ঘ সময় ধরে কার্বন সঞ্চয় করে রাখে। তাই বন সংরক্ষণ, বনায়ন, পুনঃবনায়ন জলবায়ু পরিবর্তন মোকাবিলা বেলার গুরুত্বপূর্ণ কৌশল। শুধু নতুন গাছ লাগানোই যথেষ্ট নয়, রোপণ করা গাছকে বাঁচিয়ে তোলা, অবৈধভাবে গাছ কাটা বন্ধ করা, বন উজাড় রোধ করা এবং প্রাকৃতিক বন সংরক্ষণ করাও জরুরি। কারণ বড় ও সুস্থ বন দীর্ঘমেয়াদে কার্বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। গাছের কাণ্ড, শিকড় ও অন্যান্য অংশে কার্বন সঞ্চিত থাকে, ফলে বৃক্ষ বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কমাতে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। বৃক্ষ কার্বন শোষণ ও সঞ্চয়ের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব কমাতে সাহায্য করে। একই সঙ্গে গাছের ছায়া ও বাষ্পীভবনের মাধ্যমে স্থানীয় পরিবেশকে ঠান্ডা রাখে। কংক্রিটের ভবন, রাস্তা ও যানবাহনের কারণে শহরাঞ্চলে তাপমাত্রা আশপাশের এলাকার তুলনায় বেশি হয়ে থাকে। এটিকে শহুরে তাপদ্বীপ প্রভাব বলা হয়। রাস্তার পাশে, পার্কে ও খোলা স্থানে বৃক্ষরোপণ করলে ছায়া সৃষ্টি হয় এবং বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশ কিছুটা শীতল হয়। বৃক্ষ বিভিন্ন পাখি, কীট পতঙ্গ, স্তন্যপায়ী প্রাণী ও অন্যান্য জীবের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতি আবাসস্থল হারানোর ঝুঁকিতে রয়েছে। বন ও বৃক্ষ আচ্ছাদন সংরক্ষণ করলে এসব জীবের আবাসস্থল রক্ষা করা সম্ভব হয়। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পাশাপাশি কিছু বায়ু দূষক ও ধূলিকণা পাতায় আটকে রাখতে পারে। শহর ও শিল্পাঞ্চলে পরিকল্পিত বৃক্ষরোপণ তাই পরিবেশের বায়ুর মান উন্নত করতে সহায়তা করতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বেশি বেশি গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ ও বন সংরক্ষণ করতে হবে। স্থানীয় ও উপযোগী প্রজাতির গাছ নির্বাচন এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সর্বোপরি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ একটি প্রাকৃতিক ও কার্যকর উপায়। বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ, বন্যা ও ঝড়ের ক্ষতি কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় পরিবেশের রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে কল্পিত বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত বিনিয়োগ। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং পরিবেশ বান্ধব জীবন গড়ি।
0: এবারে শুনবেন একটি স্পট।

0: কোপতে
1: হেইয়ো
0: আর দূরে কোপতে বদরদ্দি জলদি কাট কাইতে কাইতে সব কটা আম গাছ মিশাইয়ে দে ওই গাছ আমি আর দেখতে চাই না বদরদ্দি এই বছর ওই গাছ আমারে ফতুর করে ফেলেছে
1: অনেক দিনের পুরানো গাছ মিয়া কুড়াল তো জোরেই মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না
0: আরে জোরে মার
1: হেইয়ো
0: ওই আম গাছ কাইতে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করব বাজারে পাটের অনেক দাম শুনেছি আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষায় দেব সালা কুড়াল সালা
1: হেইয়ো হেইয়ো
2: আরে আরে আরে ইডা কি করতেছো বাদুর অমন বাহারের আম গাছটা কাইতে ফেলাচ্ছো
1: সামাদ ভাই যে করছেন
0: কার বদর কাইতে কাইতে একেবারে সাপ কইরে দে
2: আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ এমন ঝাঁকালো বড় আম গাছ তুমি কাইতে ফেলাচ্ছ
0: ওই বোঝা এই বিটাতে রাইখে ক্ষতির পরিমাণ আর বাড়তে চাইতে সালাম ভাই আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারে দাম খুবই কম তাই
2: মনের দুঃখে গাছ কাটতে চাইছো তাই তো কামটা ঠিক করতেছো না সামাদ পাটের চাষ করতেছো করবা তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে দুই গাছের মধ্যখানেও বেশ ফাঁক ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে
0: সেও কি সম্ভব
2: হ্যাঁ সামাদ উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আম বাগানের খালি জায়গায় বোনা যায় দরকার হলি পারে তিনি তোমার এই বিষয়ে কৃষি ব্যাংকের ঋণ ও পাওয়ার ব্যবস্থা করে দেবেন
0: তাহলে গাছ আমি কাটবো না
3: না সেতুর বাপ আমার লক লইকে আমের গাছ আপনি কাটাবেন না সেতুর স্কুলের মাস্টার সাহেবও মানা করেছে তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাইখেও অন্য ফসল করা যায় তাই তো আমি এসেছি কথাটা আপনারে শুনায়ে
2: ভাবি যান ঠিকই কয়েছেন সামাদ আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও তার পরামর্শ নিয়ে কাজ করো
3: মাস্টার সাহেব একই কথা কয়েছে পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে গাছ কাটতে সরকারও মারণ করেছে
0: তালি পরে কুড়াল

শ্রোতাবন্ধু, গাছ আমাদের জীবন বাঁচায়। বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেন সরবরাহে গাছের ভূমিকা অপরিহার্য। তাই আসুন, বৃক্ষরোপণ এর পরিচর্যায় প্রত্যেকেই সচেষ্ট হই, তবেই আমাদের পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। এমনই আহ্বানে শেষ করছি আজকের কৃষি সমাচার।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ মিজানুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফকরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 6ই ভাদ্র, 7ই রবিউল আউয়াল, 21শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্যের অভিনন্দন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ। তরুণদের দক্ষতা উন্নয়নে স্পৃহা, জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল থেকে শুরু হবে খাওয়ার টিকাদান কর্মসূচি। দেশে প্রথমবারের মতো চলছে নৌযান শুমারি। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন প্রকল্পে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার নিন্দা। এবং ম্যাকাইতে আগামীকাল দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন 255টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন।
3: তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম।

0: রঙের পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
1: নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও অন্য সংসদ সদস্যরাও নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মহাখালী DOHS এর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,
2: ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDP-র পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
1: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
3: আমরা আপনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা।
1: অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
4: বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম। আমরা যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।
1: এর আগে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল এই প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চীন পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় চীনা দূতাবাস গতকাল বিকেলে এক বিবৃতিতে কথা জানায়। এতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। নতুন পথ পরিক্রমায় যৌথভাবে চীন বাংলাদেশ অভিন্ন অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহের কথাও জানায় চীন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। গতকাল এক বিবৃতিতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে দেশটি। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, গত 17 বছর ধরে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই ধারণা মানুষের মধ্য থেকে হারিয়ে গিয়েছিল। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ভোটদান, ফলাফল মেনে নেওয়া এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত পথ তৈরি করা সম্ভব হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূলচিত্র অনুধাবন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়া টিকা বা প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।
1: কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তীব্র সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হল প্রচণ্ড ডায়রিয়া ও দ্রুত শরীর থেকে পানি লবণ বেরিয়ে যাওয়া। সময় মতো চিকিৎসা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে বছরে প্রতি হাজারে প্রায় 2 জন কলেরায় আক্রান্ত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। নানা উদ্যোগে দেশে কলেরা নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
6: বিভিন্ন ভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাআল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
1: এ সময় ঝুঁকি বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গিচর ও কদমতলী এলাকাকেও টিকাদানের আওতায় আনা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
7: টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব।
1: শুধু রাজধানী নয়, প্রান্তিক পর্যায়েও টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত।
8: সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব।
1: দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় চলবে এই টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: দেশে প্রথমবারের মতো চলছে নৌযান শুমারি। গতকাল থেকে শুরু হওয়া এ শুমারির লক্ষ্য সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। শুমারির উদ্দেশ্য, এর সুফল সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
9: দেশের নদী, উপকূল ও সমুদ্রপথে প্রতিদিন চলাচল করছে অসংখ্য নৌযান, কিন্তু এসব নৌযানের পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য ভাণ্ডার নেই। সেই ঘাটতি পূরণেই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ নেভাল আর্কিটেক্ট এবং এই প্রকল্পের পরিচালক কমান্ডার সাইফুল আহমদ,
10: প্রকল্পের নাম হল নৌযানের ডাটাবেস তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করুন। এই প্রকল্পের আন্ডারে বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় বা অভ্যন্তরীণ জলসীমায় যত নৌযান চলাচল করে সব নৌযানের তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো কিরকম হতে পারে, নৌযানের পরিচিতি, মালিকের পরিচিতি, চালকের পরিচিতি, তারা কোথায় চালায়, কি ধরনের সমস্যা ফেস করে, তারা উদ্ধারকারী সমস্যা উল্লেখ করে, এই জাতীয় সবকিছু।
9: কমান্ডার সাইফুল আহমদ জানান, এর মাধ্যমে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো স্বচ্ছ ও নিরাপদ হবে, শৃঙ্খলা আসবে এখাতের রাজস্ব ব্যবস্থাপনাতেও।
10: নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব করব, এই লক্ষ্যে আমি ডাটাগুলো আমরা কাজ করব। এই ডাটাগুলোতে আমরা নীতিমালা প্রণয়ন করব, যে নীতিমালাটা আছে সেটা সংশোধন করতে হইতে পারে, সংশোধন করব এবং পরবর্তীতে সরকার এটা থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতে পারবে। এবং ঠিক গাড়িগুলো আমাদের ফিটনেস নেয়, রেজিস্ট্রেশন করে, তো নৌযানেও তো এগুলো করতে হবে, এগুলো যদি করে তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে।
9: এই নৌযান শুমারি এখাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই নৌযান মালিক, চালক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারিতে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
11: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরীর সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে তিনি গুলশান নিজ কার্যালয়ে যান এবং সেখানে সাংগঠনিক এক সভায় যোগ দেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে গতকাল সকালে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর গত ২৪শে জুলাই হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। গতকাল বিকেলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতিনিধি দলের পরপর কয়েকটি সফল ঢাকা সফর শতকোটি ডলার বিনিয়োগের রূপরেখা এবং নতুন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক অংশীদারিত্ব এক ইতিবাচক মোড় নিয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: ৯০ দশকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করে। এ সময় দেশটি বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়। পরবর্তীতে নিটওয়্যার ও টেক্সটাইল পণ্য যুক্ত হয় এই তালিকায়। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন, গম, লোহা, স্ক্র্যাপ মেটাল ও জ্বালানি আমদানি করে আসছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ থেকে ৫০টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে সিরিজ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, সিভিল এভিয়েশন এবং ফাইন্যান্স খাতে মার্কিন বিনিয়োগ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন,
14: অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
13: যুক্তরাষ্ট্র বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে একে অপরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ নিশ্চিত করছে। এতে মার্কিন তুলার কাঁচামাল ব্যবহারে তৈরি বাংলাদেশি তৈরি পোশাক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির পথ সহজ হয়েছে। তাছাড়া চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের শক্তি ও জ্বালানি পণ্য এবং ৩.৫ বিলিয়ন ডলারের গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষি পণ্য ক্রয়ের অঙ্গীকার করেছে। এছাড়া বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এই চুক্তিতে বাংলাদেশের উপর অতিরিক্ত ১৯% শুল্কারোপের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের।
15: আরো ভালোভাবে দেখা আমাদের কোন বিকল্প আছে কিনা, যেখানে আমরা আরো সস্তায় আনতে পারি বা আমরা কি শর্তে এগুলো আনছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আরো আলাপ আলোচনা করলে আমাদের দেশের স্বার্থ আরো ভালোভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি।
13: বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমন কোন চুক্তি স্বাক্ষরিত না হয় সে বিষয়েও সচেতন করেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
16: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
16: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় ১,২০০টি বসতঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক আইনের অধীনে সব ইসরায়েলি বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে ই-1 এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিরা জানায় এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার ওপর বড় ধরনের আঘাত হানবে। এর ফলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানীর ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এসব কথা বলা হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশের স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় বেলা সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরো খবর। লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনে খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:36 এবং সূর্য অস্ত যাবে 6:27। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্যের অভিনন্দন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ। তরুণদের দক্ষতা উন্নয়নে স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল থেকে শুরু হবে খাওয়ার টিকাদান কর্মসূচি। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, সব নারী মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায়। মাতৃত্বের মধ্য দিয়েই পূর্ণতা লাভ করে নারীর জীবন। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব গর্ভকালীন শেষ তিন মাসের ঝুঁকি ও প্রস্তুতি নিয়ে। যে সাথে আজ স্টুডিওতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডক্টর সাবিকুন নাহার। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, অর্থাৎ গর্ভকালীন শেষ তিন মাসের ঝুঁকি, এই সময়ে আসলে গর্ভবতী মায়েরা কিভাবে তাদের গর্ভকালীন সেবাটি নিবেন?
2: খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো। গর্ভকালীন সময়কে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি, প্রথম তিন মাস, সেকেন্ড তিন মাস এবং তৃতীয় তিন মাস। সাধারণত থার্ড তিন মাসে আমরা দেখি যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ ব্যাপার গর্ভধারণের সাথে সম্পর্কিত। এই সময় তাহাকে, কোন একটা নারীকে যিনি গর্ভবতী, তাকে অনেকগুলো ব্যাপার মাথায় রাখতে হয় যাতে তার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারেন। তো সেক্ষেত্রে থার্ড তিন মাসে আমরা যেটা বলি, রেগুলার যে গাইনি বিশেষজ্ঞ দেখিয়েছেন তার যে রেগুলার ফলো আপ, এটা মেনটেন করবেন। তারপরে বাচ্চা ঠিকঠাক মতো নড়াচড়া করছেন কিনা, এটাও সে মেনটেন করবেন। সাথে সাথে তার ঠিক মতো ঘুম হচ্ছে কিনা, তার মাথা ঘুরাচ্ছে কিনা, কিংবা তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো সে নিয়ে ডাক্তারের সাথে কথা বলবেন। পুরো নয় মাসের যে চেক আপের কথাটা বলি, সাধারণত লাস্ট তিন মাসে হচ্ছে তাকে আরও বেশি ঘন ঘন আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসতে বলি এবং প্রত্যেকটা চেক আপে আমরা নির্দিষ্ট তাকে প্রশ্ন করে জেনে নিই তার অবস্থা কি, আমরা ধাপে ধাপে সেই কথাগুলো বলবো।
1: এই সময় আসলে তাদের কি ধরনের বিপদচিহ্নগুলো হতে পারে? আমরা তো জানি যে পুরো গর্ভকালীনই কিছু বিপদচিহ্ন রয়েছে, তার মধ্যে শেষ তিন মাসে তারা কি ধরনের বিপদের ঝুঁকিতে পড়তে পারেন?
2: আপনি একদম ঠিক বলেছেন। সাধারণত শেষ তিন মাসে আমরা যে বিপদগুলো দেখতে পাই, তার মধ্যে দেখা যাবে যে বাচ্চা অনেক সময় দেখাচ্ছে একদম নড়ে না। দুই নম্বর কথা হচ্ছে তার মায়ের প্রসবের পূর্ববর্তী সময়ে দেখা যায় যে রক্তপাত হতে পারে, এটাকে আমরা বলি এপিএইচ অথবা প্রসব পূর্ববর্তী রক্তক্ষরণ, যেটা হচ্ছে মাতৃমৃত্যুর অন্যতম একটা কারণ। তারপরে দেখা যাচ্ছে মার মানে ঠিক মতো ঘুম হচ্ছে না, তার মাথা ব্যথা করে এবং সে হচ্ছে কোনো কিছু তার ভালো লাগছে না, চোখের সামনে সে ঝাপসা দেখে, এটা হচ্ছে প্রিএক্লামশিয়া এক্লামশিয়া একটা রোগ আছে যেটাও মাতৃমৃত্যুর অন্যতম কারণ, এটার লক্ষণটাও সে দেখতে পারে। অনেক সময় দেখা যায় যে সময়ের আগে পানি ভেঙে যায়, আমরা বলি সময়ের আগে পানি ভেঙে যাওয়া অথবা প্রম হয়ে যাওয়া। এছাড়া হতে পারে তার সময়ের আগে প্রসব বেদনা শুরু হয়ে গেল এবং অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার মাথা ডেলিভারি হওয়ার কথা আগে সেটা না এসে দেখা যাচ্ছে হাত পা, যেটা মেল প্রেজেন্টেশন মেল পজিশন এবং এটা হ্যান্ড প্রোলাপস কট প্রোলাপস, এগুলো আমরা বলে থাকি, যেগুলো হচ্ছে নর্মাল যে ডেলিভারির প্রসেসটা শুরু হওয়ার কথা সেটা না হয়ে অন্যটা হচ্ছে। এই সমস্ত বিপদচিহ্ন হতে পারে, অথবা এরকম হতে পারে মায়ের অনেক বেশি জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, এটাও হতে পারে।
1: এবারে জানতে চাইবো যে এর জন্য আসলে কি প্রস্তুতি দরকার? গর্ভকালীন শেষ সময়ে সেই মাটি এবং তার পরিবারের কি ধরনের প্রস্তুতি প্রয়োজন রয়েছে?
2: যেই মারা আমাদের কাছে প্রেগনেন্সিতে গর্ভকালীন সেবা নিতে আসেন, আমরা তাদেরকে পই পই করে বলে দিই কোন সময় কি প্রবলেমগুলো হতে পারে এবং সেগুলো যদি সে খেয়াল রাখে, যদি দেখে যে তার এই সমস্যাগুলো আসছে, যেই সমস্যাগুলো আমি একটু আগে বললাম, তাহলে সে অবশ্যই তার ডাক্তারের সাথে, যিনি গাইনি বিশেষজ্ঞ, তার সাথে যোগাযোগ করবেন। রুটিনলি তো সে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় আসবেনই, এছাড়া এই প্রবলেমগুলো দেখা দিলে অবশ্যই অবশ্যই সাথে সাথে চলে আসবেন আমাদের কাছে এবং আমরা দেখে শুনে কি প্রবলেম সেটার চিকিৎসা দেব।
1: এবং পরিবারের কি ধরনের প্রস্তুতি প্রয়োজন রয়েছে সেই গর্ভবতী মাটির জন্য?
2: একটা সুস্থ সন্তান পৃথিবীতে আনতে হলে মায়ের যেমন ভূমিকা আছে, পরিবারের ভূমিকা অনেক অনেক বেশি। আমরা দেখি যে অনেক মা নিজে আর্ন করেন না কিংবা নিজের কোনো সে থাকে না, এই ক্ষেত্রে দেখা যায় তার পরিবারই সবচেয়ে বিশাল ভূমিকা পালন করতে পারেন। মাকে যদি তার শাশুড়শ্বশুর বাড়িতে থাকেন, তাহলে শাশুড়ি, শ্বশুর, হাজব্যান্ড এবং ননদ দেবর যারা আছে এবং তার পার্শ্ববর্তী যারা খুব কাছে নিয়ার এবং ডিয়ারেস্ট, তারা হচ্ছে তাকে খেয়াল রাখবেন। এবং আমি যেই প্রবলেমগুলোর কথা বললাম, এগুলো আমরা যখন তারা ক্লিনিক্যাল চেক আপে আসে, তখন তার সাথে যিনি আসেন তাদেরকে আমরা বুঝিয়ে দিই, কাউন্সিলিং করে দিই, যে উনি তো বলবেনই আপনারাও একটু খেয়াল রাখবেন ওনার এই সমস্যাগুলো আসতে। আছে কিনা, এবং যদি এরকম সমস্যা দেখা দেয় কালবিলম্ব না করে নিকটস্থ হাসপাতাল, ইউসি সেন্টার অথবা যে ডাক্তারকে উনি দেখিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন।
1: এবং এই সময় দেখা যায় যে আমরা বলি যে তারা অবশ্যই তাদের ডোনার রেডি রাখবে, রক্তদাতা প্রয়োজনে রেডি রাখবে এবং সঞ্চয় তো থাকতে হবে। যে
2: আমি এখানে আরো কিছু এড করতে চাই, আমরা সাধারণত লাস্ট তিন মাসে গর্ভবতী নারীদেরকে বার্থ প্রিপেয়ারডনেস অথবা প্রসবকালীন সে যে সেবাটা নেবেন কোথায় নেবেন এসব ব্যাপারেও আলাপ করে দিই। এটা বলে বার্থ প্ল্যানিং, বার্থ প্ল্যানিং এর মধ্যে পড়বে যদি তার ইমার্জেন্সি হয় কে তাকে হসপিটালে নিয়ে যাবে, সে কি দিয়ে হাসপাতালে যাবে, কোন গাড়ি দিয়ে,
1: কোন যানবাহন সে ব্যবহার করবে,
2: কোন রাস্তা দিয়ে সে যাবে, সেই রাস্তাটা ভালো আছে কিনা, এবং যেই হাসপাতালে যাবে সেই হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করার ওয়ে আছে কিনা, এবং আপনি যে কথাটা বলছিলেন একটু আগে তার রক্ত যদি লাগে সেই রক্তটা কে দিবে, তাকে যে নিয়ে যাবে নিয়ে আসবে তার যে খরচ সেই খরচটা সে কে মানে বেয়ার করবে, কে সে জোগাড় করে রেখেছে কিনা, এই সমস্ত সমন্বিত প্ল্যানটাকে বলে আমরা বার্থ প্ল্যানিং অথবা একটা ডেলিভারি প্ল্যানিং, যেটা যাতে ইমার্জেন্সি কন্ডিশনে ট্যাকেল দেওয়া যায় যাতে মা এবং বাচ্চা ভালো থাকেন। আমরা লাস্ট তিন মাসে এই কথাগুলো বলে দিই এবং ফ্যামিলি শুধু পেশেন্টকে একা বলি না তার ফ্যামিলিকেও বলে দিই যাতে তার সময়ে তাকে যেন হেল্প করতে পারেন।
1: সর্বোপরি যে ব্যাপারটি আসে যে সঞ্চয়ের ব্যাপারটা, অর্থাৎ আমরা তো বলি তাই না যে তার গর্ভকালীন শুরু থেকেই তারা একটা সঞ্চয় করবেন, মানে যাতে তাদের ডেলিভারির সময় ওই সঞ্চয়টি তাদের কাজে লাগে। এবারে জানতে চাইবো যে শেষ সময়ের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত।
2: পুরো প্রেগনেন্সিতে আমরা মায়ের খাদ্যাভ্যাসের উপর খুব নজর দিয়ে থাকি, মা যেই খাবারটা খাবেন সে যেন মানে ইজিলি অ্যাভেলেবল হয়, যে নিউট্রিশিয়াস হয়, যে পুষ্টিকর সমৃদ্ধ এবং খুব বেশি দামি না হয়, এবং সে যেই সোসাইটিতে বসবাস করে সেই সোসাইটিতে যেন অ্যাভেলেবল এবং তার পক্ষে যেন ক্যারি করা সহজ হয়, আমরা সেরকম করে অ্যাডভাইস দিয়ে রাখি মাকে।
1: ধন্যবাদ আপনাকে ডক্টর সাবিক উন্নাহার। প্রিয় শ্রোতা, আজ কথা বললাম গর্ভকালীন শেষ তিন মাসের ঝুঁকি ও প্রস্তুতি নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিনা জুম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখী ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ।
1: শ্রোতা বন্ধু, আয়োজন মেলায় এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুরারোপ করেছেন আনোয়ার পারভেজ। শিল্পী কণ্ঠে শুনবেন একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে।

নৈতিকতা মানুষকে আইন মেনে চলতে শেখায়, ও কর্তব্য পালন করতে শেখায়, সেই সাথে প্রতিশ্রুতি রক্ষা করতে শেখায়, আমাদের সবার দেশের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। সবুজে ঘেরা এই সুন্দর দেশ আমরা সবাই ভালোবাসি, আর এমন সবুজের দেশ আমরা কোথাও দেখি না। হ্যাঁ বন্ধুরা, শুনছেন দেশের গান। এবারে শিল্পী এন্ড্রু কিশোর, গানটির কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

দেশের গান শুনছেন এবারে শিল্পী রুনা লায়লা। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

এতক্ষণ দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম বসির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মশির। তো চির অন্যতম মশিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মশিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনো বনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। শুধু মণ্ডলী, আপনারা শুনলে দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে, অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তা তোমার এই যে আধুনিক গানে, নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছ। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় জান্নাতি রুম্মন তিথি, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন এই সপ্তাহের গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আলদেন।

0: এই সপ্তাহের গানটি শুনলেন শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম গানের শিল্পী ইয়াসমিন মুশতারী।

0: ততক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: এর মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাসের ডাকের মতো রমণীর যার নূপুরের শব্দ, পাক শালিধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি সই নববধূর মতো ঋতু পরিক্রমায় প্রকৃতিতে শরৎ আসে। কি অসাধারণ শরৎ পরিবেশনা! শরতের সাথে প্রকৃতি ও নারীর কত সুন্দর উপমা, বিস্মিত না হয়ে পারা যায় না।
1: শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময়। আকাশে উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মতো উড়ে যায় পাখির ঝাঁক, শিমুলতুলোর মতো ভেসে বেড়ায় সাদা মেঘের খেয়া, চারিদিকে সজীব গাছপালার উপর বয়ে যায় শেফালি ফুলের মদির গন্ধভরা ফুরফুরে মিষ্টি হাওয়া। কবি সাহিত্যিকের মনে জাগে শিহরণ। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত তরুণ কবি সাহিত্যিক শরতের প্রকৃতি থেকে উপকরণ সংগ্রহ করে রচনা করেন অসংখ্য কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ। তবে শহুরে কর্মব্যস্ত যান্ত্রিকতার জীবনে শরৎকে আমরা উপভোগ করি মাথার উপরে ঝকঝকে নীল আকাশ আর কাশফুলের নরম ছোঁয়া গায়ে লাগিয়ে। হাজারো জটিলতার মাঝে এক ফালে সুখ, এও বা কম কিসে?
0: বন্ধুরা, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক অধিকার এবং স্বচ্ছতা ও সচেতনতা তৈরির প্রধান শর্ত। দুর্নীতিরোধ ও জবাবদিহিতার মধ্যে দিয়ে স্বচ্ছতা বৃদ্ধি, বিভিন্ন বিপদ ও সংকট মোকাবেলার মাধ্যমে সচেতনতা তৈরির পাশে নিজেদের বিভিন্ন ধরনের অধিকার রক্ষার জন্য তথ্য প্রাপ্তির কোনো বিকল্প নেই। তবে ডিজিটাল যুগে এই উন্মুক্ততার কারণে সত্য তথ্যের পাশাপাশি দ্রুত অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা মানুষের মাঝে মারাত্মক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করছে প্রতিনিয়ত।
1: অনেক ক্ষেত্রে যাচাই বাছাই ছাড়া অর্ধসত্য কিংবা মিথ্যা তথ্য আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। শুধুই তাই নয়, প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য প্রাপ্তি আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে। এছাড়া ভুল তথ্য মানুষের মনুষ্যত্বকে প্রভাবিত করে সমাজে বিভেদ তৈরি করে।
0: বর্তমান সময়ে নিজেকে আপডেট রাখতে তথ্যের কোনো বিকল্প নেই, সেজন্য বিভ্রান্তি এড়াতে তথ্য গ্রহণের সময় অবশ্যই উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তথ্য গ্রহণের উৎস যাচাই করতে হবে। তথ্য প্রবাহ পরিচ্ছন্ন রাখতে প্রাতিষ্ঠানিক ও সামাজিক সচেতনতা গড়ে উঠুক, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনবার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবি।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধকালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষ থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: প্রিয় শ্রোতা, ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের রোমাঞ্চকর উত্থান পতন, যুদ্ধ বিগ্রহ, আবিষ্কার আর ট্র্যাজেডির গল্প। প্রতিটি মানব সভ্যতা গড়ে ওঠার পেছনে কাজ করেছে অগণিত ছোট বড় ঘটনা, যা আমাদের বর্তমানকে গড়ে তুলেছে। ইতিহাসের এই গতিপথ পাল্টে দিতে ক্ষুদ্র আবিষ্কার, প্রাকৃতিক পরিবর্তন কিংবা মানুষের ছোট একটি সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। আজকের বিশ্ব গড়ে উঠেছে এসব ছোট ঘটনার যোগফলেই, আর এসব তাৎপর্যপূর্ণ ঘটনাসমূহের জন্যই দিনপঞ্জিকার এক একটি দিন বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠেছে।
1: বন্ধুরা, দিনের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে জানাতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 233তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1878 খ্রিস্টাব্দের 21 আগস্ট প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা প্যারিসের লুফর জাদুঘর থেকে চুরি হয়ে যায় 1911 খ্রিস্টাব্দের এই দিনে। 1959 খ্রিস্টাব্দের আজকে দিনে হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। 1991 খ্রিস্টাব্দের এই দিনে লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। যুগে যুগে অনেক ব্যক্তি গণিত ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গণিত ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্ম কথা। 1908 খ্রিস্টাব্দের 21 আগস্ট বিজ্ঞানী ও কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ী জন্মগ্রহণ করেন। পদার্থবিজ্ঞানী চামেলি বসু 1911 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও গুগলের সহ প্রতিষ্ঠাতা সেগেই ব্রিন 1973 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1986 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন অলিম্পিকে একাধিক স্বর্ণপদক জয়ী জামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন প্রাপ্তি অপ্রাপ্তি জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়, আজ 21 আগস্ট আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 2017 খ্রিস্টাব্দের 21 আগস্ট বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রখ্যাত ও জনপ্রিয় অভিনেতা নায়ক রাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন। কিংবদন্তি সানাই বাদক ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান 2006 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1940 খ্রিস্টাব্দের আজকের দিনে রুশ মার্ক্সবাদী বিপ্লবী ও রেড আর্মির প্রতিষ্ঠাতা লিওন ট্রটস্কি মেক্সিকো সিটিতে এক ঘাতকের হামলায় তিনি নিহত হন। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ও রেকর্ডধারী ক্রিকেটার বিনু মানকর মৃত্যুবরণ করেন 1978 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1995 খ্রিস্টাব্দের এই দিনে ভারতে জন্মগ্রহণকারী নোবেলজয়ী মার্কিন জ্যোতিপদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের জাতীয় পরিচয়ের অমূল্য অংশ, যা কেবল অতীতের স্মৃতি নয় বরং আমাদের সমাজের নৈতিক ও সৃজনশীলতার প্রতিফলন। সাংস্কৃতিক ঐতিহ্যের মূল নিদর্শন যেমন পুরনো স্থাপত্য, গ্রামীণ সংস্কৃতি, লোকসঙ্গীত এবং প্রাচীন শিল্পকলার নানা ধরন নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয়। শুধু স্থাপত্যের জন্যই নয় বরং আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে যুগ যুগ ধরে এ সকল ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনাসমূহ আমাদের পূর্বপুরুষদের সৃষ্টির নিদর্শন ও বাঙালির সমৃদ্ধ ইতিহাস ধারণ করে চলেছে।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি রাজধানীর রমনা এলাকায়। এখানে হাইকোর্টের ঠিক পিছনে এবং সরার্দি উদ্যানের দক্ষিণ মাথায় যেখানে তিন নেতার মাজার রয়েছে, সেই মাজারের ঠিক পিছনে একটি মোগল আমলের ঐতিহাসিক মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সুপ্রিয় শ্রোতা, হাজি শাহবাজ খান জামে মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসন আমলে শাহজাদা আজমের সময়কালে 1679 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। এর চত্বরে হাজি শাহবাজ খানের সমাধি অবস্থিত। দৈর্ঘ্যে মসজিদটি 68 ফুট এবং প্রস্থে 26 ফুট। এতে তিনটি গম্বুজ রয়েছে। গবেষণায় দেখা গেছে হাজি শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবাহ বাংলা এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। 1679 সালে তিনি জীবিত থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন। তৎকালে সুবাদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো, অনেক বছর যাবৎ এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে আছেন এবং ইনি খাদেমের দায়িত্ব পালন করছেন, তার সাথে কেমন আছেন?
3: জি, ভালো আছি।
2: কি নাম আপনার?
3: মোহাম্মদ রাশেদ হোসেন।
2: আপনি কত বছর যাবত এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন?
3: এটা আমি 30 বছর ধরে মসজিদের দায়িত্ব পালন করছেন। আমার বংশ পরম্পরা শাহবাজ রহমতুল্লাহ সাথেই ছিলেন, ওনার খেজমতে।
2: আপনি যে ইতিহাসটা একটু বলবেন।
3: হযরত হাজী খাজা রহমতুল্লাহ যে সময় ইয়ামিন থেকে আসেন, ইয়ামিন থেকে আসার পরে টঙ্গী তুরাগনীতে তার বাসস্থান ছিলেন, সেই সময় থেকে আমাদের বংশম্পরা ওনার সাথে ছিলেন। আর ঢাকা ইউনিভার্সিটি এটা যা দেখতে পাচ্ছেন, এটা জঙ্গল ছিল, ভাল ভাল লোকের ভয় ছিল। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ এক পিছনে কাঁঠাল কাঁচা ছিলেন, এখানে উনি কোরআন তেলাওয়াত করতেন। অবশেষে উনি চিন্তা করছেন যে আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব। এখন ওই কোরআন তেলাওয়াতের সময় উপরে দিয়ে জিন আসা যাওয়া করতেন, আসা যাওয়ার পরে প্রেক্ষিতে ওনার জিনটা সব মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার পরে এই জিন দ্বারাই হযরত হাজী খাজা রহমতুল্লাহ এই মসজিদ ও মাজার তার নির্মাণ করেন।
2: মসজিদ ভবনটির স্থাপত্যে উত্তর ভারতীয় মোগল রীতি লক্ষ্য করা যায়। মসজিদটি আয়তাকার এবং অভ্যন্তরে মসজিদটি তিনটি সমান বিভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছাদসহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব বহির্ভাগে তিনটি খিলান রয়েছে এবং উত্তর ও দক্ষিণ বহির্ভাগে একটি খিলান রয়েছে। নামাজ কক্ষে তিনটি আধা অষ্টভুজাকৃতির মেহরাব রয়েছে, কেন্দ্রীয় মেহরাবটি বৃহত্তর। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো হযরত খাজা শাহবাজ খান জামে মসজিদের একজন মুসল্লির সাথে, যিনি এখানে নিয়মিত নামাজ পড়েন। কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
2: কি নাম আপনার?
4: মোহাম্মদ সাজিদুর রিয়াদ।
2: আপনি কি জানেন এই মসজিদ মোগল শাসন আমলে ঢাকা শহরের ঐতিহ্যবাহী যে মসজিদ এবং অন্যান্য স্থাপনা তৈরি করা হয়েছিল তার মধ্যে এটি একটি?
4: এটা আমি জানি এবং এখানে ইতিহাসের কথাও কিন্তু লেখা আছে আপনার সাইনবোর্ডে বিস্তারিত আর কি। শান্তি পায় আর কি, ভালো লাগে আর কি, পুরোনো স্মৃতি একটা মনে পড়ে। মানে ঐতিহ্যবাহী মসজিদ তো, যারাই ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করেন আমার মনে হয় অন্তত এই মসজিদে একবার এসে নামাজটা করলে বা পরিদর্শন করলে মনে একটা শান্তি বা ওই যে পুরোনো যে ঐতিহ্য বা স্মৃতি বা ইতিহাস, এটা সম্বন্ধে আসলে অনেক কিছু জানার উপায় আছে বা পাশাপাশি উপলব্ধি করার বিষয় আছে আর কি।
2: 1950 সালে তৎকালীন পাকিস্তান সরকারের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সংস্কারের কাজ করে। 343 বছর আগের এই মসজিদ বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। স্থানীয় লোকগাথায় রয়েছে, হাজী খাজা শাহবাজ খানের সঙ্গে এখানে জিন এসেছিল বিধায় মসজিদটি জিনের মসজিদ হিসেবে পরিচিতি পায়। তাছাড়াও তিনটি গম্বুজ থাকায় মসজিদটি তিন গম্বুজ মসজিদ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি হযরত খাজা শাহবাজ খান রহমতুল্লাহ আলাইহির মসজিদ এবং মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন এক ব্যক্তি, তার সাথে কথা বলছি। কি নাম আপনার?
5: আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম।
2: আপনি কোত্থেকে এসেছেন?
5: আমি হবিগঞ্জ ডিস্ট্রিক্টে মাধবপুর উপজেলা থেকে এসেছি।
2: আপনি এত দূর থেকে এই ঢাকা শহরে অবস্থিত প্রায় 400 বছরের পুরাতন মোগল আমলের স্থাপত্য হযরত খাজা শাহবাজ রহমতুল্লাহ মসজিদ এবং মাজার পরিদর্শন করতে আসছেন, কেন?
5: আমি আসলে ঘুরতে পছন্দ করি এবং প্রাচীনতম ঐতিহ্য মিশ্রিত স্থানগুলো পরিদর্শন করতে পছন্দ করি। এরই ধারাবাহিকতায় এখানে আসা, এখানে দেখলাম প্রায় 400 বছর পুরনো স্মৃতি।
2: আপনি যে হযরত খাজা শাহবাজ খান রহমতুল্লাহ মাজার এবং মসজিদে এসে আপনি যে দেখলেন, আপনার অনুভূতি কি?
5: এগুলো তো প্রাচীনতম এবং ঐতিহ্য সম্পৃক্ত, আমি খুবই এক্সাইটেড, আমি খুবই আনন্দিত, দেখে খুবই ভালো লাগলো।
2: প্রিয় শ্রোতা, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে মোগল আমলে নির্মিত আমাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী হাজী খাজা শাহবাজ খান জামে মসজিদ ও মাজার শরীফের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: বন্ধুরা, বাংলার ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। নদীমাতৃক এই ভূখণ্ডের প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রা মিলে তৈরি হচ্ছে এক অনন্য ঐতিহ্য। সময়ের পরিক্রমায় রাজনৈতিক পট পরিবর্তন, ধর্মীয় ভাবধারার আগমন এবং বাহ্যিক যোগাযোগের ফলে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারায় এসেছে বহুস্তরীয় বিবর্তন। নানা চড়া উচ্চাই পার হয়ে বাঙালির জীবনে পরিবর্তন এলেও এর মৌলিক মানবিক মূল্যবোধ, ভাষা ও অসাম্প্রদায়িক চেতনা আজও অম্লান রয়েছে। এই স্বকীয়তাকে বাঁচিয়ে রেখেই আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলা।
1: প্রিয় শ্রোতা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
6: শ্রোতা বন্ধুরা, গত পর্বে আমরা সংক্ষিপ্তভাবে ইতিহাসের বিভিন্ন ধাপগুলো আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা কেবল অনার্য যুগ নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশের ইতিহাস সূচনা হয় বহু প্রাচীনকাল থেকে, আর্যভাষী জনগোষ্ঠীর আগমনের বহু আগে থেকেই এই অঞ্চলে নানা জাতি ও ভাষাগোষ্ঠীর বসবাস ছিল। বৈদিক সাহিত্যে এদেরকে অনার্য নামে উল্লেখ করা হয়েছে, তবে শব্দটি ছিল বৈদিক সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আধুনিক ইতিহাস ও নৃতত্ত্বে এগুলো জাতিগত পরিচয়ের পরিবর্তে ঐতিহাসিক পরিভাষা হিসাবে বিবেচিত হয়। বাংলার প্রাচীন অধিবাসীরাই এ অঞ্চলের সাংস্কৃতিক, ভাষাগত ও নৃতাত্ত্বিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর্য শব্দটি সংস্কৃত সাহিত্যে মূলত সম্মানিত বা সভ্য অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে যারা বৈদিক ভাষা বা সংস্কৃতি অন্তর্ভুক্ত ছিল না তাদের অনেককেই অনার্য বলে বলা হতো। আধুনিক গবেষকদের মতে ইন্দো আর্য ভাষাভাষী জনগোষ্ঠী খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে মধ্য এশিয়া থেকে ধাপে ধাপে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এই অভিভাষণের মাধ্যমে তাদের ভাষা ও সংস্কৃতির বিস্তার ঘটে, যা দীর্ঘকাল ধরে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয়। বাংলার প্রাচীন অধিবাসীদের মধ্যে অস্ট্রো এশিয়াটিক, যাকে বলে অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বার্মিজ ভাষাভাষী জনগোষ্ঠীর উপস্থিতির কথা ইতিহাসবিদ ও নৃতাত্ত্বিকদের উল্লেখ করেছেন। অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী জনগোষ্ঠী বাংলার অন্যতম প্রাচীন অধিবাসী বলে অনেক গবেষক মনে করেন। সাঁওতাল, মুন্ডা, কুরা প্রভৃতি জনগোষ্ঠী এই ঐতিহ্যের ধারক হিসাবে বিবেচিত। বাংলা ভাষা লোক সংস্কৃতির এবং কৃষি নির্ভর জীবনধারার বিকাশে এদের অবদান গুরুত্বপূর্ণ। দ্রাবিড় ভাষী জনগোষ্ঠীর উপস্থিতিও বাংলার প্রাচীন ইতিহাসে আলোচিত। কিছু ভাষাবিদ ঐতিহাসিকের মতে প্রাচীন বঙ্গ, পুন্ড্র, রাঢ় সমতট অঞ্চলের জনজীবন দ্রাবিড় উপাদানের প্রভাব ছিল। আবার বঙ্গ নামের উৎস সম্পর্কেও একাধিক মত রয়েছে। এর মধ্যে একটি মতে শব্দটির সঙ্গে প্রাচীন দ্রাবিড় ভাষীর কোনো জনগোষ্ঠীর সম্পর্ক হয়তোবা থাকতে পারে, তবে এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনো চূড়ান্ত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি।

0: প্রিয় শ্রোতা, একজন মানুষের ব্যক্তিত্বের বা চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকটাই প্রতিফলিত হয় তার পোশাক ও সাজসজ্জার মধ্য দিয়ে। বিভিন্ন সমাজ ও স্থানে যেমন ছিল বিভিন্ন রকম পোশাক বা তার আদব কায়দা, তেমনি পোশাকের উপর পরিবেশের একটা প্রভাব ছিল, আছে আজও। সেই সব মিলিয়ে পোশাকের একটা সংস্কৃতিও গড়ে উঠেছে, সময়ের সাথে সাথে সেই পোশাকের সংস্কৃতিও বদলে গেছে।
1: নাতিশীতোষ্ণ আবহাওয়া, নদীমাতৃক পরিবেশ এবং সমৃদ্ধ ইতিহাসের উপর ভিত্তি করে বাঙালির পোশাকে এসেছে নানা রূপান্তর। প্রাচীনকালে নারী ও পুরুষ উভয়ই সেলাইহীন একক বস্ত্র ব্যবহার করতেন। মধ্যযুগে মুসলিম শাসনের প্রভাবে সেলাই করা পোশাক ও দর্জি সংস্কৃতির প্রচলন ঘটে। পরবর্তীতে ঔপনিবেশিক আমলে পাশ্চাত্য রীতির ছোঁয়ায় আধুনিকতার সূচনা হয়। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থন উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
2: শ্রোতা বন্ধুরা, টাঙ্গালি শাড়ি আমাদের গর্বের, এর আদি ইতিহাস যে এত ব্যাপক সে কথা যদি আপনারা জানেন তবেই জানবেন যে জামদানি শাড়ি, মুসলিম শাড়ির মতো টাঙ্গাইল শাড়িও আমাদের এত গুরুত্বপূর্ণ কেন। টাঙ্গাইলের আদি শাড়ি বলতেই সুতি শাড়ি। মিলে সুতো আসার আগে তা অবশ্যই হাতে কাটা সুতোই বোনা হতো। সামাজিক রীতিনীতি অনুযায়ী টাঙ্গাইলে আগে তিন ধরনের শাড়ির প্রচলন ছিল। বিধবাদের জন্য থান শাড়ি, পুরুষদের জন্য চুড়িপাড় ধুতি, আর সধবা ও কুমারীদের জন্য নকশাপাড় এবং বুটি শাড়ি। এই শাড়ি বোনা হতো পিটলুম বা গর্ত তাঁতে। এই তাঁতকে আবার খটখটি তাঁতও বলা হতো। শাড়ির সামগ্রিক পরিকল্পনা, বয়ন কৌশলের সঙ্গে আবহাওয়া উপযোগী ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কারণে সেই সময়ে ভারতবর্ষ জুড়েই এই সুতি শাড়ির চাহিদা ছিল অকল্পনীয়। পূর্ববর্তী সময়ে 12-15 ঝাঁপের শাফট কৌশলে নকশাগুলো শাড়ির দুই পারে বোনা হতো। আঁচলে 3-4 হাইসা অর্থাৎ মোটা ও চিকন লাইন বুনে শাড়ি বোনা শেষ করা হতো। বুটি শাড়ি দুই ঝাঁপে তৈরি হতো হাতের সাহায্যে টানার সুতোর গণনার মাধ্যমে। তাঁতি সৃজনমান নকশার সঙ্গে গণনার সাহায্যে শাড়ির জমিনে বুটির আকৃতিগুলো বয়নের মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে উঠত। প্রকৃতির অনুপ্রেরণায় সৃষ্ট জ্যামিতিক নকশাগুলোর সঙ্গে জামদানি নকশার মিল খুঁজে পাওয়া যায়। শাড়ি তৈরির সময়কাল নির্ধারিত হতো বুটি বা মোটিভের জটিলতা ও শাড়িতে এর সংখ্যার উপর। সেই সময়ে টাঙ্গাইল শাড়ি সবার কাছে টাঙ্গাইল বিটি শাড়ি নামে বিশেষভাবে পরিচিত ছিল। সেখানকার বসাকরা একসময় হাতে কাটা 300-400 সুতোয় কাপড় বুনেছেন। টাঙ্গাইলে একসময় আমদানি হয়ে আসার সিল্ক সুতোই শাড়ি বোনা হতো। এই শাড়ি পরিচিত ছিল মুসলিন নামে। পাকিস্তান আমলেও ছিল এই মুসলিন শাড়ি। স্বচ্ছতার কারণেই হয়তো মুসলিন নামের এর পরিচিতি ছিল। 80-এর শুরুতে নতুন সংযোজন হাফ সিল্ক, সিল্কের সঙ্গে সুতির সুতোর সহবস্থানে এই কাপড় বোনা হয়। গেল শতকের 20-30 আসে ডাবল জ্যাকার্ড বুনন। প্রথমে সিল্কে ও পরে সুতিতে জ্যাকার্ডে কৌশলগত প্রয়োগের বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। সেদিক থেকে বলতে হয় জ্যাকার্ড বুননের কৌশল অপরিবর্তিত রয়েছে। এই পদ্ধতিতে নকশা আগে কেবল পারে হতো, এখন তা ছড়িয়ে জমিন ও আঁচলে। এতে করে শাড়ি আরও দৃষ্টিনন্দন হয়েছে। বয়নশিল্পীদের সৃজনশীলতার সঙ্গে কারিগরি কৌশলের অপূর্ব মেলবন্ধ তা এই শিল্পকর্ম ভোক্তাদের মুগ্ধ করে চলেছেন প্রতিদিন। পরে অবশ্য যোগ হয়েছে চিত্রঞ্জন তাঁত, এটা সেমি অটোমেটিক লুম। বর্তমানে এই তাঁতগুলোই রূপান্বিত হয়েছে পাওয়ার লুমে। একসময় টাঙ্গাইল শাড়ি ব্লাউজ পিস ছাড়া হতো, কিন্তু পরবর্তীতে এই শাড়ি 14 দৈর্ঘ্যের বোনা হয়। কৌশলগত দিক থেকে প্রধানত শাড়ি তিন ধরনের, ভাইটাল জ্যাকার্ড, নকশাপার ও বুটি। ভাইটাল শাড়ি আসলে একরঙা থান শাড়ি।
0: ও বন্ধুরা, শরতের শুভ্রতার সাথে সাথে গান এক চমৎকার আবহ তৈরি করে মনকে ভরিয়ে তোলে, অন্যরকম ভালো লাগায়।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব শিল্পী লাকী আখন্দের কণ্ঠে আধুনিক গান আমায় ডেকো না, ফেরানো যাবে না।

0: সুরের মোহনায় ভেসে মোহনীয় কিছু সময় অতিবাহিত করে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সময় হচ্ছে বিদায় নেয়ার। প্রতিটি সকাল সবার জন্য বয়ে আনুক সুখী ও সম্ভাবনাময় জীবনের বার্তা, পূর্ণ হোক সকলের মনোবাসনা, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি।
1: তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফরিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মহাপন্ত ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে গানিস কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। দেশের 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সন্ধ্যা 7:30 বঙ্গভবনে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ 35 বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল এই প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্য ও চীন অভিনন্দন জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে যুক্তরাজ্য দুদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ঢাকা ও লন্ডনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য। গতকাল ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের আরেক বিবৃতিতে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনের ক্যাম্পেইন 2026। এই কর্মসূচির আওতায় আগামীকাল থেকে শুরু করে 21শে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য 14 দিনের ব্যবধানে 2টি ডোজ গ্রহণ করতে হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিককে বিনামূল্যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1,200টি বসত ঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনা নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এক তথ্য বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত নিষেধাজ্ঞা অভিযানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আরাকজি সতর্ক করে বলেন, তথাকথিত ইকোনমিক ডি ডে ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় ডেকে আনবে। দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ও কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর তেহরান এই মন্তব্য করে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: সুপ্রভাত। ভালোবাসা আর রঙিন স্বপ্নে ভরা ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই অফুরন্ত আদর, আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় ভরা ভালোবাসা।
1: প্রিয় বন্ধুরা, নতুন সকাল মানেই নতুন আশা, নতুন সূর্য মানেই নতুন স্বপ্ন, আর নতুন দিন মানেই নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুন আনন্দে ভরে ওঠা। আজকের এই সুন্দর সকালে আমরা হাজির হয়েছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কনককাকলি নিয়ে।

0: বন্ধুরা, শৈশব পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়। এই সময়টাতেই মানুষ শেখে ভালোবাসতে, শেখে ভাগাভাগি করতে, শেখে সত্য বলতে, শেখে দেশকে ভালোবাসতে।
1: একটি সুন্দর শিশু মনে একদিন একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। তাই আজকের অনুষ্ঠানেও আমরা নিয়ে এসেছি গান, কবিতা, গল্প, সঙ্গীত, খবর আর আনন্দের রঙিন আয়োজন।
0: আজকের প্রথম পরিবেশনায় থাকছে একটি দেশাত্মবোধক গান। দেশ মানে শুধু একটি মানচিত্র নয়, দেশ মানে নদী, সবুজ ধানের ক্ষেত, নীল আকাশ, মায়ের মুখ, শিশুর হাসি, পাখির ডাক, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের পতাকা।
1: দেশকে ভালোবাসা মানে তার মানুষকে ভালোবাসা, নিজের কাজ সততার সঙ্গে করা, দেশের সম্মান রক্ষা করা। তাই ছোটবেলা থেকেই আমাদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করা খুব জরুরি। আজকের গানটি সেই ভালোবাসারই গান, এই আমার দেশ সোনার বাংলাদেশ। শিরোনামের গানটির শিল্পী শ্রেয়া বিশ্বাস।

0: সত্যি বাংলাদেশ শুধু আমাদের জন্মভূমি নয়, এটি আমাদের ভালোবাসা, আমাদের অহংকার, আমাদের পরিচয়।
1: বন্ধুরা, দেশকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হল ভালো মানুষ হওয়া, ভালো ছাত্রছাত্রী হওয়া, পরিবেশ পরিষ্কার রাখা, গাছ লাগানো, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করা। এবার চলুন কবিতার জগতে। কবিতা মানুষের মনকে সুন্দর করে, কল্পনাকে ডানা দেয়, শিশু মনকে করে তোলে আরো কোমল, আরো মানবিক।
0: আজ আমরা শুনব দুটি ভিন্ন স্বাদের কবিতা। প্রথম কবিতাটি আমাদের শেখাবে প্রকৃত বড় হওয়া কাকে বলে, আর দ্বিতীয় কবিতাটি নিয়ে যাবে পাহাড়ের কাছে প্রকৃতির কোলে।
1: প্রিয় সোনামণি বন্ধুরা, একটি সুন্দর কবিতা যেন একটি ছোট্ট প্রদীপ, সে প্রদীপ শুধু আলো ছড়ায় না, আমাদের মনকেও আলোকিত করে। কবিতা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখায়।
0: আজকের প্রথম কবিতার নাম বড়কে। লিখেছেন কবি হরিশচন্দ্র মিত্র। বন্ধুরা, বলো তো বড় হওয়া মানে কি? লম্বা হওয়া, অনেক টাকা থাকা, নাকি বড় পদে চাকরি করা?
1: না, সত্যিকারের বড় মানুষ তিনি, যিনি বিনয়ী, সৎ, দয়ালু এবং অন্যের উপকার করেন, যিনি নিজের সাফল্যের পাশাপাশি অন্যের মুখেও হাসি ফোটাতে জানেন। মানুষকে ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত মহত্ত্ব। চলো শুনি এমনই একটি সুন্দর কবিতা।
0: কবিতা করবে ওয়াসিক।

0: আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে।
1: বন্ধুরা, এবার আমরা চলে যাব প্রকৃতির কাছে, পাহাড়ের কাছে। পাহাড় শুধু উঁচু নয়, সে দৃঢ়তার প্রতীক। ঝড়, বৃষ্টি, রোদ কিংবা দুর্যোগ সব কিছুর মাঝেও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।
2: প্রকৃতি আমাদের অনেক শিক্ষা দেয়। পাহাড় শেখায় ধৈর্য, নদী শেখায় চলার আনন্দ, আর আকাশ শেখায় উদারতা। কবি সুজন বড়ুয়া তার পাহাড় আমি তোমার মিতা কবিতায় শিশু মনের সঙ্গে পাহাড়ের এক অপূর্ব বন্ধুত্বের ছবি এঁকেছেন। কবিতাটি আবৃত্তি করছে উৎকর্ষ। চলো তাহলে শুনে নি।
3: পাহাড়, তুমি সারাটা দিন কি উদাসীন, অন্য মনা দাঁড়িয়ে থাকো, মাথায় নিয়ে মেঘের সাঁকো, কাকে ডাকো, নিজের মনে ছবি আঁকো। তুমি কারো ছবির খাতা, কখনো সব সবুজ পাতা, কখনো নীল ফুলের তোড়া, কখনো লাল রঙের ঘোড়া, রাখবে এঁকে জোড়া জোড়া ছবির শাড়ি, যেন কোনো রং তুলির এক রাজার বাড়ি। নাকি তোমার অনেক শাড়ি, পাতলা করে ঘর আঁকা ও জংলা ডুরে, একটা রেখে একটা পরো, যে শাড়িটার আঁচল বড়, দাও এলিয়ে হাওয়ার রেলে।
2: আয়েশা চলে এসেছে।

0: প্রিয় বন্ধুরা, প্রকৃতিকে ভালোবাসো। গাছ, নদী, পাহাড়, ফুল, পাখি সবই আমাদের আপন। প্রকৃতিকে রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা।
1: প্রিয় বন্ধুরা, শৈশব আর রূপকথা দুটো যেন একে অপরের পরম বন্ধু। রূপকথার গল্প শুনতে শুনতে আমরা কখন যে রাজপ্রাসাদে পৌঁছে যাই, কখনো জাদুর বনে, কখনো বা কথা বলা পাখির দেশে।
0: রূপকথা শুধু কল্পনার জগৎ নয়, এর ভেতরে লুকিয়ে থাকে সত্য, ন্যায়, সাহস, বুদ্ধি আর মানবতার শিক্ষা। বাংলা শিশু সাহিত্যের অন্যতম প্রিয় লেখক বন্দে আলী মিয়া তাঁর গল্পে শিশু মনের কৌতূহল, আনন্দ আর শিক্ষাকে খুব সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন।
1: আজ তাঁর রূপকথা সমগ্র থেকে একটি মনোমুগ্ধকর গল্প শোনাবেন আরিশা। চলো গল্পের জাদুর রাজ্যে হারিয়ে যাই।

0: খুড়িদের বাবা খুব গরিব, সারাদিন দর্জির কাজ করে যা সামান্য কিছু রোজগার করে তাই দিয়ে অনেক কষ্টে সংসার চলে। ফরিদের বাবা একটা লোকের জামা তৈরি করে দিয়েছিল, সে পয়সা দিতে না পারায় একটা হাঁস তাকে দিল। ফরিদের বাবা হাঁসটা বাড়িতে এনে ফরিদকে দিয়ে দিল। ফরিদ হাঁসটা পেয়ে খুব খুশি হল, সে সেই দিন থেকে খুব যত্ন করে হাঁসটাকে পুষতে লাগলো। হাঁসটা সারাদিন খাল বিলে সাঁতার কাটে আর গুগলি শামুক খায়, সন্ধ্যা না হতেই ঘরে ফিরে আসে। একদিন সকালবেলা হাঁসের ঘরের দরজা খুলে দিয়ে ফরিদ ছুটতে ছুটতে তার মায়ের কাছে হাজির হলো। হলুদ ডিমটা হাতে নিয়ে তার মা অবাক হলো, ডিম যে এরকম সোনালী রঙের হতে পারে তা সে জীবনে কখনো দেখেনি কখনো শোনেনি। সে খুব খুশি হয়ে ডিমটা তুলে রাখলো। ফরিদের বাবা দুপুরবেলায় বাড়িতে ফিরে এলে তাকে সেই ডিমটি দেখানো হলো। ডিম দেখে সেও অবাক, সে তখনই গেল শ্যাকরার কাছে। শ্যাকরা ডিমটি উল্টে পাল্টে দেখল, তারপর কষ্টি পাথরে বেশ করে ঘষল, বলল এটা সোনার ডিম। কথা শুনে ফরিদের বাবা খুশিতে ডগমগ, এবারে তাদের নসিব ফিরেছে, সোনার ডিম বিক্রি করে খুব অল্প দিনের মধ্যে তারা ধনী হয়ে যাবে। ফরিদ আনন্দে লাফাতে শুরু করল। প্রতিদিন সকালবেলায় একটি করে সোনার ডিম তারা পায়। আট দশ দিন চলে গেল, এতদিনে মাত্র আট দশটা ডিম হল। ফরিদের বাবার আর দেরি সহ্য হয় না, অনেকদিন অপেক্ষা করলে তবে কিছু সোনার ডিম জমবে। ততদিন ধৈর্য ধরে অপেক্ষা আর সে করতে পারছে না। হাঁসটার পেট চললে একসঙ্গে অনেকগুলি ডিম পাওয়া যাবে, একদিনেই খুব ধনী হতে পারা যাবে। ঘর থেকে একখানা ছুরি এনে ফরিদের বাবা হাঁসটার পেট ছিঁড়ে পড়ল, হাঁসটা তখনই মারা গেল। পেটের মধ্যে একটা মাত্র ডিম ছিল, সে একদম বেকুব বনে গেল, মাথায় হাত দিয়ে হায় হায় করতে লাগলো। অতিলোভের পরিণাম এরূপ ঘটে থাকে।
1: প্রিয় বন্ধুরা, বাংলার মাটি, বাংলার নদী, বাংলার মাঠ আর বাংলার মানুষের সুখ দুঃখের কথা সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে পল্লীগীতিতে।
2: গ্রামের সহজ সরল জীবন, মানুষের আন্তরিকতা আর হৃদয়ের অনুভূতি আমাদের লোকগানকে করেছে অনন্য। এবারে শুনব ভবে কি কয় পীড়িত জ্বালা, শিল্পী প্রাঙ্গণ সরকার। চলো মন দিয়ে শুনি বাংলার মাটির গান।

0: সোনামণি বন্ধুরা, তোমরা কি জানো মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু তার মহৎ কাজ কখনো শেষ হয় না। ভালো কাজ, সুন্দর কথা আর মানুষের জন্য রেখে যাওয়া আদর্শই একজন মানুষকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখে।
1: আজ আমরা এমন একজন মানুষের কথা স্মরণ করব যিনি ছিলেন বিদ্রোহের কবি, ভালোবাসার কবি, সাম্যের কবি এবং মানবতার কবি। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
0: শৈশব থেকে দারিদ্র, সংগ্রাম আর জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন তিনি, কিন্তু কোনো কষ্টই তার স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি।
1: তাঁর কলম অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করেছে প্রতিবাদের ভাষা, আবার একই সঙ্গে লিখেছে প্রেম, ভ্রাতৃত্ব, ধর্মীয় সম্প্রীতি ও মানবতার অমর বাণী।
0: বন্ধুরা, নজরুল শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন সুরকার, গীতিকার, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক এবং স্বাধীন চেতা মানুষ।
1: তাঁর লেখা গান আজও আমাদের সাহস যোগায়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় এবং মানুষকে মানুষ হিসেবে ভালোবাসার শিক্ষা দেয়। আজকের অমর জীবন পর্বে আমরা জানব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানান অজানা ও অনুপ্রেরণামূলক কথা। এই পর্বটি পরিচালনায় রয়েছেন আঞ্জুমান আরা বেগম।
2: বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। শান্ত কিন্তু তিনি হননি, সবসময় একের পর এক যুদ্ধ করে গেছেন, কখনো জীবনের জন্য, কখনো স্বাধীনতার জন্য, কখনো অন্যদের জন্য। এই যুদ্ধ করে গেছেন বলেই তাকে আমরা এত ভালোবাসি আর তার কথা সবসময় স্মরণ করি। আজকে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছে জারা রহমান এবং আর সাদমান গাজী। তো চলো আমরা নজরুলের অনেক জানা অজানা কথার কিছু কিছু টুকরো জিনিস জেনে নিই। প্রথমে শুনব জারার কাছ থেকে।
3: বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, 24 মে 1899 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম। কাজী নজরুলের মায়ের নাম জাহেদা খাতুন। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া।
2: এই দুখু মিয়ার জীবনে আরো কিছু গল্প আছে এবং এর কাছ থেকে শুনব।
4: 1908 সালে পিতার মৃত্যু হলে নজরুল পরিবারের ভরণ পোষণের জন্য হাজি পালোয়ানের মাজারের সেবক এবং মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। পরবর্তী জীবনে বাংলা সাহিত্য ও সঙ্গীতে ইসলামী ঐতিহ্যের রূপায়ণে ওই অভিজ্ঞতা সহায়ক হয়েছিল। নজরুল তার কবিতায় ব্যতিক্রমী এমন সব বিষয় ও শব্দ ব্যবহার করেন যা আগে কখনো কেউ শোনেনি। কবিতায় তিনি সমকালীন রাজনৈতিক ও সামাজিক যন্ত্রণাকে তুলে ধরায় অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন।
2: নজরুল একেবারে ছোটবেলা থেকেই অন্যদেরকে নিয়ে ভাবতেন, দেশকে নিয়ে ভাবতেন, অপরের ভালো থাকা নিয়ে ভাবতেন, আর এই ভাবনাই তাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঞ্চার হওয়ার শক্তি এবং সাহস জুগিয়েছেন। সাদমানের কাছে শুনব।
5: কাজী নজরুল ইসলাম ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে জনপ্রিয়। তাকে বলা হয় বাংলা গানের বুলবুল। তার কবিতায় বিদ্রোহী বক্তব্যের কারণে তাকে বিদ্রোহী কবি নামে ডাকা হয়। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন।
2: জন্মের পর থেকে তিনি একের পর এক নতুন নতুন বিষয় আবিষ্কার করেছেন এবং সেই বিষয় নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন। তাই তো তিনি কখনো গানের বুলবুল, কখনো আবার বিদ্রোহী। এই যে নতুন ধারার জন্ম দিয়েছেন, এজন্যই তো আমরা নজরুলকে এত ভালোবাসি। এবারে যারা বলবে,
3: সেটি হলো ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত ও ভক্তিগীতিও রচনা করেন। নজরুল 3000-এর বেশি গান রচনা এবং এর মধ্যে বেশিরভাগ গানে সুরারোপ করেছেন। এত সব লেখালেখির পাশাপাশি তিনি ছোটদের জন্য রচনা করেছেন অনেক অনেক কবিতা। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠোরে, উমি ডাকে জুই শাখে ফুলকুকি ছোটরে, অথবা আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।
2: মা কি বলবে, খুকু কি বলবে, ছোটরা কি বলবে, বড়রা কি বলবে, সবকিছুই কিন্তু নজরুলের একেবারে মুখস্থ।

0: হয়তো আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না। তোমরাও নিশ্চয়ই পড়েছো এসব কবিতা। এবারে শোনো তার একটি কবিতা লেখার মজার কাহিনী। একদিন নজরুল বসে আছেন বারান্দায়, হঠাৎ তার চোখ পড়ল একটি ফুটফুটে সুন্দর মেয়ের দিকে। মেয়েটির নাম অঞ্জলি। নজরুল দেখলেন একটি পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে ঠোঁট চোখ উল্টিয়ে হাত পা নেড়ে কার সঙ্গে যেন অঞ্জলি কথা বলছে। নজরুল ভাবলেন নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে। তিনি ভাবলেন গাছে যে আছে তার কাছে অঞ্জলির জন্য একটা পেয়ারা চাইবেন, কিন্তু কাছে গিয়ে তিনি কাউকেই দেখতে পেলেন না। তাহলে কার সঙ্গে কথা বলছিল অঞ্জলি?
1: নজরুল সবসময় ছোট ছোট বিষয়গুলোকেও একেবারে গভীরভাবে দেখেছেন, আর তাই জন্যই এই ছোট ছোট বিষয় নিয়েও খুব সুন্দর সুন্দর লেখা তিনি লিখতে পেরেছেন। এবারে এবং এর কাছে শুনব।
2: অঞ্জলিকে জিজ্ঞেস করলেন তিনি, তুমি কার সঙ্গে কথা বলছিলে? অঞ্জলি বলল, কাকাবাবু ওই দেখো দুষ্ট কাঠ বেড়ালি, রোজ রোজ দুষ্টটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়, আমাকে একটাও দেয় না। কাঠবেড়ালির সঙ্গে অঞ্জলির এই মান অভিমানের ঘটনাটি নজরুলের মনে এতটাই দাগ কাটল যে তিনি লিখে ফেললেন খুকি ও কাঠবেড়ালি নামের কবিতাটি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও।
1: কবিতায় তিনি একেবারে সব কিছুরই উল্লেখ করেছেন, মানুষ ফলমূল কিছু তার কবিতা থেকে বাদ যায়নি। এবারে যারা বলবে।
3: ছোটবেলা থেকে নজরুল ছিলেন ভীষণ ডানপিটে, কখনো যাত্রা দল কখনো লেটর দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন গ্রাম গ্রামান্তরে, লেটর দল ছেড়ে আবার ফিরে এসেছেন ছাত্র জীবনে, কিন্তু স্কুল ছেড়ে আবার যোগ দিয়েছেন এক কবিদলে। এরপর চাকরি নেন রুটির দোকানে, সেখান থেকে আবার পড়াশোনায়। একসময় তিনি সেনাবাহিনীতেও যোগ দেন। মোট কথা, তিনি কোথাও স্থির থাকতে চাইতেন না, ঘুরে ফিরে দেখতে চাইতেন পুরো বিশ্বটাকে। তাই তো তিনি লেখেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
1: তিনি কিন্তু আসলেই বদ্ধ ঘরে থাকতে পারেননি, আর পারেননি বলেই এক এক সময় এক একভাবে জীবনযাপন করেছেন, অভাবের মধ্যে থেকেছেন, দুঃখ দারিদ্রের মধ্যে থেকেছেন, তারপরও কিন্তু তার লেখার হাত একটু নষ্ট হয়ে যায়নি। তিনি লিখেছেন গণমানুষের জন্য, সবার জন্য, এবং ছোটদের জন্য তো বটেই। এবারে এবং বলবে।
2: ছোটদের পাঠ্য বইয়ের জন্য একদিন তিনি যে কবিতা লিখেছিলেন সেটা তো এখনো সব ছোটদের মুখে মুখে। শুধু কি ছোটদের মুখে মুখে, এমন কবিতা কি বড় হয়েও কেউ ভুলে যায়? কবিতাটি হলো বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি ব্যাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া।
1: কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এবং তার কবিতায় আনন্দ পাইনি এমন ছোট মানুষ বড় মানুষ কাউকেই বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এবারে সাদমান বলো।
0: ছোটবেলায় সব শিশু যেমন চায় বাবার মতো হতে, তেমনই নজরুল নিশ্চয়ই চাইতেন, নইলে তিনি এমন কবিতা লিখবেন কেন? আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা, না হলে তার নামটা মারতাম মাথায় টোকা, রোজ যদি হতো রবিবার, কি মজাটাই যে হতো আমার, কেবল ছুটি, থাকতো না কো নামটা লেখা জোকা, থাকতো না কো যুক্তক্ষর, অঙ্কে ধরতো পোকা।
1: অঙ্কে ধরতো পোকা আর যুক্তাক্ষরও থাকতো না, অর্থাৎ কাজী নজরুল ইসলাম ছোটদের মনের কথা একেবারে পড়তে পারতেন। ছোটরা তো বড় হতে চায়, আর বড় হতে গিয়ে তারা এমন এমন কিছু কল্পনা করে যেগুলো সবাইকে ভাবিয়ে তোলে। এবারে যারা বলবে।
3: নজরুল কবিতায় তার দাদাকে নিয়ে মজা করেন এইভাবে, ও মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খাদা নাকে নাচছে না দা, নাক ডাঙা ড্যাং ড্যাং, ঝিঙে ফুল দেখেছো তোমরা, ওই যে মাচার উপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে হলুদ হলুদ ফুল, সেই ঝিঙে ফুলকে নিয়ে কবিতা লেখার কথা কেউ ভাবতে পারে? কিন্তু নজরুল লিখেছেন, ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ভেঙে কুল, ঝিঙে ফুল ঝিঙে ফুল।
1: ঝিঙে ফুল নিয়েও এত সুন্দর কবিতা, যে কবিতাগুলো সারা জীবন আমাদের মনকে একেবারে উদ্দীপ্ত করে রাখে। এবারে এবং বলবে।
2: বাবা মা

0: খেতে বলছে, কিন্তু তোমার ইচ্ছে করছে শুয়ে থাকতে, অথবা মায়ের আচারের বয়ান থেকে একটু আচার খেতে, এমন হয় না তোমাদের? নজরুলেরও হতো নিশ্চয়ই, তাই তো তিনি লিখেছেন, এক এককে এক বাবা কোথায় দেখ, দুই এককে দুই নেই কো একটু শুই, তিন এককে তিন উহু গেছি আলপিন, চার এককে চার ওই ঘরে আচার।
1: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের কথা সারাদিনেও শেষ হবে না, তারপরেও আমাদেরকে শেষ করতে হয়। তো শেষের কথাই বলি, কবি নজরুল ইসলাম ছোটদের জন্য রচনা করেছেন আরও অনেক কবিতা, তোমরা বড় হতে হতে সেগুলো নিশ্চয়ই পড়বে। শিশুদের তিনি খুব ভালোবাসতেন বলেই ছোটদের জন্য এত মজার মজার কবিতা তিনি লিখতে পারতেন। কবিতায় তিনি নিজেই বলেছেন, আমি চির শিশু চির কিশোর। কেন বলেছেন? কারণ বড় হয়েও তার ছিল শিশুদের মতোই সহজ সরল একটা মন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪শে মে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। নজরুলকে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ২৯শে আগস্ট। ১৯৭৬ ঢাকায় মারা যান আমাদের জাতীয় কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই রয়েছে তার সমাধি। আমরা সব সময় নজরুলকে স্মরণ করি, শ্রদ্ধাভরে স্মরণ করি। তোমরা বড় হলে নজরুলের আরও লেখা পড়বে, আরও সমৃদ্ধ হবে। আজকে তাহলে এ পর্যন্তই।

0: বন্ধুরা, মনে রেখো, তোমাদের প্রত্যেকেই হলো অমূল্য। আমরা চাই প্রতিটি শিশু ভয়মুক্ত পরিবেশে বড় হয়ে একজন সৎ, শিক্ষিত ও মানবিক মানুষ হয়ে উঠুক।
1: এবারের আয়োজন আমাদের সবার খুব প্রিয়। দেশের নানা প্রান্তে ছোট্ট শিশুরা কি কি সুন্দর কাজ করছে, কোথায় হচ্ছে নতুন কোনো আয়োজন, কে অর্জন করছে নতুন সাফল্য, এসব খবর জানার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি।
0: শিশুদের সাফল্যের গল্প আমাদেরও অনুপ্রাণিত করে। তাহলে চলো শুনি ছোটমণিদের খবর। খবরগুলো সংগ্রহ করেছেন মহাশ্বেতা চৌধুরী।
2: আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি, স্বপ্নশ্রী গুহ। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ, কৌতূহল ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে আয়োজিত বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড BDMSO অনুষ্ঠিত হয়েছে গত 8 আগস্ট 2026 শনিবার ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ চট্টগ্রাম, রংপুর ও সিলেটে একযোগে প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু তথ্য জানা যথেষ্ট নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সৃজনশীলতা, মানবিকতা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। নতুন যুগে মুখস্থ জ্ঞানের যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিভাবে একটি সমস্যাকে বুঝে তার সমাধান করা যায়। অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় সুযোগ করে দিতে ড্রিমার্স একাডেমির সঙ্গে অংশীদারিত্ব করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR কার্যক্রমের আওতায় 24 জন সুবিধাবঞ্চিত স্কুল শিশুকে 1 বছরব্যাপী কোডিং প্রশিক্ষণ দেওয়া হবে। এবার দেশের বাইরের খবর। তরুণদের পারমাণবিক বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলা এবং এর শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে ধারণা দিতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে 3য় আন্তর্জাতিক নিউক্লিয়ার সায়েন্স অলিম্পিয়াড INSO 2026। 2 থেকে 9 আগস্ট আয়োজিত এই প্রতিযোগিতায় 19টি দেশের 60 জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেয়। ছোট্টমণিদের খবর শেষ হল।
1: সোনামণি বন্ধুরা, দেখতে দেখতে আজকের কলকাকলি অনুষ্ঠানের শেষ পরিবেশনায় এসে পৌঁছেছি। শেষ আয়োজন হলেও আনন্দে এর কোনো কমতি নেই।
0: হাসি গান ছড়া ইত্যাদির অংশগ্রহণে সাজানো ফুল পাখিদের আসর সবসময় তোমাদের কাছে ভীষণ প্রিয়।
1: শিশুরা যখন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে, মন আনন্দে ভরে ওঠে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয়।
0: আজকের এই আসর পরিচালনা করবেন কাজী সাকেরা বানু। অংশ নেবে আমাদের প্রিয় ক্ষুদে শিশু শিল্পীরা। চলো তাদের উৎসাহ দিই, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেই।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। ছোট্ট ছোট্ট কয়েকটা নতুন বন্ধু এসেছে আমি দেখতে পাচ্ছি, তোদেরকে একটু এগিয়ে দাও, শুরু করি আমরা। হ্যাঁ, নামটা বলো ছোট্ট বন্ধু।
2: আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম রহমান তাজ। আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতার নাম ভোর হলো। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোলো, কুকুর মনে ওপরে, ওই ডাকে দুই শাখে ফুল খোকে ছোটরে, তুলি হাল তুলি পাল, ওই তরি চল্ল, এইবার এইবার খুবই চোখ খুলল, আলসে না এসে ওঠেরে সকালে, রাস্তায় চা দাবাই টিপবার কমালে।
0: এবারে বন্ধু এগিয়ে এসো, নামটা বলো।
3: আমার নাম লাইসানুর বিনতে রহমান।
0: কি শোনাবে আমাদের
3: আজকে? আমি একটি গান পরিবেশন করব।
0: শুরু করো।

0: সুন্দর হয়েছে। মাঝি তো গাইবেই, সাথে সাথে আমরাও গানটা শুনলাম। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম আলী শাহাদ ইনান, আমি একটি ছড়া গান গাইবো।

0: এবারের বন্ধু নাম বলো।
1: আমি শরীফ ইবতিহাজ ইসলাম।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি রাসুল মানে, লিখেছেন আসাদ বিন হাফিজ। রাসুল মানে খোদার হাবিব, সেরা মানুষত। রাসুল মানে এই দুনিয়ায় খোদার আপনদত। রাসুল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ। রাসুল মানে যিনি দেখান আল কোরআনের পথ। ধরো যদি আধার রাতে পথ হারিয়ে যাও কেমন হবে, একটা যদি আলোর মশাল পাও। কিংবা ধরো গহীন বনে পথ হারালে কভু, ব্যাকুল হয়ে খুঁজবে কিনা একটি মানুষ তবু। তেমনি ধরো রাসুল সদায় আলোর মশাল হাতে, পাপি তাপি সবাইকে পথ দেখান দিবস রাতে। আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে, সত্য ন্যায়ের পথটি দেখান দিনের মশাল জেলে। রাসুল মানে অমর নেতা, নেই কো তাহার তোল। রাসুল মানে এই দুনিয়ায় শান্তি সুখের মূল।
0: খুব সুন্দর, একটু অন্য ধরনের কবিতা শুনলাম আমরা। এবারের বন্ধু নাম বলো।
2: হিমেল রায়।
0: কি শোনাবে?
2: একটি গান।

0: একটু অন্যরকম করে গাইলো আমাদের এই বন্ধুটা, না? এই গানটা আমরা অন্যরকম সুরে শুনে শুনে অভ্যস্ত, খুব সুন্দর হয়েছে। এবারে বন্ধু নাম বলো।
1: আমার নাম ওয়াসিক শাহরিয়ার।
0: কি শোনাবে?
1: একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম দুই বিঘা জমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূ স্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে দুই বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে, করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ জেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে।
0: কবিটা একটু আবেদন দিয়ে বলতে হবে। দুই বিঘা জমি কিন্তু ভীষণ আবেদনময়ী, গরিব মানুষকে খুব শোষণ করা হয়েছে, এটা বলতে হবে। কবিতার মাধ্যমে আমরা জানবো যে তাকে শোষণ করা হচ্ছে, আর রাজারা প্রজাদেরকে কিভাবে শোষণ করত। হ্যাঁ, এর পরের বারে আমরা কিন্তু কবিতাটা ওইভাবে শুনবো। হ্যাঁ, একদম জাস্ট রিডিং পড়ে গেলে কবিতা হবে না, একটু আবেগ দিয়ে বলতে হবে, ঠিক আছে? এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম আরিশা আরিবা।
0: কি শোনাবে?
2: আমি একটি আধুনিক গান পরিবেশন করছি। হার জিত চির

0: এটাকে অবশ্যই মেনে নিতে হবে, হারজিৎ চিরদিনই থাকবে। আমাদের নিয়মিত বন্ধু শাহরিয়ার,
1: আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার আসামি প্রাসামিত্তি কাউলবো।
0: বলো,
1: আমরা সবাই রাজা, আমার দিদি রাজার আসতে রইলে মতে রাজার সঙ্গে কিল বুকির সাথে, আমরা সবাই রাজা।
0: শাহরিয়ার হচ্ছে স্পেশাল চাইল্ড, বিশেষভাবে আমরা ওদেরকে বিচার করে থাকি, কিন্তু অনেকে ঘরে আমাদের এরকম শিশু আছে, তাদেরকে আমাদের উদ্দীপ্ত করতে হবে, ওদেরকে সুযোগ দিতে হবে। সেই জন্য প্রতি শুক্রবারে শাহরিয়ার আমাদের কাছে আসে এবং আমরা ওকে সুযোগ দিই। হয়তো ভালো লাগে না, হয়তো উচ্চারণটা ত্রুটিপূর্ণ, তবুও আমরা ওকে সুযোগ দিই। এমনি অনেকের ঘরেই আমাদের বিশেষ শিশু আছে। এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম জারা রহমান।
0: কি শোনাবে?
2: আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি। বলো বীর, বলো উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেরিয়া, খোদা রাসন আরশ ছেড়িয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির।
0: খুব সুন্দর। এবারে বন্ধু,
3: আমি উৎকর্ষ সাহিত্য।
0: কি শোনাবে?
3: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি।

0: খুব সুন্দর হয়েছে। এবারে বন্ধু ঝটপটের শো, নাম বলো।
1: আমার নাম রিদিতা গুহ।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি বিমলেন্দ্র চক্রবর্তী লিখিত মুখোশ কবিতাটি। ইচ্ছে হলে বাঘ হব আর ইচ্ছে হলে হাতি, ইচ্ছে হলে চশমা বাতর কিংবা বাঘের নাতি, ইচ্ছে হলে সিংহ হব জিরাফ হনুমান, বলতে পারো কেমন করে একটু অনুমান।
0: দারুণ মজার হচ্ছিল। এবারে বন্ধু ঝটপট একদম সময় নেই, নাম বলো।
2: আমার নাম লাইবা।
0: কি শোনাবে?
2: একটি রবীন্দ্রসঙ্গীত।

ধরা মাঝি এখন ঝরছেই ঝরছে, তাই না ছোট্ট বন্ধুরা? চমৎকার চমৎকার পরিবেশনায় আমাদের ফুল পাখিদের আসর এবং কলকাকলি আসরে আমরা ভীষণ ভীষণভাবে আনন্দিত হলাম ছোট্ট বন্ধুদের অংশগ্রহণে, আমাদের ভালো লাগলো। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলো করো এবং সময় মতো হাসি খুশি থেকো। অনুষ্ঠানে গ্রন্থনা করেছেন মুসম্মদ তানজিলা শামসুন্নাহার, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লাইবানু বিনতে রহমান
0: এবং আমি আয়াত হোসেন। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন সাজ্জাদ হোসেন খান। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকুলে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাত শারমিন।
1: বন্ধুরা, শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে কামরুন নেসা চৌধুরী। দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সন্ধ্যে ৭:৩০ বঙ্গভবনের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ ৩৫ বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বি বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বি বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল এই প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্য ও চীন অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে যুক্তরাজ্য দুদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ঢাকা ও লন্ডনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য। গতকাল ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের আরেক বিবৃতিতে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবে। এই কর্মসূচিতে সারাদেশে মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় ১,২০০টি বসত ঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে ই-১ এলাকার বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিরা জানায়, এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার উপর বড় ধরনের আঘাত হানবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানীর ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিইউ নিউজের খবরে এসব কথা বলা হয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় নদীতে নৌকা ডুবির ঘটনায় শিশুসহ বহু সংখ্যক লোক মারা গেছে। সোকোটো রাজ্যের কর্মকর্তা বাসিন্দারা গতকাল এ তথ্য জানায়। এ ঘটনায় ৪০টির মতো শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযানে অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাওতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ রয়েছে, বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর। লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা কেবল পর্দার কিছু দৃশ্য নয়, বরং মানুষের আবেগ, জীবন সংগ্রাম আর ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। আর একটি চলচ্চিত্রকে পূর্ণতা দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এর চিরসবুজ গানগুলো, যা যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। আজকের বিশেষ আয়োজনে আমরা শুনব বাংলা চলচ্চিত্রের তেমনই কিছু কালজয়ী সুর, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে স্মৃতির রঙিন ক্যানভাসে, হৃদয় দোলা দেওয়া সেই চমৎকার সুরগুলো পৌঁছে দিতে। আমরা দুজন আছি আপনাদের সাথে, আমি ইয়োমা শাহের জাহান,
1: আমি এবিএম শাহিনুজ্জামান শিশির।
0: শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে শুনে আসি বরবাদ সিনেমার একটি অন্যতম ব্লকবাস্টার রোমান্টিক গান।

প্রিয়জনের চোখের চাওয়া এবং প্রথম ভালো লাগার সেই পুরনো অনুভূতিগুলো আবার নতুন করে ফিরে পেতে যেন বারবার নতুন করে জন্ম নেওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ পায়। প্রিয় মানুষটির হাসি এবং উপস্থিতি মনের সব অন্ধকার দূর করে জীবনকে আলোয় ভরিয়ে দেয়, তাই এই গানের মূল উপজীব্য। চলুন শ্রোতা শুনে আসি 2026 সালে মুক্তিপ্রাপ্ত রাক্ষস সিনেমার গান। গানটি মূলত প্রথম ভালোবাসার গভীর অনুভূতি, পবিত্রতা এবং প্রিয়জনকে ঘিরে বেঁচে থাকার আকুলতা নিয়ে তৈরি একটি রোমান্টিক বাংলা গান। চলুন শুনে আসি।

প্রেম, ব্যাকুলতা এবং প্রিয় মানুষকে নিজের হৃদয়ে স্থায়ীভাবে আগলে রাখার এক নিটল আকুলতার বহিঃপ্রকাশ। প্রিয় মানুষটি যদি জানতে চায় যে তাকে কতটা ভালোবাসা হয়, তবে তাকে হৃদয়ের গভীরে এসে বসতে হবে, যা মুখের কথায় বোঝানো অসম্ভব। প্রিয়জনকে নিয়ে মনের ভেতর সাজানো স্বপ্নের কথা এবং নিশিদিন তাকে বেঁধে রাখার ইচ্ছাই এই গানের মূল সুর। চলুন শ্রোতা, শুনে আসি 2016 সালে মুক্তিপ্রাপ্ত জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র রক্তর অন্যতম একটি সফল ও সারা জাগানো রোমান্টিক গান।

শত বাধা বিপত্তির মাঝেও প্রিয় মানুষকে নিজের করে রাখার যে প্রতিশ্রুতি, হৃদয়ের মণিকোঠায় আগলে রাখার এক তীব্র আকুলতা, পুরো গান জুড়ে তা ফুটিয়ে তোলা হয়েছে। চলুন শ্রোতা শুনি চলচ্চিত্র শাহেনশাহের সবচেয়ে সফল এবং জনপ্রিয় রোমান্টিক গান।

বাঙালি বিয়ের আনন্দ, নাচ গান, ঠাট্টা মশকরা এবং দুই পক্ষের বর ও কনে পক্ষ মধ্যকার মজার লড়াই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয় এই গানে। বাংলাদেশের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও গায়ে হলুদের আনন্দের খোরাক হিসেবে নিয়মিত বাজানো হয়। আজও সিনেমা প্রেমীদের কাছে এটি একটি অন্যতম উৎসবের গান হিসেবে পরিচিত। শ্রোতা বন্ধুরা, শুনে আসি বাংলাদেশি চলচ্চিত্র শুভ বিবাহের একটি বিশেষ এবং আকর্ষণীয় গান।

আষাঢ়ের প্রথম দিন বা বর্ষার আগমনকে কেন্দ্র করে মানুষের মনে দোলা লাগে এবং সেই মেঘের সাথে নিজের চেনা বা অচেনা প্রিয় মানুষটির গভীর অনুভূতির সংযোগ প্রকাশ পায়। সাধারণ শ্রোতা থেকে শুরু করে প্রকৃতিপ্রেমীদের কাছে বর্ষের প্রথম দিনে অন্যতম সেরা থিম সং। বর্ষের প্রথম দিনে গানটি বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ পরিচালিত কালজয়ী সিনেমা 2000 সালে মুক্তিপ্রাপ্ত দুই দুয়ারির একটি অত্যন্ত জনপ্রিয় ও মেলোডিয়াস গান। বর্ষার আগমনী বার্তা এবং মানব মনের গভীর অনুভূতি নিয়ে তৈরি এই গানটি আজও শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি গানটি।

কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সিনেমার গানগুলো কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে আসব আগামী পর্বে নতুন পুরনো গানগুলো নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান মালাই এবারে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী অদিতি মহসিন। শিল্পীর কণ্ঠে প্রথম গান মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।

তোমার অঙ্গে অঙ্গে কি বাজাই বাঁশি, আনন্দে বিষাদে মন উদাসী। অদিতি মহসিনের গাওয়া এবারের রবীন্দ্রসঙ্গীত।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন অদিতি মহসিন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন উচ্চাঙ্গ সঙ্গীতে ভৈরবের আগে সেতার শুনবেন শিল্পী সত্যজিৎ চক্রবর্তী, তবলায় সুব্রত কুমার মদক।

0: উচ্চাঙ্গ সঙ্গীতে ভৈরবের আগে সীতা শুনলেন। শিল্পী ছিলেন সত্যজিৎ চক্রবর্তী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ নবীর আল কাদের। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে 7:30 বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ 35 বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 295টি ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ বীর বিক্রম পান 88টি ভোট। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্য ও চীন অভিনন্দন জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে যুক্তরাজ্য দুদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ঢাকা লন্ডনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের অপর এক বিবৃতিতে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1,200টি বসতঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বান ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডায় এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে ইয়ন এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনের জানায়, এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার উপর বড় ধরনের আঘাত হানবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এসব কথা বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত নিষেধাজ্ঞা অভিযানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আরাকজি সতর্ক করে বলেন, তথাকথিত ইকোনমিক ডিডে ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় ডেকে আনবে। দুই দেশ কোন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর তেহরানের এই মন্তব্য এল। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ বহু সংখ্যক লোক মারা গেছে। শোকট রাজ্যের কর্মকর্তা ও বাসিন্দারা গতকাল এই তথ্য জানায়। এই ঘটনায় 40টির মতো শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরো খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ব্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষ আবহাওয়া, আর সন্ধ্যে সরাবন্ধ পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা, সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।

0: খাজা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হলেন আজ শপথ গ্রহণ। র‍্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন। 2028-29 অর্থ বছর থেকে অর্থ বছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ করার সিদ্ধান্ত। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি, বললেন তারেক রহমান। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হল AI প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73-এ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ। এবং অস্ট্রেলিয়ায় ক্রিকেট টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 35 বছর পর গতকাল দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হল, কারণ এই পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বে বিক্রম পেয়েছেন 88টি ভোট। নবনির্বাচিত রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।
0: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে SRB আইনের খসড়া অনুমোদন করা হয়। মন্ত্রিসভা দেশের বিদ্যমান জুলাই জুন অর্থ বছরের পরিবর্তে এপ্রিল মার্চ সময়সীমা অনুযায়ী নতুন অর্থ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার 2027-28 অর্থ বছরটিকে একটি অন্তর্বর্তীকালীন অর্থ বছর হিসেবে গণ্য করার এবং জুলাই থেকে মার্চ এই 9 মাসের মধ্যে তা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে 2028-29 অর্থ বছর থেকে সমস্ত সরকারি কার্যক্রম নতুন এপ্রিল মার্চ অর্থ বছরের ভিত্তিতে শুরু হবে।
1: জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক 9,333,58,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার রাজধানীতে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488,71,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে 936,38,00,000 টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সারা দেশে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি 4,963,67,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের 8 বিভাগের 64টি জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার কিশোরগঞ্জের কাটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে জনমুখী উদ্যোক্তাদের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত 15তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি বুধবার রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
1: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মঙ্গলবার রাজধানী তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে মোট 14টি বাস নিয়ে এই সেবা শুরু হয়েছে।
0: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।
1: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে। তিনি বুধবার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
0: সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন ছিল শনিবার। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
1: দেশব্যাপী নৌযান সোমারির তথ্য সংগ্রহ কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সোমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। 29শে আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সোমারি পরিচালিত হবে।
0: ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশী নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। এছাড়া এতে আরও 6 জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের এই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনারের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতালের স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
1: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত বেড়ে 73 জনে পৌঁছেছে। এই ভূমিকম্পের পর দফায় দফায় আফটার শক হয়। এতে ভূমিধ্বস হয়ে রাস্তা আটকে যাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
0: ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। রোববার টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 426 ও 1 উইকেটে 57 এবং অস্ট্রেলিয়া 198 ও 284।
1: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন মালা রয়েছে কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কেম আবদুল্লার মুর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: প্রিয় শ্রোতা, কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা এই পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, আফরোজা ডলি, ওয়াহিদা আফরিন ও খান নাজিম ই এলাহি এবং আমি প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহবুব সুবাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সাদিয়া ইসলাম রিজা।

তারুণ্য মানেই জীর্ণতাকে পেছনে ফেলে নতুনের কেতন ওড়ানো, তারুণ্য মানেই সৃষ্টির অনাবিল আনন্দ এবং অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী বজ্রকণ্ঠ। একটি জাতির যে কোনো ক্রান্তিলগ্নে তারুণ্যের শক্তি হয়ে ওঠে অন্ধকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আলো। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব, প্রতিটি মোড় পরিবর্তনকারী অধ্যায়ের মহানায়ক ছিল এদেশের তরুণ প্রজন্ম। তরুণদের আত্মত্যাগ, অদম্য সাহস এবং রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয় বারবার প্রমাণ করেছে যে তারা কেবল একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং বর্তমানের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আজ আমি এসেছি সরকারি তিতুমীর কলেজে। বর্তমানে এই কলেজে তিনটি অনুষদে, অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদে মোট 22টি বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজ আমি এই ক্যাম্পাসটি ঘুরে দেখব এবং এই ক্যাম্পাসের যারা শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক আমাদের মূল আয়োজন।

0: শ্রোতা বন্ধুরা, প্রথমেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাবের একজন শিক্ষার্থী। চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
1: আমার নাম জাহিদুল হাসান জনি। আমি বর্তমানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে আছি। আমি সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি।
0: আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যেহেতু রিসার্চ ক্লাবে আছেন, তো এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বলুন।
1: আমাদের ক্লাবটা মূলত একটা নন প্রফিটেবল ক্লাব। এখানে আমরা সেলফ অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পন্ন করি। এন্ড এই ক্ষেত্রে আমাদের ক্লাবে যখন একটি নতুন মেম্বার হিসেবে কেউ যুক্ত হয়, তখন আমরা নতুন গবেষক তৈরির লক্ষ্যে তাদেরকে নিয়মিত রিসার্চ মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস, রিসার্চ প্রপোজাল রাইটিং, এরপরে আদার্স রিসার্চ রিলেটেড যে সকল টুলস আছে এগুলো শেখানোর মাধ্যমে তাদেরকে রিসার্চ লেখা থেকে শুরু করে একদম জার্নালে পাবলিকেশন পর্যন্ত যে সকল গাইডলাইন দরকার, আমরা তাদেরকে এই সকল গাইডলাইন প্রোভাইড করি।
0: আপনাদের ক্লাবের কোনো অর্জন থাকলে আমাদেরকে জানান।
1: ক্লাবের পক্ষ থেকে ICCAD রিসার্চ গ্র্যান্ট 2024 যেটা হয়েছিল, সেখানে আমাদের আহমেদ বাংলাদেশের কলেজ পর্যায়ে থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে সেখান থেকে একটা ফান্ড পাইছিল। এরপরে আমরা যে সিরান্ডারে অনুষ্ঠিত হওয়া একটা কনফারেন্সে অ্যাটেন্ড করছিলাম। এছাড়া ময়মনসিংহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয় রিসার্চ কনফারেন্সে আমরা হচ্ছে গিয়ে আমাদের কনফারেন্স পেপার পাবলিশ করেছি এন্ড এগুলো সফলভাবে গৃহীত হয়েছে।
0: এই ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় দেখতে চান আপনাদের এই ক্লাবকে?
1: আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেইনলি সরকারি তিতুমীর কলেজকে একটা আধুনিক ও পূর্ণাঙ্গ একটা রিসার্চ ইনোভেশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। এন্ড আমরা এখান থেকে চাই যে আমাদের ক্যাম্পাস থেকেও দেশ ও জাতীয় পর্যায়ে, বিশ্ব পর্যায়ে যেন রিসার্চার গড়ে ওঠে। এন্ড আমরা আমাদের ক্যাম্পাসের অধীনে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা রিসার্চ কনফারেন্স করতে চাই, যেখানে আমাদের মাধ্যমে আমাদের তিতুমীর কলেজকে পুরো বিশ্বের সকল মানুষ এবং সব স্টুডেন্টরা জানবে।
0: গবেষণা ক্ষেত্রে আপনার গবেষণা বিশ্বমানের হোক, ভবিষ্যতে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, সরকারি তিতুমীর কলেজে ঘুরতে ঘুরতে আমি আরো কয়েকজন শিক্ষার্থী দেখা পেয়ে গিয়েছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, তারা অনেকে একত্রিত হয়ে গানের চর্চা করছেন। চলুন শুনবো এখন তাদের গান।

0: খুবই চমৎকার একটা পরিবেশে চমৎকার একটি গান শুনলাম আমরা। আমি কিন্তু চুপি চুপি আপনাদের মধ্যে ঢুকে পড়েছিলাম, খুব ভালো হয়েছে আপনাদের গান। তবে আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, আমি আপনাদের কাছ থেকে আরেকটি গান শুনতে চাই। আপনারা একটু চর্চা করতে থাকুন, ততক্ষণে আমি অন্যান্য বন্ধু যারা আছে তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন একটা চমৎকার কবিতা আবৃত্তি শুনে আমাদের সময়টা পার করি। যুক্ত হয়েছেন আমাদের সাথে সরকারি তিতুমীর কলেজের একজন শিক্ষার্থী, পরিচিত হই তার সাথে।
1: আমার নাম আদিবা ফেরদৌস আদর, আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতের অবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণে হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালে।
0: বাহ, এত আবেগ দিয়ে শুদ্ধ উচ্চারণে রবি ঠাকুরের কবিতাটি আপনি আবৃত্তি করলেন, আমি ভীষণ পুলকিত হয়েছি। আমার মনে হয় আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন তারাও খুব খুশি হয়েছেন, মনোযোগ দিয়ে আপনার কবিতাটি শুনেছেন, এক মুহূর্তের জন্য কিন্তু মনোযোগ এদিক ওদিক হতে দেননি আপনি। আপনার কবিতা আবৃত্তির চর্চা আপনি চালিয়ে যান, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের কয়েকজন সদস্য, চলুন পরিচিত হই তাদের সাথে। প্রথমে ভাই, আপনার কাছ থেকে জানতে চাই এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, আগে আপনার পরিচয় দেবেন।
2: আমি ইমরান হোসেন ইমরু, সভাপতি সরকারি তিতুমীর কলেজ বিতর্ক। আমাদের নিয়মিত কার্যক্রমের কথা যদি বলি, প্রতি সপ্তাহে আমাদের নিয়মিত ক্লাব ডে থাকে, সেই ক্লাব ডেতে নিয়মিত বিতর্ক অনুশীলন হয়ে থাকে, যেমন সংসদীয় বিতর্ক বাংলা এবং সংসদীয় ইংরেজি বিতর্ক আমরা হচ্ছে নিয়মিত অনুশীলন করে থাকি। আমাদের নিয়মিত পাঠচক্র হয়ে থাকে, কুইজ হয়, ইংলিশ পাবলিক স্পিকিং, বারোয়ারি বিতর্ক সহ নানা আয়োজন হয়ে থাকে। এছাড়াও আমরা প্রতি বছর প্রায় যে আয়োজনগুলো করে থাকি, যেমন আমাদের নবীন সদস্য সংগ্রহ উৎসব হয়, তারপর বিতর্ক কর্মশালা হয়ে থাকে, নবীন বিতর্ক উৎসব হয়ে থাকে, বিভিন্ন বিভাগ নিয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকে, আন্ত অনুষদ হয়ে থাকে, কোর ডিবেট ডিবেট লীগ সিজন হতে থাকে, তারপর হচ্ছে ন্যাশনাল বিতর্কে আমরা হচ্ছে অংশগ্রহণ করে থাকি, এবং এছাড়াও আমরা গত বছর থেকে ন্যাশনাল বিতর্ক আয়োজন করছি, এবারও আমাদের করার ইচ্ছা আছে। তারপর টেলিভিশনে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা আমাদের জিটিসিডিসি টিম যায়, আমাদের বিভিন্ন যে বাইরে ন্যাশনালগুলো হয় ন্যাশনাল ফেস্টে আমাদের জিটিসিডিসি টিম রিপ্রেজেন্ট করে। এছাড়াও আমাদের আনুষঙ্গিক কিছু কার্যক্রম, যেমন আমাদের ঈদ আড্ডা হয়ে থাকে, বার্ষিক ট্যুর হয়ে থাকে, তারপর বিভিন্ন বিশেষ প্রদর্শনী বিতর্ক, যেমন রম্য বিতর্ক, পেশাজীবী বিতর্ক ইত্যাদি আয়োজনগুলো আমাদের নিয়মিত কার্যক্রম বিতর্ক ক্লাবের।
0: এবারে আপনাদের ক্লাবের অর্জন সমূহ সম্পর্কে আমাকে বলবেন।
3: আসসালামু আলাইকুম, আমি এহতেশাম নোমান, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত সময়ে আমাদের

0: আমাদের ক্লাব রানার আপ গুরু অর্জন করে।
1: অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এবারে জানতে চাই আপনাদের এই ক্লাবের কার্যক্রম কিভাবে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করতে পারে বলে মনে হয়?
2: বিতর্ক ক্লাব নর্মালি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যুক্তিশীল মানুষ গঠন করে। তো যেহেতু আমরা যুক্তি নিয়ে কাজ করি এবং বিতর্ক ক্লাবের প্রতিটি সদস্য যুক্তিকে ভালোবাসে, সেই যুক্তিকে নিয়েই যখন তারা কাজ করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা হচ্ছে যুক্তিকে প্রায়োরিটি দেয়, সেই জায়গায় আমি মনে করি যে তারা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তাদের যৌক্তিক যে গঠনমূলক আলোচনা সমালোচনা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে এবং একই সাথে বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন সেটা একজন বিতর্কে খুব ভালোভাবে সেটাকে ডিফাইন করতে পারবে এবং একই সাথে সেই অনুযায়ী লক্ষ্যে কাজ করতে পারবে।
1: আমরাও চাই আপনার সেই আশা অচিরেই পূরণ হোক। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমার সাথে যুক্ত হয়েছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শিক্ষার্থী। চলুন পরিচিত হই তাদের সাথে আর ক্লাব নিয়ে তাদের কাছ থেকে কিছু কথা শুনি। প্রথমে ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, তার আগে আপনার পরিচয়টা দেবেন।
3: আমি মোহাম্মদ ফারদিনাল রুবায়াত সিয়াম। আমি বর্তমানে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি এবং আমি গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে রয়েছি বর্তমানে। 2019 সালের প্রতিষ্ঠার পর থেকেই গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ইংরেজির ভাষা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেই আসছে। অ্যান্ড আমাদের ক্লাবের মূল মোটোই হলো মেক ইউর ইংলিশ বেটার দ্যান বিফোর। অনেকেই মনে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে শুধু গ্রামার শেখানো বা বিভিন্ন রুলস মুখস্থ করানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের এই ধারণাটা একটু ভিন্ন। আমরা ইংরেজিকে শুধু একটি বিষয় হিসেবে নয় বরং একটি কমিউনিকেশন স্কিল হিসেবে দেখি। তাই আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের কাছে ইংরেজিকে এমনভাবে উপস্থাপন করতে যাতে শিখার পুরো প্রক্রিয়াটি হয় ইন্টারঅ্যাক্টিভ, প্র্যাকটিক্যাল এবং এঙ্গেজিং। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা নিয়মিত পাবলিক স্পিকিং, এক্সটেম্পোর স্পিচ, ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, ডিবেট, প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের সেশন আয়োজন করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এমন একটি ফ্রেন্ডলি এবং নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে শিক্ষার্থীরা ভুল বা ভয় ছাড়াই ইংরেজিতে নিজেকে এক্সপ্রেস করতে শেখে।
1: আপনাদের ক্লাবের কোনো অ্যাচিভমেন্ট আছে কি?
3: অর্জন বলতে বেশ কয়েকটা বিষয়ই আছে। সবচেয়ে বড় বিষয় হলো 2023 সালে YCI লিডারশিপ অ্যাওয়ার্ড। সারা বাংলাদেশে প্রায় 300টি ক্লাবের মধ্যে আমাদের ক্লাব অবস্থান করেছিল 25তম। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া 2025 সালে আমরা আমাদের ক্লাবের প্রথম ম্যাগাজিন প্রোলগ আমরা সর্বপ্রথম পাবলিশ করি, যেটা কিনা আমাদের তিতুমীর ক্যাম্পাসে সর্বপ্রথম ম্যাগাজিন হিসেবে পাবলিশ হয়। আমাদের সদস্যরা ইংলিশ অলিম্পিয়াডে গ্র্যান্ড ফিনালে সিজন 3 চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগীরা মানে আমাদের ক্লাবের মেম্বাররাই তারা বিভিন্ন ভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
1: ধন্যবাদ আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেল আরো একবার কবিতা শোনার। তো চলুন আপু, আপনি আমাদের জন্য এখন কোন কবিতাটা আবৃত্তি করছেন?
4: এখন আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সে অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরুতে এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
1: বাহ, অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

0: আমরা পেয়ে গেছি তিতুমির কলেজ আইটি সোসাইটির শিক্ষার্থীকে। চলুন কথা বলি তাদের সাথে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, আপনার পরিচয় দিবেন, তারপর শুরু করবেন।
1: আমি সোহরাবাসান আকাশ, তিতুমির কলেজ আইটি সোসাইটির সভাপতি এবং রসায়ন বিভাগের বিশেষ সেশনের একজন শিক্ষার্থী। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় সবকিছু যখন থমকে গিয়েছিল, তখন আমাদের কয়েকজন স্বপ্নবাস শিক্ষার্থীরা মিলে ভাবলাম, শুধু সময় পার না করে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য এবং অন্যদের শেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। সেই ভাবনা থেকে আমরা তৈরি করেছিলাম তিতুমির আইটি কমিউনিটি, এবং পরবর্তীতে এটি তিতুমির কলেজ আইটি সোসাইটিতে রূপ নেয়। 2020 সালে 15 সেপ্টেম্বর এথিক্যাল হ্যাকিং সেমিনারের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু হয়। এরপরে ক্যারিয়ার উইথ আইটি স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে আমরা 150 জন শিক্ষার্থীকে 5টি আইটি কোর্সে প্রায় 3 লক্ষ টাকা স্কলারশিপ দেই। পরবর্তীতে 2021 সালে 9 ডিসেম্বর তৎকালীন অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা ম্যামের হাত ধরে আমাদের তিতুমির কলেজ আইটি সোসাইটি অফিসিয়ালি স্বীকৃত সংগঠনে পরিণত হয়। তিতুমির কলেজে 22টি ডিপার্টমেন্ট আছে এবং এই 22টি ডিপার্টমেন্টের কোনোটি আইটি রিলেটেড না, এক কথায় টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্ট না, সবগুলো পিওর ডিপার্টমেন্ট। তো আমাদের এই স্টুডেন্টদের আইটি রিলেটেড কোনো জ্ঞান খুবই কম, নেই বলো না কিন্তু অনেক কম। আর প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করি, আমাদের স্টুডেন্টের পিসি, যেটা পার্সোনাল কম্পিউটার, এটার সংখ্যা একেবারেই নগণ্য। তো আমরা শুরুর দিকে আমরা কার্যক্রমটা এরকম হাতে নিলাম, শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও সবার কাছেই মোবাইল আছে। একটা মোবাইলের মাধ্যমে কিভাবে সে পুরো পৃথিবীর সঙ্গে কানেক্ট হবে, নিজের প্রাথমিক কাজগুলো করতে পারবে, সেজন্য আমরা মোবাইলের মাধ্যমে গুগল ওয়ার্ক স্পেসের যে কিছু ফিচার আছে, যেমন গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম, গুগল স্লাইড, এই কোর্সগুলো আমরা প্রথমত হাতে কলমে একদম অনলাইনে শেখানোর পরে হাতে কলমে ট্রেনিং দিয়ে থাকি এবং এগুলো প্রত্যেকটা কোর্সের আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। এছাড়াও আমরা তিতুমির কলেজে ল্যাব ফেসিলিটিস আমরা খুব একটা ভালো পাই না, তো এই কারণে আমাদের ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের সাথে আমাদের এমওইউ করা আছে, সেখান থেকে আমরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে প্রশিক্ষণগুলো দিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে অ্যাডভান্স প্রোগ্রামগুলো, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এ ধরনের যে আরও প্রোগ্রাম আছে, ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং ইত্যাদি যে কোর্সগুলো আছে, আমরা সবগুলোই করাচ্ছি। এই সবগুলো করানোর পরে অনেক সময় আমরা NSDR এর যে সার্টিফাইড কোর্সগুলো আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তো আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে NSDR এর কোর্স করার জন্য স্টুডেন্টদের পাঠাই, সেখান থেকে তারা Level 3 সার্টিফাইড হয়ে আসে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কানেক্টেড আছি, তার মাধ্যমে আমাদের দক্ষ মেম্বাররা জব করার সুযোগ পাচ্ছে। এছাড়াও জবের জন্য তার একটা প্রফেশনাল সিভি দরকার, সিভিটা সে কীভাবে তৈরি করবে এইটা আমরা প্রথমত শিখিয়ে থাকি। জবের ক্ষেত্রে তার প্রেজেন্টেশন দরকার, ডিপার্টমেন্ট ভাইভাতে প্রেজেন্টেশন দরকার, প্রেজেন্টেশন কীভাবে দিবে সেটা আমরা শিখাই। একজন স্টুডেন্ট যদি যখন সে জবে যাবে তখন তার একটা টিমে কাজ করতে হবে, তো টিম বিল্ডিং কীভাবে করবে, টিম বিল্ডিং রিলেটেড আমাদের একটা কোর্স আছে, সে পাবলিক কমিউনিকেশন কিভাবে করবে সেটার একটা কোর্স আছে। এছাড়াও আমরা ডাটা নিয়ে কাজ করি, ডাটা অ্যান্ড AI, বর্তমান যুগে ডাটা এবং AI ছাড়া কল্পনা করাই মুশকিল, সব জায়গাতে ডাটা আছে। আপনারা ডাটা সায়েন্স নামে একটা ওয়ার্ডের সাথে সবাই পরিচিত, কিন্তু ডাটা তো শুধু সায়েন্সের জন্য না, ডাটা আর্টস, কমার্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীর জন্য প্রয়োজন, একটা রিসার্চের জন্য বা যে কোনো ক্ষেত্রে ডাটা প্রয়োজন। আমরা ডাটা ফর অল নামে কোর্স রান করেছি এবং এইটা সবাই শিখছে। আমাদের AI এর মাধ্যমে এখন প্রেজেন্টেশন থেকে শুরু করে সকল কাজ করা যায়। আমি প্রত্যেক জীবনে যত কাজ আছে সব কিছু AI এর মাধ্যমে করতে পারি, ChatGPT, ক্লড, জিমিনি, গামা AI, ন্যাপকিন AI, এই সকল কোর্সগুলো আমরা করাচ্ছি। পাশাপাশি মেয়েদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে, সেটা হচ্ছে ইউনিসেফের P2E, পাসপোর্ট টু আর্নিং কোর্স। এইখান থেকে তারা শিখে কিভাবে আর্নিং করতে হবে সেই পর্যন্ত যেতে পারে।
0: ভাইয়া, আসলে আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে আপনাদের ক্লাবটা কতটা অ্যাক্টিভ, বিশেষ করে এই যে বর্তমান বিশ্ব আসলে তো ICT নির্ভর, তো এটা নিয়ে যে আপনারা তৎপর আছেন শুনে বেশ ভালোই লাগছে। অনেক ধন্যবাদ, আপনার স্বপ্ন পূরণ হোক। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মাঝে কিন্তু আমরা শুদ্ধস্বর কবিতা মঞ্চের একটি গান পরিবেশনার মাঝেই ঢুকে গিয়েছিলাম, তো আবারও আমরা চলে এসেছি তাদের কাছে, আরেকটি গান শুনবো তাদের মুখ থেকে। তার আগে জেনে নেই শুদ্ধস্বর কবিতা মঞ্চের কে কে যুক্ত আছেন আমাদের সাথে, আপনাদের নামগুলো একটু বলবেন।
2: আমি আছি তাহমিনা আফরোজ রূপা।
3: আমি আছি ইসরাত জাহান নীলিমা।
4: আমি প্রীতি ঘোষ।
5: আমি প্রিয়া দাস।
6: আমি মোহাম্মদ নাইমুর রহমান।
7: আমি মোহাম্মদ আমিনুল ইসলাম।
8: আমি অমিত চক্রবর্তী।
9: আমি শাকিব মাহমুদ।
0: আপনাদের কাছে তো একটি আবদার করেছিলাম যে আরেকটি গান শুনবো, তো চলুন আপনাদের পরিবেশনা শুরু করা যাক।
10: ফুল ফুটেছে

0: এত সুন্দর গান, তারা সবাই মিলে এত চমৎকার একটা পরিবেশনা উপহার দিয়েছেন আমাদেরকে।
1: আমি আশা রাখবো আপনাদের সাথে আবারও দেখা হবে, অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে আবারও, আপনারা আপনাদের চর্চা চালিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ক্যাম্পাসের সবাইকে।
0: মেধার সঠিক মূল্যায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তারুণ্যের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তরুণদের সততা, অদম্য সাহস আর দেশপ্রেমের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে একটি স্বনির্ভর, মানবিক ও গৌরবময় রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। এই শুভ প্রত্যাশায় শেষ করছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি, আমি সাদিয়া ইসলাম লিজা, কথা হবে আপনাদেরকে সাথে নিয়ে নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আহারে,
2: আল্লাহ সবাই রে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
6: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন, এবারে শুনবেন ভক্তিমূলক গান। প্রথমে শোনাব ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন বুলা মুস্তাফা।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তামান্না তাসনিম। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। সন্ধ্যা ৭:৩০ বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ ৩৫ বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫টি ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পান ৮৮টি ভোট।

0: কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি, চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে, এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এ কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1,200টি বসতঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে ই1 এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিরা জানায় এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার উপর বড় ধরনের আঘাত হানবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এসব কথা বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত নিষেধাজ্ঞা অভিযানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আরাকচি সতর্ক করে বলেন, তথাকথিত ইকোনমিক ডি ডে সংসদ ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় ডেকে আনবে। দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর তেহরানের এই মন্তব্য এল। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ বহু সংখ্যক লোক মারা গেছে। সোকোটো রাজ্যের কর্মকর্তা ও বাসিন্দারা গতকাল এই তথ্য জানায়। এ ঘটনায় 40টির মতো শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

গাহি শ্যামের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কাজী নজরুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 21 আগস্ট শুক্রবার সন্ধে 6টায় বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলো হার্স এফএম নব্বই মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلادیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہوچھے ڈھاکا کو مدھم ترنگ معاف کربین انوشٹھان پرچار ہوچھے 693 کلو ہارس ایف ایم 90 میگا ہارس
1: بنگلادیش بیتار ڈھاکا আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ছটা পর্যন্ত ঢাকা ও ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭টায় বঙ্গভবনে দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলো হার্টস, এফ এম 90 মেগা হার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফ এম 102 ও এফ এম 106 মেগাহার্টসে প্রচার হবে।
0: পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। এ সপ্তাহের নাটক ঝড়া কলি শুনতে পাবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে, রচনা দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা রাশিদুর রহমান প্রধান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনতে পাবেন বিকেল ৪টা ৫ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন রয়েছে বিকেল ৪টা বেজে ৩৫ মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল ৫টা বেজে ৫০ মিনিটে এবং কৃষাণবধু সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয় কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে। রাত ৯টা বেজে ৫ মিনিটে শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনতে পাবেন রাত ১০টা বেজে ৩০ মিনিটে।
3: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: ব্যাপারটাতে ছিল ওই যে উনি
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আমরা এই অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিকভাবে আয়াতের অনুবাদ, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচ্য আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য কি কি দিক নির্দেশনা জানিয়েছেন বা দিয়েছেন সে বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারা এর 171 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের অনুবাদ, তাফসির এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির হেদায়েতের আলোক পত্রিকা হিসাবে নাজিল করেছেন। এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তারাই সোনালী মানুষে রূপান্তরিত হয়েছে। এই কোরআন এমন এক গ্রন্থ, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনে। মানুষের জীবনের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক ব্যাপারে সকল বিষয়ের সুনিপুণ বিস্তারিত বিশ্লেষণ এবং মানুষের জীবন চলার পাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাই এই পৃথিবীতে শান্তি, পরকালীন মুক্তি পেতে হলে আমাদেরকে এই কোরআন জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে চলতে হবে। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠান যদি নিয়মিত শোনেন তাহলে মহাগ্রন্থ আল কোরআনের গভীর থেকে গভীর জ্ঞানগুলো আপনারা খুব সহজে জানতে পারবেন। আজকে আমরা সূরা বাকারা এর 171 নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুরু করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 171 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুমমুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। অর্থাৎ যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পিছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও এরা বুঝে না। এই আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে বুঝিয়েছেন যে সকল মানুষগুলো জেনে বুঝে সত্যকে অস্বীকার করে। 171 নম্বর আয়াতের সাথে 170 নম্বর আয়াতের একটু সামঞ্জস্যতা রয়েছে। তা হল এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করেছেন। ইহুদিরা তারা বলতো যে আমরা কেন তাওহীদের অনুসরণ করব। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ যখন তাদেরকে বলা হতো যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েত তোমাদের জন্য নাজিল করেছেন অর্থাৎ কোরআন, তোমরা তার উপরে ঈমান আনো এবং তার অনুসরণ করো, তখন তারা বলতো قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا কেন আমরা এই নতুন ধর্মের অনুসরণ করব, বরং আমরা তো আমাদের পিতৃপুরুষদেরকে যেই ধর্মের এবং যেই বিষয়ের অনুসরণ করতে আমরা দেখেছি আমরা তো তাদেরই অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের পিতৃপুরুষ বা তাদের পিতা দাদা তারা যদি কোনো বিষয়ে নাও জানে, তাদের যদি সেই সম্পর্কে জ্ঞান নাও থাকে, তাও কি তারা তাদেরই অনুসরণ করবে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরেই তাদের উদাহরণ টেনেছেন যে যারা জেনে বুঝে শুধুমাত্র বাবা করেছে, দাদা করেছে, এর উপর ভিত্তি করেই যারা সত্যকে অস্বীকার করে তারা মূলত চক্ষু থাকতেও অন্ধ, কর্ণ থাকতেও তারা বধির এবং তাদের জবান থাকতেও তারা বোবা এবং হেদায়েত কাছে পাওয়ার পরেও তারা হেদায়েত শূন্য। মক্কার যে সকল ইহুদি খ্রিস্টান ছিলেন তারা সত্যকে গোপন করতেন এবং তাদের পিতৃ পরিচয়কে তারা সামনে তুলে ধরতেন, বংশে মর্যাদাকে তারা বেশি প্রাধান্য দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াতে তাদের সেই সকল বাতুলতা, সেই সকল অযৌক্তিক যুক্তিগুলোকেই খণ্ডন করেছেন যে তারা তো সেই সকল ব্যক্তির মতন যেই সকল ব্যক্তি বনের পশু বা অবুজ প্রাণীর মতন। যেমন মুফাসসিরিনে কিরাম আল্লামা ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে যখন কোনো রাখাল কোনো পশুর পালকে হাঁকিয়ে নিয়ে যায় তখন ওই রাখাল তাকে যতভাবেই আহ্বান করুক, যত কিছুই বলুক না কেন, ওই পশু শুধু তার একটি আওয়াজই শোনে, এছাড়া অন্য কোনো কথার যে গভীরতা সেটা এই পশু বুঝতে পারে না। ঠিক এই পৃথিবীর জমিনে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরাম দিনের হাদি কোরআনের ধারক বাহক তাদের যে আহ্বান মানুষকে হেদায়েতের জন্য কোরআনের দিকে আসার জন্য, তারা কেবলমাত্র সেই সকল ব্যক্তি এই আহ্বান বুঝে যারা জ্ঞানী, আর যারা বধির যারা চক্ষু থাকতেও অন্ধ এবং এক কথায় যারা সেই চতুষ্পদ প্রাণীর মতন যারা শুধু আওয়াজ ছাড়া কোনো কিছুর গভীরতা বা জ্ঞান তারা বুঝে না, যারা রাখালের আহ্বান ছাড়া শুধু আওয়াজ ছাড়া কথার কোনো মর্ম বোঝে না, তারা হলো সেই চতুষ্পদ প্রাণীর মতন। সম্মানিত শ্রোতা, আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আলোর দিকে মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। যখন তোমার কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যায়, যখন তুমি বুঝতে পারো যে মহান আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা রব্বে করিম আমাকে এই হেদায়েতের দিকে ডেকেছেন, আসলেই তুই কুল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ, আমরা এসেছি আবার চলে যাব, এই কঠিন সত্যকে যারা মেনে নিয়ে যারা ইসলামের পথে কোরআনের পথে দ্বীনের পথে হালাল হারামের পথে বুঝে শুনে যখন চলা শুরু করে তখনই তো তারা জ্ঞানী উলুল আলবাবের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যারা এই স্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও যারা ভুলে যান, যারা দুনিয়ার মোহে কুপ্রবৃত্তির প্ররোচনায় পড়ে যারা কামনা বাসনার পিছনে ছুটতে থাকেন, ভোগ বিলাসের পিছনে ছুটতে থাকেন, তারা হলেন এই চতুষ্পদ প্রাণীর মতন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, বরং কোনো কোনো ক্ষেত্রে এই চতুষ্পদ প্রাণীর চাইতেও তারা নিকৃষ্ট। আমরা দেখি সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ইসলাম বুঝে না, নামাজ নেই, রোজা নেই, জাকাত নেই, হজ নেই, দান সৎকা নেই, তারা আসলে মানসিকভাবেও নিষ্ঠুর, অনেক কঠিন হৃদয়ের, যেখানে পশুর মধ্যে যে দরদ ভালোবাসা মানবতা বোধ পাওয়া যায় সেই জায়গায় মানুষরূপী কিছু মানুষের মধ্যে সেই মানবতা বোধ পাওয়া যায় না, সামাজিকতা পাওয়া যায় না, আদব পাওয়া যায় না। এর সবকিছুর মূল কারণ হলো তাদের মধ্যে হেদায়েতের আলো নেই, যার কারণে তারা চতুষ্পদ প্রাণীর চাইতেও জঘন্যতম আচরণ তারা করে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের সাথে মিথ্যা প্রবঞ্চনা করে, মানুষ মানুষকে ওয়াদা দিয়ে বরখলাপ করে, যেটা আশরাফুল মাখলুকাতের চরিত্রের সাথে মোটেও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল অসৎ চরিত্রের মানুষদেরকেই এই আয়াতের মাধ্যমে সত্য গোপনকারীদেরকে আল্লাহ তাআলা সেই চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করেছেন। 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলারই দাসত্ব করো, তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এ নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো। সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিসগুলোকে ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন। আগের আয়াতের সাথে এখানেও কিছু মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে যারা ইসলামকে গোপন করে, যারা সত্যকে গোপন করে, হারাম ভক্ষণ করে বা যারা মানুষ অন্যায় পথে পরিচালিত হয় তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করেছেন। আর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবার উপার্জন করা, হালাল খাবার গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাজ্জিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, আপনারা পবিত্র খাবার খাবেন, কুলু মিন তাজ্জিবাত মা রযাকনাকুম, কুলু মিন তাজ্জিবাত, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা ভালো আমল করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ভালো আমলের পূর্বে ভালো খাবার গ্রহণ, হালাল খাবার গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল হালাল খাদ্য গ্রহণ করা। আজকে আমরা সমাজের মধ্যে পৃথিবী জুড়ে দেখি মানুষ হালাল খাবার থেকে অনেক দূরে, হালাল খাবারের প্রতি সচেতনতা কম, যে কোনো জিনিস সামনে এলেই তা গ্রহণ করার প্রবণতা মানুষের মধ্যে বেশি। টাকা পয়সা সম্পদ যেভাবেই আসুক না কেন, আসলেই হলো, এমনটি নয়। প্রতিটি অর্থ, প্রতিটি খাবার, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত সেটা আমার জন্য বৈধ কিনা, অবশ্যই একজন জান্নাতি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এটা খেয়াল রাখবে। শুধুমাত্র হাতের নাগালে পেলেই খাওয়া কোনো মুসলমানের জন্য, জান্নাতি মানুষের জন্য বৈধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা রাযাকনাকুম মাশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে তোমরা এই হালাল বস্তুগুলো তোমরা গ্রহণ করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে হালাল খাবারের শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সম্মানিত শ্রোতা, প্রতিটি খাবারের মধ্যে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হলো তা হালাল কিনা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি মুসাফির, তার চুলগুলো উস্কো খুস্কো, তিনি একদম মলিন অবস্থায় আছেন। এই মানুষটি দুহাত তুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করতেছেন, চাচ্ছেন, কাঁদতেছেন, কিন্তু তার কোনো দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হলো তার গায়ের পোশাক, তার খাবার, তার সবকিছু, পানীয় সবকিছুই হলো হারাম, তাই তার দোয়া কখনোই কবুল হবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোনো পবিত্র জিনিস ছাড়া, হালাল জিনিস ছাড়া কোনো কিছুকে তিনি গ্রহণ করেন না। এজন্য হারাম কোনো জিনিসের উপরে আল্লাহর নাম নেওয়াটাও হারাম। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা বস্তু আমাদেরকে গ্রহণ করার আগে এটা আমার জন্য বৈধ কি না সেটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। সম্মানিত শ্রোতা, আমরা দেখি জমি বিক্রি করে দিয়েছে কিন্তু বুঝিয়ে না দিয়ে বছরের পর বছর মানুষ সেটা ভোগ দখল করে থাকে। এই হারাম ভক্ষণ করার দ্বারা নিজের শরীরের রক্ত, মাংস, নিজের পরিবার পরিজন সবাই কিন্তু কলুষিত হয় এবং কলবে সালিম অর্জন করার কোনো ভাবেই সম্ভব হয় না যদি হারাম খাদ্য কেউ গ্রহণ করে। এমনকি একদিন যদি কেউ হারাম গ্রহণ করে তাহলে ৪০ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না, এই বর্ণনাও রয়েছে। ইব্রাহিম বিন আতহাম রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা রয়েছে, তিনি খেজুর কিনতে গিয়েছিলেন, যখন ওজন দেয়া হয়েছে তখন একটি খেজুর নিচে পড়ে গিয়েছে, তিনি ভাবলেন যে এই খেজুরটা হয়তো আমারই হবে, তিনি সেই খেজুরটি তুলে নিয়ে আসলেন, ভক্ষণ করলেন, কিন্তু তিনি দেখতেছেন আগে যে ইবাদত করতে তিনি তৃপ্তি পেতেন, হৃদয়ে প্রশান্তি পেতেন, তিনি সেটি আর পাচ্ছেন না। পরবর্তীতে তিনি বিভিন্ন কাশফের মাধ্যমে এবং আধ্যাত্মিকতার জগৎ থেকে তিনি জানতে পেরেছেন যে ওই খেজুরটি তার ছিল না, দোকান খেজুরটি ছিল এবং এই খেজুরটি সন্দেহাতীত ভাবে খাওয়ার কারণে তার ইবাদতের স্বাদ চলে গিয়েছে, তার ইবাদত কবুল হচ্ছে না। সম্মানিত শ্রোতা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি জিনিস, প্রতিটি মুহূর্ত আমাদেরকে হালাল পন্থায় ব্যয় করা এবং হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। যদি কেউ হালাল খাবার গ্রহণ করতে না পারে তাহলে তার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাই হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ, হালাল ব্যয় প্রতিটি মুমিনের জন্য, জান্নাতি মানুষের জন্য আবশ্যকীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 172 নম্বর আয়াতে সে হালাল খাদ্য গ্রহণ করার দিক নির্দেশনা দিয়েছেন। এবং শুধু হালাল খাবারই নয়, যেটা রুচিসম্মত সেই খাবারটি আমাদেরকে গ্রহণ করার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা 173 নম্বর আয়াতে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমাল খিনজীরি ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শুকুরের গোশত হারাম করেছেন এবং এমন সব জন্তু হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে, তবে সে ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার কষ্টে অতিষ্ঠ, সে আল্লাহর আইনের সীমালঙ্ঘনকারী নয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও সে করে না, তাহলে সেই অপারগতার সময়ে হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল অনেক মেহেরবান। সম্মানিত শ্রোতা, এই আলোচ্য আয়াতে আমাদের জন্য ব্যাপক একটি দিক নির্দেশনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এক নম্বরেই বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন নিশ্চয়ই তোমাদের জন্য রক্তকে, মৃত জন্তুকে, নিষেধ করেছেন, হারাম করেছেন, অর্থাৎ প্রতিটি মৃত বস্তু বা মৃত প্রাণী মানুষের জন্য হারাম,

প্রাণীর শরীরের মধ্যে যে বিষাক্ত রক্তগুলো থেকে যায় সেই রক্তগুলো মানুষের জন্য ক্ষতিকর। আর যখন শিকারের মাধ্যমে অথবা জবাইয়ের মাধ্যমে প্রাণীটি মৃত্যুবরণ করে তখন সেই প্রাণীর যে বিষাক্ত রক্তগুলো সেগুলো বের হয়ে যায়, মানুষের জন্য খাদ্যের উপযোগী হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন। এজন্য কোরআন স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তোমরা মৃত কোনো প্রাণী তোমরা ভক্ষণ করতে পারবে না। বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, প্রমাণ করেছে কোরআনের এই তথ্য সঠিক এবং এটার মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় বলেছেন, ওয়াদাম অর্থাৎ রক্ত, মৃত প্রাণী রক্ত এটা খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যে কোনো প্রাণীর রক্ত খাওয়া এটি হারাম। আমরা অনেক সময় হাত কেটে গেলে মানুষ সেটা মুখের মধ্যে চুষে রক্ত খেয়ে ফেলে, যে রক্তটা নষ্ট হয়ে যাবে আমরা খেয়ে ফেলি। এই ধরনের রক্ত খাওয়া কিন্তু কোনো মানুষের জন্য বৈধ নয়। যে কোনো রক্ত পান করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা নিষেধ করলেন? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে কিছু মানুষ ছিল যারা রক্ত পান করাটাকে তারা ইবাদত মনে করত। যেই সকল প্রাণীগুলোকে দেবদেবীর জন্য উৎসর্গ করা হতো তারা সেই সকল প্রাণীদের রক্ত ভক্ষণ করত। ইবনে আবি হাতিম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। তিনি যখন তার কওমের কাছে ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তার কওমকে বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাওহীদ স্বীকার করো, জান্নাতের পথে তোমরা অগ্রসর হও। তারা তখন কালেমাকে অস্বীকার করলো এবং তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো। তখন তিনি বললেন যে তোমরা আল্লাহর কালেমা যদি পড়ো তোমরা জান্নাতি হতে পারবে। কেউ তারা স্বীকার করলো না, বরং তার উপরে জুলুম আরো বাড়িয়ে দিলেন। এমন একটা অবস্থায় তিনি তখন পিপাসার্থ হয়ে গেলেন, এমন ভাবে পিপাসার্থ তার বুক ফেটে যাচ্ছে। তিনি তাদের কাছে পানি চাইলেন, কিন্তু তার কওম তার জন্য নিয়ে আসলো রক্ত। তখন তিনি এই আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত প্রাণী এবং রক্ত নিষেধ করেছেন, হারাম করেছেন, কাজে সেই রক্ত আমি পান করতে পারি না। তার সম্প্রদায়ের লোকরা তাকে বলল যে রক্ত ছাড়া তোমাকে আমরা মৃত্যু পর্যন্ত পানিও আমরা দেব না। তিনি এমন ইস্তেকামত থাকলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি হারাম কোনো জিনিস আমি ভক্ষণ করব না। সম্মানিত শ্রোতা, শুধু যে রক্ত মৃত প্রাণী তাই নয়, যে কোনো হারাম জিনিসই মুসলমানের জন্য হারাম, পৃথিবীর মানুষের জন্য ক্ষতিকর। তিনি সেই রক্ত পান না করে পিপাসার্থ অবস্থায় তিনি কাতর হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি দেখলেন এত উজ্জ্বল চেহারার একজন ব্যক্তি, যার চেহারা থেকে নূর চমকাচ্ছে, যার চেহারার দিকে তাকালে আর পৃথিবীর কথা মনে থাকে না, এমন একজন সুন্দর চেহারার মানুষ তিনি আসলেন। এসে ইবনে আবি হাতেম তার চেহারার মধ্যে হাত মালিশ করে দিলেন এবং তাকে একটু পানির পেয়ালা দিলেন যে তুমি এই পানিটা পান করো। তিনি সেই পানির পেয়ালাটা মুখে দেওয়ার সাথে সাথে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। জেগে ওঠার পরে দেখেন যে তার যে পানির পিপাসা ছিল সেই পানির পিপাসা এখন আর নেই। এমন কি তিনি বর্ণনা করা পর্যন্ত তিনি বলেছেন, আমি এই বর্ণনাকারী বর্ণনা করা পর্যন্ত ইবনে আবি হাতেম আমার আজও পর্যন্ত সেই রকম পানির পিপাসা আর কখনো লাগেনি। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। হারামের মধ্যে কখনো আরাম থাকবে না। হারাম যখন ভক্ষণ করবে মানুষ তখন তার আরাম নষ্ট হবেই হবে। হয়তো তিনি নিজে অসুস্থ হবেন, পরিবারের সদস্যরা অসুস্থ হবে, বড় ধরনের কোনো বিপদ মুসিবত হবে, ওই হারাম খাওয়ার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে তিনিও শাস্তির উপযোগী হবেন দুনিয়াতে এবং আখেরাতে। তাই কখনোই নিজে সম্পদশালী হওয়ার জন্য অথবা লাভবান হওয়ার জন্য হারামের দিকে আমাদেরকে হাত বাড়ানো যাবে না, সেটা যেভাবেই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট কিছু বিষয়ের কথা হারাম এই আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহমাল খিনজির, আল্লাহ শুকুরের গোশত হারাম করেছেন, শুকুরের চর্বি, শুকুরের সব কিছু আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এই শুকুরের ব্যাপারে মানুষকে সচেতন করেছেন। আমরা কখনোই এর গোশত বা রক্ত, এর চর্বি কোনো কিছুই আমরা ভক্ষণ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় এখানে স্পষ্টত উল্লেখ করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো কিছুর নামে যা কিছু উৎসর্গ করা হয় সব কিছু তোমাদের জন্য হারাম। সম্মানিত শ্রোতা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েই কেবলমাত্র কোনো প্রাণী জবে করতে হবে। বিশেষ করে যে সকল প্রাণী জবে করে খেতে হয় সেই সকল প্রাণী জবে করার সময় আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবে করা বৈধ নয়, হারাম। এমনকি সেই গোশত বা খাদ্য যদি অন্য কোনো দেবদেবীর নামেও যদি উৎসর্গ করা

0: পায় সেটিও গ্রহণ করা হারাম মুসলমানের জন্য। সম্মানিত শ্রোতা, আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিভিন্ন পূজা পার্বণ সহ বিভিন্ন অনৈসলামিক যে প্রোগ্রামগুলো আছে অন্য ধর্মাবলম্বীদের, আমরা তাদের প্রতি সম্মান জানাই, কিন্তু তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই জন্য কোনো মুসলমানের জন্য দেব দেবীর জন্য যা উৎসর্গ করা হয়, যে খাবার তৈরি করা হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য, সেই সকল খাবার কোনো মুসলমান গ্রহণ করবে না কোরআনের নির্দেশ। এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেই বলেছেন, ফামান ইতুর গয়র বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যদি কেউ এমন বিপদে মুসিবতে পড়ে যায় যে এই হারাম মৃত প্রাণী বা হারাম জিনিসটা ভক্ষণ না করলে সে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করেছেন। কেন? যেহেতু সে ইচ্ছাকৃতভাবে বাগি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এগুলো ভক্ষণ করতে সে চাচ্ছে না, সে বিপদে পড়ে গিয়েছে, তাহলে সে খেতে পারবে মৃত প্রাণীর গোশত বা যেগুলো হারাম রয়েছে সেগুলো খাওয়া তার জন্য অনুমতি আছে। এমনকি আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি রহমাতুল্লাহ আলাই তার তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে যদি এই হারাম জিনিসটা না খায় তাহলে না খাওয়ার কারণে সে মৃত্যুবরণ করবে, তাহলে এই না খাওয়ার কারণে যদি সে মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুবরণ হওয়াটা তার জন্য কবিরা গুনাহ হবে, অর্থাৎ তার জীবনকে বাঁচানো ওই হারাম খাওয়ার চাইতে বেশি জরুরি। এবং কি পরিমাণ খাবে এজন্য মুফাসসিরিনে কেরাম ফোকাহায়ে কেরাম তারা বলেছেন, যতটুকু পরিমাণ খেলে তার জীবনটা বাঁচবে ওই পরিমাণ খাওয়াটা তার জন্য বৈধ। এর একটা মিকদার ফোকাহায়ে কেরাম বলেছেন, কমের পক্ষে তিন লোকমা, অর্থাৎ তিন লোকমা পরিমাণ খেলে একজন মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। এজন্য কোনো পরিস্থিতি যদি এমন হয় যে হারাম জিনিসটা না খেলে তাহলে তার জন্য আর জীবনই বাঁচে না, তাহলে সে তিন লোকমা পর্যন্ত অথবা যতটুকু প্রয়োজন সে ঘৃণার সাথে, তৃপ্তি সহকারে নয়, সে অপছন্দের সাথে এটা গ্রহণ করতে পারবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটা বর্ণনা করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাগফিরাত দানকারী। এই যে দয়ার কথা বলেছেন যে তোমরা যদি এরকম নিরুপায় হয়ে করে ফেলো আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের প্রতিটি আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে যে মুখতাসার যে তাফসীর আমরা শুনলাম এর মুদ্দা কথা হলো, সত্যকে গোপন করা যাবে না, ইসলামকে ইসলামের জায়গায় সত্যভাবে প্রচার করতে হবে, আমি মানতে পারি বা না পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত এবং গুণকে আমাদেরকে প্রচার প্রসার করতে হবে, এবং হারাম বস্তুগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। একান্ত যদি আমাদের পক্ষে কোনো উপায় না থাকে তাহলে তিন লোকমা পর্যন্ত গ্রহণ করা অনুমতি রয়েছে, এবং সমুদ্রের যে প্রাণীগুলো রয়েছে সেগুলো মাছগুলো আমাদের জন্য মৃত হলেও সেটা ভক্ষণ করার অনুমতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধানকে গোপন আমরা রাখব না, করব না, করার চেষ্টা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আঁকড়িয়ে ধরে আজকের এই তাফসীর অনুষ্ঠান থেকে আমরা আমল করার শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।
1: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রচারিত হল। আজ তাফসির পেশ করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বিদেশে যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আজেন্ডারিতে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: ভক্তিমূলক গান শুনছেন শিল্পী এ কে এম শহীদ কবির।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রুম্পা চৌধুরী।

আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে 7:30 বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88 ভোট। এদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত 350 জন সংসদ সদস্যের মধ্যে 343 জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের ধারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি, চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500 উপজেলায় পুকুরের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে 4 শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে তারা পুকুরে নেমে 4 শিশুকেই পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর 2 শিশুকে 2,500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য 2 শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আরও 10 জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ জানায়,

0: গত জুলাই টাইফুন মুসাকের প্রভাবে মুষলধারে বৃষ্টির পাশাপাশি ওয়াংশি অঞ্চলে কিছু এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। নানিং ও গুইগ্যান শহরের প্রায় 16,50,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: আমন্ত্রণ জানাচ্ছি এ সপ্তাহের নাট্য অনুষ্ঠান ঝড়াকলিতে।
4: আজকের নাটক ঝড়াকলি, রচনা দেলাওয়ার হোসেন দুলাল, প্রযোজনা রাশিদুর রহমান প্রধান। নাট্যানুষ্ঠান ঝড়াকলি।

0: তোরে দেখাতে আমার কি খুশি লাগতেছে বন্ধু। আচ্ছা বন্ধু, কত তুই কত বছর পর দেশে ফিরলি?
1: তা 10 বছর তো হইবই।
0: হ্যাঁ, কত কি 10 বছর? তুই এত বছর দেশে বাইরে আসিলি?
1: খুব অবাক লাগতেছে বুঝি।
0: অবাক লাগারই তো কথা বন্ধু, আমি তো ভাবছিলাম আমার কথা তুমি ভুলে গেছো।
1: তুই আমার বাল্য বন্ধু, গ্রামে পা দিয়ে তোর বাড়ি ছুইটাইছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা বন্ধু, ওই আমগোসের ছোটবেলার কথা তোর কি মনে আছে?
1: আছে বন্ধু, সব মনে আছে, কিছুই ভুলি নাই। তাই বন্ধু, গায়ে পা দিয়া একটা ব্যাপারে আমার মনটা খারাপ হয়ে গেছে।
0: মনটা খারাপ হয়েছে? কোন ব্যাপারটা বন্ধু, খুলে কত
2: কলি। এই যে বাবারা, তোমরা আমার কলিরে দেখছো
0: না? তো
2: তোমরাও দেখো নাই, মাইয়ারা আমার গেল কই? আমার কলি একদম ক্ষুধা সহ্য করতে পারে না। ওর মায়ে সে কখন থাইকা ভাত লয়া বয়ে রয়েছে জানো বাবা? আমার কলি পড়াশোনায় খুব ভালো, একটু ফাঁকি দেয় না। আমারে কয় বাজান, আমি অধ্যাপিকা হমু, চোখে চশমা দিয়ে ছাত্রী পড়ামু। একদম পাগলি। কিন্তু অহংকার আমি কই পাই?
0: মনে
1: আছে?
0: আরে সেই যে, আরে যাদবের পাটি গণিত মুখস্থ ছিল বইলা সবাই জানে যাদব মাস্টার কইতো।
1: মনে পড়ছে তো মাস্টার সাহেবের আজ এই দশে কেন?
0: হ্যাঁ দোস্ত, সে এক করুণ কাহিনী। একমাত্র মাইয়ারে হারায়া পাগল হইয়া পথে পথে ঘুরতেছে।
1: কি ঘটেছিল বল দেখি।
0: এক মাইয়া লইয়া মাস্টার সাহেবে বেশ সুখিয়া ছিল। একমাত্র সন্তান হিসাবে ওই মাইয়াই ছিল স্বামী স্ত্রী দুজনের নয়নের মণি।
3: কিন্তু মাত্র দুইটা কেন?
2: দুইটাই দিল, নে খাইয়ে নে।
3: তাহলে তুমি একটা খাও।
2: না না না, তুই খা। হ্যাঁ তোর লাগাই তো আনলাম।
3: তুমি না খেলে আমিও খাবো না। নাও খাও, কইতেছি।
2: ছাড়বি না যখন তখন দে
3: খাও।
4: এই যে দুই বাপ বেটিতে সুপি সুপি কি খাওয়ানো হইতেছে শুনি?
3: কিছু না মা, কিছু না।
4: কি শুনো মানে? সমানে গাল নড়তে আছে তবু কয় কিচ্ছু না।
3: কই?
4: এই যে গেলা দেখি মসজিদে নামাজ পড়তে, তা খাবার জিনিস পাইলা কই?
2: না ইয়ে মানে মসজিদে মিলাদের দুইটা জিলিপি ছিন্নি দিছে।
4: দুইটা মাত্র জিলাপি, তাও নিজে না খাইয়ে মাইয়ারে খাওয়াইতে আসো। ভালো ভালো, খুব ভালো।
3: না না মা, আমি একা খাই নাই, বাসন রেও দিছি।
4: তাইলে আমার বাগের দেখোই।
3: আমি জিলাপি খাইব নাকি? তোমার তো ডায়াবেটিস।
4: ওই কোন পণ্ডিতে কইছে আমার ডায়াবেটিস? আমার দেহি পেরেশান।
3: ওই একই কথা, এই সব রোগে খাওয়ান দাওয়ান মাইনা চলতে হয়, তাই না বাসন?
2: একটু একটু সাবধান থাকা ভালো। বলো তো, বলা তো যায় না কিসে কি হয়। তুমি চাইলে জিলিপি আমি ওই বেলা আইনা দিতে পারি।
4: থাক থাক, আমার লাগবো না, তোমার মাইয়ার এই বেশি করে খাওয়াও। ও হ্যাঁ, ভালো কথা, এই পেনশন তুলতে হইব, এই কথা মনে আছে তো?
3: বাসন, টাকা পাইলে আমার একটা বাসন্তী রঙের শাড়ি কিনা দিবা, কলেজে নবীন বরণ অনুষ্ঠান আছে, আমার গান গাইতে হইব কিন্তু।
2: তাই নাকি? ঠিক আছে আইনা দেব।
4: মাইয়া বায়না ধরল আর অমনি রাজি হয়ে গেল। আর আমি কিছু একটা জিনিস চাইলে তোমার তখন টাকায় টান ধরে।
2: দেখো
3: আমার কিছু দিতে দেখলে মায়ের গায়ে জ্বালা ধরে।
4: ওই ওই, তুই লয়ে যা, আমি কি করি
3: মা?

0: মা, ও মা।
1: এই যে মা, আমি গেলাম।
2: কই যাস তুই?
1: কলেজে।
2: কলেজে যাবি তো, তোর বই খাতাপত্র কই?
1: কলেজে আবার বই খাতাপত্র লাগে নাই। এই যে খাতার একটা পাতা লইছি, বাস এইটাই যথেষ্ট।
2: কি জানি রে বাবা, কেমন যে তোদের পড়াশোনা।
1: ও ইয়ে মা, ভালো কথা, কাল কিন্তু আমার পরীক্ষার ফিস জমা দিতে হইব, 6,000 টাকা লাগব।
2: এত টাকা লাগব কেন?
1: বারে এক বছরের বেতনই তো কত বাকি, এরপর অন্যান্য ফিস আছে না।
2: বেতন বাকি থাকবো কেন, তোরা তো প্রত্যেক মাসে বেতনের টাকা দেওয়া হয়।
1: আরে ধুর, ওইসব আমি দিছি নাই, আমার একটা হাত খরচ আছে না, বাজারের কাছে টাকা চাইলি তো ক্যাটক্যাট করে উঠে। জাবগা, টাকাটা কিন্তু নিয়ে রাখবা, আমি যাই।
3: আরে কি হইলো, নাস্তা কি আজ আর পাওয়া যাবে না নাকি? কবিরের মা, আরে ও কবিরের মা।
2: বাপরে বাপ, নাস্তা নাস্তা করে মানুষটা একেবারে পাগল হইয়া উঠছে। এই নাও নাস্তা।
3: থামো, কয়টা বাজে দেখছ? 9টা বাজে গেল, তবু আরতে যাইতে পারলাম না, পাগল কি সাধে হই।
2: তা আমি বা কি করুম, কিভাবে সামলামু কও? সকালে উঠা তোমার পোলা মাইয়ারে সামলামু না তোমার খেদমত করুম? মানুষ তো আমি একটাই নাকি?
3: এত পোলা মাইয়া জন্ম দিয়ে আমার বড্ড উপকার করছো, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, কয় জাতীয় দুশমন।
2: কথার কি সিরি দেখো, আমি যেন ওদেরকে আমার বাপের বাড়ির তেন লই আইছি।
3: টাকার শ্রদ্ধা তো আমার হইতাছে, তবু যদি একটা পোলা মানুষ হইতো, বড়োটা বছরের পর বছর ফেল কইরা একই ক্লাসে রইছে, আর ছোটটা শাকিল শুনলাম ডাল খাওয়া ধরছে।
2: অসম্ভব, আমার সব ডাল পছন্দই করে না, সুদা ভাত খাইবো তবু ডাল খাইবো না।
3: আরে এই ডাল সে ডাল না জগা, তুমি এইসব বুঝবা না, কিভাবে যে টাকা উড়াইতাছে। আরে
2: ও ভালো কথা, কবিরের পরীক্ষার ফিস দিতে হইব, 6,000 টাকা লাগবো নাকি কইছে।
3: কত?
2: 6,000-এর কথাই তো কইলো, একি কই যাও।
3: উঠানে যে টাকার গাছটা পুইতা রাখছি, যারা দিয়া দেখি টাকা পারে কিনা।
2: উমা, তুমি দেখি আমার লগে মস্কারা শুরু করলা।
3: মস্কারা আমি শুরু করছি না, তুমি 6,000 টাকায় কত কি পাওয়া যায় জানো?
2: লাগলে দিতে হইব না, পরীক্ষা বইলা তো কথা।
3: পরীক্ষা বন্ধ, কোন দরকার নাই পরীক্ষা দেওয়ানের, 2 বার ডাব্বা মারছে, এবারও মারবো, ওর পেছনে আমি টাকা ঢালতে পারবো না, ব্যবসা মন্দা, কাল থেকে আমার আরতে গিয়া বসতে কইবা। হুম, যত্ত সব।

0: 맞습니다.
1: গান গাইল মাইয়াটা কেডা রে দারুন
2: দারুন কি ওর গান না ওর রূপ
1: দুইটাই এর আগে তো কখনো দেখি নাই
2: দেখবি কেমনে এইবারই তো প্রথম কলেজে ভর্তি হয়েছে
1: ও তাই তা কোন গায়ের মাইয়া রে
2: সাতিম তুলির
1: ও আচ্ছা ইয়ে বাপের নাম কি
2: গহরলি মাস্টার তা তুই আর এত খবর জানবো চাষকেন মতলব ডাকি তোর তো আবার ভালো মাইয়া দেখলেই পরিচয় জমানের স্বাদ জাগে
1: আসলে রোমান ছাড়া চলতে পারি না রে বন্ধু
2: আচ্ছা
1: সা দেখি আর বছরের পর বছর ধরে একই ক্লাসে ফেল করে পড়ে আছি
2: তুই এক আজব মানুষ আচ্ছা এইভাবে একটার পর একটা মাইয়ার পিছনে আসকেন
1: কি করুম ফসকায় যায় যে যেটার সঙ্গে বাপ করি এইটাই ফসকায় যায় তাহলে আমার দোষ কোথায় তুই ক
2: আসলে তুই কাউরে সত্যিকারের ভালোবাসতে পারস না
1: আরে না রে বন্ধু না বিয়া হয়ে যায় যে গাঁও গ্রামের মাইয়া গুলান কলেজে আসে যান বিয়ার পাত্র খুঁজতে
2: তাইলে একজনে বিয়ে করে ফলাই নিতে পারস
1: আরে দূর বিয়া মানে তো চ্যাপ্টার ক্লোজড জীবনের বাকি থাকে কিছু
2: তোর কপালে বউজ উঠবো কিনা আমার সন্দেহ আছে আচ্ছা নে চল আমার যাওয়া যাক
3: কি ব্যাপার তালুকদার ভাই মনটা খারাপ কেন ধাবা খেলার পার্টনার পাওয়া যায় নাই বুঝি
4: না মাস্টার হেলে গানা তুমি তো জানো বড় পোলাটা থাকে আমেরিকায় এতদিন মাইয়াটা চোখের সামনে আসিল তবু একটু সান্ত্বনা আসিল কাল হ্যাঁ জামাই লগে ক্যানাডা চলে গেছে বুকটা বড় ফাঁকা হয়ে গেছে মাস্টার
3: খুবই স্বাভাবিক সন্তানরা চোখের আড়াল হইলে বুকে তো ব্যথা লাগবই
4: তুমি তো বাচ্চা গেছো মাস্টার একটা মাত্র মাইয়া তাও ছোট এখনো বেশ কিছুদিন চোখের সামনে রাখতে পারবা
3: তা বটে
4: কিছু মনে করো না মাস্টার তোমার কি লেট ম্যারেজ নাকি
3: না ভাই বিয়া সময় মতেই করছিলাম ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস জন্মের পর পরেই দুই দুইটা সন্তান মরা যায় কিছুতেই আর সন্তান হয় না কত ডাক্তার কবিরাজ দেখাইছি কিছুতেই কাজ হয় না একটা সন্তানের লাইগা তোমার ভাবি তো পাগল হইবার উপক্রম শেষে দশ বছর পর বহু দোয়া মানত কইরা এই মাইয়াটারে পাইছি
4: তাই তো কই প্রথম জীবনে সন্তান হইলে তো তার তো এতদিন বিয়া শাদি কইরা ঘর সংসার করার কথা যজ্ঞা তা তোমার অবসর জীবন কেমন কাটতেছে
3: ভালো না তালুকদার ভাই একদম ভালো লাগে না চোখ বুঝলেই স্কুলের ঘন্টার ছাত্রদের হইচই শুনতে পাই প্রাণটা আনচান করে ওঠে এত খারাপ লাগে
4: স্বাভাবিক খুবই স্বাভাবিক স্কুল আর ছাত্রদের লইয়ে তো জীবনটা কাটাইলা হঠাৎ কইরা এই পরিবেশে খারাপ তো লাগবই মাস্টার তুমি এক কাম করলেই তো পারো ওখানে তো হাতে তোমার অফুরন্ত সময় দুই একটা টিউশনই করো তাতে সময়ও কাটবো কিছু উপার্জন হইব
3: না ভাই সারা জীবন যা পারলাম না তখন কি আর তাই পারি
4: হেলে গিয়ে তো আদর্শ লোকদের জীবনে এত কষ্ট তা চলবো নাকি একা দাবা
3: চলবো মানে অহন তো এই দাবাই তোমার আমার একমাত্র সঙ্গী

0: এই যে শুনছেন,
1: জি আমারই করতেছেন
0: যে সেদিন আপনার গান খুব ভালো লাগছিল,
1: ধন্যবাদ।
0: চমৎকার পল্লীগীতি গাইলেন আপনি।
1: পল্লীগীতি? হ্যাঁ, আমি তো গাইলাম আধুনিক গান।
0: ও সরি, ভুল করেছি। আসলে আমি আবার পল্লীগীতির খুব ভক্ত কিনা, তাই সব গানই আমার পল্লীগীতি মনে হয়। হাসছেন যে?
1: না মানে নতুন কথা শুনলাম তো তাই।
0: ও, অন্ধ ভক্তদের তাই হয়। তা আপনি পল্লীগীতি শিখেন না কেন?
1: চেষ্টা করুম, কিন্তু আমি তো আপনারে চিনলাম না।
0: আমার নাম এহসানুল কবির, বিএ ফাইনাল ইয়ার। আমি এই কলেজের সবচাইতে সিনিয়র ছাত্র। অনেক দিন ধরে আছি কি না?
1: অনেক দিন ধরে কেন? আপনি ছাত্র রাজনীতি করেন বুঝি?
0: না না না, ওই সব কিছু না।
1: তাইলে?
0: আসলে কলেজের মায়াতেই বছর পর বছর ফেল করে পড়ে আছি।
1: ভারী মজা তো।
0: আপনার হাসিটা কিন্তু চমৎকার। কি নাম আপনার?
1: মেজাবিন গহর, সবাই আমারে কলিকইয়া ডাকে।
0: কলিতে এত রূপ, ফুটলেই না জানি আরো কত সুন্দর হয়।
1: কিছু কইলেন
0: না? ইয়ে মানে আপনার পরিচয় পাইয়া খুব খুশি হইলাম। চলুন না ক্যান্টিনে এক কাপ চা খাই।
1: না আজ থাক, ওই যে আমার ক্লাসের ঘন্টা পড়ে গেছে, আমি যাই। হ্যাঁ
0: হ্যাঁ, বেটা দপ্তরি, আর ঘন্টা দেওয়ার সময় পাইলা না, ধ্যাত্তেরি মুডটাই নষ্ট করে দিল। কিরে মাসুদ, ডুমুরের ফুল হয়ে গেলি মনে হয়, তোর যে কোনো পাত্তাই নাই।
2: আর কইস না বন্ধু, বিদেশ থেকে বড় মামা আইছে, তার লইয়া খুব ছুটাছুটির মধ্যে আছিলাম।
0: প্রেম তো জীবনে অনেকে করলাম, এই মায়া ডারে প্রেয়সী না বানাইয়া সহধর্মিনী বানাইলে কেমন মনে হয়?
2: হয়তো খুব ভালোই, কিন্তু তোর ভাগ্যে ওর বরণমালা আমার মনে হয় পরব না।
0: কেন পরব না? কেন?
2: অনেক অসুবিধা আছে।
0: আরে বাদ দে তোর অসুবিধা, কবির চাইলে পারবো না, এই দৃষ্টান্ত আমার নাই।
2: প্রত্যেক মানুষের জীবনে একটা আশা থাকে, বিশেষ করে একজন শিক্ষকের মাইয়া যখন, তার তো অনেক বড় স্বপ্ন থাকতে পারে। কাজে এই চিন্তাটা তুই ছাড় বন্ধু, শেষে পস্তাইতে হইব।
0: না, একবার যখন মুখ দিয়া বাইর করছি তখন আমার সিদ্ধান্তই ফাইনাল। কলি রে আমি বিয়া করুমই।
2: চ্যালেঞ্জ করলি?
0: চ্যালেঞ্জ।

0: কি হয়েছে মা, এমন করতেছো কেন?
1: আর বলিস না বাবা, রান্না করতে গিয়া মাথা ঘুরে হঠাৎ করে পড়ে গেছিলাম।
0: কি সর্বনাশ! ডাক্তারে খবর দিছিলা?
1: না রে বাবা, ডাক্তার ডাকা মানেই এক গাদা টাকা খরচ, আর তোর বাজানের তো জানিস কেটর কেটর করবো।
0: তাই বললা চিকিৎসা করে তৈব না? আশ্চর্য! আমি অনেক ডাক্তার আনতেছি, দাঁড়াও।
1: না না বাবা, ডাক্তার ডাকতে হইব না, এ আমার পুনর রোগ, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাইব। আর রান্নাটা শেষ হলো না, এটাই চিন্তা।
0: জাহান্নামে যাক রান্না, চুপ করে শুয়ে থাকো। আচ্ছা, তোমার দুই মাইয়া কি করে, ওরা রাঁধতে পারে না?
1: হায় আমার পুরা কপাল, এক গ্লাস পানি ঢাইলা খায় না, আর ওরা করবো রান্না? তাহলে তো হইছে, তোরে কতদিন কইতাছি বিয়া কর বাবা, একটা বিয়া কর, ঘরে একটা বউ আইলেই আমার তো একটু উপকার হইত।
0: এই একটা সুযোগ বটে, সুযোগটা তো হাতছাড়া করা ঠিক হইব না।
1: কি রে বাবা, কি ভাবতাছিস?
0: না না না, ইয়ে মানে তোমার দিকটা আমি এইভাবে ভাইবা দেখি নাই মা, সত্যি তো তোমার একজন সেবা যত্নের লোকের দরকার।
1: তাই তো কই, বিয়া কর, করবি বাবা।
0: ঠিক আছে মা, তোমার যদি উপকার হয় আমি রাজি।
1: তাইলে তো ঘটকরে খবর দিতে হয়, তুই বাবা কলিমুদ্দির ঘটকরে একটু খবর দে, কালি যেন আমার সাথে একটু দেখা করে।
0: শোনো কলিমিয়া, তোমারে যেভাবে কইলাম ঠিক সেইভাবে কাম করবা, কেসটা ফিট করে দিতে পারলে স্পেশাল বকশিস আছে।
2: তাইলে ধই গেল কেস একেবারে ফিট হয়ে গেছে, তুমি পাগড়ি শেরওয়ানির বায়না দিতে পারো। কত কানা খোলা পাল করে দিলাম, আর এটা তো রোগিয়া পছন্দের মাইয়া, তুমি কোনো চিন্তা করো না বাবাজি, কেস আমি ঠিক করেই সারুম। কিছু আগাম দিলে ওই তো না, মানে এই আর কি, মানে হাত খরচ আর কি।
0: আচ্ছা আচ্ছা, এই লও 200 টাকা, তবে কেস কিন্তু ফিট হওয়া চাই।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: ও কলির মা, আমার চশমাটা একটু দাও, তালুকদার ভাইয়ের বাড়ির থেকে একটু ঘুরে আসি।
2: আসসালামু আলাইকুম মাস্টার ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম, আপনারে তো ঠিক চিনলাম না।
2: জি, আমার নাম হইল গিয়া কলিমুদ্দি ঘটক, বাপদাদার পেশা ঘটকালি, আমিও আপনাদের দুয়ায় এই পেশাতেই আছি।
3: ও তা, আমার কাছে কি মনে কইরা, আমার বাড়িতে তো কোনো বিবাহযোগ্য সন্তান নাই, একটা মাইয়া আছে তাও ছোট।
2: হ্যাঁ, তাহলে কি ভুল ঠিকানায় আইলাম নাকি? মাস্টার সাহেবের মায়ের কথাই তো কইল।
3: কি ভাবতেছো?
2: জি না, মানে ইয়ে, আপনার মাইয়ার নাম কলিনা।
3: হ, ওকে আমরা ওই নামেই ডাকি বটে।
2: আপনার মাইয়া কলেজে পড়ে তাই না?
3: তাও ঠিক।
2: আরে আমিও তো এই মাইয়ার বিয়ার সম্পর্ক লই আইছি।
3: ভুল করছো, মাইয়া সবে কলেজে ভর্তি হইছে, এমএ পাস করবো, তারপর বিয়ার চিন্তা।
2: পড়াইতে চান ভালো কথা, তোর সম্পর্কটা খুব ভালো ছিল, খুব বড় ঘর ওরা।
3: কি মুশকিল, বিয়াই যখন দিমু না তখন ওসব শুই না কি লাভ আছে, কইলাম না মাই আমার ছোট।
2: শোনেন মাস্টার ভাই, আপনি শিক্ষিত মানুষ, জ্ঞান রাখেন অনেক, আপনি মাইয়ারে বড় কইরা বিয়া দিবার চান, খুব ভালো কথা, কিন্তু মানুষের নিঃশ্বাসে কি বিশ্বাস আছে? আপনার বয়স হয়েছে, চাকরি থেকে অবসর নিচ্ছেন, খোদায় না করুক আপনার যদি কিছু একটা হইয়া যায়, তাহলে ওই মাইয়াদের কি অবস্থা হইব কন্ত দিহি, একবার ভাইবার দেখেন। কাজেই মানে বাচ্চা থাকতে থাকতে মাইয়াদের একটা ব্যবস্থা করে যাওয়াটা ভালো নাকি?
3: সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু
4: অত কিন্তু কিন্তু করার দরকারটা কি, সাফ সাফ কইয়ে দিলেই তো হয়, তুমি ভাই যাও, আমাগো মাইয়া আমরা এখন বিয়া দিমু না, বাস।
2: ও তা আপনাদের মাইয়া আপনারা না দিলে তো আর জোর করবার আমি পারি না, তয় আমার কথাটা আরেকবার ভাইবা দেখেন আসি। আসসালামু আলাইকুম।
5: পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ সুজলা সুফল।
3: কিরে মা, পড়ছিস বুঝি? নে এ দুটুকু খায় নে।
4: আমি খাবো কেন? ওটা তো তোমার, মায়ে তো তোমারে খাইতে দিছে।
3: ও তুই খায় নে।
4: আমার তো পেট ভরা বাজান, একটু আগেই খাইছি।
3: আরে একটুকু দুধ খাইলে কিচ্ছু হইব না, নে খায় নে।
4: উফ বাজান, তোমরা দুইজনেই সমান। দাও
6: দিলা তো, বলে দিলা তো নিজের দুটুকুন মাইয়ারে খাওয়াইয়া। ওই আর তুইও খাইলি।
4: বারে আমি কি করুম, বাজানি তো জোর করে খাওয়াইলো।
3: খাক খাক, একটু দুধ না খাওয়াইলে মাথা খুলবো না তো, তাছাড়া আর কয়দিনই বা খাওয়াইতে পারো।
4: বাজান এই কথা কাউকেন?
3: বারে আমার এই মা মনিরে বিয়া দিতে হইব না।
4: বাজান
1: কিরে বাবা, এমন মন খারাপ কইরা বইয়া রইছস কেন? আমার কথা শোন, তুই ওই শিকদারের মাইয়ারে বিয়া কর। রঙে একটু কাঁচা, কিন্তু জিনিসপত্র তো অনেক কিছুই পাওয়া যাইব। তোর বাজানেরও খুবই ইচ্ছা, করবি
0: না? আইসা তুমার কতবার কইতইব যে মাস্টারের মাইয়া সারা আমি আর কাউরে বিয়া করুম না।
1: চেষ্টা তো কম করা হইল না, ওরা রাজি না হইলে কি করা যাইব বল?
0: তুমগো আর কিছু করতে হইব না, যা করার আমি করু।
1: কি জানি রে বাবা, মাস্টারের মাইয়া যে তোরে কি জাদু করছে।
3: না আজকাল খবর কাগজগুলো কি সব আবুল তাবুল লেখে।
2: আসসালামু আলাইকুম মাস্টার ভাই।
3: তুমি আবার আইসো, তোমারে না কতবার কইছি মাইয়ারে বিয়া এখন আমরা দিব না, তবু কেন আসো তুমি?
2: পেশাটা কি দেখে আইতে হয়? তো আইজ একটা জরুরি খবর লই আইছি।
3: কি?
2: কান্দা আমার মুহের কাছে আনেন।
3: তাই নাকি?
2: আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি।
3: তাহলে তো ভাববার বিষয়। ঠিক আছে তুমি যাও, আমি পরে তোমারে খবর দেব।
2: ওষুধ সীতা হইলে আমি আসি মাস্টার ভাই। আসসালামু আলাইকুম।
1: ওই পোড়ার মুখে ঘটক আইজ আবার কি কয়ে গেল?
3: ও যা কয়ে গেল তাতে তো রীতিমতো চিন্তার বিষয়।
1: কইলটা কি?
3: আমাকে কলির লগে ওই পোলার নাকি ইয়ে মানে ইয়ে আছে।
1: অসম্ভব, কলি আমার তেমন মাই এই না। ওই পোড়ার মুখো ঘটক তোমারে মিশা কথা কইছে, বুঝো না কেন?
3: ওই পোলা সম্পর্কে কলি আমাকে অনেকদিন অনেক কথা কইছে। তাছাড়া একই কলেজে পড়ে যখন, একেবারে অবিশ্বাসী বা করি কি কইরা, ওরা নাকি গোপনে গোপনে পলাইয়া গিয়া শহরে বিয়ার ষড়যন্ত্র করছে।
1: ও মা, তাই নাকি? সে আসি কি ওই করিম বক্সের মায়ের মতো নইব?
3: আজকালকার পোলা মাইয়ারে বিশ্বাস নাই কলির মা, দিনকাল বড় খারাপ হয়েছে। না বড় চিন্তার কথা হইল দেখি। শেষে কি মানিচ্য চাইব?
7: কার মানিচ্য চাইব মাস্টার?
3: এই যে তালুকদার ভাই, কি করা যায় কত?
7: কিসের?
3: আরে ওই মাইয়ার বিয়ার ব্যাপারে, আজ একটা বছর ঘটক বেটা আমাকে পাগল করে ছাড়লো, একেবারে নাছোড় বান্দা।
7: তাই নাকি? তার দেনা পাওনার কথা কিছু হয়েছে নাকি?
3: না, ওরা শুধু মাইয়া ডারে পাইলেই খুশি, তাছাড়া আমার আছেই বা কি, এই পেনশনের টাকাটাই তো সম্বল।
7: দেখো মাস্টার, বন্ধন হলো খোদার হাতে, ওদের যখন এত আগ্রহ দিয়া দেওয়াটাই ভালো।
3: বেশ, তবে তাই হোক, বিয়াটা দিয়েই দেই।

0: কি ব্যাপার? ওহ, মাথায় 7-8 ঘুমটা কেন? আরে ঘুমটা তো দেয় অসে না বরের বেলায়।
1: আমি কি তোমার অসে না বোন নাকি?
0: ঘুমটা ফালাও ফালাও কইতেছি। বা কি সুন্দর!
2: আপনি কিন্তু মিশা কথা কইছেন।
0: মিশা কথা? ও বুঝছি।
1: আরে যুদ্ধ আর প্রেমের বাজিতে মিশা বা প্রতারণা বইলা কোনো কথা নাই, জয় করাটাই আসল কথা। তোমারে পাইছি এটাই আমার আনন্দ।
2: ওইসব ওইসব মিশা কথা বলার কি দরকার আছিল শুনি?
1: ও তা হইলে শোনো, আজ বাসর রাইতে তোমারে মিশা কথা কমু না। তোমার প্রেমে পইরা বা তোমার রূপে মুগ্ধ হইয়া কিন্তু আমি তোমারে বিয়া করি নাই।
2: তবে
1: জিদে বিয়া করছি।
2: জিদে?
1: হ, আমার বন্ধু মাসুদের লগে বাজি ধইরাই তোমারে বিয়া করছি। তয় তুমি কিন্তু ঠকো নাই, এই বাড়িতে তোমার অযত্ন হইব না। তুমি শুধু মাল পানির যোগানটা ঠিক মতো দিয়া যাইও।
2: মানে?
1: মানে ওই যৌতুকের ব্যাপারটা আর কি, বিয়াতে তো তোমার বাজান কিছুই দেয় নাই।
2: আমার সমস্ত গয়না দিছে, তোমার ওই ঘড়ি, আংটি, সুটের কাপড়, আর এই খাট বালিশটাও তো দিছে, তাহলে আর দিল নাকি ক?
1: আরে দূর, ওই সব তো একটা গরিব রিক্সাওয়ালারাও দেয়, তোমরা কি তাই নাকি? অবশ্য তা ধীরে সুস্থে দিলেও পারো, অহন তো তুমি আমার ঘরের মানুষ, কি কব?
3: মারে, ওইখানে তোর কোনো অসুবিধা হইতে আছে না তো?
2: না মা, ওই শাশুড়িটা ভালো মানুষ, তবে শ্বশুরটা একটু অন্যরকম, একেবারে ভীষণ লোভী জানো।
3: ও কিরে, তোর কান খালি কেন? দুল কই?
2: আমার বড় ননদের নিছে।
3: হাতের আংটিও তো নাই।
2: আমার ছোট ননদের নিছে, আবার দিয়ে দিব কইছে।
3: আর দিছে? তুই এত বোকা কেন রে? এইভাবে সোনার জিনিস কেউ হাসরা করে?
2: কি করুম চাইলো যে মা। ও মা।
3: কি রে মা?
2: তোমারে তোমারে কিন্তু একটা কথা কওয়া হয় নাই।
3: ক
2: মা, ইয়ে মানে কলেজ তো অনেক দূরে তাই না? যাইতে অনেক সময় লাগে, আর রিক্সা ভাড়াও তো অনেক।

0: বাজান
1: কি হইল?
0: কিছু টাকা লাগবো, পেট্রোল কিনতে হইব। পেট্রোল
1: পেট্রোল কিনতে হইব?
0: হ্যাঁ।
1: তো আমার এই টাকা দিতে হইব কেন? তোর শ্বশুরের কাছে নিতে পারস না? ঘোড়া দিব একজন, আর চাবুক দিব আরে গিয়া।
2: কলির বাপ, কামটা তুমি খুব ভালো করতে আসো না।
3: কোনটা?
2: এই যে টিভি চাইলো দিলা, মোটর সাইকেল চাইলো দিলা, আই যাবার 10,000 টাকা নিয়ে গেল, এই দেখি ভালো?
3: কি করুম, চাইলো যে
2: চাইলেই দিতে হইব। এইভাবে ওদের দিয়ে দিয়ে লোভ বাড়াইয়ে দিও না।
3: উপায় নেই কলির মা, যতক্ষণ আছে দিতেই হইব। মাইয়া সুখ বইলা কথা।
2: আসলে জামাইয়ের বাপটা একটা আস্ত কষাই লোভী
3: লোকটা কৃপণ জানতাম, কিন্তু এতটা নিচ তা জানতাম না।
4: الصلاة خير من النوم
5: আশ্চর্য, সারাটা রাত মানুষটা বাড়িতে এল না। বাইরে বাইরে করে কি? তাইলে কি লোকের কথাই ঠিক?
0: কলি,
5: এই যে সারা রাত কই আসিল শুনি?
0: সে কৈফত কি তোমারে দিতইব?
5: ওমা, জিজ্ঞাসা করাটা কি দোষ?
0: হ্যাঁ, তাই আমার যেখানে যা খুশি তাই করব। খবরদার, কেউ কিছু জানতে চাইবা না, আমি কারো কাছে জবাবদিহি করতে পারবো না।
5: বেশ, করুম না। আজ কয়দিন মোটর সাইকেলটা দেখতেছি না, এইটা কি করছো তা তো জানতে পারি।
0: বেচা খাইছি কি পাইছো জবাব?
5: মোটর সাইকেল তুমি বেচে দিছো? হঠাৎ কি এমন টাকার দরকার হইল যে মোটর সাইকেল তুমি বেচা দিছো?
0: তুমি কোন নবাব জাতি যে তোমারে সব কথার জবাব দিতে হইব?
5: তুমি না কইলেও আমি জানি, ওই টাকা তুমি জুয়ায় হারছো।
0: বেশ করছি, জুয়ায় হারছি।
5: আমি আরো শুনছি তুমি আজে বাজে লোকের সাথে মিশা নেশা করো। সি সি সি সি, তোমার এত অধপতন হয়েছে।
0: ওই ওই, আমি কাল লগে মিশি না মিশি, কোথায় কি খাই না খাই, তোর এত খোঁজের দরকার কি? ঘরের বউ বউর মতো থাক, বেশি মাতুপুরি দেখাইলে বাড়ির থন বাইর করে দেবো।
5: শোনো, ছোট লোকের মতো কথা কইবা না।
0: কি
5: ছোট লোকের মতো? তুই তো গাড়ি করবা না।
0: কি
5: ভদ্র লোকের মতো কথা কইতে পারো না?
0: কি আমি ছোট লো? তবে রে শয়তানি, তোরে আইস তোরে আজ আমি মাইরি ফেলাম। দাঁড়া দাঁড়া।
2: তুই না একদিন পাগল ছিলি।
6: কি ব্যাপার মাস্টার, এইবারও আইরা গেলা? আজ তোমার হয়েছে কি কও তো, বারবার আরতাছ।
3: মনটা ভালো নেই ভাই।
6: হয়েছেটা কি?
3: বিয়ের পর থেকে জামাই যখন যা চাইছে তাই দিছি, তবু মায়াটার কপালে সুখ হইল না। আজকাল শুনি কথায় কথায় মায়ের গায়ে হাত তোলে।
6: হ্যাঁ, কও কি? ছি ছি ছি ছি ছি ছি, তাই নাকি? এ তো ভারী অন্যায় কথা, মাইয়াডার উপর হেরা এত অত্যাচার করে কেন? মানুষের বিবেক বুদ্ধি কি সব লোপ পাইয়া গেল? এরা কি সব পশু হয়ে গেল?
3: ভুল ভুল, মহা ভুল করছি আমি। আমি অঙ্কের মাস্টার হিসাবে চিরকাল আমার একটা গর্ব আছিল, কিন্তু নিজের মায়ের জীবনের অঙ্ক মিলাইতে গিয়া আমি যে এত বড় ভুল করে বসবো তা ভাবতেও পারি নাই। হায় হায়, আমি কি করলাম কি করলাম কলির মা, নিজের হাতে মায়ের জীবনটারে বরবাদ করে দিলাম।

0: কলি, কলি,
1: এই যে কলি, তোমার গলার হারটা দাও তো।
2: হার? হার দিয়া কি করবা?
1: কাম আছে, দিতে কইতাছি দাও।
2: না, এই হার দিয়া তুমি জুয়া খেলবা।
1: কি?
2: আমি আমি কিছুতে এই হার দিব না।
1: তোর বাপে দিব, দে কইতাছি, দে হার, খুন, খুন।
2: হার দিব না।
1: যা পারিশ করগা, যা।
3: বউ, বউ, ও বউ।
2: কি হয়েছে মা?
3: সেই কখন থেকা পানি পানি কইরা চিৎকার করতাছি, তোমার কি কানে যায় না? সাদে কি মায়ের খাও বাসা, তোমার দোষে তুমি মায়ের খাও।
2: মা, আপনিও এই কথা কইলে আমি আর কার কাছে যাব? মা, কার কাছে যাব?
3: যাও, পানি নিয়ে আসো।
2: আনতেছি।
3: সে কি ওইভাবে বসে পড়ল কেন?
2: মাথাটা বড় ঘুরতেছে মা, আজ কদিন ধরে বমি বমি লাগতেছে।
3: মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে, বুঝতে পারছি। সে কথা আগে কইবা তো, কবিরের বাপ, ও কবিরের বাপ।
1: কি হইল, এত ডাকাডাকি কিসে?
3: হবগো শুনছো, বৌমার বাচ্চা হইব, বাড়িতে নতুন মেয়ে মনাইতাছে।
1: খাইছে আমারে, বাড়লো আর একটা খরচ, সামনে লাভ।
4: এই যে কলির মা, আরে তুমি এসব কি শুরু করছো?
3: আমার নাতির লাগে কেথা সেলাই করতে আসি।
4: সেই কবে থেকা কেথা সেলাই শুরু করছো? অখনো তোমার কেথা সেলাই আর শেষ হইল না।
3: আরে বাচ্চাদের কি দুই একটা কেথা হয় নাকি? শুনো, একটা দোলনাও কিন্তু কিনতে হইব।
4: আচ্ছা আচ্ছা, দেখা যাইব। তুমি দেখি নাতি নাতি করে একেবারে পাগল হয়ে উঠছো।
3: তা মায়ের কবে আনতে যাইবা?
4: এখন কি দেখি আরো কয়েকটা দিন।
3: ও মা, সাত মাসে পড়ছে, আর কবে আনবা শুনি? না না বাপু, তুমি কাইলে আমার মাইয়া লই আসো। সাত মাসে মাইয়ারে সাত দিতে হইব না?
1: দিন দিন খরচ বাড়তেই আছে, বাড়তেই আছে। না, এরা আমারে ফকির বানায় সারবো। ওই যে আইতাছে আরেকজন। বলি বাড়িটা কি সরাইখানা পাইলা নাকি? সারাদিন মানুষ জন আইতেই আছে, আইতেই আছে, কইছি কাজে জুটে সব আপদ।
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আরে বিআই সাহেব যে, তা ওই হাতে পায়ে এত ধুলা কেন? হাইটাইলেন বুঝি? আহারে, আমারে খবর পাঠান নাই কেন? ঘাটে একটা চার চাক্কা গাড়ি ভাড়া করে পাঠাইতাম।
4: ঠাট্টা করছেন বুঝি? করেন, ওতে আমি কিছু মনে করি না। এদেশে মায়ের বাপেরে অনেক কিছু সহ্য করতে হয়।
1: আহারে ঠাট্টা করুম কেন, মাস্টারি কইরা তো মালপানি কম কামান নাই, আপনার তো সম্পদের পাহাড় গড়া উচিত।
4: আমি একজন অত্যন্ত দরিদ্র স্কুল মাস্টার, শিক্ষকতা করছি ঠিকই, কিন্তু টাকা কামাই করি নাই। তাছাড়া শিক্ষকতা তো সম্পদ গড়ার পেশা নয় বেসাহেব, এটা একটা মানুষ গড়ার পেশা।
1: মুখে সবাই ওই আদেশের বুলি ফুটায়, কিন্তু কামের বেলায় তো উল্টা।
2: বাজান, তুমি?
4: আরে থাক মা, থাক, সালাম করতে হইব না। কেমন আছিস তুই?
2: ভালো ভালো। বাজান, মায়ে কেমন আছে?
4: ভালো, তোরে দেখার লাগে অস্থির হয়ে গেছে।
1: বোমা, এই যে বোমা, কথা পর হইব, আগে যাও বিয়া সাহেবের জন্য খাওয়ানোর ব্যবস্থা করো।
2: জি আচ্ছা।
1: শুনো, মুরগি সবাই দিবি আর পোলাও রান দেব, বুঝছ? যাও যাও। তারপর বিয়া সাহেব, মতলবটা কি কন্ত? আমার আবার সময় কম, আরতে যাইতে হইব।
4: না না, মতলব কিছুই না, মাইয়াটারে লইতে আইছি আর কি।
1: বাবা বা, কি সুন্দর কথা, আপনার মাইয়াটারে আপনি লইয়া যাবেন আর আমরা বাড়ি শুদ্ধার লোক না খায়া থাকি, এই আর কি। না
4: না, মানে মাইয়াটার প্রথম সন্তান হইব তাই।
1: আরে এইখানে থাকলে অসুবিধা কি? আমার পোলা মাইয়া এই বাড়িতে জন্মাই নাই, আমি দুঃখিত, আপনার মাইয়ারে পাঠাইতে পারলাম না।
4: আপনার বাড়ির বউ আপনি না পাঠালে তো আমি জোর করতে পারি না। তাই আমি অনেক আশা করে আইছি, আপনার দুইটা হাত ধরে আমি অনুরোধ করতেছি ভাই সাহেব, দয়া করে মেয়েটিকে যাইতে দিন।
1: আপনি তো আসছে ক্যাসেল্লা মানুষ, কইতাছি পাঠামু না, তারপর পেশালি পাঠতেছেন, নিজের স্বার্থ বোঝেন না, পরের স্বার্থ বোঝেন না।
2: তুমি যাও বাজন, কেন কেন শুধু শুধু আমার লাগে অপমান হইতেছ? আমি এখানেই থাকুক, মরলে এখানেই মরুক, তুমি যাও বাজন, আর কোনোদিন এখানে আসো না, আর কোনোদিন এখানে আসো না বাজন।

0: কি ব্যাপার, শুইয়া কেন? যাও ভাত লই আসো।
1: ভাত নাই।
0: ভাত নাই মানে?
1: ভাত রান্ধি নাই।
0: কেন রান্ধো নাই কেন?
1: আমার শরীরটা ভালো না।
0: ওইসব বুজুর্গি ছাড়ো।
2: তুই মার চালাকি আমি বুঝি না মনে করছো? বাপের বাড়ি যাইতে দেয় নাই তাই ঘাউরামি শুরু করছো। ঘাউরামি ছুড়াই দিমু কিন্তু, সোজা হইয়া রান্নাঘরে যাও।
1: বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সত্যি কইতেছি আমার শরীরটা ভালো না, খুব খারাপ লাগতেছে।
0: তোমার কোনো কথা শুনতে চাই না, ভালো চাও তো রান্নাঘরে যাও।
1: আচ্ছা তোমরা কেমন মানুষ গো, তোমাদের শরীরে কি একটু দয়া মায়া কিছু নাই?
0: না নাই। আমি জানতে চাই তুমি রান্নাঘরে যাই বাকি
1: না? না, আমি আজ কিছুতেই রান্না করতে পারুম না।
0: না পারলে তোর যে বাপে বসায় খাওয়াইবো সেখানে যা, এইখানে থাকলে খাইটা খাইতে হইব। যা যা এনতে দূর হয়ে যা।
1: যামইতো, যামইতো। তুমি কি মনে করো আমার কেউ নাই?
0: তাহলে যাস না কেন? আমি তো যাইতেই কইতাছি।
1: ঠিক আছে যামু, তোমার যামু, আমি থাকুম না তোমার বাড়ি, এই আমি গেলাম।
0: যা যা।
3: শুইতে সুতাল লাগে না কেন? চোখের মাথা খাইলাম নাকি?
1: মা
3: কেদা, মা কলি, কলি তুই কাল লগে আইলি?
1: আমি একাই আছি মা।
3: সে কি রাগ করে আইলি নাকি?
1: মা অসুস্থ শরীরে, ওরা আমার দিয়া জোর করে রান্ধাইতে চাই মা। আমি আর পারি না মা।
3: কুলি
1: আর পারি না
3: কুলি।
1: মা গো, তোমরা তোমরা আমার কোন জাহান্নামের আগুনে বলাইছো মা? কোন জাহান্নামের আগুনে বলাইছো?
0: কুলির মা, ও কুলির মা,
3: ও তুমি আইছো? এই দেখো দেখো, কুলি রাগ কইরে চইলে আইছে।
0: সে কি? না না মা, কষ্ট তুই মোটেই ভালো করস নাই। চল তোরে আমি এক্ষুনি রাই খাইতেছি।
3: বলে তোমার কি মাথা খারাপ হইছে? এই অসুস্থ মাইয়া ডারে কি কও তুমি?
0: হ্যাঁ তুমি বুঝবার পারতেছো না, এর পরিণতি খুব খারাপ হইতে পারে। চল মা।
1: না বাজান, বাজান আমি যাবো না, আমি আর ওই বাড়িতে যাবো না বাজান।
0: কি মা,
1: তবু
0: চল মা, চল
3: কুলি
1: মা।

0: ও কবিরের বাপ, বউটারে ডাক্তার টাক্তার কিছুই তো দেখানো হইল না।
1: কি ডাক্তার?
0: কথা কইলেই তো খ্যাস কইরা উঠো, কি যে তোমার স্বভাব!
1: থামো।
0: থামবো কেন? বউটা এই বাড়িতে পা দাওয়ানোর পর থেকেই তুমি তারে সহ্য করতে পারো না। তোমার পোলাও আজকাল কথায় কথায় তার গায়ে হাত তোলে, কেন এত অত্যাচার কেন? তোমারও তো দুইটা মাইয়া আছে, তারা যখন পরের ঘরে গিয়া এমন অত্যাচার পাইব, তুমি সহ্য করবা?
1: কি কইতে চাও তুমি?
0: বউটারে বাপের বাড়ি যখন যাইতে দিলা না, তখন এখানে একটু যত্ন নিতে হইব না? প্রথম পোয়াতি কত কিছুই মানতে হয়, তুমি তো কিছুই করতাছো না।
1: আমার পক্ষে কিছু করা সম্ভব না। শোনো, আজ তোমার একটা সাফ সাফ কথা কইয়া দিই, তোমার পোলারে কও ওই বউ লইয়া আলাদা হয়ে যাক। আমার পক্ষে এত বড় সংসার টানা সম্ভব না, ব্যবসা মন্দ, পুঁজি ভাঙ্গা খাইতেছি।
0: কিন্তু কিন্তু আলাদা যে হইব, খাইব কি?
1: শ্বশুর রে বলুক ব্যবস্থা কইরা দিক, পিরিত কইরা বিয়া করছে, শ্বশুরের কাছে চাইতে পারে না, বউয়ের ভার হইয়া থাকলে চলবো? ব্যাটা অকর্মণ্য গাধা।
2: এই অবেলায় শুয়ে রইছ যে, শরীর খারাপ, মাথাটা একটু টিপা দি
3: না। থাক,
2: শুনলাম বাজান তোমারে আলাদা করে দিবার চাই।
3: শুধু তাই না, অনেক গান বন্ধ করছে। কি ভুলটাই যে করছে তোমারে বিয়া কইরা। আজ যদি শিকদারের মায়ের বিয়া করতাম, তাহলে কি বাজানের কাছে কথা শুনতে হয়?
2: সেই অভিযোগ তো আমিও করতে পারি। তোমার বাজানের ইচ্ছার বিরুদ্ধে বিয়া কইরা তুমি নিজেও শান্তি পাইলা না, আমার একটুও শান্তি দিলা না। তিন রাত দাসী বান্দির মতো খাটাও, কিন্তু কারোর মন পাইলাম না। এর নাম কি জীবন?
3: বড় বড় কথা তো খুব শিখছ।
2: যা সত্য তাই কইলাম।
3: ওই সব বড় বড় কথা বাদ দাও, আমি যা কই মন দিয়া শোনো। বাজান যখন আমারে আলাদা করে দিবার চায়, তখন আমিও আর বাজানের সাথে থাকবার চাই না। কিন্তু করুমটা কি? চাকরি তো পামু না, ব্যবসা করতে হইলে টাকা লাগবো। শোনো, তোমার বাজানরে কও আমারে আপাতত 1,00,000 টাকা দিতে।
2: অসম্ভব, আমি আর বাজানের কাছে 1 টাকাও চাইতে পারুম না। তাছাড়া বাজান দিবই বা কি? যা টাকা পাইছিল পেনশন থেকে, তা তো সব তোমার পিছনেই খরচ করছে।
3: ওই সব কোনো কথা শুনবার চাই না আমি, টাকা আমার চাই, না হইলে তোমারে নিয়েও আমার অন্য চিন্তা করতে হইব।
2: কি কি করতে চাও তুমি, কি করবা?
3: দরকার হইলে, দরকার হইলে তোমারে আমি তালাক দিমু।
2: কি কইলা তুমি? তুমি আমারে মাগো।
3: ওই সব বনিতা ছাড়ো, ভালো চাও তো টাকাটা আইন্না দাও।
2: না, আমার কপালে যা থাকে থাক, আমি কিছুতেই আর বাজারের কাছে হাত পাততে পারুম না, মরে গেলেও না।
3: তোর তোর বাপে পারবো?
2: খবরদার, খবরদার কইতাছি, আমার বাপ তুইলা কথা কইবা না। আমার বাপ গরিব হইতে পারে, কিন্তু তোমার বাপের মতো নিজ লোভী কষাই না।
3: ওই ওই খবরদার, আমার বাপের লইয়া ফালতু কথা কইবি না, জানে বইরা ভালামো একদম।
1: ওই কি ছেলে, এত কথা কিসে?
3: দেখো না বাদাম, তোমারে কয় নিজ লোভী কষা।
1: কি ছোট লোকের বেটির এত বড় সাহস, আমারে অসম্মান করে কথা কয়? ওই আরে এখন পিটাস নাই কেন?
3: ওরে ওরে আমি মাইরা ফেলাম।
2: কবুতর কইতেছি, আমার গায়ে হাত দিবা না।
3: মাইরা ফেলাম।
0: কি সর্বনাশ করলি বাবা, এক্ষুনি পুলিশ আসবো, আইসা গোষ্ঠী সুদ্ধা বাধ্যান হইবো বাবা, কারো সারবো না ও বাবা, কারো সারবো না।
3: তাই তো বাজান অনুপায়,
1: আমি কি জানি, আমি কি জানি, আমি কি তোরে এইভাবে মারতে কইছিলাম? শোন, কাছে আয়, যা কইলাম তাই কর।
3: আচ্ছা।

0: আরে এ দিদি, এ ফর্সা হয়ে গেছে, কি মরার মতন ঘুমাইলাম, নামাজটা বোধ হয় কাজাই হয়ে গেল। এই যে অকলির বাপ, কলির বাপ, আরে উঠো, নামাজ পড়বা না?
1: উঠি।
0: ও মা, বাইরে দরজার সামনে ওইখানে কেডাই শুয়ে আছে, দেও দি কাণ্ড, শোয়ার আর জায়গা পাইল না। একই এ যে আমার কলি, কলি কলি এইখানে পড়ে কেন? আল্লাহ আল্লাহ গো, ওর সারা গায়ে এত রক্ত কেন? কলি কলি আমার কলি কলি রে কলি

Colí, ¿qué puede ser? Colí, Colí, ¿qué chupo na? ¿Qué tanda? Colí ma, Colí ma. ¿Qué es? Colí, Colí ma, Colí. কথা বলে নাকি, কথা বলে নাকি, কেউ কথা বলে না, দুই মায়ের বেটি ঘুমায় গেছে।

0: তারপর
1: তারপর স্ত্রী আর মাইয়া শোকে মাস্টার সাহেব পাগল হয়ে যায়। তারপর থেকে পথে পথে মাইয়ারে খুঁজা বেড়ায়।
0: আহ বেচারা, তার জামাই কি হইল?
1: পুলিশে ধরে নিল, বিচারে তার ফাঁসি হইল।
0: উচিত বিচারই হইছে।
1: তা তো হইল, কিন্তু এইভাবে আর কত কলি ধরবো, কত কলি।
2: এতক্ষণ দেলওয়ার হোসেন দুলাল রচিত ঝরা কলি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন গহর মাস্টার খলিলুল্লাহ খান, মাহমুদা জাহানারা আহমেদ, তালুকদার মোহাম্মদ বাবর, মোজাহার সাজ্জাদ হোসেন খান, কলিম সিরাজুল হক মন্টু, দ্বিতীয় বন্ধু কাজী রফিক, প্রথম বন্ধু হাফিজউদ্দিন, মাসুদ আব্দুল হাই দুরবার, তসলিমা কল্পনা দাস, কবির এবং কলি চরিত্রে ছিলেন শফিক সাদিকী ও শাহিনা আক্তার কাজল, সম্পাদনায় ইমদাদুল হক এবং নাটকটি প্রযোজনা করেছেন রাশিদুর রহমান প্রধান।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল 4টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88 ভোট। এদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত 349 জন সংসদ সদস্যের মধ্যে 343 জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের বিষয়কে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারণী সংলাপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএমে 2 দিন ব্যাপী সংলাপে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীতি নির্ধারকদের সাথে মত বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবে সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে চায়। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দোরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগার অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মির্শা আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500 উপজেলায় পুকুরের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে 4 শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে তারা পুকুরে নেমে 4 শিশুকেই পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর 2 শিশুকে 2,500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য 2 শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 159-এ দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আরও 10 জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আজ জানায়, গত জুলাইয়ে তাইফুন ম্যাসাকের প্রভাবে মুষলধারে বৃষ্টির পাশাপাশি গুয়াংশি অঞ্চলের কিছু এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। নানিং ও গুইগ্যাং শহরের প্রায় 16,50,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। মেগেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। 2-0 সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথযাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান।

0: ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্ব সাম্প্রতিক বছরগুলোতে চরম উদ্বিগ্ন সৃষ্টি করেছে ভয়াবহ আগ্রাসনে।
1: এই আগ্রাসনের শিকার হচ্ছে নারী পুরুষ, কিশোর, তরুণ যুবগোষ্ঠী, কোথাও কোথাও শিশুরাও।
0: ফলে শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি, কর্মস্পৃহা হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, লেখাপড়ায় ড্রপ আউট, পরিবারে ভাঙন, অপরাধ প্রবণতা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি সহ নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডে চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।
1: হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা কোন ভয়াবহ আগ্রাসনের কথা বলছি।
0: মাদকই হচ্ছে সমকালীন বিশ্বের ভয়াবহ আগ্রাসন, যা ব্যক্তিজীবন, পরিবার ও সমাজকে চরমভাবে ক্ষতির মুখোমুখি করছে।
1: আমাদের দেশে বর্তমান গণতান্ত্রিক সরকার মাদকের বিরুদ্ধে শুধু জিরো টলারেন্সই নয়, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধের সর্বক্ষণ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
0: এখন প্রয়োজন সরকারের পাশাপাশি আমাদেরও নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে কাজ করা।
1: আর সেটা শুরু করতে হবে নিজ পরিবার, বন্ধুবান্ধব এবং আপনজনদের মাদক থেকে মুক্ত রাখার মধ্য দিয়ে।
0: এমনই আহ্বানে শুরু করছি মাদক বিরোধী সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
1: মাদকের কারণে কত শত মানুষ যে নিঃস্ব হয়ে গেছে, কত সহস্র মানুষ যে ধুঁকছে জটিল রোগে, কত পরিবার যে ভেঙে গেছে, কত জন জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে, তার কোনো হিসেব নেই। এখন প্রশ্ন আসতেই পারে, মাদকের এত নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও এবং সামাজিক ও আইনগত বাধা সত্ত্বেও মানুষ কেন মাদকে আসক্ত হচ্ছে?
0: এর অন্যতম কারণগুলো হচ্ছে পারিবারিক বন্ধনের সুদৃঢ়তার অভাব, ধর্মীয় চর্চাবোধ এবং নীতিনৈতিকতা ও শিষ্টাচারের অভাব, মাদকের সহজলভ্যতা, ভুল বন্ধু নির্বাচন, পারিপার্শ্বিক কারণ, হতাশা ও মানসিক চাপ, কৌতূহল, বেকারত্ব ও হতাশা এবং প্রেমজনিত ব্যর্থতা ইত্যাদি।
1: তবে কারণ যাই হোক না কেন, এটাই সত্য যে মাদক কোন ধরনের সমস্যার সমাধান দেয় না, বরং মাদকের প্রভাব পুরোটাই ধ্বংসাত্মক।
0: আর বেশিরভাগ ক্ষেত্রেই মাদক গ্রহণের শুরুটা হয় ধূমপানের মধ্য দিয়ে, যার মধ্যে থাকে ক্ষতিকর নিকোটিন, যা কোনো কোনো ক্ষেত্রে মাদকের চেয়েও মারাত্মক পরিণতি ডেকে আনে, শরীরে জন্ম দেয় বিভিন্ন প্রাণঘাতী রোগ।
1: তাই মাদকের সাথে সাথে ধূমপানের বিরুদ্ধেও আমাদের সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে একটি প্রামাণ্য প্রতিবেদন, জনস্বাস্থ্যের অন্যতম হুমকি নিকোটিন, উপস্থাপনায় সুমনা সিরাজ সুমি।
2: সুপ্রিয় শ্রোতা, আমি সুমনা সুমি, প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বেতার প্রামাণ্য, জনস্বার্থের অন্যতম হুমকি নিকোটিনে। শ্রোতা বন্ধু, এক কাপ চা, সঙ্গে একটি সিগারেট, ধোঁয়ার একটি টান, তারপর আরেকটি। শুরুটা হয়তো নিছক কৌতূহল থেকে, কখনো বন্ধুর প্ররোচনায়, কখনো স্টাইলের অংশ হিসেবে, কিন্তু ছোট্ট অভ্যাসের পেছনে লুকিয়ে আছে একটি শক্তিশালী আসক্তিকারী পদার্থ, নিকোটিন। নিকোটিন শুধু একটি রাসায়নিক পদার্থ নয়, এটি তামাকাশক্তির অন্যতম প্রধান চালিকা শক্তি, আর সেই আসক্তি হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। নিকোটিন হল তামাক গাছে থাকা একটি অত্যন্ত আসক্তিকর রাসায়নিক পদার্থ। সিগারেট, বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্য ব্যবহারের মাধ্যমে নিকোটিন শরীরে প্রবেশ করে এবং দ্রুত মস্তিষ্কে পৌঁছে যায়। সেখানে এটি মস্তিষ্কের সাথে এমন ভাবে জড়িয়ে পড়ে যা মস্তিষ্কের পুরো ব্যবস্থাকে প্রভাবিত করতে থাকে। তৈরি হয় সাময়িক স্বস্তি কিংবা ভালো লাগার অনুভূতি, কিন্তু ধীরে ধীরে শরীর নিকোটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তখন আগের মতো অনুভূতি পেতে আরো নিকোটিনের প্রয়োজন হতে পারে, এভাবেই তৈরি হয় নির্ভরতা। এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন যারা জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘ সময় রিসার্চ করে আসছেন, গবেষণা করে আসছেন, এরকম একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। আপনার কাছে জানতে চাইব যে এই যে নিকোটিন, সেই নিকোটিন কিভাবে একজন মানুষের ভেতরে প্রভাব সৃষ্টি করে?
3: আসলে নিকোটিনের প্রভাব এক কথায় বলা যাবে না, এটার অনেক ধরনের মারাত্মক ক্ষতিকারক প্রভাব মানুষের শরীরের উপরে। হ্যাঁ, কেউ কেউ আছে তারা বলে যে আমরা যখন কোনো স্ট্রেসে থাকি, কোনো চাপে থাকি, তখন আমরা যদি স্মোক করি কিছুটা রিলিফ লাগে। এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এটা টোটালি একটা মানসিক। কারণ যারা স্মোক করে না, তাদেরও তো চাপ পড়ে, তারা কিভাবে চাপে করে। আর খারাপ সাইডগুলি যদি ধরেন, আমি সারাদিনও যদি বলি শেষ হবে না। সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে এটা একটা নেশা, যে কোনো ক্ষতিকারক নেশা সম্পূর্ণ বর্জনীয়, কারণ নেশা জিনিসটাই ভালো না। এক দুই নম্বর হচ্ছে এই নিকোটিনটা যখন কেউ পান করে, স্মোক করে, সে সরাসরি শরীরের রক্তনালীগুলিকে ইঞ্জুরি করে, যেটাকে বলে এন্ডোথেলিয়াল ড্যামেজ। ফলে হয় কি, এন্ডোথেলিয়ামটা হচ্ছে একটা রক্তনালীর ভিতরের লেয়ারটাকে বলে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামে যখনই ইঞ্জুরি হয়, রক্ত যে পাস করে রক্তটা জমাট বাঁধে হয়ে যায়, এই জমাট বাঁধাটাকে বলে থ্রম্বোসিস। এই থ্রম্বোসটা যখন ভেঙে যায়, এই টুকরাগুলি বিভিন্ন জায়গায় শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়ে ব্রেনে যদি যায় স্ট্রোক করতে পারে, হার্টে যদি চলে যায় হার্টে ব্লক করতে পারে, কিডনিতে যদি চলে যায় দেখা গেল যে কিডনি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গেল। সবচেয়ে আরো বেশি ড্যামেজ করতেছে কোথায়, ফুসফুসে, লাংসে। যে স্মোক করে 10-15 বছর পরে দেখা যাবে তার লাংসটাকে মনে হয় যেন একটা কয়লা, তার মানে ভিতরে কার্বন পার্টিকেল গুলি জমে জমে জমে কি হয়, লাংসের যে ক্যাপাসিটি থাকে, যে পরিমাণ অক্সিজেন নেওয়ার কথা, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার কথা, সেটা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। তাহলে কি হবে, তার একটা আমরা একটা রোগ বলি সিওপিডি, যেটা হচ্ছে আর কি, যেটাকে সহজ বাংলায় আমরা বলতে পারি যে একটা ক্রনিক লাং ডিজিজ, যার ফলে এই পেশেন্টটা হাঁপানির মতো মনে হতে পারে। এই পেশেন্টটা, এই রোগীটা, এই ব্যক্তিটা একটু বেশি হাঁটাহাঁটি করে, তার শ্বাসকষ্ট হতে পারে, এই ব্যক্তিটার কর্মক্ষমতা কমে যেতে পারে এবং যে কোনো সময় তার শরীরে অক্সিজেন কমে গিয়ে মারা যেতে পারে। নিকোটিন যেমন আরো ক্ষতি করে, যেমন আপনার ক্ষুধা মন্দা করে দেয়, এই নিকোটিনের ফলে কি হতে পারে, আপনার নিদ্রাহীনতা হতে পারে, স্লিপলেসনেস যেটাকে বলে, ফলে কি হতে পারে, আপনার স্ট্রোক হওয়ার চান্স আরো বেশি হতে পারে, আপনার মানসিক ভাবে আপনি সবসময় একটা অস্থিরতায় ভুগতে পারেন। সবচেয়ে বড় আরেকটা জিনিস আছে, প্রতিটা এই যারা নিকোটিন সেবন করে তারা যদি এই নিকোটিনটা পার্টিকুলার একটা সময় না পায়, তাহলে এটাকে বলে উইথড্রল রিফ্লেক্স, যে এইটার জন্য শরীরের চাহিদার জন্য সে তার আচরণও অস্বাভাবিক হতে পারে। তো আমি এগুলি জাস্ট অল্প কথায় কিছু বললাম ক্ষতিকারক।
2: একটা কথা জানতে চাইবো যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের পরে নিকোটিনের এই প্রভাবটা কিভাবে কাজ করবে।
3: এই বয়সের ছেলেমেয়েরা হয় কি সবসময় একটা অ্যাডভেঞ্চার চিন্তা করে, ওরা চিন্তা করে যাচ্ছে দেখি তো স্মোক করে কি হয়। প্রাথমিক পর্যায়ে এটা অ্যাডভেঞ্চার থাকে, দ্বিতীয় পর্যায়ে এটা চলে যায় আপনার একটা নেশার মধ্যে, তৃতীয় পর্যায়ে একটা সিগারেটের নেশা যখন হয় সে তখন ওটা থেকে অন্যান্য মাদক দ্রব্যেও কিন্তু সে আসক্তি হতে পারে। সুতরাং আমাদেরকে এই নিকোটিনের যেই প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এইটাকে মাথায় রেখে এটাকে বর্জন করার জন্য যতটুক দরকার আইন নেওয়া, সেটা নেওয়া আমি মনে করি অতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু তার আগে সামাজিকভাবে সচেতনতা করতে হবে, এটা ঘরের থেকে শুরু করতে হবে, স্কুলে শুরু করতে হবে। একটা ছেলে যখন আরেকটা ছেলের সঙ্গে মিশছে, বাবা মাকে দেখতে হবে যে তার ছেলে কোন ছেলে মেয়ের সঙ্গে মিশছে। এই যদি আপনি সার্ভিলেন্স না করেন তাহলে কিন্তু নিকোটিনের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন না।
2: আপনার কাছে আমার শেষ জানতে চাও, বাসায় যখন আমাদের যে ছোট ছোট শিশুরা আছে এই নিকোটিন যখন বাসার বয়স্ক কেউ সেবন করে, এই ধোঁয়া কি সেই শিশুদের পরে কোনো প্রভাব সৃষ্টি করে?
3: এটাকে বলা হয় প্যাসিভ স্মোকার, অন্য কেউ খাচ্ছে সেই ধোঁয়াটা নিকোটিনটা বাতাসে ঘুরছে, সেই একই এনভায়রনমেন্টে যে বসবাস করে তার শরীরে ঢুকছে। আমরা বিভিন্ন সমীক্ষায় দেখেছি যে এই নেগেটিভ স্মোকারের ক্ষতিটা যে ডাইরেক্ট স্মোক করছে তার থেকে আরো অনেক বেশি। সুতরাং প্রতিটা বাড়ির কর্তাকে এনশিওর করতে হবে কোনো অবস্থাতেই যেন বাড়িতে শিশু থাক আর না থাক সে যেন বাসায় যেন স্মোক না করে, কারণ এটা তার না যতটুকু ক্ষতি করবে অন্য অন্য যারা আছে যারা প্যাসিভ স্মোকার তাদের অনেক বেশি ক্ষতি করবে। সুতরাং বাসা থেকে এটা কিন্তু স্টার্ট হওয়া উচিত।
2: শ্রোতা বন্ধু, আমরা কিন্তু শুনছিলাম যে নিকোটিনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এই নিকোটিনের প্রভাব থেকে আমাদের প্রজন্মকে মুক্ত করতে হলে, একটি সুস্থ প্রজন্ম করতে হলে বাসা থেকেই আমাদের নিকোটিনকে দূর করার আন্দোলন তৈরি করতে হবে। শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিকোটিন মুক্ত থাকবেন।
0: আমাদের শত চেষ্টার পরও আমাদের মধ্যে কেউ কেউ হয়তো কোনো না কোনোভাবে মাদকে আসক্ত হয়ে পড়ে।
1: এতে ভেঙে পড়লে চলবে না, ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মাদকাসক্ত ব্যক্তিটিকে মাদক ছেড়ে দিতে বোঝাতে হবে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখবেন ব্যক্তিটি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
0: প্রিয় শ্রোতা, এবারে তেমনি একজনের কথা শোনাব ফিরে আসার গল্প পর্বে, যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
1: আলাপচারিতায় সজীব দত্ত।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আমাদের আজকের ফিরে আসার গল্পে। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন তার সাথে কথা বলি, যিনি সম্প্রতি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। আপনার নাম, আপনি এখন কি করেন?
5: সালামু আলাইকুম, আমি সাজেদুল ইসলাম, আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি।
4: আপনি সুস্থ জীবনে ফিরে এসেছেন, আপনাকে অভিনন্দন। কেমন আছেন
5: এখন? আগের চেয়ে অনেক ভালো আছি, জীবনটাকে অনেক উপভোগ করছি, এবং আগের যে মাদকাসক্ত জীবন ছিল তখন তো বুঝতে পারতাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে আগের চেয়ে এখনকার জীবনটা, নেশামুক্ত জীবনটা অনেক ভালো।
4: এই যে নতুন জীবনে ফিরে আসা, সুস্থ জীবনে ফিরে আসা, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, জীবন নিয়ে কি ভাবছেন?
5: এখন পরিবারকে আগের চেয়ে অনেক বেশি সময় দিচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে সময় দিচ্ছি, ঘুরছি ফিরছি, নিজের চাকরিতে মনোযোগ দিয়েছি, এবং প্রতিনিয়ত আমি যেই টাকা ইনকাম করছি, নিজেও খরচ করছি, পরিবারের পিছে খরচ করছি, এবং ভবিষ্যতে আমার মাধ্যমে যেন আরো দশজন যুবক বা সমাজের আরো দশটা ছেলে যেন নেশা থেকে বের হয়ে আসতে পারে, আমি সেটাই কামনা করছি।
4: বাহ, চমৎকার। আমরা জেনেছি আপনি চমৎকার সামাজিক কার্যক্রম করছেন, মাদকাসক্ত থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে নানাবিধ কাজ করছেন, এটি অনেক আশা জাগা নিয়ে। আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে শুভকামনা। একটু জানাবেন যে কিভাবে মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
5: সবার প্রথমে সিগারেট খাওয়া থেকে শুরু হয়, তো তখন তো বুঝতে পারতাম না, বয়স কম ছিল, বন্ধু বান্ধব তাদের পাল্লায় পরে হয়তো একটু রাত করে বাড়ি আসা, একটু আড্ডা দেওয়া। একজন হচ্ছে সিগারেটের ভিতরে একদিন গাঁজা দিয়ে আমাকে বলেছিল যে এটা খেতে ভালো লাগবে সিগারেটের মতোই, তো প্রথম প্রথম হচ্ছে খুবই বাজে লাগতো, কিন্তু আস্তে আস্তে আমি বিষয়টাতে আসক্ত হয়ে পড়ি, এরপর একই সাথে আমি দুই থেকে তিন রকমের নেশায় আসক্ত হয়ে পড়ি।
4: আপনি তখন বুঝতে পারতেন না যে আপনি ভুল করছেন, নেশা যে ঠিক নয়, এটি মনে হতো না?
5: বিষয়টা তখন আসলে বুঝতেই পারতাম না, তখন আসলে খুবই আনন্দ লাগতো, তো বন্ধু বান্ধবদের সাথে মজাই লাগতো বিষয়টা, কিন্তু এটা যে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারতাম না।
4: আপনার সচেতনতার জায়গাটা কিভাবে তৈরি হলো? পরিবারের ভূমিকা ছিল নাকি নিজে থেকেই আপনি চিন্তা করলেন যে এটি ভুল হচ্ছে?
5: আমি সবার প্রথমে আমার জীবন সঙ্গী যিনি আমার ওয়াইফ, আমি ওনাকে হচ্ছে সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাই, উনি না থাকলে আমি কখনোই ওই রাস্তা থেকে ফেরত আসতে পারতাম না। সে আমাকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের কথা বলে এবং আমি ওইদিকে চার মাসের একটি কোর্স করি, তো সেই দিক থেকে আসার পর আমার জীবনটা আস্তে আস্তে অনেকখানি ঠিক হয়।
4: আপনার মা বাবা পরিবার অন্যান্য সদস্যরা এখন আপনাকে নিয়ে কতটা খুশি? তারা
5: এখন ভীষণ খুশি, আমি এখন কাজকর্মে মন দিয়েছি, আমার পরিবারকে সময় দিচ্ছি, ইভেন আগের চেয়ে আমার নেশাগ্রস্ত জীবনে যেমনটা স্লো ছিলাম, আমি কাজকর্ম করতে পারতাম না, এখন তারা আমাকে প্রাণবন্ত দেখে তারাও বেশ খুশি।
4: এই যে মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, জীবনকে ভুল পথে পরিচালিত করে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, এটি উপলব্ধি হলে নিশ্চয়ই খারাপ লাগে?
5: অবশ্যই খারাপ লাগে, অবশ্যই বেশ খারাপ লাগে। আমি যা ভুল করেছিলাম এখন মনে হয় ওই সময়টা যদি আমি নষ্ট না করতাম তাহলে এখন আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম।
4: মাদকাসক্তির ফলে কি কি ধরনের শারীরিক সমস্যা হয় বা আপনার হতো?
5: প্রথম প্রথম আমি বিশেষভাবে লক্ষ্য করি নাই, আস্তে আস্তে দেখলাম যে আমার শরীরটা অনেকখানি শুকিয়ে যাচ্ছিল, তারপর খাওয়া দাওয়া করতে মন চাইতো না, ক্ষুধা মন্দা ছিল, জিহ্বায় কোনো স্বাদই লাগতো না, তারপর মাদক ছাড়া কোনো দিনই ভালো লাগতো না, দিনে অন্তত দুই তিনবার আমার হচ্ছে মাদক গ্রহণ করতে হতো।
4: এই মাদকাসক্তির ফলে বা এই নেশার ফলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কি?
5: বেশ দূরত্ব তৈরি হয়েছে, আমি আমার পরিবারের সাথে দিন দিন বাজে ব্যবহার করে যাচ্ছিলাম, নেশার জন্য অনেক সময় বাবা মার সাথে ঝগড়া হতো, আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হতো প্রায় সময়, ইভেন খুবই বেশি দূরত্ব হয়ে গিয়েছিল, আমি পরিবারে কোনো আর্থিক ভাবে সহায়তা করতে পারতাম না, মানসিক কোনো ভাবে তাদের সাপোর্ট করতে পারতাম না, এটা খুবই বাজে সময় গিয়েছিল আমার।
4: যারা এখনো মাদকাসক্ত জীবনে আছেন তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে?
5: তাদের প্রতি একটাই পরামর্শ থাকবে, মাদকবিহীন জীবনটাকে একটু উপলব্ধি করার জন্য, কারণ যখন একটা মানুষ মাদকাসক্ত থাকে তখন সে আসলে বুঝতে পারে না তার পারিপার্শ্বিকতা, তার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সো মাদকের বাহিরে বের হওয়ার পরেও যে একটা জীবন আছে এবং সেই জীবনটা যে খুব সুন্দর, আমি তাদেরকে সাজেস্ট করব এই জীবনটা যেন তারা উপভোগ করে মাদক থেকে বের হয়ে।
4: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার আগামী অনেক সুন্দর হোক, ঠিক মনের মতো হোক।
5: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সাজিদুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, এটি ওনার ছদ্মনাম। আসুন আমরা মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। আগামী পর্বে অন্য কোন নতুন বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তাদের সুস্থ জীবনে ফিরে আসার গল্প আপনাদেরকে শোনাব। আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: মাদকের ভয়াবহতা বলেই শেষ করা যাবে না, এর পুরোটাই ধ্বংসাত্মক। আসুন এবারে মাদক বিরোধী একটি গান শুনি।
0: শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: মাদকের আগ্রাসন রুখে দেয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আর এটা শুধু সরকারের একার দায়িত্ব নয়, আমাদের নিজেদের প্রয়োজনে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকেই দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে হবে মাদকের ভয়াল থাবা।
1: আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামী অনুষ্ঠানে। সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনে ছিলাম আমি শমী মাহমুদ
0: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শোনাব পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন বাচ্চু আহমেদ, গানের কথা লিখেছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

পল্লীগীতি শুনছেন বাচ্চু আহমেদের কণ্ঠে। এবারে গানটি কথা লিখেছেন সেলিম মাহমুদ, সুর করেছেন মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন বাচ্চু আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ ও ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 28তম সুরা আল কসসের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে অধীনস্থদের প্রতি কর্তব্য সম্পর্কিত বুখারী শরীফ থেকে আলোচনা ও শিক্ষা। এ পর্যায়ে সুরা আল কসস এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর হুসাইন।
0: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, আজ আমরা কোরআনুল কারীমের 28 নম্বর সুরা সুরাতুল কসাস এর শানে নজুল এবং শিক্ষা সম্পর্কে আলোচনা করব। এই সুরাটি মাক্কী সুরা, সুরাতে 88টি আয়াত রয়েছে। যেহেতু সুরাটির নামই কসাস, কসাস মানে হচ্ছে ঘটনা প্রবাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরার শুরুতে বলেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন ফিরআউন বিল হক লিকাউমিন ইউমিনুন। হে হাবিব, আমি আপনাকে মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনা শোনাব। এই ঘটনায় যে শিক্ষাগুলো আল্লাহ রেখে দিয়েছেন সেই

0: মুফসিদিন বিশৃঙ্খলাকারী সন্ত্রাসবাদ লালনকারী একজন ব্যক্তি। পুরা মুসা আলাইসালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বর্ণনা করেছেন, যখন পুরুষদেরকে হত্যা করত ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইসালামকে দুনিয়াতে পাঠান। মা অত্যন্ত বিচলিত হয়ে গেল যে নিশ্চয়ই দুই একদিনের মধ্যে খবর প্রকাশ হয়ে যাবে আমার ছেলে সন্তান হয়েছে এবং মেরে ফেলবে। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ইলহাম পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাকে দুগ্ধ পান করে আপনি পানিতে ভাসিয়ে দেন। পানিতে ভাসিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসালাম ওনার ঘাটে গিয়ে যখন এই বাক্সটা বা বক্সটা উঠল, তখন আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন যে আসিয়ার মনে আল্লাহ দয়া জাগ্রত করে দিলেন। আসিয়া ফেরাউনকে বোঝাতে সম্মত হলো যে আমরা এই সন্তানটাকে রেখে দেই। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এদিকে যখন মুসা আলাইসালামের মা খুব উদ্বিগ্ন ছিল যে হা আমার যে কলিজার টুকরা ধন আমি তাকে ছাড়া কিভাবে থাকবো, সুন্দর করে আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। দেখেন সেখানে যখন ফেরাউন মুসা আলাইসালামকে রেখে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু সমস্যা বাঁধল দুগ্ধ পান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নারীদের উপর হারাম করে দিয়েছেন, মানে কারো দুগ্ধ পান করছেন না মুসা আলাইসালাম। ঘটনাক্রমে পুরস্কার ঘোষণা করা হলো যে আমার রাজ্যে যদি কারো স্তনের দুধ এই শিশু পান করে তাকে আমি সুযোগ দিব এবং প্রতিনিয়ত আমি তাকে বেতন দিব। কারো স্তনের দুধ মুসা আলাইসালাম পান করলেন না, আপন মায়ের স্তনের দুধ পান করলেন। নিজ গৃহে মুসা আলাইসালামকে নিয়ে তার মা চলে আসার সুযোগ পেলেন এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা বেতন পেতেন এই দুগ্ধপানের জন্য। আস্তে আস্তে বেড়ে উঠলেন। এরপরে ঘটনা প্রবাহে এগুলো সব আল্লাহ বর্ণনা করেছেন সূরা কসাসে। ঘটনা প্রবাহে দুইজন ব্যক্তি ঝগড়া লাগলো, একজন জুলুম করতেছিল আরেকজনের উপর। জুলুম থেকে নিবৃত করতে গিয়ে মুসা আলাইসালাম তাকে যখন প্রহার করলেন সে মারা গেল। এই ঘটনা প্রবাহে ওনাকে মাদায়েনে চলে যেতে হলো হিজরত করে। সেখানে তিনি মাদায়েনে গিয়ে একজন নবীর দুইজন কন্যা সন্তান ওনাদেরকে দেখলেন যে বিভিন্ন জন কূপ থেকে পানি নিচ্ছে, ওনারা একপাশে দাঁড়িয়ে আছেন। সেখানে উনি তাদেরকে সাহায্য করলেন, তারা তার বাবা আর তিনিও আরেকজন নবী ছিলেন তার কাছে নিয়ে গেলেন। একজন মেয়ের সাথে হযরত মুসা আলাইসালামের সেখানে বিয়ে হলো। এখানে সুন্দরভাবে একটা দোয়া মুসা আলাইসালাম আল্লাহর কাছে করছিলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা তখন এদের পক্ষে জানোয়ারগুলোকে পানি পান করালো। তারপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তো তার কাঙ্গাল। এই দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাম বলেছেন যে এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় সমস্যাগুলো মিটিয়ে দিবেন এবং আল্লাহ আল্লাহর তরফ থেকে ভালো নিয়ামত তাকে দান করবেন। তারপর মুসা আলাইসালাম আবার যখন ফিরতে লাগলেন, তখন তুর পাহাড়ের ওই জায়গাতে আগুন দেখলেন, সেখানে আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠি দিলেন, শুভ্রতা বগলের নিচ থেকে বের হওয়ার যে মুজিজা সেটা দিলেন। তিনি সেটা নিয়ে আসলেন আল্লাহর কাছে, চাইলেন যে আল্লাহ আমি তো কথা বলতে একটু অস্পষ্টতা আমার কথায় ফুটে ওঠে, আপনি আমার ভাই, আফসাহু মিন্নি লিসানান, আমার থেকে সুস্পষ্ট ভাষী সুন্দর ভাষী আমার ভাই হারুনকে যোগ্য করে দেন, রহমত বরকত দিয়ে যোগ্য করে দেন, আমার সহযোগী করে দেন যাতে আমি এই কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করলেন। তখন মুসা আলাইসালাম রাজদরবারে আসলেন, ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, জাদুকরদেরকে সমবেত করলো ফেরাউন, জাদুকররা আবার ইমান নিয়ে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের রাজত্ব আস্তে আস্তে ধ্বংস করলেন। কারুন তার সম্পদ নিয়ে অহংকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ধ্বংস করলেন। এবং এই সূরাতে স্পষ্ট আল্লাহ বলে দিলেন কেন ধ্বংস করা হয়।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: هو وجنوده في الارض بغير الحق وظنوا انهم الينا لا يرجعون فرعون তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করত অহংকারকারীকে আল্লাহ কখনো ছাড়েন না অহংকার করলে ধ্বংস নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন দান করেন এবং জুলুম মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন ন্যায় ইনসাফের সাথে এই জীবন ইহু জীবনে আমাদের সময়গুলোকে কাটানোর তৌফিক দান করুন।
4: ধন্যবাদ মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হোসেন আপনি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত শ্রোতা এ পর্যায়ে মাসআলা মাসাইল আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামের বিধিবিধান সম্পর্কিত যেসব প্রশ্নের সম্মুখীন হই তার সুষ্ঠু সমাধান কোরআন ও হাদিস থেকে আমরা জানব। আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুতফুর রহমান।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: প্রথমে প্রশ্ন করেছেন ঢাকা মিরপুর 10 সেনপাড়া পর্বতা থেকে মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি জানতে চেয়েছেন ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে চাই কারণ আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি।
5: ধন্যবাদ ভাইকে যিনি ইসলামী শিক্ষার গুরুত্ব জানতে চেয়েছেন। ইসলামী শিক্ষা অর্জন করা হচ্ছে একটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের উপরে যে ফরজটি নাজিল করেছেন সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়া বা ইসলামী শিক্ষা এটা হচ্ছে একটি মৌলিক শিক্ষা, চরিত্র গঠনের একটি মাধ্যম এবং উন্নত সমাজসেবা। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল নরনারী সকলের উপরে দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষা অর্জন করা এটি একটি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে একটি শর্ত হচ্ছে যে কতটুকু আপনি শিখবেন। একজন মানুষ জীবন চলাচলের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ এবং তার জীবন পরিচালনার জন্য যতটুকু এলএম জানা দরকার অন্তত ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ।
4: বগুড়া জেলার আদমদিঘি থেকে মোহাম্মদ কাউসার হোসেন জানতে চেয়েছেন গোসল ফরজ হলে যদি গোসলের তিনটি ফরজের কোন ফরজ আদায় না হয় তাহলে সেই গোসল কি পবিত্র গোসল হিসাবে গণ্য করা যাবে?
5: গোসলের যে ফরজ রয়েছে তিনটি, আগে তিনটি আপনাকে স্পষ্ট হতে হবে। একজন মানুষের গোসল যখন ফরজ হয় শরীর যখন অপবিত্র হয় তখন তাকে গড়গড়া পর্যন্ত অর্থাৎ গলা হলকুম পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই তিনটি ফরজ গোসল যে শর্ত, এটার যদি একটাও যদি আপনি ছুটে যায় বা একটা যদি অসম্পূর্ণ হয় তাহলে ফরজ গোসলের হক আদায় হবে না, আপনার আবার পুনরায় গোসল করতে হবে। এই অসম্পূর্ণ গোসল দিয়ে আপনি নামাজ কালাম বা কোন ইবাদত বন্দিগি করতে পারবেন না বা আপনি পবিত্র হইলেন না বলে গণ্য হবে। সেজন্য তিনটি শর্ত ফরজ গোসলের যে ফরজ এটি পরিপূর্ণ আদায় করতে হবে।
4: শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে মোহাম্মদ বদিউল আলম তিনি প্রশ্ন করেছেন, যদি নামাজে অজু ছুটে যায় এমত অবস্থায় আমাদের করণীয় কি?
5: নামাজের মধ্যে যদি আপনার উজু ছুটে যায়, এটা যদি স্পষ্ট হয় আপনার কাছে, তাহলে আপনি উজু করে আবার পুনরায় নামাজ পড়বেন। এবং এক্ষেত্রে ইমামের হয় এক সুরত বা একটি তবিয়ত একটি তরিকা, যদি ইমামের পিছনে মুসল্লিরা হয় সেক্ষেত্রেও কিছু তরিকা রয়েছে। তবে ওভারঅল হচ্ছে উজু ছুটে গেলে নিঃসন্দেহে আপনি নামাজ পড়তে হলে পুনরায় আবার উজু করতে হবে।
4: কুমিল্লা জেলার মুরাদনগর থেকে মোসাম্মদ লাইলি আক্তার তিনি জানতে চেয়েছেন, আমার প্রতি মাসে মাসিক 7 দিনের বেশি হয়ে থাকে, এই অবস্থায় আমি নামাজ কখন থেকে আদায় করব?
5: আল্লাহ পাক মায়েদের বা বোনদের প্রত্যেকটা মাসে তাদেরকে একটা অসুস্থতা বা তাদের শরীরে একটা কন্ডিশন রেখেছেন, যেটাকে আমরা মেন্স পিরিয়ড বলি বা তাকে মাসিক বলি, যে ভাষাই বলি না কেন, এটিটা আল্লাহ প্রদত্ত একটি জিনিস। 7 দিনের বেশি যদি কোন নারীর হয় তাহলে এটা ফকির ভাষায় হাদিসের ভাষায় ইস্তেহাজা বলা হয়, অসুস্থ। 7 দিন 7 রাত ওভার হওয়ার পরই উনি স্বাভাবিকভাবে নামাজও পড়তে পারবেন, রোজাও রাখতে পারবেন। ওনার যদি এর পরেও যদি মিস দেখা যায়, লক্ষণ হয়, তাহলে মনে করতে হবে এটা মিস নয়, এটি একটি অসুস্থ এবং তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন।
4: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে মোহাম্মদ তোফায়েল আহমদ তিনি প্রশ্ন করেছেন, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব সুদভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত, এই অবস্থায় তার পিছনে আমাদের নামাজ আদায় করা শুদ্ধ হবে কি?
5: সুদ একটি কোরআন এবং সুন্না নিষিদ্ধ একটি বিষয়, এটি শুধু ইমাম নন মুসল্লি নন কোন মুসলমানদের জন্য এটার সাথে সংশ্লিষ্ট ন্যূনতম থাকার কোন সুযোগ নাই। সেক্ষেত্রে ইমাম সাহেব যে কাজটি করেছেন গরহিত কাজ করেছেন, এভাবে যদি ইমাম সাহেব যদি ব্যাক না করেন, ফিরে না আসেন, কন্টিনিউ করেন, তা নিঃসন্দেহে তার পিছনে নামাজ হবে না। কারণ দৃশ্যমান কোন কবিরা গুনার সাথে হারামের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকেন তাহলে তার পিছনে জেনে শুনে নামাজ পড়ার সুযোগ নেই, নামাজ পড়ার কোন স্কোপ কোন মুসল্লির নেই।
4: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল তার তথ্য নির্ভর উত্তর আমরা শুনলাম। উত্তর দিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফর রহমান। এবার হাদিসের শিক্ষা, আমরা শুনব অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। বলছেন মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন।
6: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ অধীনস্থদের প্রতি কর্তব্য ও জবাবদিহিতা বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع فمسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عنهم والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم والعبد راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হবে, আর আমির বা জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের দায়িত্বশীল, কাজে সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। আর কৃতদাস আপন মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, কাজেই সে বিষয়ে জিজ্ঞাসিত হবে। শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকে আপন অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শরীফের 2554 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে থাকেন। হাদিসে বর্ণিত রায়ের অর্থ রাখাল বা অভিভাবক যেমন রাখাল তার পশুগুলোকে নিরাপদে রাখে, তেমনি একজন মুসলিমকে তার অধীনস্থদের নিরাপত্তা, শিক্ষা, অধিকার সহ সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদের উপর অর্পিত প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।
4: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই আলোকিত জীবন প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
8: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন। এই দেশ আপনার সেবা চায়। আসুন আমরা সবাই দেশের সেবায় উদ্বুদ্ধ হই। বাংলাদেশ বেতার, ঢাকা।
9: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়। আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
9: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
8: বাংলাদেশ বেতার ঢাকা, প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. President-elect Mirza Fakhrul Islam Alamgir will take oath as the country's 23rd president at the Darbar Hall of Bongo Bhavan at 7:30 PM today. The acting president, prime minister, chief justice, cabinet members, foreign dignitaries and civil and military officials are expected to attend the oath-taking ceremony. Mirza Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party, BNP, was elected president by lawmakers yesterday, defeating his rival Colonel retired Oli Ahmed Bir Bikram. Mirza Fakhrul Islam Alamgir secured 255 votes, while Oli Ahmed, the candidate, backed by the Jamaat-e-Islami-led 11-party alliance, received 88 votes. Of the 349 lawmakers on the voter list, 343 cast their votes in the special session of parliament held from 2 PM to 5 PM. The election commission later issued a gazette notification declaring Mirza Fakhrul Islam Alamgir elected as the president of Bangladesh. Meanwhile, United Kingdom and China have congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as President of Bangladesh. In a statement yesterday, the UK expressed its readiness to further strengthen the long-standing partnership between the two countries. It said the UK looks forward to working with President Mirza Fakhrul Islam Alamgir and the government of Bangladesh to further deepen the close and long-standing partnership between Dhaka and London. Another statement in this regard by China Embassy in Dhaka yesterday expressed readiness to work closely with Dhaka to further strengthen bilateral relations for mutual benefit. It said, China attaches great importance to its relations with Bangladesh and stands ready to work closely with the Bangladeshi side to further advance bilateral cooperation. A massive cleanliness drive began today at the Durrani Canal and adjacent areas to revive the navigability of the old Buriganga Channel, a 7-kilometer historical waterway near Kamrangichar and Rasulpur in Dhaka. The Dhaka District Administration, along with volunteer-based youth organization BD Clean, jointly launched the drive. The drive began following the Prime Minister's directive to State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mir Shahe Alam, to revive the channel after removing waste dumps. In line with the directive, initiatives have been taken to re-excavation, eviction drives and dredging projects to revive the blocked waterway, restore navigability and build modern civic waterways. Before starting the drive, the LGRD State Minister administered an oath to stakeholders including members of BD Clean. The preventive oral cholera vaccination campaign 2026 will begin tomorrow to prevent cholera. Under the program, the first dose will be administered from tomorrow to September 21, while the second dose will be given from September 26 to October 25 in 14 high-risk upojelas across the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain informed this while formally inaugurating the campaign at the auditorium of Dhaka South City Corporation yesterday. He said, although the disease is now under control, it remains vigilant due to recent outbreaks. He sought the cooperation of all concerned to make this campaign successful, as with all national vaccination programs. The minister urged people to seek timely treatment without delay if they contract cholera. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccine free of charge from 8 AM to 5 PM on these days. U.S. Treasury Secretary Scott Bessent has said Washington will announce new measures on Monday to isolate Iran's economy. He warned U.S. allies that countries doing business with Iran could face the full force of American power. However, Iran said that its response to any new U.S. threats would be devastating. South Korea has called on North Korea to stop what is described as unnecessary slander and work together for peace on the Korean Peninsula. The comments came after Kim Yo-jong, the sister of North Korean leader Kim Jong-un, criticized South Korean President Lee Jae-myung. She accused him of making double-dealing remarks over the scaling back of U.S.-South Korea military drills. Seoul says it wants to reduce tensions and move forward towards peace on the peninsula. Cricket and host Australia will take on Bangladesh in the second of the two match test series at Mackay tomorrow. The match is scheduled to start at 6 a.m. Bangladesh are leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershower with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka, Furidpur, Joshur, Kushtia, Khulna and Silet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এসএম খায়রুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী 12 সেপ্টেম্বর ঢাকার নবথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এমেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মেলায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে আগামী 30 আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে আমন্ত্রণ জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। রাজধানী পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে 25তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, 26তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ান অ্যান্ড ফেব্রিক শো এবং 53তম ডাইকেম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপেরাল মেশিনারি, ইয়ান ফেব্রিক ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। একই সঙ্গে ট্রেড লাইসেন্স 5 বছর মেয়াদে নবায়নের ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সম্প্রতি রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ঘরে বসেই ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের মিশরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের বেবজা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিলে প্রায় 134.25 কোটি টাকা সাশ্রয় হয়েছে। নির্ধারিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্য কম খরচে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কোষাগারে বড় ধরনের অবদান রাখার অবস্থানে পৌঁছেছে অর্থনৈতিক অঞ্চলটি। বেবজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনামুল হক বাসোসকে বলেন, প্রকল্পটির জন্য মোট 1,302.91 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বেবজা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা 539টি শিল্প প্লটের মধ্যে 401টি প্লট ইতিমধ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.30 টাকা, ক্রয় 122.30 টাকা, ইউরো বিক্রয় 145.46 টাকা, ক্রয় 142.82 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.55 টাকা, ক্রয় 166.45 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.06 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.74 টাকা, ক্রয় 33.13 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.50 টাকা, ক্রয় 396.12 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.50 টাকা, ক্রয় 95.70 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.69 টাকা, ক্রয় 30.09 টাকা এবং থাইপাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন শুক্লা রায়চৌধুরী।

আপনারা শুক্লা রায় চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন শুক্লা রায়চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানের গীতিকার নুরুজ্জামান শেখ, সুর করেছেন শেখ সাদী খান। ওগো প্রিয় বান্ধবী।

0: ওহো প্রিয় বান্ধবী, মনের রাজ্যে তুমি রানী। খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, রাসেল আহমেদ, রাহাত তরফদার এবং রাসেল খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান। বন্ধুরা, অনুষ্ঠান উপস্থাপনায় আমাদের সাথে আরও রয়েছেন রেহানা সুলতানা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীত শোনার জন্য। মিয়াকি মাল্লার রাগে বাঁশি শুনবেন শিল্পী মুর্তজা কবির, শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন পুলিন চক্রবর্তী।

0: এতক্ষণ মিয়াকি মাল্লার রাগে বাঁশি শুনলেন শিল্পী ছিলেন মুর্তজা কবির। এডিস মশার কামড় থেকে সুরক্ষায় আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাইরে বের হলে বা ঘরে হালকা রঙের এবং শরীর ঢেকে রাখে এমন ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট ব্যবহার করতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করে ছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ প্রকৃতির অনন্ত ধারায় ভরে উঠুক আমাদের জীবন, এই প্রত্যাশায় শুরু করছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই নীল আকাশের নিচে মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া গাছপালার ছায়ায় দাঁড়িয়ে আমরা যেন প্রতিনিয়ত অনুভব করি প্রকৃতি আমাদের জীবনের আসল আশ্রয়। বৃক্ষ শুধু আমাদের জীবনের গল্প নয়, এটি আমাদের বর্তমানের ভরসা আর ভবিষ্যতের প্রতিশ্রুতিও বটে। গাছ আমাদের দেয় অক্সিজেন, খাদ্য ও আশ্রয়। তবে তার চেয়ে বড় কথা, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, দুর্যোগের বিরুদ্ধে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। এই বৃক্ষরাজি ও বনভূমি আমাদের নৈসর্গিক সৌন্দর্যের মূলে, আমাদের সবুজ বাংলার প্রাণস্পন্দন। তাই আজ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আর আমাদের এই প্রিয় বাংলাকে আরো সবুজ করে তুলব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃত রূপ আমাদের সবুজ বাংলায়, আর এখানে লুকিয়ে আছে অরণ্য, পাখি, নদী আর প্রকৃতির ছায়া। সবুজ বাংলা পর্বে এখন শোনাবো একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। চলুন আর দেরি নয়, শুনে আসি সাক্ষাৎকারটি।
6: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সামিনিয়া স্যার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা বন অধিদপ্তর। স্বাগত আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
7: টেকসই বন ব্যবস্থাপনা হলো বনের ও অন্যান্য ইকোসিস্টেমের কোনো প্রকার ক্ষতি না করে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যতের বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণে বন ও বনভূমিকে একটি নির্দিষ্ট মাত্রায় তত্ত্বাবধান ও ব্যবহার করা। এটি বন ও বনাঞ্চলের জীববৈচিত্র্য, উৎপাদন ও পুনর্জন্মের সক্ষমতা ধরে রাখতে পারে। টেকসই বন ব্যবস্থাপনা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলো বিবেচনা করে থাকে। 1992 সালে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সম্মেলনে যে বন ব্যবস্থাপনার নীতিমালা আলোচিত হয়, সেটি সম্মিলিতভাবে টেকসই বন ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত ও গৃহীত হয়।
6: এবারে জানতে চাই, পরিবেশ পর্যটন বলতে কি বোঝায়?
7: পরিবেশ পর্যটন হলো প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যমণ্ডিত এলাকায় দায়িত্ববোধ সম্পন্ন ভ্রমণ, যার ফলে পরিবেশ সংরক্ষিত হয় এবং ওই এলাকার জনগণের অবস্থার উন্নয়ন ঘটে। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, ওই এলাকার জনগণের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সুরক্ষা, পরিবেশ রক্ষায় বিভিন্ন সাবধানতার বিষয়ে সচেতন করতে শিক্ষা প্রদান এবং পর্যটক ও স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে পরিবেশ রক্ষার প্রবণতা তৈরি ও মানসিক বিকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
6: এবারে আমাদের দেশে পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা সম্পর্কে কিছু বলুন।
7: বাংলাদেশে পরিবেশ বান্ধব পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়েছে। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ, প্রাণী, মাছ, পাখি ইত্যাদি এবং দুবলার চর, কচিখালি, নীল কমল, করমজল এলাকা পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। কুয়াকাটা বঙ্গোপসাগরের কোলে একটি পর্যটন আকর্ষণ সমৃদ্ধ সমুদ্র সৈকত। পার্বত্য চট্টগ্রাম, এখানে পাহাড়, রেইন ফরেস্ট, কৃত্রিম হ্রদ, চিম্বুক, নীলগিরি, বগালে, সাজেক ভ্যালি ইত্যাদি প্রাকৃতিক জীববৈচিত্র্য সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ ও প্রবাল দেখার জন্য একটি উত্তম পর্যটন স্থান হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে যে সকল ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেগুলো আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে।
6: সবশেষে আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনার মাপকাঠি কি?
7: টেকসই বন ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য বেশ কিছু সূচক রয়েছে, যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, বনের উৎপাদন ঠিক রাখা, বনের বাস্তুতন্ত্রের সার্বিক দিক মানসম্মত রাখা, মাটি ও পানি সম্পদের সংরক্ষণ করা, কার্বন চক্রে বনের অবস্থান ধরে রাখা, স্থানীয় জনগণের চাহিদা পূরণে বনের অবদান সমুন্নত রাখা, বনের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য আইনগত, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ভিত্তি ঠিক রাখা। পরিবেশ পর্যটনের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চল থেকে আর্থিকভাবে আমরা বিভিন্ন উপকার পেয়ে বনাঞ্চল থেকে আহরণ করে বা আহরণ ব্যতীত ইকোসিস্টেম থেকে সুবিধা লাভের জন্য পানি ব্যবস্থাপনার মাধ্যমে কেউ যদি বন সংরক্ষণের জন্য অর্থ ব্যয় করতে চায় তার মাধ্যমে এবং কার্বন চক্রের জন্য বনজ সম্পদ ব্যবহার না করে বন নির্ভর ইকোট্যুরিজম বন থেকে কোন প্রকার বনজ সম্পদ আহরণ না করে বন সংরক্ষণের মাধ্যমে আর্থিক সুবিধা লাভের দিকটি তুলে ধরে বনের সংরক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর আর্থিকভাবে লাভবান হওয়া এবং পর্যটকদের বন সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞান বিকাশে ইকোট্যুরিজম ইতিবাচক প্রভাব ফেলে থাকে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি আজকের এই বিষয় থেকে শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন।
5: জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ ও বন্যভূমি আজ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রবল খরা, ঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব এখন বাস্তবতায় রূপ নিয়েছে। এগুলো যে শুধু প্রাণীকুলকে ক্ষতি করছে তা নয়, মানুষের জীবিকা এবং আবাসভূমিকেও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। তাই সময় এসেছে আমাদের আরও সচেতন হবার, পরিবেশ রক্ষায় জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে নিজেকে নিয়োজিত করা। এবার শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল, কণ্ঠ দিয়েছেন সৈয়দা সাবিনা সুলতান।

0: সমাজে কত দ্রুত কেটে যায় টেরি পাওয়া যায় না। দেখতে দেখতে এসে পড়েছি আজকের সময়ের প্রান্ত সীমায়। শেষ করার আগে শুধু একটি কথা বলবো, আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমাদের সবুজ প্রান্তরকে আরো সবুজ করে তুলি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয় কার্যক্রম কর্তৃক পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রম পান ৮৮টি ভোট। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুম্মার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের বিষয়কে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারণী সংলাপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএমএ দুই দিনব্যাপী এই সংলাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবে সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহী আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশে মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরো খবর। লিডসের প্রথম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩ উইকেটে ৫১ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা পাকিস্তান ১৭১ ও ৩ উইকেটে ৫১ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৯ রান। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: গ্রাম বাংলার মাটি, মানুষ আর কৃষির সাথে যারা প্রতিনিয়ত জড়িয়ে আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের শ্রম, মেধা ও অধ্যবসায়ই দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের কৃষি। আর এক্ষেত্রে পিছিয়ে নেই গ্রাম বাংলার পরিশ্রমী মা ও বোনেরা। বাংলার মাঠ, ফসল আর সংসারের প্রতিটি কাজে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে হাত সংসার সামলায়, সেই হাতই আবার কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। গ্রামীণ নারীদের জ্ঞান, দক্ষতা ও সাফল্যের গল্প তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন কৃষাণী। কৃষি, স্বাস্থ্য, গৃহ ব্যবস্থাপনা ও আত্মনির্ভরশীলতার নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। সুপ্রিয় কৃষিজীবী মা ও বোনেরা, সবজি আমাদের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে বিষমুক্ত সবজি উৎপাদনের গুরুত্ব দিন দিন বাড়ছে। ফসলের ক্ষতিকর পোকামাকড় ও রোগ দমনে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের পরিবর্তে জৈব বালাই ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। এটি যেমন পরিবেশ দূষণমুক্ত করে, তেমনি মাটির স্বাস্থ্য ও মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করে। আজকের কৃষি কথায় জানব সবজির জৈব বালাই ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে, আর এ বিষয়ে জানাবেন হোসনিয়ারা উপপরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। জানাচ্ছেন
3: সবজির বালাই জৈব ব্যবস্থাপনা বলতে, সবজির উৎপাদনটা আমরা জৈবিক উপায়ে করি, রাসায়নিক কীটনাশক বাদ দিয়ে প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করা হয় এখানে। এতে আলোর ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ, উপকারী পোকা, জৈব বালাইনাশক যেমন নিম তেল, ট্রাইকোডার্মা এবং ক্রপ রোটেশন বা শস্য পর্যায়ের মতো কৌশল এখানে ব্যবহার করা হয়, যার ফলে আমাদের শারীরিক যে যান্ত্রিক ও দমন পদ্ধতিগুলো আছে তাতে করে খেতে আলো এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, যার ফলে আমাদের উৎপাদিত পণ্য নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হয়। জৈব বালাই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি? শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সচরাচর আমরা যেসব শাকসবজি খাচ্ছি তা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো, কতটা নিরাপদ, এ নিয়ে আমরা সবসময় সংকীর্ণ থাকি। বর্তমানে আমরা যে শাকসবজি বাণিজ্যিকভাবে উৎপাদন করছি তাতে রাসায়নিক বালাইনাশক ও রাসায়নিক সার উচ্চ মাত্রায় যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। এর সাথে বাড়ছে সংগ্রহের পর তাতে বিভিন্ন জীবাণুর উপস্থিত পচন প্রক্রিয়া রোধ করার জন্য আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি, যার ফলে আমাদের এই সবজিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনিরাপদ হয়ে উঠছে, উৎপাদন পর্যায়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এবং ফলন কম হচ্ছে, উৎপাদনও কমে যাচ্ছে। এই কারণে আমরা জৈব বালাই ব্যবস্থাপনা অত্যন্ত আবশ্যক মনে করছি এই মুহূর্তে, এবং যুগোপযোগী করার জন্য আমাদের পুষ্টি সমৃদ্ধ নিরাপদ সবজি প্রাপ্তির জন্য জৈব বালাই ব্যবস্থাপনা একটা অত্যাবশ্যক কৌশল হয়ে দাঁড়িয়েছে। জৈব বালাই ব্যবস্থাপনার প্রধান জনপ্রিয় কৌশল সমূহ এখানে একটু আলোচনা করলে বলা যায়, আমরা যে নেট হাউস তৈরি করে শাকসবজি চাষ করছি এবং যার ফলে কীটনাশক অনেকটা আমাদের প্রোডাক্ট নিয়ন্ত্রণে আসছে এবং করা নিয়ন্ত্রণ করা যায়। পর্যাপ্ত পরিমাণে জৈব সার, সবুজ সার, খামারজাত সার ইত্যাদি যদি আমরা নিজ গৃহে তৈরি করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অত্যন্ত নিরাপদ সবজি নিজেদের চাহিদা মাফিক নিজেরাই তৈরি করতে পারি। এর মধ্যে আমরা এখন বাণিজ্যিকভাবে যেগুলো ব্যবহার করছি তার মধ্যে আছে বায়ো ফার্টিলাইজার, যেটা আমাদের যেখানে সেখানে নার্সারির দোকানগুলোতেও আমরা এটা বোতলজাত করে পাচ্ছি। আমরা ব্যবহার করছি ট্রাইকোডার্মা এবং বালাই দমনে বিভিন্ন গাছগাছরা থেকে তৈরি করা বালাই নাশক উচ্চ, যেমন নিম্বিসিডিন এবং স্পিনোসাট। সাধারণভাবে জৈব কীটনাশক সমূহ অজৈব কীটনাশকের চেয়ে কম বিষাক্ত এবং পরিবেশ বান্ধব, যার ফলে আমরা ব্যবহার করে আমরা সুফল আনতে পারি এবং আমাদের নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। অল্প বিষাক্ত জৈব বালাইনাশক সমূহের মধ্যে রয়েছে নিম, সাবান পানি, রসুন, সাইট্রাস অয়েল, ক্যাপসিসিন বা বেসিলাস পেপিলা আমরা সবজিতে স্প্রে করতে পারি, কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের জিওসেক্স ফেরোমন ফাঁদ আছে, আমরা যেটা ব্যবহার করি, বিশেষ ট্রাপ ব্যবহার করে আমরা পুরুষ পোকাগুলোকে আটকে ফেলি যাতে প্রজনন ব্যাহত হয়। হাত দিয়েও আমরা দমন করি, আমরা সচরাচর করে থাকি পাতার নিচের থাকা পোকার ডিম, মরা ডাল ও আক্রান্ত পাতা হাত দিয়ে সংগ্রহ করে আমরা ধ্বংস করি বা পুড়িয়ে ফেলি। জৈবিক বালাইনাশক প্রাকৃতিক উপাদান নিম তেল, যেমন নিমের বীজ বা নিমের পাতার নির্যাস স্প্রে করলেও আমাদের যে বিষা পোকা হিসেবে আছে এই পোকার লার্ভা নিয়ন্ত্রণ হয় বা এবং ক্ষতিকর পোকা খাওয়ার জন্য আমরা কিছু উপকারী পোকা বা পরজীবী পোকা ব্যবহার করে থাকি, যেমন লেডিবার্ড বিটল খাওয়ার জন্য আমরা বোলতা ব্যবহার করে থাকি এবং এই পোকাগুলো সংগ্রহ করে আমরা সবজির মাঠে যখন প্রয়োগ করি তখন আমাদের ক্ষতিকারক পোকা কমে যায়। ট্রাইকোডার্মা মাটিতে উপকারী ছত্রাক ব্যবহার করে গাছের আমরা শিকড় পচা রোগ প্রতিরোধ করতে পারি। চাষাবাদ ও আমাদের পদ্ধতি যেটা আমাদের আছে যে পর্যায়ক্রমে একই ফসল বারবার চাষ না করে আমরা ভিন্ন ভিন্ন ফসল চাষ করার মাধ্যমে আমরা যদি শস্য পর্যায়টা ও পর্যায় অনুযায়ী যদি চাষাবাদ করি তাহলে আমাদের পোকামাকড় এবং রোগের উপদ্রব কম থাকে। প্রতি মৌসুমে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করা এতে পোকার জীবনচক্র ভেঙে যায়। সঠিক সেচ ও পরিচর্যা, অতিরিক্ত পানি জমিতে না দেওয়া এবং পরিমিত সার ব্যবহার করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হচ্ছে আমাদের এই জৈব বালাই বা জৈব চাষ পদ্ধতির একটি অংশ। জৈব বালাই ব্যবস্থাপনায় সবজি উৎপাদনের সীমাবদ্ধতা কি? এখানে কিছু সীমাবদ্ধতাও আছে। উন্নত বিশ্বে যেমন প্রায় সব ধরনের চাষাবাদই আমরা নিরাপদ সবজি বলি বা যে কোনো ফল অথবা ফসল চাষের জন্য তারা এই জৈব বালাই ব্যবস্থাপনা প্রচুর ব্যবহার করছে। বাংলাদেশেও এখন কি বিভিন্ন সুপার শপে অর্গানিক ভেজিটেবল বা বিপণন শুরু হয়েছে যা জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে উৎপাদন হচ্ছে। আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে আগে দরকার খাদ্য, যে ক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণ সবজি উৎপাদন করতে হয়, এই ক্ষেত্রে জৈবিক বালাইনাশক বা জৈবিকভাবে উৎপাদনের ক্ষেত্রে ফলন কিছুটা কম হয় যার ফলে আমাদের খাদ্য ঘাটতির সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে জৈব শাকসবজির দাম যদি আমরা উৎপাদনকারী সবজির দাম যদি কিছুটা বেশি পাওয়া যায় এবং সরকার কর্তৃক যদি কোনো নীতিমালা দ্বারা এটাকে আলাদাভাবে মার্কেটজাত করা যায় তাহলে আমাদের চাষিরা এই জৈবিক উপায়ে এবং জৈবিক বালাইনাশক ব্যবহার করে তা চাষে আগ্রহী হয়ে উঠবে। সবজি জৈবিক পদ্ধতিতে জৈবিক বালাইনাশক ব্যবহার করে শাকসবজি উৎপাদন করে নিজেরা যেসব সবজি খাওয়ার অভ্যাস করতে পারি তাহলে নিজ গৃহেই আমরা বালাইনাশকও তৈরি করতে পারি এবং জৈবিক যে সারগুলো আছে তাও তৈরি করতে পারি আমাদের নিজ গৃহের মাধ্যমে। এক্ষেত্রে কৃষকের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের প্রচুর প্রশিক্ষণ প্রদান প্রয়োজন। সবজির জৈব বালাই ব্যবস্থাপনার সম্ভাবনা কি? জৈব পদ্ধতিতে সবজি চাষে রাসায়নিক সার, বালাইনাশক, আগাছানাশক, হরমোন ইত্যাদি আমরা যদি ফসল চক্র অনুযায়ী ব্যবহার করতে পারি, সবুজ সার, কম্পোস্ট, জৈবিক বালাই দমনের জন্য আমরা নিম্বিসিডিন বা অন্য জৈবিক কোনো ঔষধ যদি আমরা ব্যবহার করতে পারি, আগাছানাশক যদি ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা নিরাপদ প্রচুর সবজি পাব এবং যা আমাদের স্বাস্থ্যকর হবে এবং পরিবেশ বান্ধব হবে। এতে ফসল দূষিত হওয়ার সম্ভাবনা কম থাকে ও নিরাপদ শাকসবজি উৎপাদন অনেকটা নিশ্চিত হয়।
2: সুপ্রিয় কৃষাণী মা ও বোনেরা, সুস্থ জীবনযাপনের জন্য বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে সচেতনতা ও সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ডেঙ্গু জ্বর আমাদের দেশের একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অ্যাডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। সময় মতো রোগ শনাক্ত করা না গেলে এটি জটিল আকার ধারণ করতে পারে। তাই ডেঙ্গুর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে সবারই পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যে কোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আজকের স্বাস্থ্যগত পর্বে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানাবেন ডাক্তার অমর বিশ্বাস, অধ্যাপক, অবসরপ্রাপ্ত সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা।
4: ডেঙ্গু জ্বর একটি ভাইরাস সংক্রমিত একটি রোগ এবং এটা এডিস নামক মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে। মশা জিকা, চিকুনগুনিয়া, অন্যান্য ভাইরাসও ছড়ায়, কিন্তু এবার ছড়ায়নি। কোন ব্যক্তি বা তার জীবদ্দশায় চারবারের মতো ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হতে পারে। ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর, যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময় ডেঙ্গু হলে তা মারাত্মক হওয়ার ঝুঁকি হয়, যা এবছরে হয়েছে। এবারে অধিকাংশ ক্ষেত্রে ডেন টু দ্বারা অর্থাৎ দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। শুধু প্রতি বছর ঢাকার মধ্যেই নির্দিষ্ট থাকে, এবার ঢাকার চেয়ে বিভিন্ন দূরবর্তী শহরগুলোতে আরো বেশি, গ্রামে গঞ্জে পুরো ছড়িয়ে গিয়েছে। সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে, কারণ এই সময়টিতে এডিস মশা বিস্তার লাভ করে। বিশেষ করে বর্ষার পরবর্তী সময় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে। শীতকালে সাধারণত এই জ্বর হয় না বললেই চলে। শীতের লার্ভা অবস্থায় এই মশা অনেকদিন বেঁচে থাকতে পারে, বর্ষার শুরুতে সেগুলো থেকে নতুন ডেঙ্গু ভাইরাস জনিত মশা বিস্তার লাভ করে। তো ডেঙ্গু জ্বরে কি হয়? ক্লাসিক্যাল যেটা সাধারণ ডেঙ্গু, একটু তীব্র জ্বর হয়, সেই সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা এবং মাথা ব্যথা হয়, বমি হতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে। এই দুই থেকে সাত দিন পর্যন্ত এই জ্বর থাকতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিন্তু এবারে ডেন টু তার আক্রান্ত হওয়ার ফলে অনেকেই পেটের সমস্যা নিয়ে আসতেছেন, কাশির সমস্যা নিয়ে আসতেছেন এবং এর সাথে রক্তচাপ মানে ব্লাড প্রেশার একেবারে কমে যাচ্ছে এবং শকে চলে যাচ্ছে এবং মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এবং মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা তো হতেই পারে, অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছে, তাই একে ব্রেকবোন ফিভার বলা হতো।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী। এর আজকের আয়োজন, কাজের ফাঁকে মনকে একটু প্রশান্ত করতে প্রয়োজন বিনোদন, গান সেই বিনোদনের একটি অংশ, কথামালা আর সুর ছন্দের মিতালি মনকে প্রফুল্ল রাখে আর অনুপ্রাণিত করে কাজে মনোনিবেশে। চলুন শুনে আসি দোলনা ছায়াছবির একটি গান, তুমি আমার কত চেনা। গানটির কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোর।

0: সুপ্রিয় কৃষিজীবী মাও বোনেরা, গানের পর আবারও ফিরে এলাম আলোচনায়। কৃষি নির্ভর আমাদের এই দেশে ফল চাষ শুধু পুষ্টির চাহিদা পূরণই করে না, আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ভূমিকা রাখে। পরিকল্পিতভাবে ফলের বাগান গড়ে তুলে অনেক মানুষ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। অল্প জমি কিংবা বাড়ির আঙিনাকেও সঠিক পরিচর্যার মাধ্যমে লাভজনকভাবে বাগানে রূপান্তর করা যায়। আর এভাবে অনেক উদ্যোক্তা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। পরিশ্রম, ধৈর্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফল চাষ আজ আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সাফল্যকতা পর্বে জানব ফলের বাগান করে আত্মনির্ভরশীলতা অর্জন সম্পর্কে। আজকের সাফল্য কথা পর্বে আমরা এ বিষয়ে একটি সাক্ষাৎকার শুনব।
1: প্রিয় কিষাণী মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম জাহানারা। সে একজন সফল উদ্যোক্তা, ফলের বাগান করে আত্মনির্ভরশীল হয়েছেন তিনি। কিষাণী মা বোনেরা, অবসরে পারেন এরকম কাজ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে, এতে করে আর্থিক সচ্ছলতা আসবে। জাহানারা চুয়াডাঙ্গার সদরে বসবাস করেন, আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। কেমন আছেন জাহানারা আপা?
2: ভালো আছি।
1: কি ধরনের কাজ করেন আপনি?
2: ফলের চাষ করি, তবে গাছের প্রতি ভালোবাসা আমার সীমাহীন। সব ধরনের গাছ লাগাতে আমার ভালো লাগে।
1: কোন কোন ফলের চাষ করেন আপনি?
2: ড্রাগন, আম, লেবু চাষ করি আমি।
1: আপনি বলেছেন সব ধরনের গাছ লাগাতে ভালো লাগে, এই কথাটা যদি আরো একটু বলতেন গুছিয়ে আমাদেরকে।
2: ফলের গাছের নিচে আমি যে ধরনের গাছগুলো লাগিয়েছি তার নিচে হচ্ছে আদা, হলুদ, মরিচের গাছ লাগাইছি। গাছের চারা কিনি, বিক্রি সংগ্রহ করে লাগাই। ঝোপে ঝাড়ে থাকা যে সকল গাছ সংগ্রহ করি, ফুল গাছ লাগাই। বিশেষ করে শীতকালে আমার বাগান, বারান্দা, বাড়ির আশেপাশে ফুলে ফুলে ভরে ওঠে। আর একটা কাজ করি, গাছের প্রতি ভালোবাসা থেকে প্রতি বছর আমার সাধ্য অনুযায়ী চারা বিতরণ করি।
1: কিভাবে শুরু করেছিলেন আপনি?
2: প্রথম কাজ শুরু করি ভালো লাগা থেকে। গাছ লাগাই অনেক ছোটবেলা থেকে, বাবার কাছ থেকে গাছ লাগানো শেখা। তারপর আমার দুই বোনকে দেখতাম ছোটবেলা থেকে ফুলের গাছ লাগাতো, সেখান থেকে আমার গাছ লাগানো শুরু। এরপর ধীরে ধীরে আয়ের উৎস।
1: পুঁজি কোথায় পেয়েছিলেন কাজ করতে? যে
2: পরিবারের সবার সহযোগিতায় পেয়েছি। এরপর বড় পরিসরে যখন কাজ শুরু করি তখন ঋণ নিয়েছি।
1: ফলমূল বাজারজাত করেন কোথায়?
2: আমের চাষ করি আমি রাজশাহীতে, নিজ জেলা চুয়াডাঙ্গাতে ড্রাগন আর লেবুর চাষ করি, স্থানীয় বাজারে বিক্রি করি। এছাড়াও ঢাকার বিভিন্ন মার্কেট আমাদের ফল পাইকারি দামে বিক্রি করি, চাহিদা অনুযায়ী আত্মীয় স্বজন পরিচিত জনের কাছেও প্রচুর ফল বিক্রি করি।
1: এই যে ফল বিক্রি, এগুলো করে লাভবান হওয়া যায়?
2: মাশাআল্লাহ অনেক লাভবান হওয়া যায়। একটা লক্ষ্য ছিল আমার, চাকরি খুঁজবো না, চাকরিও দিব না, নিজের স্বচ্ছন্দে চলার পাশাপাশি অনেকের কর্মসংস্থানও করাইছি।
1: এই যে দুই জেলায় কাজ করেন, কিভাবে করেন?
2: রাজশাহী জেলাতে আমের বাগান আছে, ওইখানে আমি দুইটা মানুষ নিয়োগ দিয়েছি এবং আমার আত্মীয় স্বজন আছে, তাদের উপরেও আমি দায়িত্ব দিয়েছি। তাছাড়া প্রতি সপ্তাহে রাজশাহীতে আমার যাওয়া হয়, গাছের পরিচর্যা থেকে শুরু করে কি কি লাগবে না লাগবে সবকিছুই খেয়াল রাখি। আমার আম বাগান, বিভিন্ন জাতের আম গাছ আছে। আর চুয়াডাঙ্গা জেলাতে ড্রাগন বাগান পরিচর্যা থেকে শুরু করে গাছে সার দেওয়া, পানি দেওয়া সবকিছু নিজে দেখাশোনা করি। এখানেও চারজন কর্মী নিয়োগ দিয়েছি।
1: তার মানে অনেককে নিয়ে আপনি কাজ করছেন। আমরা জানি যে আম গাছ একবার লাগালে অনেক বছর ফল পাওয়া যায়, কিন্তু ড্রাগন চাষ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কিষাণী মা বোনদের।
2: হালকা বলে দোআঁশ মাটি ড্রাগন চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি পানি জমা না হয় এমন জায়গা বেছে নিতে হবে। এই ফল চাষ তুলনামূলকভাবে নতুন হলেও বাংলাদেশের আবহাওয়ায় এটি খুবই উপযোগী এবং লাভজনক। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা থাকলে কৃষিণী মা বোনেরা খুব সহজেই ড্রাগন ফল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই ফল দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান বাংলাদেশে এই ফলের চাষ জনপ্রিয়তা পাচ্ছে, কারণ এটি তুলনামূলকভাবে কম যত্নে, স্বল্প জমিতে এবং অল্প সময়ে ভালো ফলন দেয়। একবার গাছ লাগালে 20 বছর পর্যন্ত ফল দেয়। কম খরচে বেশি লাভ করা যায়।
1: অনেক উদ্যোক্তা আছেন যারা একই সাথে অনেক ধরনের কাজ করেন, সেরকম আপনি আর কোনো কাজ করেন?
2: জি করি, খাঁটি গুঁড়া মশলা তৈরি করি আর পাটজাত পণ্য তৈরি করি।
1: উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশ বাংলাদেশ, এখানে নানা ধরনের পুষ্টিকর ও সুস্বাদু ফল জন্মে। মৌসুমি ফল থেকে শুরু করে 12 মাসি ফল, সব ধরনের ফলই এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় কিষানি মা বোনেরা ফলের গাছ লাগিয়ে একটু যত্ন করলেই হতে পারে আয়ের উৎস, আর আত্মনির্ভরশীল হওয়া যায় খুব সহজেই। শুভকামনা থাকলো আপনার জন্য।
0: সুপ্রিয় কৃষিনী মা ও বোনেরা, প্রাচীনকাল থেকেই আমাদের আশেপাশে থাকা অনেক বনজ গাছপালা, উদ্ভিদ ও তরুলতা নানা ঔষধি কাজে মানুষজন ব্যবহার করে আসছে। এমনই একটি ঔষধি গাছ হল বনগাঁদা। আর এই পর্যায়ে ঔষধি বনগাঁদা গাছের উপকারিতা সম্পর্কে বলবেন বন ভবন রিমস ইউনিটের গবেষণা কর্মকর্তা আফরোজা বেগম। অযত্ন অবহেলায় বেড়ে ওঠা একটি আগাছা ফুল বনগাঁদা। বনগাঁদা এক প্রকার ক্ষুদ্রাকৃতির আগাছা উদ্ভিদ। এটি বহুবর্ষজীবী, সাধারণত আগাছার মধ্যেই জন্মায়। একসঙ্গে অনেকগুলো গাছ থাকে। এর পাতা ও ডালপালা 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কাণ্ডের প্রত্যেক শীর্ষে একটি করে ফুল ফোটে। ফুলের রং সাধারণত সোনালী হলুদ। এর বৈজ্ঞানিক নাম একমিলা রিপেন্স। এটি সূর্যমুখী পরিবারভুক্ত একটি ফুল গাছ। একে ইলেকট্রিক ডেজিও বলা হয়, কেননা এটি মুখে দিলে বিদ্যুতের শকের মতো অনুভূত হয়। দেখতে মেয়েদের নাকফুলের মতো হওয়ায় বনগাঁদা গ্রামের বাচ্চাদের কাছে নাকফুল নামেই পরিচিত। বনগাঁদা বা একমিলা ফুলের আদি নিবাস উত্তর আমেরিকা। ভেষজ গুণসম্পন্ন এই অবহেলিত আগাছা উদ্ভিদ আমাদের দেশেও অনেক জন্মে। অবহেলিত এই উদ্ভিদটি রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ। আসুন আমরা সে বিষয়ে জেনে নিই। এই ডাটা ছিঁড়ে জিব্বায় দিলে পিপারমিন্টের মতো স্বাদ অনুভূত হয় এবং এই গাছের রস মাউথ ওয়াশ হিসাবে কাজ করে। পাতার রস গরম করে কুলকুচি করলে দাঁতের ব্যথা উপশম হয়। ফুল ছিঁড়ে দাঁতের ব্যথার স্থানে লাগালে ব্যথা দ্রুত সেরে যায়। মুখগহ্বরের আলসারে পাতার রস ব্যবহার করা হয়। গলায় ব্যথা করলে সামান্য গরম জলে এই পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে বা খেলে গলা ব্যথা ভালো হয়। কাশি হলে এই গাছের পাতার রস খেলে কাশি কমে যায়। মূত্রথলির পাথর নিরাময় করতে এটি বেশ কার্যকর। পাতার রস কটন বাটে লাগিয়ে পলিপাসে কিছুদিন লাগালে পলিপাস নিরাময় হয়। গনোরিয়া রোগ হলে প্রস্রাবের জায়গায় জ্বালা পোড়া করে, সে সময় পাতার রস 3-4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে জ্বালা কমে যায়। মৌমাছি, ভোমরা, বিচ্ছু ইত্যাদি পোকার কামড়ের আক্রান্ত স্থানে এর পাতার রস লাগালে ব্যথার জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়। আমাশয় রোগে এই গাছের পাতা বেশ উপকারী। অনেক সময় শরীর কোনো কারণ ছাড়াই জ্বালা পোড়া করে, এক্ষেত্রে 2 চামচ পাতার রস আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল 2 বেলা খেলে এ ধরনের সমস্যা দূর হয়। পেট ফেঁপে গেলে অনেক সময় পেট ফুলে যায় এবং বায়ু প্রস্রাব আটকে যায়। এক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ পাতার রস অল্প পরিমাণ চিনি মিশিয়ে গরম করে পানি মিশিয়ে রোগীকে খাওয়ালে এ সমস্যার সমাধান পাওয়া যায়। ঔষধি ব্যবহার ছাড়াও এই উদ্ভিদ মশলা ও প্রসাধনী হিসেবে ব্যবহৃত হয়। এর পাতা সবুজ, মসৃণ, ডিম্বাকৃতির ও অগ্রভাগ কিছুটা সূচালো। এটি বর্তমানে সালাদ হিসেবে, স্যুপ তৈরিতে, এমনকি খাবারের ফ্লেভার হিসেবে ব্যবহার হয়ে থাকে। ফুলের নির্যাস হার্বাল এক্সট্রাক্ট হিসেবে মুখের ত্বকের রুক্ষতা ও বলিরেখা দূর করতে সহায়তা করে। তবে 3 বছর কম বয়সী শিশুদের মুখে এই রস না লাগানো ভালো। এর ফুলের রস হালকা করে পায়ে ও হাতের নখে নিয়মিত ঘষলে নখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। গরু, ছাগল ও অন্যান্য তৃণভোজী প্রাণীরা এটি খায় না, কারণ এতে স্পিনালথল মলিকিউল নামক উপাদান থাকায় তৃণভোজী প্রাণীদের মুখে চেতনানাশক হিসেবে কাজ করে। এ ফুল খেলে বা চিবালে মুখের ভিতর বিশেষ ধরনের সেন্সেশন তৈরি হয় যা বিদ্যুৎ শকের মতো অনুভূত হয়। এ কারণেই একে ইলেকট্রিক ডেজি বলে।
3: আসুন আমরা এই অতি উপকারী উদ্ভিদটির সাথে পরিচিত হয়ে যথাযথ যত্ন নিই এবং সংরক্ষণের উদ্যোগ নিই। এর বহুল ব্যবহারের মাধ্যমে নিজে উপকৃত হই এবং দেশ ও দশের উপকৃত হবার ব্যবস্থা করি।
0: মাঠে সবুজে জাগুক প্রাণ, সোনার ফসলে ভরে উঠুক প্রতিটি খামার। কৃষানির হাসি হোক দেশের শক্তি, আর কৃষির উন্নয়ন হোক সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার। আসুন কৃষকের পরিশ্রমকে সম্মানিত করি, আধুনিক কৃষিকে উৎসাহিত করি এবং গড়ে তুলি একটি সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের কৃষানি অনুষ্ঠান শেষ করছি। যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের কৃষানি অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সানজিদা হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রমিয়া সুলতানা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানি।
4: যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মের গালি দিতে পারে না। ছোটবেলায় এখন শুনে নজরুল কবি কাছে গেছে।

0: এতক্ষণ কাউসার হোসেনের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 21 আগস্ট শুক্রবার সন্ধ্যে 7:30 বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকা K693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েক পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। গানটির শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা, সুরকার মকসুদ জামিল মন্টু।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চল সমের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৮%, সন্ধ্যে ৬টায় ৯৮%। আগামীকাল সূর্য উদয় হবে ৫:৩৬ এবং অস্ত যাবে ৬:২৬। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ানি হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইন্ডিয়ান রিভার পোর্ট ভ্যালিড টিল ১ AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি সাউথ অর সাউথ ইস্টার্লি গাস্টিয়ার স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ ৪৫-৬০ কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু ওয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার ১। আই রিপিট, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower may expected in association with temporarily gusty wind at many places over Rongpur, Mayansing, Chattogram and Sillet, few places over Rajshahi, Dhaka, Khulna and Borishal division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Bogura 35.8 degrees Celsius and lowest at Sillet 24.4 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 35 degrees Celsius, minimum 28.3 degrees. Humidity recorded in air at 9 a.m. 78%, at 6 p.m. 98%. The sun rises over Dhaka tomorrow at 5:36 a.m. sets at 6:26 p.m. That's the end of the weather report for this time.
2: বাংলাদেশ বেতার এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯শে জুলাই ২০২৬ হতে আগামী ২৩শে জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড, শিরিশগুড়ি, দক্ষিণ বার্তোবা, মাওনা, শ্রীপুর, গাজীপুর জেলা অকেজো গোলাপারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা,
1: পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:30 বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান চলাকালীন সময় ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচারিত হবে। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সোনি ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30। এছাড়া FM ব্যান্ডের অনুষ্ঠান FM 92 MHz-এ সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধে সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দৌরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগার অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত জাতীয় পর্যায়ের দুই দিনব্যাপী নীতি নির্ধারণী সংলাপ আজ সাভারে শুরু হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবে সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। সংলাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশ নিচ্ছেন। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। মাসব্যাপী এই কার্যক্রম আগামী 21শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা এবং থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এ টিকা নিতে পারবেন। এ কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে রাজবাড়িতে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা আজ কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলা পর্যায়ে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সারাদেশের মতো কিশোরগঞ্জেও হাওর অঞ্চল সহ 13টি উপজেলায় নৌযান শুমারি ডাটাবেজ তৈরি কর্মসূচি চলছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে দুটি গ্রুপের সমন্বয়কারী কর্মকর্তা এবং মাঠ কর্মী মিলে 200+ লোক এ শুমারি পরিচালনা করছেন। শুমারি চলাকালে বিভিন্ন নদী, ঘাট ও জলাশয়ে মাঠ পর্যায়ে নৌযানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী 29শে আগস্ট পর্যন্ত এ শুমারি কার্যক্রম চলবে। দেশে প্রথমবারের মতো আয়োজিত এ নৌযান শুমারির ডাটা ব্যাচ সঠিক ও নির্ভুল করতে প্রত্যেক নৌযান মালিক ও স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে মূল ক্যাম্পাসে পিএইচডি গবেষণা সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দুইজন পিএইচডি গবেষক তাদের চলমান গবেষণার বিষয়বস্তু এবং গবেষণা পদ্ধতি উপস্থাপন করেন। সেমিনারে গ্রামীণ স্বাস্থ্যসেবার রোগীর সন্তুষ্ট এবং সরকারি বাণিজ্যিক ব্যাংকে কর্মীর সম্পৃক্ততা ও চাকরি বিষয়ক গবেষণা উপস্থাপন করা হয়। এ সময় গবেষণার মান উন্নয়নে শিক্ষক ও বিশ্লেষকরা বিভিন্ন পরামর্শ দেন। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮% এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯৮%। আগামীকাল ঢাকার সূর্যোদয় ৫টা ৩৬ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮টা ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ ভালো
5: আছি। আল্লাহ ভালো। সাধু ভাবি একটু কাপড় চুপে যে বুরখা মুরখা ভিজে গেছে,
3: শরৎকাল না হন এই বৃষ্টি এই রই
5: না। আমি ছাতে নিয়ে বাসা থেকে বেরিয়েছি বুঝছো, বিহারে ঝমঝমে
3: বৃষ্টি একটু পরে দেখা গেল
5: আসর ছাড়া তো আমাকে মানে কি যাই হোক যে হোক আইসু আসরে উপস্থিত হইলাম আর কি। আমি যে তোমাকে দেখে খুব শান্তি লাগতেছে সময় মতো আইসু আসর। হ্যাঁ
3: অনেকগুলো গাছের চারা দিচ্ছে, জানো কি গাছ? মেহগনি গাছের চারা দিচ্ছে।
5: মেহগনি গাছে অনেকগুলির মধ্যে কি সবগুলি মেহগনি
3: না ফলজ বড় সবই আছে?
6: আমি আবার ফলের গাছ বেশি লাগাইছি বুঝছো। আমার ওই যে বাইরের পুলা পানি ফল খাইতে চাই, পেয়ারা ওই বারো মাসি পেয়ারা কলা এগুলি আমার বসত বাড়ির লাইন দুইরা লাগাইছি।
3: রাজা ভাই এই যে শোনো, গাছের কথা কইলে না, গাছ যেমন উপকারী আগাছা তেমন অপকারী। সে আগাছা তো সাফ করুন লাগে না, ওর মধ্যে মশা ডিম পারে।
5: ওই গাছ শোনো, এই যে এখনো যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয় ওই অনেক জায়গায় যায় অনেকে
6: খোসা ফালাই রাখে তো পানি জমার ডেঙ্গু মশা কি।
3: শুধু ডাবের খোসার কথা বলতেছো কেন? ওই যে আছে না এই যে গাছের কোটর বা টিনের কোটা বা টায়ার, এগুলো কিন্তু কোনো ভাবে এরকম রাখা যাবে না। বৃষ্টি পানি পড়ে পানি জমা হলে কি হয় জরিনাবু? ওই সাজু ভাবি শহরে কি হয়, শুনি যে ফ্রিজের নিচে ট্রেনের মধ্যে পানি থাকে, তবে তলায় পানি থাকে
5: না। শুনো সুবিনাবু, এই সব তো পরিষ্কার করবা ভালো, কিন্তু আরো কাজ আছে। কিন্তু
3: কত
5: কাজের মধ্যে হলো দিনের বেলা মশারি টাঙ্গে শুচি, আবার যদি আলনায় কাপড় চুপড় রাখো
3: সেগুলো
5: নানা ছাড়া দিয়ে মশা তারে
3: একেবারে ঠিক।
6: তো মোট কথা হয়েছে আমাদের বসত বাড়ির জুব যার আশপাশ সব যার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে
3: রাখে। কিন্তু রাজা ভাই যদি জ্বর হয়েই যায় তাহলে
5: দ্রুত
3: হাসপাতালে যাও।
5: যেমন তোমার যে আমরা ডেঙ্গুতে সচেতন হব আর বৃক্ষরোপণ করব এই প্রত্যাশা নিয়ে চলো আজকের আসরটা শুরু করি। আসরের আজকে প্রথমে থাকতেছে আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির গুরুত্ব। মানে আমরা যে এই যে জিনিসপত্র ফলাই তোমার ওই যে শাক সবজি ফলাই
3: ফলাই
5: বাজারে নিয়ে যাই, কিন্তু কম দাম পাই মনে করে যাই আর কম দামে দিয়ে চলে আসলাম। কিন্তু আধুনিক বিপণন ব্যবস্থার এটা গুরুত্ব কি, যে আমরা যদি মনে করো দুইটা পয়সা বেশি পাবো কিভাবে পাবো, এই বিষয়ে আরো ভালো করে জানতেইব। তাই জানার জন্য আসো আমরা শুনি আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির গুরুত্ব। এই বিষয়ের কথিকা রচনা ও পাঠ করছেন অপু সরকার, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা। আসো, তার কাছ থেকে আমরা এই বিষয়টা শুনি।
7: বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কৃষকেরা নানা ধরনের ধান, সবজি, ফল, মশলা, দুধ সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করেন, কিন্তু শুধু উৎপাদন করলেই কৃষকের কাঙ্ক্ষিত আয় নিশ্চিত হয় না। উৎপাদিত পণ্য সঠিক সময়ে, সঠিক বাজারে, সঠিক দামে এবং সঠিক উপায়ে পৌঁছে দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আধুনিক বিপণন ব্যবস্থা ও উদ্যোক্তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, আগে কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে প্রধানত স্থানীয় হাট বাজারের উপর নির্ভরশীলতা ছিল। কৃষক অনেক সময় উৎপাদনের পরপরই পণ্য বিক্রি করতে বাধ্য হতেন, ফলে বাজার দর কম থাকলে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া কঠিন হতো। অপরদিকে ভোক্তার কাছ পর্যন্ত পণ্য পৌঁছাতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো। বর্তমান সময়ে পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। তথ্যপ্রযুক্তির বিকাশ, ই কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল পেমেন্ট এবং উন্নত পরিবহন ব্যবস্থার ফলে কৃষিপণ্য বিপণনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন দক্ষ ও আধুনিক উদ্যোক্তা তৈরি করা। আসুন আমরা জেনে নেব উদ্যোক্তা কি। উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নতুন সুযোগ শনাক্ত করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা বা উদ্যোগ গড়ে তোলেন। কৃষি বিপণনের ক্ষেত্রে একজন উদ্যোক্তা কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ, বাছাই, গ্রেডিং, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির প্রথম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাজার সম্প্রসারণ। একজন উদ্যোক্তা শুধু স্থানীয় বাজারের পণ্য বিক্রি করার মাধ্যমে সীমাবদ্ধ থাকেন না, তিনি দেশের বিভিন্ন অঞ্চলের বাজার, পাইকারি ক্রেতা, প্রাতিষ্ঠানিক ক্রেতা, সুপার শপ এবং অনলাইন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন। এর ফলে কৃষকের উৎপাদিত পণ্যে নতুন বাজার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, উদ্যোক্তারা মূল্য সংযোজন করতে পারেন। ধরা যাক একজন কৃষক কাঁচা আম উৎপাদন করেন, শুধু কাঁচা আম বিক্রি করলে তিনি একটি নির্দিষ্ট মূল্য পাবেন, কিন্তু উদ্যোক্তা সেই কাঁচা আম দিয়ে যদি আচার, জুস, পাল্প বা অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে বাজারজাত করেন, তাহলে হচ্ছে তার ন্যায্য মূল্য নিশ্চিত হবে, পাশাপাশি অতিরিক্ত মুনাফা অর্জনের একটা সুযোগ তৈরি হবে। একইভাবে টমেটো থেকে সস, মরিচ থেকে গুঁড়োমরিচ, বিভিন্ন ফল থেকে জুস প্রক্রিয়াজাতকরণ করে পণ্য তৈরি করা যায়। অর্থাৎ উৎপাদিত পণ্যের সঙ্গে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও ব্র্যান্ডিং যুক্ত হলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তৃতীয়ত, উদ্যোক্তা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কৃষক যদি সঠিক বাজার সম্পর্কে তথ্য পান এবং বিকল্প ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে তিনি ভালো দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন। উদ্যোক্তারা কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে বড় বাজার, প্রাতিষ্ঠানিক ক্রেতা কিংবা অনলাইন ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন। এতে কৃষক এবং ভোক্তার মধ্যে কার্যকর বাজার সংযোগ তৈরি হয় এবং বাজার ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি পায়। আধুনিক উদ্যোক্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিজিটাল বিপণন সম্পর্কে দক্ষতা। আজ একজন উদ্যোক্তা মোবাইল ফোন ব্যবহার করে পণ্যের ছবি ও তথ্য প্রচার করতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছাতে পারেন, অনলাইন অর্ডার নিতে পারেন এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মূল্য গ্রহণ করতে পারেন। ফলে একটি গ্রামের উদ্যোক্তাও এখন দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতার কাছে তার পণ্য পৌঁছে দিতে পারেন। চতুর্থত, উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের অপচয় কমানো সম্ভব। বাংলাদেশে অনেক কৃষি পণ্য উৎপাদনের পর সঠিক সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের অভাবে নষ্ট হয়ে যায়। উদ্যোক্তারা আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন, উন্নত প্যাকেজিং এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই অপচয় কমাতে পারেন। এর ফলে কৃষকের ক্ষতি কমবে, ভোক্তার জন্য পণ্যের সরবরাহ স্থিতিশীল হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। শ্রোতা বন্ধুরা, উদ্যোক্তা তৈরির আরেকটি বড় গুরুত্ব হল কর্মসংস্থান সৃষ্টি। একটি কৃষিভিত্তিক উদ্যোগের সঙ্গে শুধু উদ্যোক্তায় যুক্ত থাকে না, সেখানে কৃষক, শ্রমিক, পরিবহনকারী, প্যাকেজিং কর্মী, বিক্রয় কর্মী এবং বিভিন্ন সেবা প্রদানকারী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। বিশেষ করে তরুণ সমাজ যদি কৃষিকে শুধু উৎপাদনের ক্ষেত্র হিসেবে না দেখে কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবে গ্রহণ করে, তাহলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে। তবে উদ্যোক্তা তৈরি শুধু প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় না, প্রয়োজন বাজার তথ্য, সহজ অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, পরামর্শ, অবকাঠামো এবং বাজার সংযোগ। একজন নতুন উদ্যোক্তা জানতে হবে কোন পণ্যের চাহিদা বেশি, কোন বাজারে কি দামে বিক্রি হচ্ছে, ক্রেতাকারা পণ্যের মান কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং করতে হয় এবং কিভাবে লাভজনক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হয়। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা সহায়ক বিভিন্ন সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি বিপণনের আধুনিক ব্যবস্থার মূল লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়, বরং সঠিক পণ্য সঠিক মানে সঠিক সময়ে সঠিক বাজারে এবং ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য অর্জনে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তাই আমাদের প্রয়োজন এমন উদ্যোক্তা যারা বাজার বুঝবেন, প্রযুক্তি ব্যবহার করবেন, কৃষকের সঙ্গে কাজ করবেন, পণ্যের মান উন্নত করবেন, মূল্য সংযোজন করবেন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সুযোগ কাজে লাগবে।
2: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
8: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন, অর্থাৎ শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এবং এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। এই বঙ্গভবনের দরবার হলে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক বৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি হিসাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের মাধ্যমে অভিষিক্ত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে নাম লেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন ও সংগঠনটির SM কল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969 গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন। এই সময় তাকে গ্রেফতারও করা হয় এবং তিনি কারাবরণ করেন। ছাত্র জীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। 1972 সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবেও কাজ করেন তিনি। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপ প্রধানমন্ত্রী SA বারির ব্যক্তিগত সচিব হিসেবে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
9: 1986 পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন তিনি। এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফল নির্বাচনী প্রচারণা চালিয়ে 1988 সালের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। 1991 এবং 1996 সালে যথাক্রমে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001 সালের নভেম্বরে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে মির্জা ফখরুল ইসলাম বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2006 সালের অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। 2018 সালের প্রহসনের রাতের ভোটের নির্বাচনে তিনি বিপুল জনরায়ে নির্বাচিত হলেও সারাদেশে তৎকালীন সরকারের ব্যাপক কারচুপির কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘৃণাবরেশে নির্বাচনকে প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। 2008 সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ পদের জন্য মনোনীত হন। 2011 সালের মার্চে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং পরে বিএনপির ষষ্ঠ সম্মেলনে 2016 সালের 19 মার্চ তাকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই মেয়ের জনক। তার স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পেশাগত জীবনেও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। মামলা, আন্দোলন, সাংগঠনিক সংকট সবকিছুর মধ্যে তিনি সংযত কণ্ঠে দলকে, অর্থাৎ তার যে দলটি থেকে তিনি সদ্য পদত্যাগ করেছেন, মহাসচিব ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল সহ বিভিন্ন রাজনৈতিক দাবিতে তিনি একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন এবং বারংবার কারা নির্যাতন হয়েছেন, কারা ভোগ করেছেন তিনি তারপরও ছিলেন একেবারে আপোষহীন। তার পরিবারে রয়েছে সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্য। তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার। রাজনৈতিক দর্শন ও ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ভদ্র রাজনীতিক প্রতীক হিসাবে পরিণত করেছে। তার ভাষা আক্রমণাত্মক কখনোই ছিল না, কিন্তু অবস্থান ছিল সুদৃঢ়। তিনি সংসদীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সর্বদাই সোচ্চার ছিলেন। তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, বরং শিক্ষকতায় নয়, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ছাত্রজীবন থেকেই নাটকে অভিনয় করতেন, নাট্য রচনা করতেন, নাট্য পরিচালনা করতেন এবং একজন তুখোর আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমসাময়িক কালে আমরা তাকে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সফল আবৃত্তি করতে দেখেছি। শ্রোতা বন্ধুরা, এই কৃতিমান ব্যক্তিত্ব কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। তার শপথ কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শপথ কার্যক্রম শুরু হওয়া মাত্রই বঙ্গভবনের দরবার হল থেকে আবারও আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত স্থাপন করব এবং সরাসরি সম্প্রচার করব মূল পর্বটি। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বঙ্গভবনের দরবার হলে মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে। ইতিমধ্যে আমরা শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনিকে দেখতে পাচ্ছি, তিনি তার দাঁড়িয়ে গেছেন।
1: আসসালামু আলাইকুম। আজ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং এর পরপরই নবযুক্ত মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আর 2 মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু করতে পারব।
0: শ্রোতা বন্ধুরা, আমরা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য আপনারা শুনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরই নবনিযুক্ত মন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের শপথ গ্রহণ করানো হবে এবং এর মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হবেন মন্ত্রিপরিষদে আরও বেশ কয়েকজন। এবং ইতিমধ্যেই কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে এসে, অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে এসে আসন গ্রহণ করেছেন। তার সঙ্গে রয়েছেন তার পত্নী, বিশিষ্ট চিকিৎসক এবং কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদা রহমান। এবং আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই বঙ্গভবনের দরবার হলে মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিক বৃন্দ, বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি ঢাকাস্থ বিদেশি মিশন সময়ের কূটনৈতিক বৃন্দ, আন্তর্জাতিক সংস্থা সময়ের কূটনৈতিক বৃন্দ, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখতে পাচ্ছি, তিনি প্রধানমন্ত্রীর পাশে আসন গ্রহণ করেছেন।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গবন্ধু জামে মসজিদ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم

0: يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم.
1: ارشاد হচ্ছে নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণভুত্থানে যারা শহীদ হয়েছেন, গণভুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 12 উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথপাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আমি
1: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
0: সশ্রদ্ধ চিত্তে
1: শপথ বা
0: দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
1: আমি
0: আইন অনুযায়ী
1: বাংলাদেশের
0: রাষ্ট্রপতি পদের
1: কর্তব্য
0: বিশ্বস্ততার সহিত পালন করিব।
1: আমি
0: বাংলাদেশের প্রতি
1: অকৃত্রিম বিশ্বাস
0: ও আনুগত্য পোষণ করিব।
1: আমি
0: সংবিধানের রক্ষণ
1: সমর্থন
0: ও নিরাপত্তা বিধান করিব।
1: এবং
0: আমি
1: ভীতি বা অনুগ্রহ
0: অনুরাগ বা বিরাগের
1: বশবর্তী না হইয়া
0: সকলের প্রতি
1: আইন অনুযায়ী
0: যথাবিহিত আচরণ করিব।

0: মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবার পর ফুলের তোড়া দিয়ে বরণ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ফুলের তোড়া তুলে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে চেয়ার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
1: মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং ফু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি, নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

0: আমি রশিদুজ্জামান মিল্লাত
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ

0: সমর্থন
1: সমর্থন
0: ও নিরাপত্তা বিধান করিব,
1: নিরাপত্তা বিধান করিব।
0: এবং আমি ভীতি বা অনুগ্রহ,
1: আমি
0: অনুরাগ বা বিরাগের
1: বশবর্তী না হইয়া
0: সকলের প্রতি
1: সকলের প্রতি
0: আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব,
1: আচরণ করিব।
2: এবার মাননীয় নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
0: আমি সসজ্জ চিত্তে শপথ দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি, সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না
2: এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনতার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, নবনিযুক্ত চারজন মন্ত্রীর শপথ গ্রহণ শেষে এখন শপথ বাক্যে যেটি পাঠ করেছেন সেখানে তারা স্বাক্ষর করছেন এবং এর মধ্য দিয়ে নতুনভাবে অভিষিক্ত হল তিনজন মন্ত্রী এবং রশিদুজ্জামান এম রশিদুল মিল্লাদ আগে প্রতিমন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী পর্যায়ে অভিষিক্ত হলেন এবং শপথ গ্রহণ করলেন। আন্দালাব রহমান পার্থ, সাচিত্র জেরি এবং ডক্টর এম মঈন খান, তারা পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন শপথ বাক্যে পাঠ করলেন, তারা দুটি শপথ দিয়েছেন, একটি মন্ত্রী হিসেবে একটি গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেছেন, দুটিতে তারা এখন স্বাক্ষর করছেন।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি।
1: আমি মোহাম্মদ শামীম কায়সার
2: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী
1: সরকারের প্রতিমন্ত্রী পদের
2: কর্তব্য বিশ্বস্ততার সহিত
1: পালন করিব।
2: আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস
1: ও আনুগত্য পোষণ করিব।
2: আমি সংবিধানের
1: রক্ষণ
2: সমর্থন
1: ও নিরাপত্তা বিধান করিব এবং
2: আমি ভীতি বা অনুগ্রহ
1: অনুরাগ বা বিরাগের
2: বশবর্তী না হইয়া
1: সকলের প্রতি
2: আইন অনুযায়ী
1: যথাবিহিত
2: আচরণ করিব।
0: এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: আমি মোহাম্মদ শামীম কায়সার
2: সশ্রদ্ধ চিত্তে
1: শপথ
2: বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে
1: যে সকল বিষয়
2: আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয়
1: আমি অবগত হইব
2: তাহা প্রতিমন্ত্রী রূপে
1: যথাযথভাবে
2: আমার কর্তব্য পালনের
1: প্রয়োজন ব্যতীত
2: প্রত্যক্ষ
1: বা পরোক্ষভাবে
2: কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট
1: প্রকাশ করিব না।
0: এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: বন্ধুরা, দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন এবং একই সঙ্গে তারা গোপনীয়তার যে শপথ বাক্য পাঠ করলেন সেটিতে স্বাক্ষর করছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন প্রতিমন্ত্রী তারা শপথ বাক্য পাঠ করছেন। তাদের শপথ বাক্য পাঠ করালেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আরো 4 মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটিও ইতিমধ্যে আপনারা জেনেছেন। এবং এর আগে শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি
0: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ রইল।

0: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন, সেটিও আপনারা তখন সম্প্রচারিত হল। আর এই সরাসরি সম্প্রচারের ধারা বহনে ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল্লাহ জম ও খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, মহামান্য রাষ্ট্রপতি সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবর্গের যার শপথ গ্রহণ করেছে তাদের উত্তুত্তর সাফল্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি বঙ্গভবনের দরবার হল থেকে এবং ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্যের শপথ গ্রহণের অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: দেশকে আমি বাসি ভালো, বাসবো ভালো আমরণ। সুমনা বর্ধনের গাওয়া গানটির সাথে শেষ হলো উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি রাবেয়া সুলতানা শিউলি
1: এবং আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেইতে বাংলাদেশ সময় সকাল ছটায় খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। এছাড়া দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আজ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ভিক্টোরিয়া একাডেমি, হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি এবং নর্দার্ন টেরিটরি তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া ডারউইনে অনুষ্ঠিত খেলায় ভিক্টোরিয়া একাডেমি 5 উইকেটে হোভার্ট হ্যারিকেন্সকে, কিংসম্যান 6 উইকেটে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স 8 উইকেটে নেপালকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 2:30 বাংলাদেশ হাই পারফরমেন্স দল নেপালের বিপক্ষে খেলবে। এর আগে সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে অ্যাডিলেডে স্ট্রাইকার্স একাডেমি নিউজিল্যান্ড এ দলের এবং বেলা 10:30 হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি ভিক্টোরিয়া একাডেমির মুখোমুখি হবে। লিডসে প্রথম টেস্টে আজ তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ইনিংস পরাজয় এড়াতে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 7 উইকেটে 95 রান করেছে। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 409 রান করে। পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ 171 রান। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। রাজধানীর রূপনগরে আরামবাগ মাঠে জুরাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নরসিংদী জেলা শাখা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ রাজধানীর খিলক্ষেত লেক সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নরসিংদী জেলা 7-6 গোলে নোয়াখালী শহর শাখা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে সারা দেশে 138টি শাখা অংশগ্রহণ করে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসরে খেলা অনুষ্ঠিত হবে। আগামী রোববার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান এবং হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত রয়েছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। চলতি মাসের 28 তারিখে যুক্ত হচ্ছে চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। অনূর্ধ্ব 20 এশিয়া কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 19-20 জাতীয় দলের অনুশীলন। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী কনক চাপা, মানচিত্র প্রেমের জ্বালা।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে গানটি নেওয়া হয়েছে আনন্দ অশ্রু ছায়াছবি থেকে, শিল্পী এন্দ্র কিশোর ও কনক চাপা।

এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সংবাদ, এরপর পরে শুনবেন সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন, নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকাইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান।
2: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি
3: সংবিধানের রক্ষণ
2: সমর্থন
3: ও নিরাপত্তা বিধান করিব।
2: এবং
3: আমি
2: ভীতি বা অনুগ্রহ
3: অনুরাগ বা বিরাগের
2: বশবর্তী না হইয়া
3: সকলের প্রতি
2: আইন অনুযায়ী
3: যথাবিহিত আচরণ করিব।
0: শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11-দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, এরপর সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি মহাসচিব থেকে এবার দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্থানকে আস্থার প্রতীক হিসেবে দেখছেন দলের নেতাকর্মী ও বিরোধী রাজনীতিকরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরে প্রত্যাশা আর মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
4: বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয়ার মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই নয়, যিনি দল মত নির্বিশেষে দেশের মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সেই পেশা ছেড়ে ফের রাজনীতি মাঠে নেমেই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একদিকে বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন নির্বাসিত, বিএনপির সেই দুঃসময়ে হাল ধরেন তিনি। বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এভাবেই মূল্যায়ন তুলে ধরেন বিএনপির কয়েকজন নেতা।
5: আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় এবং তার যে নেতৃত্ব, তার যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুর মাধ্যমে সকলের শ্রদ্ধা তিনি ইতিমধ্যে অর্জন করেছেন।
6: আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন।
5: বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে, এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়।
4: জননন্দিত প্রবীণ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। 11 দলীয় জোট থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরে বলেন,
7: মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি, সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।
4: এছাড়া বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ নতুন করে যুক্ত হয়েছেন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রাশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রুজেরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
8: আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য
0: এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রম বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রমে নির্ধারণ

0: করে গড়ে তোলা ও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো কেবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সরকারি অনুদান ও অর্থায়নের মাধ্যমে সফল স্টার্ট আপে পরিণত হতে পারে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাঘটিয়া গ্রামের প্রসূতি কণিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বাঘটিয়া গ্রামের প্রশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা মণ্ডলের বাড়ি পরিদর্শন করে তার স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোন ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মণ্ডলের মৃত্যু হলে খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ছুটে যান। পরিবার সূত্রে জানা যায়, কণিকা মণ্ডল সন্তান প্রসবের জন্য ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় 3 মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভিতরে গজ জাতীয় সামগ্রী থাকার বিষয়টি শনাক্ত করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মণ্ডলের মৃত্যু হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে সেলিনা আক্তার শেলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাফল্যের সাথে অতিক্রম করল তাদের প্রথম 180 দিন অর্থাৎ 6টি মাস। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান ও খাল খনন থেকে শুরু করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে এই সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় বর্তমান সরকার। প্রান্তিক পরিবারগুলোর কাছে নিত্য প্রয়োজনীয় সেবা ও সুবিধা পৌঁছে দিতে শুরু হয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো উদ্যোগ। পরিবেশ সুরক্ষা, কৃষির আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো করার লক্ষ্য নিয়ে সরকারের নেওয়া অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগগুলো এখন বাস্তবে দৃশ্যমান। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন,
4: আমি 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য।
3: গাছ লাগানোর পাশাপাশি কৃষকের মুখে হাসি ফোটাতে, পানির অপ্রতুলতা দূর করতে নজর দেওয়া হয়েছিল খাল পুরো খননে, যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এমনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে 100% লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে বর্তমান সরকার।
5: আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমাদের নতুন ভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাইবাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। এক থেকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃ খনন করব।
3: পরিবেশ রক্ষার আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন ও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সঠিক সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবেশ

0: নিয়ে এসেছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সুদূরদর্শী পদক্ষেপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই ধারাবাহিকতা ধরে রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলে হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগার অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুইপাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহী আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা সাত আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার তাই আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন আজ থেকে অনলাইনে শুরু হয়েছে, যা চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছে, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকেরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই বাছাই শেষে বদলির আদেশ দেওয়া হবে। দেশে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ হাজিরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 940 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতনের লক্ষ্যে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট চীন সহ অন্য দেশগুলোকে এই প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডিকে কৌশলের সমালোচনা করে বলেছে, আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই বিরোধের সমাধান হবে না। এদিকে ইরান প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ ও অমানবিক বলে নিন্দা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান শক্তি ও মর্যাদার অবস্থানে থাকা অবস্থায় এখন যুদ্ধ শেষ করা শ্রেয়। তিনি সতর্ক করে দেন, নতুন করে কোনো হামলা হলে ইরান কঠোর জবাব দেবে। প্রেসিডেন্ট সংঘাত ও নৌ অবরোধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার কথাও স্বীকার করে বলেন, যারা সংঘাত সমর্থন করে তাদেরও এর মূল্য দিতে হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভা সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয়ে নির্ধারণের উপর গুরুত্বারোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন, নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকাইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। খবর শেষ হলো।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছে আদমিনা মৌরিন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনৈতিক সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট 349টি ভোটের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল 255 ভোট পেয়ে বিজয়ী হন। ভোট দেননি 6 জন। বিদেশে থাকায় বিএনপির 3 জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। তবে সংসদ সদস্য না হওয়ায় 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারেননি। ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে এসে নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় সংসদ সদস্যরা বিপুল করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশ্যে হাত মেরে ও সালাম দিয়ে জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর 1 ঘণ্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় জোট। গতকাল জাতীয় সংসদের সভাকক্ষে উন্মুক্ত ব্যালট পদ্ধতির ভোটে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল প্রায় 16 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 2011 সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। 2016 সালে জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘ সময় দেশের বাইরে থাকার সময় বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বলা বাহুল্য তিনি ওই সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও দলের মধ্যে সেতু বন্ধন হিসেবে দায়িত্ব পালন করেন ও দলকে উজ্জীবিত রাখতে মুখ্য ভূমিকা পালন করেন। দলের রাজনৈতিক ও নেতৃত্বজনিত রসময়ে দল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি আনুগত্য বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে লড়ে গেছেন। কার্যত রাজনীতির মাঠে সকলের প্রিয় সজ্জন সুস্থধারা রাজনীতিক হিসেবে খ্যাত বিএনপির এই ত্যাগী নেতা দল দেশ ও রাজনীতিতে তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পান। প্রেসিডেন্ট পদে দল তার উপর আস্থা রাখে। গতকাল সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আগামী 5 বছর দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, এফএম 102 মেগাহার্টজে ও এফএম 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলা এখন রয়েছে দেশের গান। শুরুতেই শোনাব সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটি শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: প্রকৃতি যেন এক চির চঞ্চলা কিশোরী। ছয় ঋতুর পালা বদলে সে কখনো রৌদ্রদগ্ধ, কখনো বর্ষণ মুখর, কখনো বা কুয়াশাচ্ছন্ন। প্রতিটি ঋতুই তার রূপের ভিন্ন ভিন্ন অধ্যায়। তবে শরৎ এলে বাংলার প্রকৃতি যেন হঠাৎ করেই পড়ে নেয় শুভ্রতার অপূর্ব এক অলঙ্কার। বর্ষার অঝোর কান্না থেমে আকাশে ভেসে ওঠে সাদা মেঘের ভেলা, নদীর ধারে দুলতে থাকে কাশফুল, শিউলির সুবাসে ভরে ওঠে ভোরের বাতাস। আর তাই তো শরৎকে বলা হয় ঋতুর রানী।
1: ভাদ্র আর আশ্বিন এ দু মাস জুড়ে শরতের রাজত্ব। বর্ষার বিদায়ী মেঘ এ সময় আকাশের কোন কোনায় অলসভাবে ঘুরছে, কিন্তু তার আর আগের মতো দাপট নেই। বৃষ্টিধোয়া আকাশ ক্রমে হয়ে উঠেছে স্বচ্ছ নীল। সেই নীলের বুকে তুলোর মতো সাদা মেঘের পাহাড় রাজহাঁসির মতো ভেসে বেড়াতে শুরু করেছে। রৌদ্রের তেজ আর বর্ষার ঘন ঘটার মাঝখানে শরৎ নিয়ে এসেছে এক মৃদু মধুর আবহ।
0: শরতের সবচেয়ে বড় পরিচয় তার কাশফুল। নদীর তীর, চরাঞ্চল, গ্রামের পথ কিংবা বিস্তীর্ণ মাঠ, সবখানে কাশের শুভ্র ঢেউ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি। দূর থেকে মনে হয় পৃথিবীর বুক জুড়ে সাদা সমুদ্র তুলছে। বাতাস এলেই কাশফুলের নরম শীষগুলো মাথা দোলায়, তাদের সেই দুলুনিতে যেন শরতের আগমনী বার্তা বেজে ওঠে।
1: শরতের প্রভাব কেবল মানুষের দৈনন্দিন জীবনে নয়, বাংলা সাহিত্য আর শিল্পেও গভীর। কবির চোখে শরৎ কখনো শুভ্রতার প্রতীক, কখনো প্রেমের, কখনো নির্মল আনন্দের। চিত্রশিল্পীর ক্যানভাসে কাশবন, নীলাকাশ, সাদা মেঘ আর নদীর দৃশ্য বারবার ফিরে আসে।
0: গীতিকারের গানে, কবির কবিতায়, গল্পকারের বর্ণনায় শরৎ তার স্নিগ্ধ সৌন্দর্য নিয়ে চিরকাল বেঁচে থাকে। প্রকৃতির এই ঋতু মানুষের কল্পনাকে যেমন আলোড়িত করে, তেমনি তার অন্তরলোকেও ছড়িয়ে দেয় শান্তির আবেশ।
1: শরতের আরেক অপরূপ সৌন্দর্য শিউলি ফুল। ভোরের আলো ফুটতে না ফুটতেই গাছতলায় ঝরে পড়ে অসংখ্য শিউলি। সাদা পাপড়ির মাঝে কমলা বোটা, মাটির সবুজ ঘাসের উপর যেন ছড়িয়ে থাকে ছোট ছোট নক্ষত্র। শিশির ভেজা সেই শিউলি কুড়িয়ে নেওয়ার আনন্দ বাংলার মানুষের চিরচেনা। শিউলির মিষ্টি সুবাসে ভোরের বাতাস হয়ে ওঠে পবিত্র আর মায়াময়। মনে হয় রাতের আধার পেরিয়ে প্রকৃতি নিজেই সাদা ফুলের অর্ঘ্য সাজিয়ে সূর্যকে বরণে ব্যস্ত।
0: শরৎ যেন প্রকৃতির একটি নির্মল নিঃশ্বাস। সে আসে কোনো কোলাহল না করে, কিন্তু তার আগমনে বদলে যায় চারপাশের পৃথিবী। বর্ষার কালো মেঘ সরিয়ে সে আকাশে মেলে ধরে নীলের বিশাল চাদর। কাশফুলে সাজায় নদীর তীর, শিউলির সুবাসে ভরিয়ে দেয় ভোর, সোনালি রোদে ধুয়ে দেয় বাংলার মাঠ ঘাট।
1: আর তার স্নিগ্ধ পরশে মানুষ ভুলে যায় ক্লান্তি, মন নতুন করে ফিরে পায় এক নিবিড় প্রশান্তি। শ্রোতা, এমন শান্তিময় প্রশান্তিময় শরতে জীবন ভরে উঠুক কোমল শুভ্রতায়। এই শুভ প্রত্যাশা শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ। বন্ধুশ্রোতা, সময়ের স্রোতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের এই পৃথিবী। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে বিচিত্র সব ঘটনা। কিছু ঘটনা আমাদের জীবনেরই স্বাভাবিক অংশ, তাই সেগুলো খুব একটা আলোড়ন তোলে না। কিন্তু এরই মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা মুহূর্তেই কেড়ে নেয় মানুষের বিস্ময়, কৌতূহল আর মনোযোগ।
0: ঠিক তাই, কারণ মানুষের মন সবসময় একটু ব্যতিক্রমের খোঁজে থাকে। অচেনা, আশ্চর্য আর অভাবনীয় কোনো ঘটনার কথা শুনলেই আমাদের কৌতূহলী মন জানতে চায় কোথায় ঘটল, কিভাবে ঘটল, আর এর পেছনের গল্পটা বা কি। আর তাই সাধারণ খবরের পাশাপাশি বিচিত্র আর বিস্ময়কর খবরগুলোর প্রতিও আমাদের আগ্রহের কমতি নেই।
1: সেই আগ্রহের কথা মাথায় রেখে উত্তরণের আয়োজনের শুরুতেই আমরা নিবেদন করছি বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া এমনই কিছু বিস্ময়কর ও চমকপ্রদ খবরের সমাহার। আর সেই সমাহারের নাম বিশ্ব বিচিত্রা।
0: জার্মানির একটি ছোট শহরে ট্রাফিক গতি পরিমাপক স্বয়ংক্রিয় স্পিড ক্যামেরা একটি জরিমানার নোটিস ইস্যু করে। নিয়ম অনুযায়ী ওই রাস্তায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘন্টায় 30 কিলোমিটার, কিন্তু স্পিড ক্যামেরার ছবিতে কোনো গাড়ি ছিল না। বরং দেখা যায় একটি পায়রার ডানার ঝাপটায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে ক্যামেরার ঠিক সামনে দিয়ে উড়ে যাচ্ছিল সে। স্বয়ংক্রিয় সিস্টেমটি পায়রাটির ছবি সহ জরিমানার রসিদ প্রিন্ট করে ফেললে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
1: ইউরোপের কর্সিকা দ্বীপের কাছে অবস্থিত একটি ছোট্ট পর্যটন দ্বীপে এক বিচিত্র আইন করা হয়েছে। সেখানে তীব্র বাতাসের কারণে পর্যটকদের ছাতা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সমুদ্র সৈকতে বাতাসের তোড়ে ছাতাগুলো উড়ে গিয়ে অন্য মানুষের শরীরে লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটছিল, তাই স্থানীয় প্রশাসন আইন করেছে দ্বীপে বৃষ্টি বা রোদ যাই হোক না কেন, ছাতার বদলে কেবল রেইনকোট বা ওয়াটারপ্রুফ টুপি ব্যবহার করতে হবে, অন্যথায় বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।
0: গ্রিসের এজিয়ান সাগরের প্রায় 50 ফুট পানির নিচে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ প্রাকৃতিক সমুদ্র জাদুঘর। ডুবুরি বা স্কুবা ডাইভাররা অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে পানির নিচে নেমে খ্রিস্টপূর্ব 5ম শতকের প্রাচীন ডুবে যাওয়া বাণিজ্যিক জাহাজ, শত শত অক্ষত মাটির পাত্র এবং প্রাচীন ভাস্কর্য সরাসরি ছুঁয়ে দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের জন্য সমুদ্রের নিচের ইতিহাসকে এভাবে উন্মুক্ত করে দেওয়ার ঘটনা এটি প্রথম। বিশ্ববিচিত্রে আজ এ পর্যন্তই।

0: ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নামই নয়। ভ্রমণ মানে অজানাকে জানা, অচেনাকে চেনা আর নতুন অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করা। পথ চলতে চলতে আমরা দেখি নতুন মানুষ, নতুন সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যের নানা নিদর্শন। প্রতিটি ভ্রমণই যেন আমাদের সামনে খুলে দেয় জ্ঞানের নতুন জানালা আর জীবনের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করে নতুন কিছু। একটি সুন্দর ও পরিপূর্ণ জীবন গড়তে ভ্রমণের গুরুত্ব আসলে অপরিসীম। বইয়ের পাতায় প্রকৃতি ও জীবনকে যতটা জানা যায় তার চেয়ে অনেক গভীরভাবে তাকে অনুভব করা যায় প্রকৃতির সান্নিধ্যে এলে।
1: তাই ব্যস্ত জীবনের গন্ডি পেরিয়ে কখনো কখনো আমাদের ছুটে যেতে হয় নদী, পাহাড়, বন কিংবা বিস্তীর্ণ হাওরের কাছে প্রকৃতির অপার সৌন্দর্যকে হৃদয় দিয়ে অনুভব করতে। বন্ধুশ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদনের এবারের আয়োজনে আমরা আপনাদের নিয়ে যাব কিশোরগঞ্জের অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের আধার নিকলি ও মিঠামইন হাওরে। বিস্তীর্ণ জলরাশি, দিগন্তজোড়া আকাশ আর হাওরের অনন্য জীবনযাত্রার গল্প নিয়ে প্রতিবেদনটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
2: বাংলাদেশের ছয়টি ঋতুতে ছয় রূপ বৈচিত্র্যতা যে কারো আকর্ষণের কারণ। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর চমৎকার আকাশ দেখার এক দারুণ অভিজ্ঞতা হতে পারে শরতে। কাজেই শরতে ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় হতে পারে আপনার। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরুণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য নিকলি মিঠামইন হাওর। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওরে, অথবা শীতে ভিন্ন এক সবুজ মাঠ ফসলের প্রকৃতি দেখতে পারেন। বিশেষ করে শরতের এই সময়ে কিশোরগঞ্জ জেলার অবস্থিত নিকলি উপজেলার হাওর এলাকায় আপনি ভ্রমণ করলে আপনার মন এবং দেহ দুটোই কিন্তু বেশ ফুরফুরে হবে। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। সড়ক পথেই নিকলি যাওয়া যায়। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবন মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর পর যেতে হবে। তারপর পানি কমতে শুরু করে, শীতের আগে আগে পানি একেবারে শুকিয়ে যায়, তখন শুধু নদীতে পানি থাকে। বছরের যে কোনো সময়ে যেতে পারেন, তবে এই সময়ে হাওরের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন। কিভাবে যাবেন? শ্রোতা বন্ধু, ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনে ঘুরে আসতে পারবেন নিকলি হাওর। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওরে যেতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 1100 প্রভাতী ট্রেনে আসতে হবে। 1100 প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন কমলাপুরের স্টেশন থেকে সকাল 7:15 ছেড়ে বিমানবন্দর, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জে আসে। যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগে স্টেশন মানিকখালি অথবা গোজিহাটা স্টেশনে নেমে গেলেন। স্টেশনে থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারবেন 14 কিলোমিটার দূরের নিকলি উপজেলা সদরে। এবার জানিয়ে দিচ্ছি কিভাবে ঘুরবেন। খাওয়া দাওয়া প্রয়োজনের কাজ সেরে ইজি বাইকে বেড়ি বাঁধের শেষ প্রান্তে চলে আসুন। সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা ঠিক করে নিতে পারেন এবং হাওর দেখতে পারেন। হাওরে হাসতে বাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমে চলে যেতে পারেন ছাতির জল গ্রামে। সিলেটের রাতারগুলের মতো জলাভরের মধ্যতা দেখতে দু চোখ জুড়িয়ে নেওয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার কাজটা এখানে সেরে ফেলতে পারেন। জলাভরের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকা নিয়ে চলে যান চরমনপুরায়। পানি বেশি হলে যদিও ডুবে যায়, তবু কম থাকলে আধো ভাসমান এই চরে ঘুরে বেড়াতে পারেন কিছুটা সময়। তারপর উন্মুক্ত হাওয়ায় খেতে চাইলে হাওরের শেষ বিকালে সূর্য দেখতে দেখতে পুনরায় নিকলি বেড়িবাঁধে এসে বাড়ি ফেরার পথ ধরতে পারেন। নিকলির সাথে মিঠাময়ের অষ্টগ্রামে আপনি ট্যুর প্ল্যান করতে পারেন, কারণ পাশাপাশি এই হাওরগুলো বেশ চমৎকার। শ্রোতা বন্ধুরা, নিকলির কাছে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো আপনি এই ট্যুর প্ল্যানে দেখে আসতে পারেন। গুরুশাহিজাদে মসজিদ, নিকলি বেড়িবাঁধ, পাহাড়খার মাজার, গুরুই প্রাচীনতম আখড়া, সব কিছু মিলিয়ে আপনার এই হাওর ভ্রমণটি অত্যন্ত আনন্দদায়ক হতে পারে। কাজে আজই পরিকল্পনা করুন এবং ঘুরে আসুন দিগন্ত বিস্তৃত জলরাশিতে আনন্দ, আয়োজন আর বিশাল মহাকাশ দেখার সুবর্ণ সুযোগ।
0: শুনছিলেন জীবন ও প্রকৃতি, আপনারা কান পেতে আছেন শারদীয় রাতে বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: শ্রোতা, সঙ্গীত মানুষের জীবনের অপরিহার্য উপাদান না হলেও জীবনের সৌন্দর্য এবং মানসিক প্রশান্তি বৃদ্ধিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ত দিনের শেষে কিংবা অবসরের ক্ষণগুলোতে শরীর মূর্ছনা মনকে এনে দেয় স্বস্তি আর প্রশান্তি।
0: জীবনের নানা চাপ, ক্লান্তি ও অস্থিরতার মাঝেও সঙ্গীত মানুষের মনে জাগিয়ে তোলে নতুন উদ্যম, আনন্দ আর প্রশান্তির অনুভূতি।
1: সঙ্গীত মানুষের হৃদয়ের অনুভূতিকে সুরের মাধ্যমে প্রকাশ করবার এক অসাধারণ শিল্প। কখনো কোনো গান আমাদের অতীতের স্মৃতিকে মনে করিয়ে দেয়, আবার কখনো নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগায়। মানুষের আবেগ, ভালোবাসা, আশা, অনুভূতির সঙ্গে সঙ্গীতের রয়েছে গভীর সম্পর্ক।
0: সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সময় সঙ্গীত আয়োজন। দেশ বিদেশের নির্বাচিত কিছু গান আর সঙ্গীত জগতের নানা তথ্য নিয়ে আমাদের এই প্রতিবেদন গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন নওশীন ফারহান।
3: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এই সময়ের বিশ্ব সঙ্গীতে। বিশ্ব সঙ্গীতের চলমান এই ধারায় প্রতি সপ্তাহে যুক্ত হচ্ছে নতুন নতুন সুর, নতুন শিল্পী এবং নতুন বিষয়। আজকের আয়োজনে থাকছে বিশ্বের বিভিন্ন দেশের চার্টে শীর্ষে থাকা জনপ্রিয় কিছু গান। আর হ্যাঁ, গ্লোবাল টপ চার্টের খবর আপনি অর্থাৎ আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতারা জানবেন না, তা কি হয় নাকি? চলুন আপনাকে জানাই কি অবস্থা গ্লোবাল টপ চার্টের। প্রথমে জাপানের খবর। খবর, মিসেস গ্রিন অ্যাপেলের গান ব্রেকফাস্ট জাপানিজ টপ চার্টে রয়েছে নাম্বার 4 পজিশনে। ব্যাক নাম্বার এই গান ব্লু অ্যাম্বার, অসাধারণ চমৎকার এই গানটি রয়েছে নাম্বার 3 পজিশনে। সাকানিয়া তেনের গান কাইজু রয়েছে নাম্বার 2 পজিশনে। কেনাশি ইয়ানাজুর গান প্লাজমা রয়েছে একেবারে নাম্বার 1 পজিশনে।

প্রকৃতি মতোই নির্মল আর বৈচিত্র্যময় নিউজিল্যান্ডের সঙ্গীত। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানাতে চাই নিউজিল্যান্ড টপ চার্টের খবরাখবর, এই অগস্ট মাসে কি অবস্থা সেখানকার মিউজিক সিনারিওর। ব্রুনো মার্সের আই জাস্ট মাইট নিউজিল্যান্ডের টপ চার্টে রয়েছে নাম্বার 4 পজিশনে। টামা ইম্পালা এবং জেনের গান ড্রাকুলা রয়েছে নাম্বার 3 পজিশনে। অলিভিয়া ডিনের গান ম্যান আই নিড রয়েছে নাম্বার 2 পজিশনে। এলা ল্যাংলির চুজিং টেক্সাস রয়েছে নাম্বার 1 পজিশনে।

এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চলুন চলে যাই সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার কে-পপ, তার কথা তো আমাদের জানতেই হবে, তাই না? আর সাউথ কোরিয়ার গান মানে নতুনত্ব, শক্তিশালী বিট আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের উচ্ছ্বাস। বিটিএস এর গান 3.0 রয়েছে নাম্বার 4 পজিশনে, অ্যাজ পার গান ডার্টি ওয়ার্ক রয়েছে নাম্বার 3 পজিশনে, আইভের গান ব্যাং ব্যাং রয়েছে নাম্বার 2 পজিশনে, আর উজের গান ড্রাউনিং রয়েছে এই সপ্তাহে একেবারে নাম্বার 1 পজিশনে।

প্রিয় শ্রোতা, সময় চলে যায় কিন্তু সুরের মাধুর্য থেকে যায়, তাই যেতে যেতে রেখে যাচ্ছি আপনাদের জন্য অসাধারণ একটা গান, নো ওয়ান টেল মি সো ফলসেট। অসাধারণ এই গানটি শুনুন এবং হ্যাঁ, থাকুন সবসময় বাংলাদেশ বেতারের সাথেই, উত্তরণের সাথেই।

0: বিপ্লবের কণ্ঠে প্রমিথিউস ব্যান্ড দলের পরিবেশনায় সঙ্গীতের এই মায়াময় সুর আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক আনন্দ, সৌন্দর্য আর নির্মলতার নান্দনিক অনুভব। জীবনের প্রতিটি বাঁকে আমরা যেন সত্য, সুন্দর আর মানবিকতার পথে এগিয়ে যেতে পারি, দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারি, এই প্রত্যাশা আর শুভকামনায় শেষ করছি আজকের উত্তরণ।
1: তবে শেষ করবার আগে শেষের কথাগুলো বলতে চাই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
0: আমিনুল ইসলাম মঞ্জু, উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
0: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়,
1: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: উচ্চ শিক্ষা রূপান্তর বিষয়ক দুদিন ব্যাপী জাতীয় নীতি সংলাপের উদ্বোধন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন প্রতিবন্ধীর অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক চাকুরি মেলার উদ্বোধন এবং ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন। আজ ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত উচ্চ শিক্ষা রূপান্তর বিষয়ক দুদিন ব্যাপী জাতীয় নীতি সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন, বিশেষ অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহুদি আমিন উল্লেখ করেন,
1: ক্লাস 1-5 পর্যন্ত প্রাইমারি স্কুলের সব শিক্ষার্থীদেরকে নিয়ে 22 লক্ষ ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশের 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা এবং মেয়েরা অংশগ্রহণ করেছে। এটা একটা অনেক বড় ফুটবল বিপ্লব। 11 লক্ষের বেশি ছাত্র, 11 লক্ষের বেশি ছাত্রী ক্লাস 1-5 তারা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। একই সাথে ক্লাস 6-12 সচিব মহোদয়ের নেতৃত্বে সেখানে একটা আমাদের স্টার্টআপ এবং ইনোভেশন আইডিয়া কম্পিটিশন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় 35,000 স্কুলের জন্য, কলেজের জন্য, মাদ্রাসার জন্য আমরা ওপেন করে দিয়েছি। ওনারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। দিস ইজ অলসো ওয়ান ফর্ম অফ মেকিং ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেখানে একদম অজপাড়াগার একটা স্কুল বা কলেজের শিক্ষার্থী সেম কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যেটা বাংলাদেশের সেরা কোন একটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে। মাননীয় প্রধান একটা লক্ষ্য, আমরা যেন বছরব্যাপী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতর বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস এবং কালচারাল ফাংশন করি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ভিতর ডিবেট, সায়েন্স ফেয়ার, এগুলো যেমন থাকবে, স্কাউট, গার্লস গাইড যেটা প্রযোজ্য সেগুলো থাকতে পারে। সুতরাং আমরা যখন বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের একটা বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে, সেই তরুণদের মাঝে একটা বড় অংশ ইউনিভার্সিটিতে আছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তরুণদের আকাঙ্ক্ষা কত গুরুত্বপূর্ণ। অ্যাজ আ পলিটিক্যাল স্টেক হোল্ডার আমরা তো অবশ্যই চাইবো যে তরুণদের ভোটে আমরা রাষ্ট্র পরিচালনে এসেছি তাদের জন্য ভালো কিছু করার জন্য, এবং সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমাদের একসাথে কাজ করতে হবে যেন প্রতি বছর যে গ্রাজুয়েশন হচ্ছে তার একটা বড় অংশ কেন কর্মসংস্থান হয় না, উই হ্যাভ টু ফাইন্ড আউট, কর্মসংস্থান যেন হয় সে ধরনের পলিসি ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে, এবং সেভাবে আমাদের কাজও করতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাড়াতে হবে, আমাদের সম্ভব হলে ইন্টার্নশিপ করতে হবে। আমাদের এখন একটা টাইম আসছে যে উইথ দ্য থ্রাস্ট রাইট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার সাইড আমরা কিভাবে এটাকে কার্যকর করতে পারি।
0: রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা উল্লেখ করে তিনি আরো বলেন,
2: বিডি ক্লিন একটি দল বিহীন নিরপেক্ষ সংগঠন। এই সংগঠনে ভিন্নমত, সমত, বিভিন্ন মতের ব্যক্তিবর্গ থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ করতে চাই। এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্লোগান। এটা নিয়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কাজ করছে, আমরা স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করছি, প্রত্যেকটি জেলা প্রশাসনের সাথে ঢাকা জেলা প্রশাসনও কাজ করছে। এই কাজে বিডি ক্লিনের মতো সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। দক্ষিণ সিটি আপনার খেয়াল করবেন, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা নিয়ে যাচ্ছে, পিছনে পিছনে সাধারণ মানুষ ময়লা ফেলে যাচ্ছে। তাহলে তো আপনাদেরকে পরিষ্কার সিটি আমরা উপহার দিতে পারবো না। এই কারণেই এই পরিষ্কার সিটি যদি দেখতে চান, আমরা আজকে শুক্রবারও কাজ করছি। আমরা আসার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনা ঢাকা নগরীর চারদিকে চতুর্দিকে আট লেনের রাস্তা করে, চতুর্দিকে নদীগুলোকে সংস্কার করে, যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়, এই জন্য আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভোটে নির্বাচিত জনগণের সরকার। শুধু এইটুকু করতে চাই, আমাদের দেশটি যেরকম আছে আমরা সেরকমই রাখবো, একটু ভালো করবো, বাসযোগ্য করবো, পরিষ্কার রাখবো, গ্রিন করবো বাংলাদেশ, যাতে মানুষের কাছে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত হয়, এবং এই যাত্রা নিয়ে সরকারও কাজ করছে।
0: গতকাল সচিবালয়ের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিবন্ধীর অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্ত মন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
3: কিছু প্রকল্প গ্রহণ করেছি, এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা ঢাকায় করাইলে বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা এবং শনাক্তকরণের প্রকল্প ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের 22টি জেলায় 22টি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য শিশু স্বর্গ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী শিশু এবং প্রতিবন্ধী মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। একইভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও নতুন বছরে কিছু প্রকল্প নিয়েছেন, সেগুলো সামনের দিনগুলোতে প্রতিবন্ধী বান্ধব সেবা এবং তাদের অধিকার নিশ্চিত করতে কাজে দেবে। আমাদের দেশে প্রতিবন্ধিতা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্কেলে কিছু জরিপ হয়েছে, কিন্তু প্রতিবন্ধিতা একটা বহুমাত্রিক বিষয় এবং টেকনিক্যালি আপনি যদি চিন্তা করেন প্রতিবন্ধিতা কত আছে সেটা গুনতে গেলে আপনি কিভাবে প্রতিবন্ধিতাকে ডিফাইন করছেন তার উপরে নির্ভর করবে নাম্বারটা কত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতিবন্ধিতার রকম ফেরো নানান রকম, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, নানান ধরনের প্রতিবন্ধিতা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মূলত আমাদের সেইভাবে ব্যাপক ভিত্তিক একটা 20 কোটি মানুষের দেশে যে বড় আকারে যে জরিপ দরকার এবং যে জরিপটা সব ধরনের প্রতিবন্ধিতাকে কভার করবে সেই ধরনের তথ্যের অভাব রয়েছে, এবং আমি মনে করি যে আমরা যে বড় ধরনের আকারে পরিবর্তন আনতে চাচ্ছি সেটার জন্য বেসলাইন হিসেবে হলেও আমাদের একটা বড় আকারের প্রতিবন্ধিতা বিষয়ক জরিপ করা দরকার জাতীয় পর্যায়ে।
0: সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি বলেন,
4: আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের দেশে যারা প্রতিবন্ধিতা নিয়ে জীবন পার করছে তাদেরকে তাদের জীবনটা সহজ করার জন্য। বটম লাইন হচ্ছে যে আমরা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই সুযোগ সুবিধাগুলো একজন প্রতিবন্ধী যেন পায় সেই বিষয়টা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখভাল করছি, এবং তাদেরকে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার জন্য যেই সুযোগ সুবিধাগুলো তাদের প্রাপ্যতা আছে সেগুলোকে নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের আমরা পরিকল্পনা গ্রহণ করছি। প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করছি, কারণ প্রবেশ গম্যতাটা এখন তো আসলে আমরা যত না বেশি থাকি মাটিতে তার থেকে বেশি থাকি হচ্ছে সার্ভারে, একেবারেই সেই জায়গাটা থেকে যেন আমাদের সব ধরনের অ্যাক্সেস আমাদের প্রতিবন্ধী মানুষরা পেতে পারেন সেই বিষয়টাতে আমরা কাজ করছি। সামগ্রিকভাবে চাচ্ছি যে সকলের সহযোগিতা নিয়ে একটি বাসযোগ্য বাংলাদেশ করা, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কেবলমাত্র একটা সময় প্রতিবন্ধীদেরকে ভাতা প্রদান করে অথবা সহযোগিতা প্রদান করে তাদেরকে একটি মনের ভিতরে একটা জায়গা এরকম তারা তৈরি করতে দিয়ে তাদেরকে চ্যারিটি করা হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। আমরা সেই জায়গা থেকে উঠে এসে প্রতিবন্ধীদেরকে সেই জায়গাতে নিতে চাই যে তারা নিজেরও মনে করবেন যে আমরা দেশের একজন অত্যন্ত যোগ্য এবং সম্মানিত নাগরিক, এবং তাদের ভেতরে প্রতিটা প্রতিবন্ধীর ভেতরে একটি স্পেশাল কোনো না কোনো কোয়ালিটি থাকে আমরা সেই কোয়ালিটিটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং তারা যেন সেই কোয়ালিটিটাকে মিট আপ করে স্কিলড হয়ে তারা বাংলাদেশের অর্থনীতিতে তারা পার্টিসিপেট করতে পারে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। এই কারণে আমরা এমন কিছু করছি না যেটাকে আমরা ক্যারিয়ার হিসেবে ধরা যেতে পারে, আমরা সেটাই করার চেষ্টা করছি যেটা তারা পাওয়ার যোগ্য, তারা পেতে পারে নাগরিক হিসেবে, সেটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
0: তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহাকে কেবল ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি। গতকাল রাজধানীর শের-ই বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক চাকরি মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
5: দক্ষতা, কর্মসংস্থান, সমাজ প্রদত্ত সাংসারিক দায়িত্ব পালন করা, এই সবকিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং যেতে হচ্ছে, এবং এই সবকিছুর মধ্য দিয়ে যেতে গিয়ে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে সুনির্দিষ্টভাবে লক্ষ্যটা কি এবং সেই লক্ষ্যে স্থির থাকার যে কাজ সেটা আমরা করতে পারি না। যে কোনো তরুণকে তার বুদ্ধি জ্ঞানের প্রাথমিক পর্যায়ের পূর্ণতাটা আসার পরেই তাকে প্রথমে জানতে হবে যে সে কি ধরনের পরিচয় নিয়ে মৃত্যুবরণ করতে চায় এবং জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে আসলে সে নিজেকে কিভাবে দেখতে।

0: আজ তার দেশ রাষ্ট্র সবাই কিন্তু তখন তার কাছ থেকে উপকৃত হয়। লক্ষ্যটা আসলে জানে কিনা এবং এই লক্ষ্যটা কারো দ্বারা আরোপিত হলে চলবে না, এটা কিন্তু একটা ইনার ভয়েস থেকে আসতে হবে, ভেতর থেকে আসতে হবে, এটা আমি চাই, আমি এটা আমি করতে চাই। কিন্তু যখনই কারো সামনে একটা লক্ষ্য নির্ধারিত থাকে এবং নিজের অবস্থান থেকে সেই লক্ষ্য পর্যন্ত যাওয়ার পথ সে যখন ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থেকে করতে করতে করতে করতে এগোতে থাকে, শেষ জীবনে এসে সে নিজেই কিন্তু একটা সম্পদে পরিণত হয়ে যায়। কারণ এত দীর্ঘ যাত্রা, জীবন যাত্রায় তার যে অভিজ্ঞতার ভান্ডার তৈরি হয়, সেই অভিজ্ঞতার ভান্ডার তখন দেখা যায় যে সভ্যতার জন্য কিন্তু একটা অবদান হিসেবে থেকে যায়।
1: গতকাল রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত এমপি বলেন,
2: আমাদের সরকার প্রথম থেকে আমরা বলেছি যে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার আমরা করব এবং সেই অংশ হিসেবে একদিকে যেমন আমরা অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সারা দেশব্যাপী নতুন করে হাসপাতালগুলো তৈরি করছি, নতুন করে চিকিৎসকদের নিচ্ছি, পাশাপাশি আমরা জোর দিয়েছি প্রিভেনশনে। আমরা রোগ প্রতিরোধ করতে চাই রোগ হওয়ার আগেই, এবং সেই প্রিভেনশন কর্মসূচির একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি, টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ করা। তো সরকারের যে এই পলিসি আছে সেই পলিসির আওতাতেই আমরা এবার এই কলেরা ভ্যাকসিনের জন্য এই আয়োজন, আমরা প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনের যে ক্যাম্পেইনটা শুরু করলাম সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাচ্ছি যে সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরা জনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়, এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে এবং নানা বয়সী মানুষ এই কষ্টটা থেকে রক্ষা পাবে এবং আমাদের চিকিৎসার যে ব্যবস্থা হসপিটালগুলো সেটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের চাপ থেকে রক্ষা পাবে, ফলশ্রুতিতে অন্য যে রোগগুলো আছে সেগুলোর জন্য তারা হাসপাতালে ভালো সেবা দিতে পারবে। 22 সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী এই কর্মসূচিটা চলবে, তারপরে 4 দিন গ্যাপ না, তারপরে আবার আরো এক মাস দ্বিতীয় রাউন্ডটা চলবে। তো মোট 2 মাসে আমরা এই 2 রাউন্ড শেষ করব এবং সারা দেশব্যাপী একই সাথে এই কর্মসূচিটা চলবে।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: আমি
2: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল, হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে তুমি এলে। আমাদের দেশে সঙ্গীতাঙ্গনে এক মুঠো রোদের মতো আলো ছড়ান যেই সব সৃষ্টিশীল মানুষেরা, যাদের উপস্থিতি শব্দের মায়ায়, সুরের বাঁধনে বা কণ্ঠের জাদুতে, যারা আমাদের বেঁধে রাখেন সাত সুরের সীমানায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সাত সুরে বাঁধা অনুষ্ঠানটি সাজানো হয়েছে তেমনি একজন কালজয়ী গীতিকার ডক্টর আবু হেনা মোস্তফা কামালের লেখা কিছু গান কিছু গল্প দিয়ে। তিনি বহুমাত্রিক প্রতিভাবান অনন্য ব্যক্তিত্ব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল।

0: রুনা লালার কণ্ঠে ডক্টর আবু হেনা মোস্তফা কামালের লেখা গানটির কিছু অংশ শুনলাম আব্দুল আহাদের সুরে। 1936 সালে 13 মার্চ সিরাজগঞ্জের নাগরোহা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। সময়ের প্রবাহে তিনি সেই একটি গ্রামের সন্তান হিসেবে নয়, পরিচিত হয়ে ওঠেন বাংলার একজন কৃতি সন্তান হিসেবে। তিনি একাধারে শিক্ষাবিদ, কবি, গীতিকার ও প্রাবন্ধিক ছিলেন। খ্যাতি ছিল সুবক্তা ও টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালনায়। প্রশাসক হিসেবেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল জানান তার নানা কথা, কিভাবে খুব ছোটবেলায় তিনি সাহিত্য চর্চায় আগ্রহী হয়ে ওঠেন পারিবারিক পরিবেশে। এবার সেই কথাগুলো আমরা শুনব স্টুডিও রেকর্ড থেকে।
1: আমাদের বাসায় বেশ একটা পারিবারিক আবহ ছিল, পত্রপত্রিকা থাকতো, বইপত্র এ সমস্ত থাকতো। আমার বাবা মা দুজনই অল্প বিস্তর সাহিত্যে উৎসাহী ছিলেন। আসলে এই সমস্ত বইপত্রের সঙ্গে পরিচিত হতে হতেই আকৃষ্ট হয়ে পড়ি। নিজে সক্রিয়ভাবে সাহিত্য চর্চা শুরু করেছি এটা বোধহয় যখন আমি স্কুলের ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছাত্র।
0: ছাত্র হিসেবে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল ছিলেন তুখোর মেধাবী। SSC-তে পাবনা জেলা স্কুল থেকে, রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ত্রয়োদশ ও ঢাকা কলেজ থেকে HSC-তে ঢাকা বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম বিভাগে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ শিক্ষাবৃত্তি নিয়ে লন্ডন থেকে PhD ডিগ্রি অর্জন করেন। সাহিত্য চর্চা শুরু ছিল কবিতা দিয়ে। এবারে শুনব ডক্টর আবু হেনা মোস্তফা কামালের প্রথম লেখা প্রকাশের স্মৃতিচারণ।
1: প্রথমে প্রকাশিত হয় একটা স্থানীয় পত্রিকায়, পাবনা শহরে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, সেটির নাম প্রথমে ছিল পাবনা বগুড়া হিতৈষী, পরে নামটি পাল্টে হয় বোধ হয় পাক হিতৈষী। সেই পত্রিকায় আমি যখন 9-এ পড়ি তখন আমার একটি কবিতা এবং একটি গদ্য লেখা প্রকাশিত হয়।

0: স্মৃতিচারণের পর ডক্টর আবুহেনা মোস্তফা কামালের লেখা মিষ্টি গানটি শুনছিলাম সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আলাউদ্দিন আলীর সুরে। কবিতা নিয়ে নানা আলাপচারিতা করেন তিনি। কবিতার বিষয়বস্তু নির্বাচনে তিনি নিজে কোন দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেন এই প্রসঙ্গে জানান,
1: আমি মনে করি যে প্রত্যেক লেখকই কোনো না কোনোভাবে সমাজের সঙ্গে সম্পর্কিত। অনেক সময় হয় যে আমার লেখার ভেতরে আমি ঠিক সচেতনতার ব্যাপারটি সরাসরি ফুটিয়ে তুলছি না, কিন্তু তার ভেতরে যে সমস্ত উপাদান আছে সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে সমাজ চেতনা অবশ্যই তার ভেতরে ধরা পড়বে।
0: ধ্রুপদী কবিতা পাঠক পছন্দ করেন না কেন, এই প্রশ্ন জানতে চাইলে ডক্টর আবুহেনা মোস্তফা কামাল বলেন,
1: যে কোনো শিল্পই খানিকটা দুর্বোধ্য। তার কারণ হচ্ছে শিল্প একটা আঙ্গিক, সেটা কবিতা হোক সঙ্গীত হোক, যখনই সেটা একটু ধ্রুপদী হয়ে যাচ্ছে, যখনই সেটা একটু ক্লাসিক্যাল টার্ন নিচ্ছে, তখনই সেটা খানিকটা দুর্বোধ্য হয়ে যায়। পাঠকরা যেটা প্রত্যাশা করেন যে কবিতা খুব প্রাঞ্জল হবে, এই প্রত্যাশাটা আমার মনে হয় খানিকটা বেশি। তার কারণ তারা এটা বুঝে দেখছেন না যে তারা তো ক্লাসিক্যাল গান এত সহজে বোঝেন না, তারা তো ক্লাসিক্যাল নৃত্য এত সহজে বোঝেন না, যেগুলি উচ্চাঙ্গ বা ধ্রুপদী শিল্প, ভাস্কর্য তারা এত সহজে বোঝেন না, চিত্রকলা কি তারা কিছু আদৌ বোঝেন? কিন্তু তার জন্য তাদের মনে কোনো ক্ষোভ নেই, কবিতা কেন বোঝা যাচ্ছে না। অর্থাৎ অন্যান্য শিল্প বুঝতে গেলে যে ন্যূনতম প্রশিক্ষণ দরকার, মানসিক প্রস্তুতি দরকার, সফিস্টিকেশন দরকার, সেটি কবিতার জন্য তারা অর্জন করতে প্রস্তুত নন।
0: ফেরদৌসি রহমানের কণ্ঠে আব্দুল আহাদের সুরে ডক্টর আবুহেনা মোস্তফা কামালের লেখা একটি গানের কিছুটা অংশ শোনাবো আপনাদের।

0: অসুবিধা হয়েছে এই যে আমি পরিবর্তন এককভাবে আনতে পারবো না, কোনো গীতিকারই পারবেন না। গীতিকার সুরকার এদের ভিতরে একটি সমঝোতার প্রয়োজন আছে, এবং এটি অত্যন্ত সত্য কথা যে বাংলা গান দীর্ঘকাল ধরে একই বিষয়ের পুনরাবৃত্তি করছে। অথচ বাংলা গানে বৈচিত্র্য একসময় বড় গীতিকাররা এনেছিলেন, হাসির গান ছিল, ব্যঙ্গাত্মক গান ছিল, সমাজ সমালোচনামূলক গান ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে গীতিকাররা তারা খুব সহজে দায়িত্ব পালন করতে চাচ্ছেন, সুরকাররাও তাই। পরিবর্তন জানা যায় না তা নয়, এইটি আমাদের জীবনে পাশ্চাত্যের জীবনে যা ঘটছে হুবহু সেরকম জীবনের প্যাটার্ন আমাদের হয়তো নয়, কিন্তু তার থেকে কম কিছু তো ঘটছে না। সব রকমের ঘটনার অভিজ্ঞতার স্বাদ তো আমরা নিচ্ছি। আমার ধারণা যে আধুনিক জীবনের স্বাদ তার ভিতরে সঞ্চারিত করতে হবে।
1: প্রখ্যাত কবি ও গীতিকার ডক্টর আবু হেনা মোস্তফা কামাল প্রায় 2000-এর মতো কালজয়ী আধুনিক গান রচনা করেছেন। তার লেখা রোমান্টিক, আবেগপূর্ণ এবং স্বদেশ বোধের গানগুলোতে সুর দিয়েছেন এবং গেয়েছেন দেশের বরেণ্য শিল্পীরা। যায় যদি যাক প্রাণ, অপমানে তুমি সেদিন জ্বলে উঠেছিলে বর্ণমালা, নদীর মাঝি বলে আমি নদীর মতো কত পথ ঘুরে, অশ্রু দিয়ে লেখা এই গান ভুলে যেও না, কেন যে আমার কৃষ্ণচূড়ার বনে সেই চম্পা নদীর তীরে, এমন অনেক জনপ্রিয় গান সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভুবন।

0: শুনছিলাম ডক্টর আবুহেনা মোস্তফা কামালের লেখা আধুনিক গানের কিছুটা অংশ, তারই সন্তান শিল্পী সুজিত মোস্তফার কণ্ঠে আবু বকর খানের সুরে। তিনি মনে করতেন আধুনিক গানের আলাদা বৈশিষ্ট্য থাকা উচিত।
1: আমার ধারণা যে আধুনিক জীবনের স্বাদ তার ভেতরে সঞ্চারিত করতে হবে, অর্থাৎ গান শুনলে যদি মনে হয় যে আমি অনেক অতীত কালে বেঁচে আছি, জীবনের যোগ তার সঙ্গে নেই, তাহলে সেটাকে আমি আধুনিক গান বলতে প্রস্তুত না।
0: ডক্টর আবুহেনা মোস্তফা কামাল চলচ্চিত্রের জন্য প্রথম গান লিখেন মাটির পাহাড় চলচ্চিত্রে। এছাড়াও তোমার আমার, যোগ বিয়োগ, দর্পচূর্ণ, উপহার, গোধূলির প্রেম, জানাজানি, অনির্বাণ, আঁকা বাঁকা, ঢেউয়ের পর ঢেউ, কলমিলতা, সমর্পণ, অসাধারণ, রাজলক্ষ্মী, শ্রীকান্ত চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য। মোস্তফা আনোয়ার পরিচালিত অসাধারণ ছবির চিত্রনাট্যও লিখেছিলেন ডক্টর আবুহেনা মোস্তফা কামাল। আসুন শুনি দর্পচূর্ণ চলচ্চিত্রের তুমি যে আমার কবিতা, সেই কালজয়ী গানের কিছুটা অংশ মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: সত্তরের দশকের একদম শুরুতে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল আমাদের উপহার দিয়েছেন এমন আধুনিক কথায় সাজানো গান। জনপ্রিয় কবিতা বা গানে আধুনিকতার ধারণা কি হতে পারে, এই প্রসঙ্গে তিনি বলেন,
1: যে ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে একেবারে সমকালীনতা, কিন্তু শিল্পের ক্ষেত্রে আর একটা প্রশ্ন থাকে যে যা নিতান্তই সমকালীন তা তো ফুরিয়ে যেতে পারে। অতএব আধুনিক শিল্প যেটি আধুনিক গান হোক কবিতা হোক, সেক্ষেত্রে আমরা চাইব যে তার ভিতরে সমকালীন জীবনের স্বাদ যেমন থাকবে, উপলব্ধি অভিজ্ঞতার অংশ যেমন থাকবে, তেমনি শিল্পের উৎকর্ষের কল্যাণে তা সমকালীনতাকে অতিক্রম করে যাবে। এই দুটি জিনিসের সমন্বয় যে কোনো শিল্পের ভিতরেই হওয়া বাঞ্ছনীয়, আধুনিক গানেও তাই।
0: গদ্য চর্চায় ডক্টর আবু হেনা মোস্তফা কামালের রয়েছে সৃষ্টিশীলতার নিদর্শন। তার প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ আপন জীবন বৈরী, যেহেতু জন্মান্ধ এবং আক্রান্ত গজল। তার অন্যান্য গ্রন্থসমূহের মধ্যে আছে কথা ও কবিতা, শিল্পীর রূপান্তর, ইচ্ছামতির সোনালী রূপালী, বিবশ বিহঙ্গ, সাহসী সাত বন্ধু, নিশুতি নোনা জল, আকাশ নন্দিনী, আমি সাগরের নীল ইত্যাদি অন্যতম। ভাষা ও সাহিত্য অবদানের জন্য তিনি 1987 সালে রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন। এছাড়া সাহিত্য সংস্কৃতি বিষয়ে অবদানের জন্য তিনি আলাওল সাহিত্য পুরস্কার, সুহদ সাহিত্য স্বর্ণপদক, আব্দুল করিম সাহিত্য বিশারদ স্বর্ণপদক, সাদত আলী আকন্দ স্মৃতি পুরস্কারে ভূষিত হন। জীবনের হিসাবের খাতায় কি লেখা থাকে কেউ জানে না, কিন্তু মানুষের ভালোবাসা যাদের জীবনের যোগ হয় অর্জনের খাতায়, তেমনি একজন শিল্পী ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। 1989 সালের 23 সেপ্টেম্বর বড় অসময়ে খুব কম বয়সে চলে যান না ফেরার দেশে। তার সৃষ্টি, তার কর্ম সব আমাদের অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। নিশ্চয়ই এই শিল্পের মাধ্যমে তিনি অনন্তকাল স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন আমাদের হৃদয়ে। এমনই প্রত্যাশায় আজকের সাত সুরে বাঁধা অনুষ্ঠান শেষ করব সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে সুবল দাসের সুরে ডক্টর আবু হেনা মোস্তফা কামালের লেখা যোগ বিয়োগ চলচ্চিত্রের একটি গান শুনতে শুনতে। সবাইকে আমন্ত্রণ আগামী।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা এখানে শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরা সবাই গাছের জীবনকে রক্ষা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুশী রায়।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুশী রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। গুনগুন ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয়, এমন ভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন। বিপরীতভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আপনি শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রম পান 88টি ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুম্মার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ নতুন করে যুক্ত হয়েছেন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 জন মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, শাচিন প্রু জেরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানিখাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহী আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলা খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাওয়ে বাংলাদেশ সময় সকাল ছটায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটার অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথেয় অনুষ্ঠানে শিশুকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম পরিচিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45।
1: সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু বিকেল 5:10। সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরের গান রাত 10:20।
2: এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক নিজ গুণে ক্ষমা করবেন রচনা আশিস কুমার লৌহ প্রযোজনা শামসুল আলম।
1: FM এর অনুষ্ঠান সূচি FM 90 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান FM 90 MHz FM 102 MHz FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 78%, সন্ধ্যে 6টায় 98%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:36, অস্ত যাবে সন্ধ্যে 6:26। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106, FM 102.90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم

0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম।

0: Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bangladesh Betar Dhaka. Amader Nishiti Adhibeshan shuru holo. শ্রোতা অনেক অনেক প্রীতির শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা দুজন, আমি কাউসার শেখ
1: এবং আমি সৌরভ পাল শুভ।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, রাহাত তরফদার মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম, অধিবেশন তত্ত্বাবধানে মেহেদী হাসান।
1: জানিয়ে দিচ্ছি আজকের নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। রাত 12:00 বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, রাত 12:10 শুনবেন দেশের গান, 12:15 নিশুতি নাটক নিজ গুণে ক্ষমা করবেন, রচনা আশিস কুমার লৌহ, প্রযোজনা শামসুল আলম, রাত 1:15 শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, 1:40 মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, রাত 2:00 শুনবেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা, রাত 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা এবং রাত 3:00 সমাপ্তি ঘোষণা করা হবে। নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সূচি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশীথ অধিবেশন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর, প্রথমে বাংলায় এবং এরপর পর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ আলমগীর হোসেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনৈতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীরবিক্রম পান ৮৮টি ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন ৪ মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রাশিদুজ্জামান মিল্লাত, শাচিং প্রোজেরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের ৫% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীরে শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুপাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও ১ বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এ টিকা নিতে পারবেন। এ কর্মসূচিতে সারা দেশে মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। দু ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামীমা নাসরিন। Major Fakhrul Islam Alamgir has taken oath as the 23rd president of the country. The oath-taking ceremony was held at the Dorbar Hall of Bongobhavan this evening. Acting Speaker Barrister Kaiser Kamal administered the oath. Following the oath-taking, the president and the outgoing acting president exchanged seats, symbolizing the formal transfer of office. After the swearing-in, Major Fakhrul Islam Alamgir signed the oath of office and oath of secrecy. Acting President Hafizuddin Ahmed Bir Bikram, Prime Minister Tariq Rehman, the Chief Justice, members of the Cabinet, foreign diplomats, members of Parliament and senior civil and military officials attended the ceremony. Major Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party BNP, was elected president by lawmakers yesterday, defeating his rival colonel retired Oli Ahmed Bir Bikram. Meanwhile, President-elect Major Fakhrul Islam Alamgir paid respects to BNP founder and Shahid President Jiaur Rahman and former Prime Minister Begum Khalida Zia at their graves at Zia Uddan at Shere Bangla Nagar in the capital after Jumma prayers today. Major Fakhrul Islam Alamgir placed separate wreaths at the graves of Jiaur Rahman and Begum Khalida Zia. During the time, he recited Fatiha and joined a munajat seeking their eternal peace. Six new ministers and state ministers have been included in the cabinet led by Prime Minister Tariq Rehman. The four new ministers are Dr. Abdul Moin Khan, M. Rashiduzzaman Millat, Shojin Purujeri and Barrister Andalif Rahman Partho. Besides, two new state ministers are Humayun Kubir and Muhammad Shamim Kaisar. The oath-taking was held immediately after the president took the oath at the Dorbar Hall of Bongobhavan in the evening. Newly appointed President Major Fakhrul Islam Alamgir administered the oath to the new

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন আফসানা ফেরদৌস রুনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন, আমন্ত্রণ আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
2: আমাদের আজকের নাটক নিজ গুণে ক্ষমা করবেন, রচনা আশিস কুমার লোহ, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান নিজ গুণে ক্ষমা করবেন।

0: ঘোষণা অনুযায়ী যে নাটক আপনারা এখন শুনবেন তা একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। তবে যেভাবে আপনারা শুনবেন ঠিক সেইভাবে ঘটনাটি কখনোই ঘটেনি। পাত্র পাত্রীরা কখনোই এই নাটকের সংলাপের মতো গুছিয়ে কথা বলেননি। তাই বলছিলাম, নাটকটিতে সত্য যতখানি স্থান দখল করে আছে, মিথ্যেও ততখানি স্থান দখল করে আছে। খলিল সাহেব এপাড়ার সবার মুরব্বী, আমারও মুরব্বী। তিনি আমাদের এপাড়ার পুরনো বাসিন্দা, আমিও এপাড়ারই বাসিন্দা। তবে বারো মাস বসবাস করি না। আশ্বিন মাসে যখন শারদীয়া উৎসব হয়, তখন থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত আমি এ পাড়ায় অনুপস্থিত থাকি, কারণ আমি একজন প্রফেশনাল যাত্রা অভিনেতা। সাধারণত আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত এই সাত মাস আমি যাত্রা দলের সঙ্গে যাযাবরের মতো ঘুরে বেড়াই। আর বৈশাখ থেকে ভাদ্র এই পাঁচ মাস আমি গৃহী, অথচ আমার ঘর নেই। তবু আমি মনে করি আমি এ পাড়ারই বাসিন্দা। এ পাড়ায় আমার জন্ম হয়েছিল, আমার পিতৃপুরুষরাও খলিল সাহেবের বাড়ির পাশে চিরকাল বসবাস করেছেন। এখন আমার বাপদাদার ভিটে থেকে আমি উৎক্ষিপ্ত। আচ্ছা, যাগে, আমার কথা আপাতত থাক। আমি খলিল সাহেবের কাছে যাই, দেখি ঘটনার প্রবাহ কোন দিকে মোড় নেয়। খলিল চাচা, আদাব।
1: আরে নাট্যকার যে, এসো এসো। তো কেমন আছো?
0: ভালো। আপনি?
1: ভালো না, বয়স বাড়ছে, ব্লাড প্রেশারও বাড়ছে। কিছুদিন আগে হার্ট স্ট্রোক হয়েছিল।
0: তাই নাকি?
1: পরপারের নোটিশ এসে গেছে হে।
0: না না, আপনাকে আমরা যেতে দেবো না।
1: তবু যেতে দিতে হবে। যাগে, তা হঠাৎ কি মনে করে আমার এখানে?
0: একা মানুষ আপনি একতলা বাড়ির ওপর দোতলা তুলছেন। আচ্ছা, বাড়ি ভাড়া দেবেন নাকি?
1: তুমি বাড়ি ভাড়া নিতে চাও নাকি?
0: এই মাস ছয়েকের জন্য।
1: একা মানুষ তুমি, তিনকুলে তো কেউ নেই তোমার।
0: হ্যাঁ,
1: মাস ছয়েকের জন্য
0: মাথা গোজার একটু ঠাঁই চাই।
1: তা বেশ তো, আমার বাড়ির একতলার ভাড়ার ঘরের পাশের ছোট রুমটাতে না হয় তুমি বিনে ভাড়াই থাকো।
0: জি, সেটা কেমন দেখা হয়?
1: খারাপ কি, ভালোই দেখাবে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল।
0: থাকে থাকে সেসব কথা। আচ্ছা চাচা, সামান্য কিছু ভাড়া যদি নেন।
1: শোনো বাপু, তোমার কাছ থেকে আমি ভাড়াটা রানব না। আমি একা মানুষ, রমজান মিয়া রান্না বান্না করে দেয়। আমি আর রমজান, এই দুইজনের সঙ্গে না হয় আর দুটো চাল বেশি ফুটিয়ে নেবে।
0: কি আশ্চর্য, নিতে এলাম বাড়ি ভাড়া আর আপনি আমার থাকা খাওয়া সব কিছু ফ্রি করে দিলেন।
1: তোমরা চিরকাল আমাকে কৃপণ বলেই জেনে এসেছ। কৃপণ কিছুটা আমি বটে, দেশের বাড়িতে আমার বিস্তর সম্পত্তি। এই শহরে এ বাড়িটা ছাড়াও আর একটা বাড়ি আছে।
0: জি।
1: স্ত্রী নেই, পুত্র নেই, মাত্র দুটি মেয়ে, ওদের বিয়ে দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ। একটা কথা বলবার লোক পাই না। ওই পেনশনের টাকা ওঠাবার জন্যে যেদিন ট্রেজারিতে যাই, সেই দিনটি আমার বড় আনন্দের। আর যাই হোক, দু চার পাঁচজনের সাথে কথা হয়, এই দিনকানা পেঁচার মতো চব্বিশ ঘন্টা চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, এ বিনিময়ে তোমাকে কিছু কাজ করতে হবে। এই যেমন ধরো বাজারটা করবে, আর আমার সঙ্গে দিন রাত গল্প করবে, মাঝে মাঝে নাটক টাটক পড়ে শোনাবে, অথবা অভিনয় করে দেখাবে।
0: আচ্ছা,
1: তুমি তো আবার নাট্যকার অভিনেতা দুই। কি হলো, চুপ করে আছো কেন? থাকবে তো?
0: হ্যাঁ বেশ থাকবো, কিন্তু চাচা একটা কথা জানতে চাই।
1: কি?
0: এই বাড়িটা হঠাৎ দোতলা করছেন কেন?
1: জানোই তো আমার দুটি মেয়ে, রীনা আর মিনা। বড় মেয়ে রীনা, তার বিয়ে দিয়েছি চাটগাঁ।
0: হ্যাঁ হ্যাঁ জানি, রীনার স্বামী কাসেম খান জমিদারের ছেলে, বিরাট বড় লোক, ব্যবসা ট্যাবসা করে, প্রচুর বিষয় সম্পত্তি। আচ্ছা, ছেলে পুলে তো এখনো হয়নি?
1: আর হবেও না বোধ হয়।
0: আচ্ছা, মিনার কি খবর?
1: সুখেই আছে, সুখেই আছে। ওর বর আকরাম ঢাকায় থাকে, সরকারি চাকরি করে, বিরাট বড় অফিসার।
0: তা ওর ছেলে পুলে?
1: এখনো হয়নি, বিয়ে তো হলো মাত্র, হ্যাঁ এই তিন বছর। যতদিন ছেলে পুলে না হয় দাম্পত্য জীবনে ততদিনই সুখ।
0: এ আপনি কি বলছেন চাচা? ছেলে পুলে না হলে যে দাম্পত্য জীবনই অপূর্ণ।
1: তা ঠিক, তা ঠিক। তবে ওরা সুখে আছে, এই আমি খুশি।
0: অথচ মিনা যখন ইউনিভার্সিটিতে পড়তো, তখন তারই সহপাঠী আকরামকে বিয়ে করতে চেয়েছিল বলে আপনি কিন্তু আপত্তি করেছিলেন।
1: আরে ভুল মানুষ মাত্রই করে, ফরগেট দ্যাট চ্যাপ্টার।
0: তা তো বটেই, তা তো বটেই।
1: জানো নাট্যকার
0: জি,
1: আমি ভুলের মাসুল দেব বলেই এই বাড়িটা দোতলা করছি।
0: মানে
1: আমি স্থির করেছি বেশি দিন তো আর বাঁচব না, মরার আগে আমার বিষয় সম্পত্তি দানপত্র করে যাব, দু মেয়েকে দুটো বাড়ি দেব। নদীর পাড়ের বাড়িটা দোতলা, তাই এ বাড়িটাও দোতলা করে দিচ্ছি, যাতে মেয়েরা আবার ভাবতে না পারে বাবা এক মেয়েকে একতলা বাড়ি দিল আর এক মেয়েকে দোতলা।
0: জি ভালোই করেছেন।
1: চলো ভেতরে যাই, একটু চা খাই গে।
0: আচ্ছা
1: এসে।

0: এই নিন ঘোড়ার চাল, মন্ত্রী সামলান।
1: তোমার ঘোড়া দিয়ে আমার মন্ত্রী ধরেছ? আচ্ছা এই না হাতি, এবার তোমার রাজা সামলাও হে নাট্যকার।
0: তাই তো,
1: কিস্তি মার।
0: আচ্ছা ঠিক আছে, বেশ আরেক বাজি হোক।
1: না না আজ আর না, 11:30 বাজে। রিনা কাসেম ওরা এখনো আসছে না কেন?
0: তাই তো। আচ্ছা রমজান মিয়াকে বাস স্ট্যান্ডে না পাঠিয়ে আমাকেই তো পাঠালে পারতেন।
1: আরে তোমাকে তো এক্ষুনি যেতে হবে রেল স্টেশনে, মিনা তারপর আকরাম ওরা যে ট্রেনে আসছে।
0: ও আমি তাহলে এক কাজ করি, আমি তো আর অপেক্ষা করতে পারছি না, আমি এক্ষুনি স্টেশনে যাই, আর যাবার সময় বাস স্ট্যান্ডটা হয়ে যাব নাকি?
1: তার আর দরকার হবে না, তার আর দরকার হবে না। ওই কাশেম বাবাজি চাটগা থেকে লিখেছে ওরা ঢাকা অবধি প্লেনে আসবে, ঢাকায় কি যেন কাজ আছে, ব্যবসায়ী মানুষ তো বোঝো না কেন, ঢাকা থেকে বাসে আসবে, আধ ঘন্টা পর পরই তো বাস, কোন বাসে আসবে কে জানে।
0: ও তা তাই বুঝি এই সাত সকালে রমজান মিয়াকে পাঠিয়ে বসে আছেন নাকি?
1: সাবধানের মার নেই।
0: আমিও স্টেশনে একটু আগেই যাই, সাবধানের মার নেই।
1: ঠিক।

0: সালাম করতে হবে না, জামাই বাবাজিকে যে দেখছি না,
1: এই যে আব্বাজান,
0: বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। কি ব্যাপার বাবাজি, তোমার শরীরটা
2: জানো বাবা, ওনা ভীষণ মোটা হয়ে গিয়েছিল, এখন ডায়েটিং করছে।
0: না না না না, এইসব ভালো না, এইসব ভালো না। এই ডায়েটিং করার নামে নিজের শরীরকে ক্লেশ দেওয়ার কোনো অর্থ হয় না।
1: কি আর করি আব্বাজান, গায়ে বেশি চর্বি থাকলে তো কাজকর্ম করতে অসুবিধা হয়।
2: বাবা তুমিও কিন্তু বড্ড শুকিয়ে গেছো।
0: বলিস কি রে পাগলি মেয়ে, আরে ডাক্তার বলছে আমার নাকি 10 পাউন্ড ওজন কমানো দরকার, কোলেস্টেরল লেভেল নাকি দিনকে দিন বেড়েই চলেছে।
1: তাই নাকি?
0: আমাকেও ডায়েটিং করতে বলেছে, আমি ডাক্তারকে বলে দিয়েছি, দেখো বাপু তুমি ডাক্তার আমি রোগী, ওষুধ দিয়ে রোগ সারাবে, রোগ সারাবার জন্য নিজের দেহটাকে আমি কষ্ট দিতে পারবো না। রমজান মালপত্র সব সাবধানে তুলে রাখ।
2: বাবা এই রমজানটা বোকার হদ্দ, অকর্মার ঠেকি, ওকে তুমি ছাড়িয়ে দিতে পারো না?
0: তাই এতদিনের পুরনো চাকর আছে, থাক না, বেচারা কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। এখন যদি ওকে আমি ছাড়িয়ে দিই, বেচারা চাকরি পাবে কোথায়? হ্যাঁ, না খেয়ে মারা যাবে যে।
2: এরাই বসে বসে খেয়ে তোমাকে ফতুর করে ছাড়বে বলে দিলাম।
1: আপনাকে তো কতবার বলেছি আব্বাজান, চাটগায় চলে আসুন, আমাদের ওখানে থাকুন, এই বুড়ো বয়সে আপনাকে আমরা একটু সেবা যত্ন করি।
0: শুনে খুশি হলাম, কিন্তু বাবাজি জামাই বাড়িতে গলগ্রহ হয়ে থাকাটা,
2: তোমার কোনো কথা শুনবো না বাবা, এবার যাবার সময় তোমাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব।
0: আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, তোরা যা হাত মুখ ধুয়ে নে, আমি রমজানকে কিছু নাস্তা টাস্তা দিতে বলি।
2: নাস্তা আবার কেন, আমরা এখন সবাই ভাত খাবো। ও রান্না হয়নি বুঝি?
0: ভাত সবাই একসঙ্গে খাবো, মিনাটাও আসু।
2: মিনা?
0: হ্যাঁ রে, মিনার আকরামকেও আসতে লিখেছি আজকে।
2: ব্যাপারটা কি বলো তো বাবা, তেহার নেই, পর্ব নেই, হঠাৎ দুই মেয়ে দুই জামাই সবাইকে আসতে লিখেছো কেন?
0: মিনা আসুক, সবার সামনে কথাটা বলবো।
1: ব্যাপারটা শুনতে কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে।
0: হচ্ছে নাকি? আচ্ছা তাহলে বলেই ফেলি, আমি ঠিক করেছি, আমার দিন তো ঘনিয়ে এসেছে, বিষয় সম্পত্তি আমার যা আছে ওদের দুবোনকে আমি সব লিখে দিয়ে যাব।
2: সত্যি বাবা কি মজা, ওগো শুনছো?
1: হ্যাঁ শুনেছি। আজ আমার বড় দুঃখ হচ্ছে, এমন আনন্দের দিনে আমি হুজুর নেই।
2: জানো বাবা, মাকে না ও খুব ভালোবাসত, গত বছর মা মরে যাবার পর টেলিগ্রাম পেয়ে ওর সে কি কান্না, শাশুড়ি মরে গেলে কোনো জামাইকে অমন ভাবে কাঁদতে দেখিনি আমি।
1: তার রুহের মাগফিরাত কামনা করে আমি রোজ মোনাজাত করি।
2: জানো বাবা, ও না মার মৃত্যু সংবাদ পাবার 7 দিন পর 1000 ফকির খাইয়েছে।
1: 1000 কি বলছো গো? 2500-এর কম হবে না। জানেন আব্বাজান, প্রথমে 2 গরু জবাই করেছিলাম, শেষে ফকিরের ভিড় দেখে আমার তো মাথা খারাপ, তাড়াতাড়ি করে আরো 2 গরু জোগাড়
0: করেছে। ভালোই করেছে বাবা, ভালোই করেছো। এখন সব কথা থাক, মিনাটা যে কেন এখনো আসছে না?
2: আমার মনে হয় ও আসবে না, ও যা হিংসুটে কেপ্পনের হার, 6 মাসেও একটা চিঠি লেখে না। ওই যে সেবার আমি একটা রিপ্লাই কার্ডে চিঠি লিখেছিলাম, তার উত্তর দেয়নি।
1: হাই অফিসিয়ালসের বউ, আমাদের মতো সাধারণ ব্যবসায়ী মানুষকে আত্মীয় বলে স্বীকার করতে বোধহয় প্রেস্টিজে বাধে।
2: তোমার যেমন কথা, হাই অফিসিয়াল না কচু, কত মাইনে পায়?
1: মাইনে যাই পাক, অফিস আড্ডালি পিয়ন ঠাটবার তো আছে।
2: বিষ নেই সাপ তার কুলোপানার চক্কর, আমাদের সঙ্গে টেক্কা দিতে আসে। জানো বাবা, ও না একটা জাহাজ কোম্পানি খুলবে বলে ভাবছে।
0: আচ্ছা,
2: যদি খুলতে পারে তাহলে আকরামের মতো কত অফিসার ওর পিছে একটা চাকরির জন্য ফিউ ফিউ করে ঘুরবে।
0: জাগে, ও সব কথা জাগে, আমার 2 মেয়ে 2 জামাই, তোরা সুখে থাক, ভালো থাক, এই আমি চাই।
2: বাবা বাবা,
0: এই যে মিনা এসে গেছিস মা, আয় আয়, হয়েছে হয়েছে।
2: শকুনের আয়ু নাম না নিতে নিতে এসে হাজির।
3: আপা তুমি? আরে দুলা ভাই, যে
2: তোকে যেন চিনতেই পারি না মিনা, বিয়ের আগে তোকে বলতাম মুটকি, এখন যে শুকিয়ে হয়ে গেছিস শুটকি।
1: মিনা বোধহয় কড়া ডায়েটিং করছে।
0: জামাই বাবাজিকে দেখছি না।
3: ও আসতে পারেনি বাবা, একটা কনফারেন্সে কে প্রেজাইড করছে।
0: হ্যাঁ, এটা কেমন কথা হলো, যে উদ্দেশ্যে তোদের ডাকা।
3: উদ্দেশ্য মানে?
2: বাবা তার বিষয় সম্পত্তি আমাদের দুবোনের মধ্যে ভাগ করে দিবেন কিনা, এখন তোমার বরটি তো এলেন না, কি করে কি হবে?
1: শুভ কাজে বাগড়া দেয়া আকরাম মিয়ার একটা চিরকালের অভ্যেস।
3: ভয় নেই দুলা ভাই, যেখানে আমি উপস্থিত আছি সেখানেও না থাকলেও কোনো অসুবিধে হবে না। জাগে বাবা, আমি কিন্তু 3 দিনের বেশি থাকতে পারব না।
0: কেন রে?
3: ওদিকে আবার স্কুল খোলা।
0: স্কুল?
3: জানো বাবা, আমি ওখানকার চার্চ স্কুলে চাকরি নিয়েছি।
0: আচ্ছা।
2: স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি, অত টাকা রাখবি কোথায় মিনা? রাখার জায়গা না পেলে চিটাগাঙে দুলা ভাইয়ের বাসায় তো আছি। তবে দুঃখ হচ্ছে কি জানেন দুলা ভাই, চাকরিটা আমার শখের চাকরি, বেতন নি না।
1: অনাহারী,
0: ভালো ভালো ভালো ভালো কাজই করছিস। তা এখন যা তো যা, তোরা ঘরে যা, আমি খাবারের ব্যবস্থা দেখছি।
2: আমরা মেয়ে বিবি যখন দুজনে এসে পড়েছি তখন বড় বেডরুমটা আমাদের, কি বলো গো?
3: ছোট বেডরুমটা হলেই আমার চলে যাবে, তবে বড্ড গরম।
0: ফ্যান আছে, ফ্যান আছে, সব ঘরই ফ্যান আছে।
2: তাহলে আর কি, ল্যাঠা চুকিয়ে গেল।
3: আচ্ছা বাবা, এখানে একটা এয়ার কুলার কিন্তু পাওয়া যাবে, অথবা ভাড়ায়।
0: ও, এয়ার কুলার ছাড়া তুই ঘুমোতে পারিস না?
3: আমার জন্য নয় বাবা, বলছিলাম আপার জন্য।
2: দেখলে দেখলে দেখলে বাবা, মিনাটা কেমন ঝগড়া শুরু করে দিয়েছে।
0: দেখলাম দেখলাম, সবই দেখলাম। আরে ও তোকে একটু চটাতে চায়, তো তুই চটিস কেন বলতো?
2: অফিসারের বউ বলে দেমাক কত, অমন কত অফিসারের বউ দেখেছি। এসো গো।
1: হ্যাঁ চলো
3: বাবা, তোমার ঘরে চলো, সিন্দুকটা খুলো।
0: কেন রে?
3: আমার গয়নাগুলো খুলে তোমার সিন্দুকে রাখবো।
0: তাই তো, এই গা ভর্তি গয়না পরে একা একা ট্রেনে আসাটা তো উচিত হয়নি। দে দে, ওগুলো সব খুলে দে, আমি তুলে রাখি। এই যে নাট্যকার, তুমি এতক্ষণ কোথায় ছিলে?
1: আড়ালে।
0: আড়ি পেতে ছিলে বুঝি?
1: না না, আড়ি পাতার উদ্দেশ্যে নয়, নিজেকে আড়াল করে রেখেছিলাম এই জন্যে যে আপনারা পারিবারিক আলাপ আলোচনা করছিলেন।
0: তুমি তো আর বাইরের লোক নাও হে, এই পরিবারের তুমিও যে একজন সদস্য।
3: উনি তোমার এখানে আছেন শুনে আমি একটু স্বস্তি পেলাম বাবা, দিন রাত তোমার কথা ভাবি, তুমি একেবারে একা, রমজান ভাই তো থেকেও নেই। আপনি কিন্তু বাবাকে ফেলে কোথাও যাবেন না নাট্যকার ভাই।
1: যাবই না এমন কথা বলতে পারি না, তবে যতদিন সম্ভব থাকবো।
0: ওরে নাট্যকার, তুমি খাবার দাবার ব্যবস্থা রাখো।
1: দেখছি,
0: আয় মা আয়, আমি তোর গয়নাগুলো তুলে রাখছি।
1: ওকে শুনছো, ব্যাপারটা কি বলতো?
3: কি হলো, কিসের ব্যাপার?
1: বাথরুম থেকে গোসল করে বারান্দা দিয়ে আসার সময় জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম তোমার বাবা সিন্দুক খুলছেন আর মিনা তার গা থেকে সব গয়না খুলে দিচ্ছে।
3: ব্যাপারটা বুঝতে পারলে না?
1: না।
3: এই বুটি নিয়ে যে তুমি কি করে ব্যবসা করো?
1: কেন, কি হয়েছে?
3: বাবা বুড়ো মানুষ, মিনা তার গয়নাগুলো খুলে দিচ্ছে, বাবাও সরল মনে রেখে দিচ্ছেন। নিজের গয়নাগুলো ফেরত নেবার সময় বাবাই ভুল করে কিংবা মিনাই হাত সাফাই করে মার দিয়ে একটা গয়না এধার উধার করবে।
1: আচ্ছা ঠিক বলেছো, তুমিও তোমার গয়নাগুলো ঠিক মিনার মতো ওই সিন্দুকে রাখার ব্যবস্থা করো না।
3: আমি পারবো না, আমার লজ্জা করে।
1: কিসের লজ্জা?
3: আমার গায়ে গয়না কোথায়
1: বলো কি? তোমার কানে হীরের দুল, গলায় 4.5 ভরি হার, দু হাতে 8 ভরি খালি সোনার চুড়ি, আংটিগুলোর কথা নয় বাদই দিলাম।
3: তুমি কি কানা?
1: কেন কেন?
3: মিনার গায়ের গয়নাগুলো খেয়াল করেছো
1: না তো?
3: ওর কানে সোনার দুল, গলায় হীরের হার, হাতে বাউটি, আংটিগুলোও দামি। পরনে যে শাড়িটা, ওটার কাজ করাতে নিয়েছে 1000 টাকা।
1: ঘুষের টাকা তো?
3: আহা, ঘুষের টাকা তো! ওর বর আকরাম তোমার মতো একটা ঝুনো নারকেল নয়, ওদের শখ আছে, আহ্লাদ আছে।
1: তা আমার মতো ঝুনো নারকেল যখন তোমার পছন্দ নয়, তখন আকরামের মতো একটা রসের চাল কুমড়োকে বিয়ে করলেই তো পারতে।
3: কি চাই রমজান মিয়া?
1: খাবার দেওয়া হয়েছে, যেতে বলছে।
3: তুমি যাও। মিনার সামনে যেতে আমার লজ্জা করে, আমার একটা শাড়িও নেই।
1: কাতানটা পরে যাও।
3: কাতান কেন? বেনারসিটা বার করে পরে।
1: আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, উলিশি ফোনটাই পরো।
3: উলিশি ফোন আজকাল বাসা চাকরানিতেও পরে।
1: মানালে পরবে না কেন?
3: কি কি বললে? কাপড় পরলে আমার মানায় না? পুরো চাকরারই দোষ, নিজেরটা খারাপ আর পরেরটা ভালো না?
1: মাপ চাই বাবা, মাপ চাই, তোমার সাথে আমি তর্ক করবো না। উফ, খিদে পেয়েছে, চলো এখন চলো।

0: তুই যে কিছুই খেলি নে রিনা, রমজানের রান্না বোধ হয় ভালো হয়নি।
1: কে বললে ভালো হয়নি? পাবদা মাছের ঝোল, মুগের ডাল, মুড়ি ঘন্ট, বেগুনি চাটনি সব ভালো হয়েছে। ও আবার লাঞ্চ বাসায় খায় না, দুপুরে চাইনিজ মেরে দেয়। জানে বাবা, আমি না খুব ভালো চাইনিজ রান্না করি।
0: বেশ তো, রাতে রান্না কর, সবাই মিলে খাওয়া যাবে।
2: ওরে বাবা, তবু ভাগ্যি যে সময় মতো আসতে পেরেছি।
1: এগুলো আবার কি নিয়ে এলেন?
2: এই দই, মিষ্টি আর শেরখানেক রাবড়ি।
1: মিষ্টি আমার দু চোখে দিস, আমি খুব ভালোবাসি, দিন না আমাকে, দিন
0: নাট্যকার, তুমিও বসে পড়ো।
2: জি, আপনাদের হয়ে যাক পরে।
0: জানো আজ রাতে চাইনিজ রান্না করবে মিনা, কি কি লাগবে ওকে বলে দে।
1: নাট্যকার ভাই, দুপুরে খেয়ে দিয়ে বাজারে যাবেন, পেঁপে, বরবটি, গাজর, গলদা চিংড়ি, আর হ্যাঁ, দুটো বড় মুরগি, শশা, ঝিঙে, এগুলো সব আনবেন। জিরে, গোলমরিচ, হলুদ, এগুলো লাগবে না? চাইনিজ রান্নায় এগুলো লাগে না, আমি জানি। যা যা লাগবে বলছি লিখে নিন।
2: বলো,
1: টেস্টিং সল্ট, সয়া সস, টমেটো সস, ভিনেগার, সাদাটা আনবেন কিন্তু। বাবার কিছু টাকা খসলো, টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন।
2: হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু আমাদের এই মফস্বল শহরে এসব ইংরেজি মশলা কি পাওয়া যাবে?
0: পাওয়া যাবে, পাওয়া যাবে। ওই চাঁদচুড়ের সেই যে খ্রিস্টান মহিলার দোকান, ওখানে পাবে। এবার এসডিও সাহেবের বাড়িতে ডিনার খেয়েছিলাম, চাইনিজ ফুড। এসডিও সাহেবের বিবি রান্না করেছিলেন এগ ফ্রাইড রাইস।
1: ও ভালো কথা, চার পা খালি ডিম নিয়ে আসবেন কিন্তু।
0: আচ্ছা, তুই উঠলি যে রিনা?
1: এ বেলা পেট খালি রেখেই উঠছি বাবা, ও বেলা ভরপেট চাইনিজ খেতে হবে তো।
2: আমি উঠি।
0: তোমরা যে কেউই কিছু খেলে না।
1: দুলা ভাই, আপনি উঠছেন কেন? রিনা আমার মায়ের পেটের বোন, দু বছরের ছোট বড়, বনে বনে অমন খোঁজাখুঁজি হয়েই থাকে, এতেও মেয়েদের আনন্দ। আপনি না পুরুষ মানুষ?
2: না না, আমার পেট ভরে গেছে।
1: একটুও ভারিনি, বসুন তো, মিষ্টিগুলো খান, না খেলে কান মলে দেব। জানেন তো আমি শালি আর আপনি দুলা ভাই, আপনার কান মলে দেবার অধিকার কিন্তু আমার জন্মগত।
0: ওকে একটু দেখে শুনে খাওয়া তো মিনা, আমি একটু উঠি।
1: খান দুলা ভাই।
2: তুমি যখন বলছো।
1: নাট্যকার ভাই, আপনি যাচ্ছেন কোথায়? বসে পড়ুন।
2: হ্যাঁ বসছি, বসছি।
1: আপনার একটুও পেট ভরেনি তাই না দুলা ভাই?
2: না, পেট ভরবে না কেন, আমি তো রীতিমতো বেশি খেয়ে ফেলেছি।
1: আপা জি বলল চাইনিজ ছাড়া আপনার লাঞ্চ হয় না।
2: ও তোমার আপার কথা ছেড়ে দাও, একটু বাড়িয়ে বলে।
1: তাই নাকি? আপনি তাকে প্রাণের চাইতেও ভালোবাসেন, সেটাও কি বাড়াবাড়ি?
2: তা একটু বাড়াবাড়ি তো বটেই, আজকালের যুগে কি কেউ শাজাহান হয়? অবশ্য তোমার স্বামীর কথা আলাদা।
1: ঠিকই বলেছেন দুলা ভাই, আমার উনি কিন্তু শাজাহানের চাইতেও বেশি ভালোবাসেন আমায়।
2: ওরে বাবা, তাজমহল গড়ার প্ল্যান আছে নাকি?
1: দুলা ভাই, আপনি কি চান আমি মরে যাই?
2: আমি বুঝি তাই বললাম।
1: তাই তো বললেন, মমতাজ রূপী এই মিনা যদি মরে না যায়, তাহলে শাহজাহান রূপী আকরাম, প্রেমের স্মৃতিসৌধ তাজমহল কি করে গড়বেন?
2: তাজমহল গড়ে উঠেছিল বিচ্ছেদের পরে, বিচ্ছেদের মহল না বানিয়ে মিলনের মহল বানালেই তো হয়।
1: তার মানে?
2: তাজমহল না বানিয়ে একটা মিনা মহল বানালে কেমন হয়?
1: ও, মিনা মহল হবে, গুলশানে জায়গা কেনা হয়েছে, হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের টাকাটা পেলেই।
2: ও, ধার কবজা করে কি আর মহল হয়, বড় জোর একটা মাথা গোঁজার ঠাই হতে পারে।
3: তোমার গেলা হলো? একটু মার্কেটিং এ যাব ভাবছিলাম, সময় হলে এসো।
1: বলে দিন দুলা ভাই, ছোট গিন্নির সঙ্গে কথা হচ্ছে, সময় হতে দেরি লাগবে।
2: শালির কথায় আগুন নিয়ে খেলে ঘর পোড়াতে আমি চাই নে।
0: আসি গো।
1: আপনি কি কিছু খেলেন না নাট্যকার ভাই?
2: না, আমার খাওয়া হয়ে গেছে।
1: কি যে খান আপনারা, চড়ুই পাখির মতো, ইচ্ছে করলেই সবগুলো মিষ্টি আমি এক্ষুনি খেয়ে ফেলতে পারি।
2: তুমি বড়লোকের বউ, বেশি খেয়ে অভ্যস্ত, আমি গরিব নাট্যকার, কম খাওয়াই অভ্যেস।
1: ওসব বাজে কথা শুনবো না, আসুন দুজনে মিলে এই মিষ্টিগুলো শেষ
2: করি। না না ভাই, রাবড়ি দিও না, ও আমার শুইবে না। দেখো দেখিনি কাণ্ড।

0: এই নিন বোড়ের চাল দিলাম। হ্যাঁ, আপনার রাজাকে আমার দুটো বোড়ে এমন ভাবে ছেঁকে ধরেছে, কিস্তি মাত হবেই।
1: বোড়ের চালে কিস্তি মাত করে দিলে?
0: আচ্ছা, আজ আপনার কি হয়েছে বলুন তো? পরপর দুবার হেরে গেলেন?
1: না না না টোকার, আমি হারবো না, আমি জীবনে হারিনি। হার কাকে বলে আমি জানি না,
0: জয়ের তো কোনো সম্ভাবনাই দেখছি না।
1: আচ্ছা নাট্যকার, তুমি বলো তো আমার কি করা উচিত?
0: কিসের কি করা উচিত?
1: এই বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা?
0: আপনার দুটি মেয়ে সমান সমান দিয়ে দেবেন,
1: সেটা কি উচিত বিচার হবে? যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত, কি বলো?
0: দেখুন, আমার যদি পাওনা হয় 12 আনা আর প্রয়োজন হয় 16 আনা, তাহলে কি আপনি আমায় 16 আনা দেবেন?
1: তাই তো দেওয়া উচিত।
0: তাহলে যার পাওনা 16 আনা অথচ প্রয়োজন 12 আনা, তাকে কি দেবেন, 16 আনা না 12 আনা?
1: তুমি আমায় চিন্তিত করে তুললে নাট্যকার, আমাকে একটু ভাববার সময় দাও। আজ আর খেলা নয়, রাত অনেক হলো, শুতে যাও।
0: বেশ, যাচ্ছি। আচ্ছা, রমজানকে বলবো আপনার দুধ রুটি পাঠিয়ে দিতে?
1: না থাক,
0: সে কি, রাতে আমরা সবাই চাইনিজ খেলাম, আপনি খেলেন না, দুধ রুটিটুকুও খাবেন না?
1: খিদে নেই নাট্যকার, তুমি যাও, আমি শুয়ে পড়ি। আর ওরা শুলো কিনা একটু তদারক করে যেও।
0: আচ্ছা, আলোটা নিভিয়ে দিলাম,
1: দাও।
0: আপনি জামাই বাবাজি এই অন্ধকারে একা একা ঘুম পাচ্ছে না বুঝি?
2: ঘুম পাচ্ছে কি পাচ্ছে না তার জন্য আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে নাকি?
0: না না না, তা নয় তা নয়, এমনি মানে মিছে কৌতূহল।
2: কৌতূহল দমন করুন, তাতে উপকার হবে, নইলে
0: নইলে
2: আপনি উটকো মানুষ, আমার শ্বশুরের ঘাড় ভেঙে খাচ্ছেন। জানেন তো বাড়ির সূত্রে আমার শ্বশুরের সব সম্পত্তি আমাদের, আমরা কেউ চাই না যে আমাদের সম্পত্তিতে এবং আমাদের পারিবারিক ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তি নাক গলাক। আপনি এখান থেকে যাবেন কবে?
0: চৈত্র সংক্রান্তির পরে।
2: পঞ্জিকা থেকে দিনক্ষণ ঠিক করে রেখেছেন নাকি?
0: যাত্রার দল থেকে সংক্রান্তির পরেই ডাক আসবে, তখন ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবেন না, আর এখন তাড়িয়ে দিলেও আমি যাব না।
2: হোয়াট? What do you mean?
0: এক গ্লাস লেবুর শরবত এনে দেবো।
2: হ্যালো,
0: শুনেছি লেবুর শরবত খেলে নেশাটা কেটে যায়।
2: আমি যে নেশা করেছি সেটা বুঝলাম কি করে?
0: আমি যাত্রা দলে কাজ করি, গন্ধটা আমার কাছে অপরিচিত নয়।
2: পরিচিত গন্ধ তো পেলেন, একটু টেস্ট করবেন নাকি? বিলেতি জিনিস, বরফ নেই, শুধু প্লেন ওয়াটারের সাথেই।
0: ক্ষমা করবেন বাবাজি, আমি যাত্রা দলের লোক, লোকে ফাত্রা বলেই জানে, তবু মাত্রা ছাড়াতে চাইনি। আপনি শুতে যান, চলি।
2: স্যার মন দিয়ে গেল,
0: ধন্যবাদ।

0: তোকার ভাই, শুনছেন? ও না তোকার ভাই, আপনি এখনো ঘুম থেকে উঠেননি?
1: হ্যাঁ উঠেছি, সেই কাক ভোরে, কাজকর্ম নেই তাই শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না।
0: তবু আপনাকে একবার বাজারে যেতে হবে।
1: রমজানকে পাঠালে হয় না?
0: মিনা যখন বাজারে যেতে বললো তখন তো রমজানের কথা বলেননি।
1: বাজার থেকে কি কি আনতে হবে বলুন।
0: 250 ঘি লিখে নিন, 500 পোলাওয়ের চাল, 500 খাসির গোশত, 5টা মুরগি, 10 টাকার গরম মশলা, 100 টাকার মিষ্টি, বড় রুই মাছ পেলে 1টা, তাছাড়া
1: এত সব দিয়ে কি হবে?
0: চাইনিজ ফুডের জবাবে একটা মোগলাই খানা থ্রো করতে হবে। ওর পরিচিত কিছু বন্ধু বান্ধব এ শহরে আছেন, আজ রাতে পার্টি হবে। প্রমাণ করতে হবে অফিসারের বউয়ের চাইতে বিজনেসম্যানের বউ কম যায় না।
1: বুঝলাম,
0: ভালো কথা। হারমোনিয়াম তবলার জোগাড় করবেন, কিছু গায়ক গায়িকা আসবে কিনা?

0: কথা বলতে পারিস না, তবে কথা বলার আপনারা বন্ধ করুন, আপনারা গান বাজনা বন্ধ করুন। নাটকার ভাই এদিকে আসুন, বাবা শরীর হঠাৎ খারাপ করেছে, শীঘ্রই আসুন,
1: শীঘ্রই চলো।
2: না না, হার্ট অ্যাটাক না, প্রেশারটা বোধ হয় বেড়েছে, মাথাটা হঠাৎ ঘুরে গেল।
0: এতগুলো গণ্যমান্য লোক এসেছেন, কি সুন্দর পার্টি হচ্ছিল, সব কিছু নষ্ট হলো, খানা দানা পড়ে রইলো। তোকে তো ডাকিনি আপা, তুই যা, আমি তো যাবই, আমি না গেলে বাবার কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবি কি করে? আপা মিনা,
1: একটু চুপ করো মিনা, জানোই তো তোমার আপার মেজাজটা একটু কড়া, ড্রয়িং রুমে এখনো মেহমানরা সব আছে।
2: তোরা ঝগড়া করিস নে মা, যা যা তোরা যা আনন্দ ফুর্তি করগে, আমি ভালো আছি।
1: চলো চলো সবাই চলো, মিনা তুমি এসো এসো। এসোই না
2: নাট্যকার
1: চাচা,
2: কেমন বুঝছো?
1: কিসের
2: তোমার মাথার এই বুদ্ধি নিয়ে নাটক লেখো? অন্তর্দৃষ্টি নেই অভিজ্ঞতা।

0: করছেন আপনি?
1: একটা বই পড়ছি, মনস্তত্ত্বের।
0: পাগল হবার আর বাকি নেই দেখছি।
1: কি বলতে এসেছো বলো।
0: আচ্ছা, মোগলাই খাবারের বদলে কি পাল্টা জবাব দেয়া যায় বলুন তো?
1: নাকের বদলে নরুন মন্দ হবে না।
0: বুঝিয়ে বলুন।
1: তুমি বাড়ির সবাইকে কাপড় চোপড় কিনে দাও, তাতে তোমার অফিসার স্বামীর ইজ্জত বাড়বে।
0: আমি সেই রকমই ভাবছিলাম। বাবাকে বলে এই হিরের হারটা সিন্দুক থেকে বার করে এনেছি, বলেছি পরে এক জায়গায় বেড়াতে যাব। এই হারটা আপনার কাছে গচ্ছিত রেখে হাজার দুয়েক টাকা আমায় ধার দিন না।
1: 2000?
0: সবাইকে আমি কাপড় চোপড় দেবো না। আমার যে শাড়িটা দেখে রিনা হিংসে করে, ঠিক সেরকম একটা শাড়ি কিনে এনে দিন, আমি ওকে প্রেজেন্ট করব।
1: কিন্তু
0: না না, আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। প্লিজ হাতটি নিন, 2000 টাকা দিন।
1: আচ্ছা দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি।
0: টাকা দিতে হবে না, আপনি শাড়িটা কিনে আনুন, এক্ষুনি যান।
1: আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
0: তাড়াতাড়ি আসবেন কিন্তু। রিনা বা, তুই আমাকে চিনিস নে? তোদের সবার অমতি যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে আমি কিছুতেই ছোট হতে দেব না।
2: মিনা, মিনা, শিগগির এদিকে বাবা যেন কেমন করছে। ও গো, তুমি শিগগির একজন ডাক্তার নিয়ে এসো।
3: দুলা ভাই, দুলা ভাই, আপনি শিগগির যান, আমি বাবার ঘরে যাচ্ছি।
2: কি গো, দাঁড়িয়ে রইলে কেন? যাও ডাক্তার আনো গিয়ে।
4: ডাক্তার আনতেই হবে?
2: কি বলছো তুমি?
4: যে যেতে বসেছে তাকে আর টানাহেঁচড়া করে লাভ কি, বরং একটা উকিল ডেকে আনি, দানপত্রটা লেখা হয়ে যাক।

0: কে? ডাক্তার? এসো এসো।
1: খলিল সাহেব, আমি ডাক্তার নই, আমি হামিদ উকিল।
0: হামিদ উকিল? তুমি এখানে অসময়।
1: অসময় কোথায়, এটাই তো আসল সময়।
2: আমি কি কিছুই বুঝতে পারছি না। আপা, তুই বাবার দিকে খেয়াল রাখিস, আমি ডাক্তার ডেকে আনছি।
3: হামিদ চাচা, আপনি?
1: তোমার বর কাসেমের সাথে পথে দেখা, বলল ডাক্তার আনতে যাচ্ছি। বুঝলাম তোমার বাবার শেষ সময় উপস্থিত।
0: হামিদ, তুমি এসেছ, ভালোই করেছ।
1: জি হ্যাঁ, কদিন আগেও আপনি আমার সঙ্গে আলাপ করেছিলেন, দুই মেয়ের নামে সম্পত্তি দানপত্র করবেন। আমি মুসাবিদা করেই রেখেছি, আপনাকে পড়ে শোনাই। রদবদল করতে হলে করে এখনই সই করে।
0: হ্যাঁ উকিল, কিছুটা রদবদল করতেই হবে। আগে যা ভেবেছিলাম, যা বলেছিলাম, সব ভুল।
3: ঠিকই বলেছো বাবা, মিনা না তোমাকে দু চোখে দেখতে পারে না, শুধু মুখেই ফটর ফটর। আসলে আমি ছাড়া তোমাকে আর কেউ ভালোবাসে না। অবশ্য তোমার জামাইয়ের কথা আলাদা।
2: আসুন ডাক্তার সাহেব, আসুন।
1: মিনা, এ কি কাণ্ড করেছ? হার্টের পেশেন্ট তোমার বাবা, স্ট্রোক হয়েছে, আর তুমি কি না ধরে এনেছো করিমুদ্দিন হোমিওপ্যাথকে?
2: ডক্টর ইসলাম তার চেম্বারে নেই, তাই গলির মোড় থেকে কলিন সাহেবকে আমি।
4: একটা লোক মরতে বসেছে, কোথায় তোর দাফন কাফনের ব্যবস্থা করবেন, নামাজে জানাজা করবেন, তা না আপনারা হাসছেন।
0: কাসেম বাবা।
4: জি আব্বাজান।
0: তুমি কি নামাজে জানাজার জন্য মুসল্লিদেরও দাওয়াত করে এসেছো?
1: শুধু তাই নয়, জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটা ঘোড়া গাড়ি এসে দাঁড়ালো, ছাদের উপর মরার খাটিয়া।
5: গেট আউট, আই সে গেট আউট, অল অফ ইউ।
1: দানপত্রটা তাহলে
5: আমি করব হামিদ, আজ নয়, এরা সবাই চলে যাবার পর তুমি একদিন আসবে।
3: বাবা,
5: কোনো কথা শুনতে চাই না, চুপ করো।
4: এই যে মিনা, মিনা শাড়িটা নিয়ে এলাম, দেখো তো পছন্দ হয় কিনা।
5: কিসের শাড়ি, কার শাড়ি?
2: আপাকে প্রেজেন্ট করবো বলে আমাকে আমাকে তুই অপমান করবি? আমাকে আর কত অপমান
4: করবি? ছিঁড়ে ফেল না এই অত দামি শাড়িটা, ছিঁড়ে ফেল না।
2: আর এক মুহূর্ত এখানে না, চলো এক্ষুনি চার গেছে রে। যেমন না এখানে না বাবা,
5: বলেছি তো তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন।
0: নাট্যকার, সবাই চলে গেছে?
6: হ্যাঁ।
0: তোমার হাতে সুটকেস দেখছি যে।
6: আমিও যাচ্ছি।
0: তোমার তো যাওয়া হবে না।

0: প্রকার শেষ দৃশ্যটা না দেখে তুমি যেতে পারবে না।
1: আমি বাইরের লোক, আপনাদের পারিবারিক ব্যাপারে থাকতে চাই না।
0: না চাইলেও তোমাকে থাকতে হবে, তোমার যে এখনো কিছুটা ভূমিকা রয়েছে।
1: জি,
0: সুটকেসটা রাখো, সেদিন হেরে যাবার পর আর দাবা খেলিনি, আজ আবার খেলব। আমি কোনো দিন হারিনি নাট্যকার, সেদিন তুমি আমার ঘুঁটি চুরি করে হারিয়েছিলে।
1: আপনি ধরতে পেরেছিলেন?
0: শুরুতে ধরতে পারিনি, পরে পেরেছিলাম। আজ বসো, এক হাত হয়ে যাক।
1: দাবার চালের ফাঁক আজও আপনি ধরতে পারবেন না।
0: সব ফাঁকি আমি ধরে ফেলেছি নাট্যকার, আর কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। বসো, তোমাকে বসতে হবে, খেলতে হবে, আর আমাকে জিততেই হবে।
1: মীনা, চৈত্র মাস এসে গেল, আমাকে যাত্রার দলে চলে যেতে হবে। সারা জীবনের সঞ্চিত টাকার সিংহভাগ আমি তোমাকে ধার দিয়েছিলাম, সত্তর ফেরত পাঠাও। ইতি নাট্যকার।
2: ভাই নাট্যকার, হীরের হার গচ্ছিত রেখে যে 2000 টাকা নিয়েছিলাম তা শোধ করার ইচ্ছে আমার আছে, তবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিতান্তই যদি অপেক্ষা করতে না পারেন, তবে ওই অভিশপ্ত হারটা বিক্রি করে দেবেন এবং উদ্বৃত্ত টাকা যথাসময়ে আমাকে পৌঁছে দেবেন। তাতে আমার উপকারই করা হবে, কারণ হীরের হারের চাইতে নগদ টাকাই আমার বেশি দরকার। ইতি মীনা।
1: হাসছেন কেন পোদ্দার মশাই?
3: অভিনয় করবার আর জায়গা পেলেন না? সাত পুরুষ ধরে সোনার উপর কারবার করি, আর আমার চোখে ধুলো। জানেন এটা হীরের হার নয়, কাঁচের টুকরো বসানো ইমিটেশন।
1: বলেন কি?
3: আকাশ থেকে পড়লেন যে।
1: বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না।
3: কি জানেন না জানেন তা তো আমি জানতে চাই না।
1: এসব কি বলছেন আপনি?
3: ও যাদের জানাবার তাদের জানাবেন। বাবা মাখন, থানা একটা ফোন করে দে তো বাবা।
1: পোদ্দার মশাই, পোদ্দার মশাই, বিশ্বাস করুন, আমার অন্যায় হয়েছে, বিশ্বাস করুন আপনি। আপনাকে ঠকাবার জন্য আমি আসিনি, 2000 টাকার বিনিময়ে এটা আমি গচ্ছিত রেখেছিলাম।
3: এসব কথা থানার দারোগা সাহেবকে বলবেন।
4: আরে নাট্যকার জি, কি ব্যাপার, কোথায় চললেন?
1: ঢাকা। আপনি?
4: ঢাকাতেই, একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারে ধরা করা করতে যাচ্ছি। তা আপনার কি ব্যাপার, মাথায় ব্যান্ডেজ?
1: গাড়ি চাপা পড়েছিলাম, তাও অ্যাম্বুলেন্সের গাড়ির নিচে। ড্রাইভার দয়া করে হাসপাতাল অবধি তুলে নিয়েছিল, ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছে।
4: তা ঢাকায় কেন হঠাৎ? যাত্রা গান গাইতে বুঝি?
1: হ্যাঁ, ওরকমই একটা কেস।

0: এটা আকরাম সাহেবের বাড়ি না?
1: জি, কিন্তু সাহেবের সঙ্গে দেখা হবে না।
0: কেন?
1: ঘরের কথা পরের কাছে কি করে বলি বলুন। আজ তিন দিন পরে সাহেব বাড়ি ফিরলেন। মাঝে মাঝে সাহেব এমন গায়েব হয়ে যান, বেগম সাহেবের সে কি কান্না।
0: দেখো, আমি ওদের আত্মীয়, গিয়ে বলো আমার কথা যে।
1: না না, এখন কথা বলতে গিয়ে মার খেতে পারবো না।
0: তাহলে আমি দেখছি।
2: জাহান্নামে যাক তোমার সংসার।
3: মীনা, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি বড্ড বাড়াবাড়ি করছো।
2: সব মানুষেরই সহ্যের একটা সীমা আছে। আজ দেড় বছর তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, কি করে যে সংসার চালাচ্ছি।
3: সংসার চালাতে না পারো চলে যাও।
2: চলে যাব? কেন চলে যাব? ভালোবাসার ভান করে মিষ্টি কথায় ভুলিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে। ভাত দিতে পারো না, সংসার চালাতে পারো না।
3: কেন পারি না, কেন পারি না তা কি একবার ভেবে দেখেছো? আজ আমার চাকরি নেই।
2: তোমার চাকরি নেই সেটা কি আমার দোষ? আমি তো তোমাকে ঘুষ খেতে বলিনি।
3: মুখে না বললেও তোমারই জন্য বাধ্য হয়ে আমি ঘুষ খেতাম। সামান্য যে কয়টা টাকা পেতাম তাতে তোমার চলতো না।
2: তোমার চাইতে অনেক কম লেখাপড়া জানা লোক তোমার চাইতে অনেক বেশি রোজগার করে।
3: তারা চুরি করে, ঘুষ খায়।
2: অক্ষমের শান্ত না।
3: সত্যি কথা অপ্রিয় শোনাবে জানি। শাড়ি, গয়না, লিপস্টিক, বড় লোকে চাল, এগুলো মেটাবার জন্য আমাদের সংসারের অভাব কোনোদিন দূর হয়নি। অভাবে পড়ে আমার স্বভাব নষ্ট করেছি, ঘুষ খেয়েছি, চাকরি হারিয়েছি।
2: অথচ তুমি কোনো দিন খোঁজ নিয়ে দেখোনি যে সংসার কিভাবে চলে, কোথা থেকে আসে টাকা। আমার গয়নাগুলো বিক্রি করেছো, আসবাবপত্র বিক্রি করেছো, ভাড়াতে বাড়িতে ভাড়াতে ফার্নিচার নিয়ে এই সংসার।
3: এই সংসারের হাল আমি ধরতে পারবো না, ফেসে যায় চা।
2: আমাকে অনিশ্চিত অন্ধকারের মধ্যে ছুড়ে দিয়ে সংসার ভাসিয়ে দিতে লজ্জা করে না তোমার? তুমি একটা কাপুরুষ।
3: না,
2: যারা দুর্বল, ভীরু, অক্ষম তারাই শুধু চোখ রাঙায়। বউয়ের গয়না বিক্রির টাকায় মদ খেতে, জুয়া খেলতে লজ্জা হয় না তাদের।
3: মদ খাই আমি দুঃখ ব্যথা ভুলে থাকার জন্যে, জুয়া খেলি ভাগ্যকে ফেরাবার জন্যে।
2: মদের মাঝে ডুবে থেকে তুমি দুঃখ ভুলতে চাও? বলতে পারো আমার দুঃখ আমি ভুলবো কেমন করে? জুয়া খেলে তুমি ভাগ্যকে ফেরাতে চাও, কিন্তু বলতে পারো আমি ভাগ্য ফেরাবো কি করে? তোমার মান সম্মান বজায় রাখতে আমি বাপের বাড়িতে গিয়ে হাজারো মিথ্যে কথা বলেছি। ধার করা শাড়ি পরে স্ট্যাটাস বজায় রেখেছি, ইমিটেশনের গয়না পরে আমি সবার চোখে ধুলো দিয়েছি।
3: বাপের বাড়িতে গিয়ে এত অভিনয় করেও কি পেলে? দিয়েছো তো দূর দূর করে দাঁড়িয়ে।
2: আমি নিজে অপমানিত হয়েছি, কিন্তু আমি তোমার মান বজায় রেখেছি।
4: আমার মান বজায় রাখতে তোমায় কে বলেছিল?
2: স্বামীর মান অপমানের মধ্যে যে স্ত্রীর মান অপমান, এ কথা তোমার মতো ইতর স্বামী বুঝবে না।
3: মীনা,
2: চোখ রাঙালেও তোমাকে আমি আর টাকা দেব না। আমি একজনকে প্রতারণা করেছি, যেভাবে পারি আমি তাকে টাকা ফেরত দেবই।
3: আপোষে টাকা না দিলে জোর করে নেব।
2: গত পরশু দিন তুমি আমাকে মারধর করে টাকা নিয়ে গেছো, আর আমি তোমায় টাকা দেব না, মেরে ফেললেও না।
3: কই, দাও সুটকেসের চাবিটা দাও দেখি।
2: কাপড় সেলাই করে, স্কুলে মাস্টারি করে, প্রাইভেট টিউশনি করে এই কটা টাকা আমি জমিয়েছি। যাকে আমি প্রতারণা করেছি তাকে দেব বলে, টাকা আমি তোমাকে দেব না, কিছুতেই না।
3: দাও
2: না,
3: দাও
2: না।
3: মীনা, এই দাও দিয়ে তোমায় কেটে টুকরো টুকরো করে ফেলবো।
2: না,
5: দাও, দাও বলছি।
3: কে আপনি?
5: আমাকে আমাকে চিনতে পারবে না ভাই। তোমার স্ত্রী মীনা আমায় যে হীরের হার দিয়েছিল সেটা আমি বিক্রি করেছি, 3,000 টাকা পেয়েছি, 2,000 আমি ওকে আগে দিয়েছি, এই নাও, এই নাও বাকি 1,000 টাকা।
3: 1,000 টাকা কই? দিন দিন, আমায় দিন।
2: না না, ওকে আপনি টাকা দেবেন না, টাকা দেবেন না, জুয়া খেলে সব টাকা নষ্ট করবে।
4: এই 1,000 টাকা নিয়ে যাচ্ছি, কপাল ভালো থাকলে 10,000 টাকা নিয়েই ফিরব।
2: টাকাগুলো এভাবে আপনি নষ্ট করলেন কেন?
0: জানি না কেন, হঠাৎ আমার মনে হলো একটা ক্ষুধার্ত পশুর হাত থেকে 1,000 টাকার বদলে যদি তোমায় প্রাণে বাঁচাতে পারি তাহলে। যাক, এই নাও মীনা, তোমার হীরের হার।
2: না না, এটা হীরের হার নয়, হীরের হার নয়, এ যে নকল।
0: আমি সবই জানি, কিন্তু না মীনা, আমার কিছুই বলার নেই। যাওয়ার আগে শুধু এইটুকুই বলে যাব, আল্লাহ তোমার মন থেকে মিথ্যে আত্ম অভিমানের অহংকার দূর করুন।
2: শুনুন,
0: বলো
2: বাবা কেমন আছেন?
0: তিনি সুস্থই আছেন, আর কিছু বলবে?
2: না।
0: জানো মীনা, তোমার বাবা যে দানপত্র করবেন বলছিলেন তার কদ্দূর কি হল জানার জন্য রীনা খুবই আগ্রহী, চাঁদগা থেকে পরপর কয়েকটা চিঠি লিখেছে। আচ্ছা, তুমি কিছু জানতে আগ্রহী নও?
2: না।
0: তবুও তোমার জেনে রাখা উচিত, তোমার বাবা গ্রামের বাড়ির বিষয় সম্পত্তি একটা এতিমখানার নামে দান করেছেন, আর শহরের দুটো বাড়ি মূকবধির স্কুল করবার জন্যে দিয়ে দিয়েছেন। অথচ আমরা চিরকাল তোমার বাবাকে কৃপণ বলেই জানতাম। ছাকে চলি।
2: একটা কথা রাখবেন?
0: বলো।
2: এখানে এসে যা দেখলেন যা শুনলেন তা আপনি কাউকে বলবেন না।
0: কথা রাখতে পারবো না, কারণ আমি নাট্যকার। এমন সুন্দর একটা নাটকের প্লট আপনার মনের মাধুরী মিশায়ে জনসমক্ষে তুলে ধরার লোভ আমি সংবরণ করতে পারবো না। আমার এই ইচ্ছাকৃত ত্রুটিটুকু নিজ গুণে ক্ষমা করো।

এতক্ষণ নিজ গুণে ক্ষমা করবেন নাটকের অভিনয় শুনলেন। রচনা আশিস কুমার লৌহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খলিল, আব্দুল মালেক খান, কাশিম, এস এ আবুল হায়াত, আকরাম, ফিরোজ ইফতেখার, পোদ্দার, মনিরুল ইসলাম বাদল, উকিল, এম এ সামাদ, চাকর, রশিদুল হক, রীনা, সাইদা গফ্ফর, মীনা, মনোয়ার সুলতানা এবং নাট্যকার আশিস কুমার লৌহ। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমেই শুনবেন আব্দুর রৌফের কণ্ঠে গান, গীতিকার শহীদুল ইসলাম, সুর করেছেন কাজল রশিদ। এরপর শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গান, গীতিকার খান আতাউর রহমান, সুর করেছেন আজাদ রহমান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবার শুনবেন মাহমুদুল নবীর কণ্ঠে গান, গীতিকার শওকত খান, সুর করেছেন গীতিকার নিজেই। এরপর পরে শুনতে পাবেন সামিনা চৌধুরীর কণ্ঠে গান, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুর করেছেন অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার আবু হেনা মুস্তাফা কামাল, সুর করেছেন ধীর আলী। এরপর পরে শুনবেন ফাহমিদা নবীর কণ্ঠে গান, গীতিকার স্বপন কুমার হালদার, সুর করেছেন ইবনে খালদুন রাজন।

0: এই গানটির মধ্যে দিয়ে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। শুরুতেই শুনবেন মনির খানের কণ্ঠে গান, গীতিকার জাহিদুল হক, সুর করেছেন সুজেয় শ্যাম। এর পরপরই নীলুফার সুলতানার কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবার শুনবেন আমাদের সন্তান ছায়াছবি থেকে আসিফ আকবর ও মিনি নাজনীনের কণ্ঠে গান। এরপর পরই শুনতে পাবেন নজরুল গীতি ডালিয়া নওশিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এরই মাধ্যমে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে শুনবেন আপেল মাহমুদের কণ্ঠে দেশের গান, এরপর পরে শুনবেন লালন গীতি ফরিদা পারভিন, এবং ইংরেজি গান শুনবেন জর্জ মাইকেলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন মাইলস ব্যান্ডের গান শাফিন আহমেদের কণ্ঠে। এর পরপরই শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান। এবারে শুনবেন রাশিয়ান গান জা খালিবের কনসে, এরপর শুনবেন হাসান রাজার গান বিদিত লাল দাস এবং লাল টিপছে আছে গান আরিফিন রুমি ও পশির কনসে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন নেপালি গান, শিল্পী আলিসা রানী। এরপর পরে শুনতে পাবেন কুটি মনসুরের কথা ও সুরে পল্লীগীতি, রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান। এবার শুনবেন আরবি গান শিল্পী সামোজেন, এরপর পরে শুনবেন রাধা রমন দত্তের গান দিলরুবা খানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হলো দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী অনুপ ভট্টাচার্য।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন নজরুল সঙ্গীত অনুপ ভট্টাচার্যের কণ্ঠে। বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথেয় অনুষ্ঠান শিশুকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4টা 5 মিনিটে। সুর তরঙ্গ বিকেল 4টা 25 মিনিটে। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরণ বিকেল 5টা 10 মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সময় পেশু রাত 9টা 5 মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান রাত 10টায়। শ্রোতাদের অনুরোধে পল্লীগানের অনুষ্ঠান পড়ার গান রাত 10টা 20 মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম বসির সকাল 7টা 35 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে সকাল 10টা 35 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান স্বাস্থ্যের শুকুর মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা 20 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা বেলা 2টা 45 মিনিটে। শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা, আজ শনিবার, সাতই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, আটই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২২শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ কিলোহার্স, মাফ করবেন, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স এবং এফএম ১০২ মেগাহার্সে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবন্নেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং